বাড়িতে সময় 5:39 হয়ে গেছে আর আপনি শুনছেন আনন্দধ্বনি। সঙ্গে রয়েছে মহুল। এখন থাকছে আপনার জন্য পরপর দুটি রবীন্দ্রসঙ্গীত, প্রথমটি রাহুল মিত্রর গলায় এবং তারপর ভাস্বতী দত্ত।

আকাশবাণী মৈত্রী, শুরু হল প্রথম অধিবেশন। স্টুডিওর ঘড়িতে এখন ভারতীয় সময় সকাল 6:24, বাংলাদেশ সময় সকাল 6:31। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে।

একটি বিশেষ ঘোষণা। আলিপুর আবহাওয়া দপ্তর থেকে জানানো হয়েছে, গভীর সমুদ্রে যারা মাছ ধরতে যাবেন তাদের উদ্দেশ্যে বিশেষ এক সতর্কবার্তা। ঝঞ্ঝাপূর্ণ আবহাওয়া বা দুর্যোগপূর্ণ আবহাওয়া, সেই সঙ্গে বাতাসের গতিবেগ 40-50 কিলোমিটার প্রতি ঘণ্টা, যেটি ক্ষেত্রবিশেষে 60 কিলোমিটার প্রতি ঘণ্টা পর্যন্ত বাড়তে পারে এবং বয়ে যাবে পশ্চিমবঙ্গ, ওড়িশা এবং বাংলাদেশের উপকূলের ওপর দিয়ে আজ অর্থাৎ 31-8-2026 পর্যন্ত। তাই এই সময় যারা গভীর সমুদ্রে মাছ ধরতে দিতে চান তাদের উদ্দেশ্যে জানানো হচ্ছে, একটি বিশেষ নিষেধাজ্ঞা জারি করা হয়েছে পশ্চিমবঙ্গ, ওড়িশা এবং বাংলাদেশ উপকূল দিয়ে যারা সমুদ্রে প্রবেশ করার চেষ্টা করছেন তারা দয়া করে এই সময় সমুদ্রে যাবেন না মাছ ধরতে। আজ পর্যন্ত এই সতর্কতা জারি করা হয়েছে। আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। এখন সুচিন্তন, আজ শুনবেন কেশবচন্দ্র সেনের রচনা থেকে পাঠ।

ভক্তি কি? হৃদয়ের কোমল অনুরাগ ভক্তি। কোন প্রকারের পদার্থ অবলম্বন করিয়া ভক্তি উদিত হয়? সত্যং শিবং সুন্দরং পদার্থ। যে পদার্থে কেন সত্য শিব সুন্দর ভাব থাকুক না, তাহা দেখিয়াই ভক্তির উদয় হইয়া থাকে। ফলত ভক্তি ভাব বিশেষ। সত্য শিব সুন্দর এই তিন গুণ উহার উদ্দীপক। ভক্তি এই তিন গুণ ভিন্ন আর কিছু চায় না। যেখানে এই তিন গুণের একটিরও অভাব আছে, সেখানে ভাবের পূর্ণতার ব্যাঘাত এবং ভক্তির বিকার উপস্থিত হয়। ভক্তি অবিকৃত কোথায়? সেইখানে যেখানে একজন পুরুষ, যিনি সৎ

মঙ্গল ও সুন্দর, তাহাতে উহা অর্পিত হইয়াছে। এই পুরুষ কিসে সুন্দর? মঙ্গলে এবং দয়াতে। সেই দয়া কাহার? যিনি একমাত্র সৎ পদার্থ তাহার। ভক্তি বিশ্বাসমূলক, ভক্তির ভিতরে বিশ্বাস চাই। বিশ্বাস বিনা ভক্তি হয় না, কারণ ভক্তির প্রধান অবলম্বন দয়া ও মঙ্গল ভাব সত্যে প্রতিষ্ঠিত। সেই সত্যের ধারণা বিশ্বাস ভিন্ন হয় না। বিশ্বাস ভক্তি বিনা থাকিতে পারে, ভক্তি বিশ্বাস বিনা থাকিতে পারে না। যেখানে ভক্তি আছে সেখানে বিশ্বাস অন্তরে নিহিত আছে, ইহা নিশ্চয়। যদি ভক্তিতে বিশ্বাসের অল্পতা হয় তবে নিশ্চয় উহা বিকৃতা হইয়া যায়। ভক্তিতে সর্বপ্রথমে পূর্ণ বিশ্বাসের সহিত জানা চাই, এই যাহাকে দেখিতেছি তিনি সৎ, তিনি আছেন, নিশ্চিত আছেন, তিনি মঙ্গলময় এবং দয়াল পিতা। সত্য আধার তাহাতেই দয়া আরোপিত হয়। এই আরোপিত দয়া সুন্দর ভাব ধারণ করে। এই সৌন্দর্য আর কোনো সৌন্দর্য নহে, দয়ার সৌন্দর্য। সত্য আধারে দয়া পড়িলে উহা সুন্দর হইবেই হইবে, ইহা কল্পনা নহে। কারণ যথার্থ আধারে দয়া আরোপিত হইয়া সুন্দর বস্তুর গঠন হয়, ঈশ্বরের এই রূপী গঠন। কারণ যিনি দয়াতে সুন্দর হইয়াছেন তিনি দয়াতে অনন্ত, সুতরাং সৌন্দর্যেও অনন্ত। যেখানে সৌন্দর্য আছে সেইখানে আকর্ষণ আছে। যিনি সৎ, মঙ্গলময়, সুন্দর, তিনি হৃদয়কে টানেন। এই টানে আকৃষ্ট হওয়ার ভাবই অনুরাগ, ভক্তি, প্রেম। সত্য, শিব, সুন্দর এই তিনেতে যিনি এক, ভক্তি তাহাকেই দেখে, তাহাকেই চায়। ভক্তিশাস্ত্রে জ্ঞানের কথা এই যে ভক্তির মূল স্থির চাই, ভক্তির মূল ঠিক করা উচিত। যে ভক্তি প্রকৃত মূলে স্থাপিত নহে তাহা দুই পাঁচ বৎসর মধ্যে বিলীন হইয়া যায়। যাহার ভক্তির ভূমি স্থিরতর, যাহার ভক্তি সত্য শিব সুন্দরে প্রতিষ্ঠিত, তাহার ভক্তি অনন্তকাল পূর্ণতা লাভ করে।

সুচিন্তন অনুষ্ঠানটি এখানেই শেষ হল। আজ শুনলেন কেশবচন্দ্র সেনের রচনা থেকে পাঠ, আকাশবাণী মৈত্রী। এখন প্রথম আলো এই অনুষ্ঠানে সুবদ্ধ সঙ্গীত শুনবেন বাঁশি পণ্ডিত সুদীপ চট্টোপাধ্যায়, রাগ আহির ললিত ও পরমেশ্বরী।

0: এতক্ষণ শুনলেন প্রথম আলো অনুষ্ঠানে বাঁশি শিল্পী পণ্ডিত সুদীপ চট্টোপাধ্যায়। আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে।
1: আকাশবাণী খবর পড়ছি প্রবাল বন্দ্যোপাধ্যায়। এখনকার বিশেষ বিশেষ খবর। সফল উজবেকিস্তান সফর শেষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কিরগিজস্তানের রাজধানী বিশকেকে পৌঁছেছেন। আজ ও আগামীকাল তিনি এসসিও বা সাংহাই সহযোগিতা সংগঠনের 26তম শিখর সম্মেলনে অংশ নেবেন। ভারত ও উজবেকিস্তানের মধ্যে বিভিন্ন ক্ষেত্রে 11টি সমঝোতা পত্র স্বাক্ষরিত। 2030 সালের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ বর্তমানের তুলনায় 5 গুণ বৃদ্ধি করে $5 বিলিয়ন নিয়ে যাওয়ার লক্ষ্যমাত্রা নিয়েছে দুই দেশ। 137তম মন কি বাতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নেশামুক্ত ভারতের লক্ষ্যে সৃজনশীল কাজের মাধ্যমে সচেতনতা গড়ে তুলতে লেখক শিল্পী কন্টেন্ট ক্রিয়েটারদের প্রতি আহ্বান জানিয়েছেন। ভোতকোশী নদীতে নতুন করে বন্যার সতর্কতা জারি করেছে নেপাল। মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 781, এখনও 2500-এরও বেশি মানুষ নিখোঁজ। মহিলাদের ক্রিকেটে গতরাতে ভারত থাইল্যান্ডকে 94 রানে হারিয়ে তাদের 2026-এর টি-20 এশিয়া কাপ অভিযান শুরু করে।

0: হচ্ছে। আসছে বিস্তারিত খবরে। সফল উজবেকিস্তান সফর শেষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কিরগিজস্তানের রাজধানী বিশকেকে পৌঁছেছেন। বিশকেকে তার দুদিনের সফরে প্রধানমন্ত্রী সাংহাই সহযোগিতা সংগঠনের সদস্য দেশগুলির নেতৃবৃন্দের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হবেন। আজ ও আগামীকাল তিনি এসসিও বা সাংহাই সহযোগিতা সংগঠনের 26তম শীর্ষ সম্মেলনে অংশ নেবেন। প্রধানমন্ত্রী আগামীকাল রাষ্ট্রপ্রধানদের অধিবেশনে যোগ দেবেন। প্রধানমন্ত্রী মোদী কিরগিজস্তানে পৌঁছলে বিমানবন্দরে তাকে স্বাগত জানান মন্ত্রিসভার চেয়ারম্যান কাসিম আলিয়েভ আদিলবেক আলাসোভিচ। চিরাচরিত কিরগিজ নৃত্যানুষ্ঠানের মাধ্যমে প্রধানমন্ত্রীকে স্বাগত জানানো হয়। কিরগিজস্তানের রাষ্ট্রপতি সাদির জাফারেভের আমন্ত্রণে শ্রী মোদী 26তম এসসিও শিখর সম্মেলনে যোগ দিতে সেদেশে গেছেন। সম্মেলনের ফাঁকে প্রধানমন্ত্রী বেশ কয়েকজন এসসিও নেতৃবৃন্দের সঙ্গে সাক্ষাৎ করবেন। গত শনিবার রওনা হওয়ার আগে শ্রী মোদী বলেন, নির্লিপ্ততা, যোগাযোগ, সুযোগের ওপর ভিত্তি করে এই অঞ্চলের অগ্রগতির জন্য ভারত কাজ করবে। এবার এসসিও থিম হল 25 বছরের এসসিও একসঙ্গে দীর্ঘস্থায়ী শান্তি, উন্নয়ন ও অগ্রগতির পথে। শিখর সম্মেলনে যে সমস্ত বিষয়ে অগ্রাধিকার পাবে তার মধ্যে রয়েছে সন্ত্রাসবাদ মোকাবিলা, আঞ্চলিক স্থিতিশীলতা এবং আন্তঃসীমান্ত বিপদের বিরুদ্ধে সমন্বয় গড়ে তোলা। আগামীকাল বিশকেক ঘোষণাপত্র ও শিখর সম্মেলনের বিষয়বস্তু রাষ্ট্রপ্রধানদের বৈঠকে স্থির হওয়ার সম্ভাবনা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, ভারত এবং উজবেকিস্তানের মধ্যে সুসম্পর্ক সুসংগত কৌশলগত অংশীদারিত্বে উন্নীত হয়েছে। উজবেকিস্তান সফরে সেদেশের রাষ্ট্রপতি সাভকাত মির্জিয়োয়েভের সঙ্গে প্রতিনিধি পর্যায়ের বৈঠকের শুরুতে শ্রী মোদী বলেন, ইউরেনিয়াম সরবরাহের লক্ষ্যে উভয় দেশের মধ্যে দীর্ঘমেয়াদী ব্যবস্থা গড়ে উঠেছে। উভয় দেশ বিরল খনিজ উত্তোলনের স্থানগুলো নিয়ে আলোচনা করতেও সম্মত হয়েছে। উভয় দেশ খনি, শিল্প, আয়ুর্বেদ, পর্যটন, অর্থনৈতিক, সামগ্রিক ও কৌশলগত অংশীদারিত্ব, উচ্চশিক্ষা এবং পরিবেশ সহ বিভিন্ন ক্ষেত্রে 11টি সমঝোতা স্মারকপত্র মৌ স্বাক্ষর করেছে। দ্বিপাক্ষিক সহযোগিতা বৃদ্ধির ক্ষেত্রে দিশানির্দেশের জন্য বিদেশমন্ত্রী পর্যায়ে সমন্বয় পর্ষদ বা কোঅর্ডিনেশন কাউন্সিল গড়ে তোলার ব্যাপারে উভয় দেশ রাজি হয়েছে।
1: इस वर्ष हमारी स्ट्रेटेजिक पार्टनरशिप के 15 साल हो रहे हैं। इस विशेष अवसर पर हमने संबंधों को कॉम्प्रिहेंसिव स्ट्रेटेजिक पार्टनरशिप का दर्जा देने का निर्णय लिया है। हमारा द्विपक्षीय व्यापार $1 बिलियन पार कर चुका है। अब हमने 2030 तक $5 बिलियन व्यापार का लक्ष्य रखा है। इसके लिए हम मार्केट एक्सेस, कनेक्टिविटी, बैंकिंग और पेमेंट जैसे जुड़े विषयों पर व्यवस्थागत रूप से आगे बढ़ेंगे।
0: উজবেকিস্তানের রাষ্ট্রপতি মির্জিয়োয়েভ বলেন, অর্থনৈতিক উন্নয়ন এবং বিভিন্ন প্রকল্পের বাস্তবায়নের মাধ্যমে ভারত সব ক্ষেত্রে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে। ডিজিটালাইজেশন, তথ্য প্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তার ক্ষেত্রে ভারত অসাধারণ অগ্রগতি লাভ করেছে। আন্তর্জাতিক স্তরে নতুন দিল্লির কণ্ঠস্বর ও প্রভাব আরও জোরালো হয়েছে বলে মন্তব্য করেন তিনি। 2030 সালের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ বর্তমানের তুলনায় 5 গুণ বাড়িয়ে $5 বিলিয়নে উন্নীত করার লক্ষ্যমাত্রা নিয়েছে দুই দেশ। বাণিজ্য, বিনিয়োগ, পরিকাঠামো, গুরুত্বপূর্ণ খনিজ সম্পদ, খনি শিল্প, প্রতিরক্ষা ও নিরাপত্তা, উদ্ভাবন, কৃষি, ওষুধ শিল্প, স্বাস্থ্য, তথ্য প্রযুক্তি, UPI সহ ডিজিটাল পরিকাঠামো এবং শিক্ষা ইত্যাদি ক্ষেত্রে দ্বিপাক্ষিক বাণিজ্যের বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পড়াশোনা ও সাংস্কৃতিক বিনিময় কর্মসূচির জন্য সেখানে যাওয়া তরুণদের সুবিধার্থে বিভিন্ন পদক্ষেপ নিয়ে আলোচনা করা হয়েছে। যৌথ বিবৃতি ঘোষণার সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন যে, সন্ত্রাসবাদ, চরমপন্থা এবং বিচ্ছিন্নতাবাদের বিরুদ্ধে উভয় দেশেরই জিরো টলারেন্স রয়েছে। তিনি বলেন, এই সহযোগিতা কেবল রাজধানীগুলোর মধ্যে সীমাবদ্ধ থাকবে না, বরং শহর ও রাজ্য পর্যায়ের অংশীদারিত্ব পর্যন্ত বিস্তৃত হবে। এদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে উজবেকিস্তানের বিদেশী নেতাদের জন্য নির্ধারিত সর্বোচ্চ সম্মান ওলিয়ে ডেজালি ডোস্টিক এ ভূষিত করা হয়েছে। সামাজিক মাধ্যমে এক পোস্টে শ্রী মোদী বলেছেন, এই সম্মান পেয়ে তিনি আপ্লুত। প্রধানমন্ত্রী নেশামুক্ত ভারতের লক্ষ্যে যুব সমাজ সহ সমাজের সর্বস্তরের মানুষকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন। আকাশবাণীতে গতকাল মন কি বাতের 137তম সংস্করণে প্রধানমন্ত্রী বলেন, নেশার প্রতি দুর্নিবার আসক্তি শুধু ব্যক্তিকেই গ্রাস করে না, তার কুফল প্রভাব ফেলে সমগ্র পরিবার ও সমাজের ওপর। এর মোকাবিলায় প্রধানমন্ত্রী লেখক, সঙ্গীতজ্ঞ, নাট্যকর্মী, কন্টেন্ট ক্রিয়েটার সকলকে সৃজনশীল কাজের মাধ্যমে সচেতনতা গড়ে তোলার আহ্বান জানান।
1: नशा मुक्त भारत के लिए क्या आप कोई पावरफुल स्लोगन बना सकते हैं? क्या हमारे यंग म्यूजिशियंस ऐसे सॉन्ग्स बना सकते हैं जिनमें ड्रग फ्री लाइफ का मैसेज हो? क्या स्टूडेंट्स और थिएटर ग्रुप्स दिल को छू लेने वाले शॉर्ट प्लेज लिख सकते हैं जिनमें ड्रग्स के खतरों के साथ साथ उनसे बाहर निकलने का रास्ता भी हो? हमारे देश में बेहतरीन कंटेंट क्रिएटर्स की कमी नहीं है। मेरा आग्रह है कि वे अलग अलग भाषाओं में ऐसा कंटेंट बनाएं जिससे इस दिशा में समाज को मदद मिले।
0: কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন বলেছেন, করোনা মহামারী পরবর্তী বছরগুলোর মতো 2026-27 অর্থবর্ষেও দেশের অর্থনৈতিক বৃদ্ধির হার 7% বা তার বেশি থাকবে বলে আশা করা হচ্ছে। মার্কিন যুক্তরাষ্ট্র সফরকালে শিকাগোতে প্রবাসী ভারতীয়দের উদ্দেশ্যে দেওয়া এক ভাষণে তিনি বলেন, মার্কিন যুক্তরাষ্ট্র ইরান সংঘাত এবং হরমুজ প্রণালী বন্ধ হয়ে যাওয়ার ফলে যে ভূ রাজনৈতিক অনিশ্চয়তা তৈরি হয়েছে এবং তার ফলে সরবরাহ ব্যবস্থায় বাধা অতিক্রম করে অর্থনৈতিক বৃদ্ধির গতি বজায় রাখবে ভারত। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন G20 ও সংশ্লিষ্ট বিষয়সমূহের বৈঠকে যোগ দিতে দক্ষিণ ক্যারোলিনায় পৌঁছেছেন। আজ ও আগামীকাল অ্যাশভিলে G20 ও অন্য বৈঠকের কর্মসূচি রয়েছে তার। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেছেন, সময়ের পরিবর্তনের সঙ্গে ভারত প্রতিরক্ষা ক্ষেত্রে আত্মনির্ভরতা অর্জনের লক্ষ্যে দ্রুত এগিয়ে চলেছে এবং দেশের প্রতিরক্ষা শিল্পের পরিকাঠামো মৌলিক পরিবর্তন ঘটেছে। গতকাল লখনৌয়ে PM সেতু ইন্ডাস্ট্রি কনক্লেভে বক্তব্য রাখতে গিয়ে প্রতিরক্ষামন্ত্রী বলেন, সরকার দেশীয় প্রযুক্তি ও নকশার উন্নয়ন, দেশে উৎপাদন ব্যবস্থাকে আরও শক্তিশালী করা এবং প্রতিরক্ষা ক্ষেত্রে বেসরকারি সংস্থা ও ক্ষুদ্র ছোট মাঝারি শিল্প বা MSEর মধ্যে অংশগ্রহণ বাড়ানোর উপর জোর দিচ্ছে।
2: आज हम डिफेंस सेक्टर में पूर्ण आत्मनिर्भरता की ओर तेजी से बढ़ रहे हैं। हमारा डिफेंस प्रोडक्शन लगातार बढ़ रहा है। जब मैं मिनिस्टर बना था तो डिफेंस प्रोडक्शन अप्रोक्सीमेटली 46,000 करोड़ था। आपको जानकर खुशी होगी, अब हम लोग 1,80,000 करोड़ के आसपास हैं। हमारा एक्सपोर्ट 600 करोड़ था, आज हमारा एक्सपोर्ट अप्रोक्सीमेटली 40,000 करोड़ तक पहुंच गया है। हम इंडिजिनस डिजाइन को भी प्रोत्साहन दे रहे हैं, डोमेस्टिक मैन्युफैक्चरिंग को मजबूत कर रहे हैं और प्राइवेट सेक्टर तथा MSME की भागीदारी बढ़ा रहे हैं।
0: খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্সএন্ডেল AIN নিউজ কলকাতাতে। ভোতকোশী নদীতে নতুন করে বন্যা সতর্কতা জারি করেছে নেপাল। জাতীয় বিপর্যয় ঝুঁকি হ্রাস ব্যবস্থাপন কর্তৃপক্ষ রসুয়া, নোয়াকট ও ধাদিং জেলাতে নদীর তীর বরাবর বসবাসকারী মানুষজনকে জলস্তর বাড়তে পারার আশঙ্কার কথা জানিয়ে সতর্ক থাকতে বলেছে। এদিকে নেপাল তিব্বত সীমান্তে হড়পাবানে মৃত্যুর হার বেড়ে দাঁড়িয়েছে 781। NDRRM জানিয়েছে 8,186 জন মানুষকে বন্যা কবলিত এলাকা থেকে উদ্ধার করা হয়েছে, এর মধ্যে 287 জন বিদেশি নাগরিক রয়েছেন। এখনও পর্যন্ত প্রাকৃতিক বিপর্যয়ে 2,500 মানুষ নিখোঁজ। ভারত থেকে পাঠানো সুড়ঙ্গের মধ্যে উদ্ধারের কাজে পারদর্শী একটি বিশেষজ্ঞ দল গতকাল নেপালের চিলিমে ও লাংটাং জেলায় জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গগুলিতে অনুসন্ধান ও উদ্ধার অভিযান পরিচালনার জন্য নেপালি সেনাবাহিনীর দলের সঙ্গে যৌথভাবে কাজ করছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা হু নেপালে আকস্মিক বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষজনদের আপৎকালীন স্বাস্থ্যসেবা ও অন্যান্য প্রয়োজনে দক্ষিণ পূর্ব এশিয়া আপৎকালীন স্বাস্থ্য তহবিল থেকে 1,50,000 মার্কিন ডলার অর্থ মঞ্জুর করেছে। এদিকে ওড়িশার বিভিন্ন প্রান্তে নতুন করে ভারী বৃষ্টি হওয়ায় বন্যা পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে। উত্তর ওড়িশার নদীগুলোর জলস্তর ফের বৃদ্ধি পাচ্ছে। জাজপুর জেলায় বৈতরণী নদীর জলস্তর আবারও বাড়ছে, ফলে দশরথপুরের নিচু এলাকাগুলিতে নতুন করে বন্যার আশঙ্কা দেখা দিয়েছে। দুবাইয়ে মহিলাদের ক্রিকেটে গতরাতে ভারত থাইল্যান্ডকে 94 রানে হারিয়ে তাদের 2026 টি-20 এশিয়া কাপ অভিযান শুরু করেছে। টসে জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় থাইল্যান্ড। প্রথমে ব্যাট করতে নেবে ভারত নির্ধারিত 20 ওভার 9 উইকেট হারিয়ে 159 রান তোলে। জবাবে 15 ওভার 3 বলে মাত্র 65 রানে অল আউট হয়ে যায় থাইল্যান্ড। ম্যাচের সেরা নির্বাচিত হয়েছেন ভারতের হয়ে সর্বোচ্চ রান সংগ্রহকারী শেফালি ভার্মা, তিনি 64 রান করেন। FIH পুরুষ হকি বিশ্বকাপের ফাইনালে স্পেনকে 1-0 ব্যবধানে হারিয়ে চ্যাম্পিয়নের শিরোপা ধরে রেখেছে জার্মানি। বেলজিয়ামের ওভারেতে অবস্থিত বেলফিয়াস হকি অ্যারেনায় গত সন্ধ্যায় ম্যাচের তৃতীয় কোয়ার্টারে একমাত্র গোলটি করেন জার্মানির মাইকেল স্ট্রুইটফ। এটি সেদেশের চতুর্থ হকি বিশ্বকাপ জয়। শেষ করার আগে বিশেষ বিশেষ খবরের কিছু অংশ আবার পড়ছে। সফল উজবেকিস্তান সফর শেষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কিরগিজস্তানের রাজধানী বিশকেকে পৌঁছেছেন। আজ ও আগামীকাল তিনি এসসিও সাংহাই সহযোগিতা সংগঠনের 26তম শিখর সম্মেলনে অংশ নেবেন। ভারত ও উজবেকিস্তানের মধ্যে বিভিন্ন ক্ষেত্রে 11টি সমঝোতা স্মারকপত্র স্বাক্ষরিত হয়েছে। খবর শেষ হল এর পরের খবর সকাল 7:25।
3: আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টসে। এখন এই মহাজীবন, আজ শুনবেন মানিক বন্দ্যোপাধ্যায়ের জীবন কথা।
4: 29শে মে 1908 সালে মানিক বন্দ্যোপাধ্যায়ের জন্ম। পিতৃদত্ত নাম প্রবোধ কুমার। প্রেসিডেন্সি কলেজে অঙ্কে অনার্স পড়াকালীন

0: এলেন বিচিত্রা পত্রিকায়। তাঁর প্রথম গল্প অতসীমামী প্রকাশিত হয়। যে বলিষ্ঠ প্রেমের আকুতি নিয়ে অতসীমামীর জন্ম হয়েছিল তা ছিল আত্মিক বেদনার অভিব্যক্তিতে উন্মন। পরের বছরই লেখেন দিবারাত্রির কাব্য। একুশ বছর বয়সে ভেবেছিলেন তিরিশ না পেরোলে লিখবেন না। প্রথম জীবনে দু তিন বছর চাকরি করলেও সাহিত্যকেই জীবিকা হিসেবে বেছে নেন। ১৮৩৫ তার প্রথম উপন্যাস জননী প্রকাশিত হয়। তাঁর রচিত শ্রেষ্ঠ উপন্যাসগুলোর মধ্যে পুতুল নাচের ইতিকথা, পদ্মা নদীর মাঝি ধারাবাহিকভাবে ভারতবর্ষ পত্রিকায় প্রকাশিত হয়। তাঁর শেষ উপন্যাস মাসুল। পদ্মা নদীর মাঝি উপন্যাসে মাঝিদের জীবন যন্ত্রণার চেয়ে জীবন ধারণের প্রণালীর এবং ঋতুবিশেষের পুঙ্খানুপুঙ্খ বর্ণনায় পাঠক সম্মোহিত হন। দিবারাত্রির কাব্যের যে পেলব কাব্যময়তা ছিল তা তিনি রূঢ় হাতে মুছে ফেলেন তাঁর পরবর্তী সাহিত্যে। পুতুল নাচের ইতিকথার শশীকে এক গভীর গোপন অসুখে জর্জরিত করেন, যার জন্য গাওদিয়ার আকাশে সূর্যাস্ত না দেখার জন্য বেদনা বোধ করে। ছোট বকুলপুরের যাত্রী, হারানের নাজ্জামাই, ছিনিয়ে খায়নি কেন প্রভৃতি তার বিশেষ উল্লেখযোগ্য গল্প। একমাত্র নাটক ভিটেমাটি। উপন্যাসের মতো ছোট গল্পের মধ্যেও ব্যক্তিকেন্দ্রিক ও সমাজকেন্দ্রিক এই দুটি ধারা পাশাপাশি প্রবহমান ছিল। হ্যারিসন রোডের ছোট্ট একটা অন্ধকার ঘরে দিনের পর দিন কেটেছে। সুঠাম স্বাস্থ্য ভেঙে পড়েছে, চরম অর্থাভাব, অনিয়ন্ত্রিত জীবনের খেসারত হিসেবে অমিতাচারী হয়ে উঠেছেন। পুরনো নেয়ারের খাটে শুয়ে রোগ যন্ত্রণায় ছটফট করছেন। এইভাবে এক অনিন্দ্যসুন্দর স্বাস্থ্যের অধিকারী, সুন্দরী মমতাময়ীর স্ত্রীর স্বামী, বিজ্ঞানের উৎকৃষ্ট ছাত্র, প্রতিশ্রুতিবাহী জীবনের অধিকারী এক প্রতিভাদীপ্ত সাহিত্যিকের মৃত্যু ঘনিয়ে এল। মাত্র ৪৮ বছর বয়সে প্রয়াত হলেন। ততদিনে তিনি ৩৫টি উপন্যাস, ১৬টি গল্প সংকলন, একটি প্রবন্ধ সংকলন ও একটি নাটকের স্রষ্টা। লেখক হিসেবে মানিক কখনও সংশয়ী ছিলেন না। শিল্পগুণান্বিত সাহিত্য সৃজনের ক্ষেত্রে তাঁর যেসব রচনার ব্যর্থতা চোখে পড়ে সেগুলি বিধ্বস্ত শিল্পীসত্তার আর্তনাদ হিসেবেই বিবেচনা করা উচিত। অর্থনৈতিক, শারীরিক, সাংসারিক ঝোড়ো হাওয়ার মাঝখানে দাঁড়িয়ে অস্তিত্ব রক্ষার সংগ্রামে আমৃত্যু ব্যস্ত থেকেও প্রগতিশীল জীবনাদর্শ থেকে তিনি বঞ্চিত হননি। তাঁর প্রথম জীবনের এবং পরিণত বয়সের কবিতাগুলি একত্র করলে সমগ্র মানিক বন্দ্যোপাধ্যায়কে পাওয়া যায়। মৃত্যুর পর তাঁর সেই পাণ্ডুলিপি মানিক বন্দ্যোপাধ্যায়ের কবিতা নামে প্রকাশ পেয়েছে। সূর্যকে সম্বোধন করে লিখছেন, এ পৃথিবী আত্মজ তোমার, এই দেহ, এই মন প্রাণ, এ তোমার ঋণ, আরও কিছু ঘৃণা ধার দাও, আরও দগ্ধ করো, ঘৃণার কবিতা লিখি অবিরত, কবি হই জনতার স্বগোত্র আপন। পদ্মা তাকে ডাকত, রাতের অন্ধকারে রহস্যময়ী পদ্মা। তিনি ঘর ছাড়া, তিনি ভেসে চলেছেন এক ডিঙিতে, আর হয়তো শুনছেন অন্য এক ডিঙি নৌকো থেকে ভেসে আসা পল্লী বাংলার হৃদয়ে মথিত করা এক সুরেলা দীর্ঘশ্বাস, ও পরাণ বন্ধুরে তুমি আজ কোথা গেলা।
1: এই মহাজীবন অনুষ্ঠানটি এখানেই শেষ হল। আজ শুনলেন মানিক বন্দ্যোপাধ্যায়ের জীবন কথা। আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে ৫০৫ মিটারে, অর্থাৎ ৫৯৪ কিলোহার্টসে।
2: আকাশবাণী কলকাতা, একটি ঘোষণা। শিশুমহল ও গল্পদাদুর আসরে শিল্পী হিসেবে অংশগ্রহণ করার জন্য একটি প্যানেল গঠন করা হবে। ইচ্ছুক প্রার্থীদের অভিভাবকদের কাছ থেকে দরখাস্ত আহ্বান করা হচ্ছে, যার ভিত্তিতে সংশ্লিষ্ট বিভাগ থেকে ফর্ম দেওয়া হবে। প্রার্থীর বয়সসীমা ৩১ আগস্ট ২০২৬ তারিখে ৬ বছর পূর্ণ ও ১২ বছরের মধ্যে হতে হবে। এই আবেদন করতে পারবেন ইচ্ছুক প্রার্থীর অভিভাবকেরাই। স্ক্রিনিং হবে।

আবৃত্তি, কণ্ঠসঙ্গীত ও যন্ত্রসঙ্গীতে। আবৃত্তিতে একক এবং গ্রুপ দুয়ের জন্যই আবেদন করা যাবে। ফর্মে উল্লেখ করতে হবে প্রার্থী কোন কোন বিষয়ে স্ক্রিনিংয়ে অংশ নিতে চায়। এক বা একাধিক বিষয় হলেও একটি ফর্ম দেওয়া হবে, যাতে সেই বিষয়গুলোর উল্লেখ থাকবে। গ্রুপের রেজিস্ট্রেশন থাকতে হবে। গ্রুপের যিনি লিডার তার নামে আবেদনপত্র হবে, ঠিকানাও গ্রুপেরই হতে হবে এবং আবেদনপত্রে গ্রুপের প্রত্যেক সদস্যের নাম, বয়স ও রেজিস্ট্রেশন নাম্বারের উল্লেখ থাকবে। ফর্মে প্রার্থীর বয়সের উল্লেখ অবশ্যই থাকবে। ফর্মের সঙ্গে দিতে হবে প্রার্থীর বয়সের প্রমাণপত্রের প্রত্যয়িত নকল। এছাড়া ফর্মে উল্লেখ থাকতে হবে অভিভাবকের পোস্টাল অ্যাড্রেস, হোয়াটসঅ্যাপ নাম্বার, ফোন নাম্বার ও ইমেল আইডি। ফর্ম আকাশবাণী ভবনের শিশুমহল বিভাগে এসে নিতে হবে 31 আগস্ট 2026 থেকে 8 সেপ্টেম্বর 2026 পর্যন্ত। শুধুমাত্র সোম থেকে শুক্রবার দুপুর 11টা থেকে বিকেল 4টে অবধি। ফর্ম জমা দেবার শেষ তারিখ 11 সেপ্টেম্বর 2026। ফর্ম বাছাইয়ের পর স্ক্রিনিংয়ে অংশগ্রহণ করার জন্য প্রার্থীর অভিভাবকের ইমেল আইডি এবং ফোন নম্বরে স্ক্রিনিংয়ের দিন ও সময় জানিয়ে দেওয়া হবে। ফর্মের সঙ্গে কোনো রকম ফিস জমা দিতে হবে না। আবেদন করতে হবে এই ঠিকানায়: শিশু বিভাগ, প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700001। আবারও জানাচ্ছি, ফর্ম আকাশবাণী ভবনের শিশুমহল বিভাগে এসে নিতে হবে 31 আগস্ট 2026 থেকে 8 সেপ্টেম্বর 2026 পর্যন্ত। শুধুমাত্র সোম থেকে শুক্রবার দুপুর 11টা থেকে বিকেল 4টে অবধি। ফর্ম জমা দেবার শেষ তারিখ 11 সেপ্টেম্বর 2026। ঘোষণাটি শেষ হলো।

আকাশবাণী মৈত্রী, এখন রবীন্দ্রসঙ্গীত, শিল্পী রমা মণ্ডল।

0: এতক্ষণ শুনলেন রবীন্দ্রসঙ্গীত, শিল্পী রমা মণ্ডল, আকাশবাণী মৈত্রী। শুরু হচ্ছে কৃষক বন্ধুদের জন্য।
1: গ্রাম বাংলা কৃষক বন্ধুদের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান। আজ শুনবেন জলবায়ু পরিবর্তন ও কৃষি, এ বিষয়ে বলছেন বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর শঙ্কর আচার্য।
2: জলবায়ু পরিবর্তন এবং ভূষণায়ন যতটা না এর ভৌগোলিক কারণ রয়েছে, এর পেছনে আমাদের এই নগরায়িত সভ্যতা এবং আধুনিক কৃষির অবদানও কম নয়। একটা ভৌগোলিক কারণ রয়েছে যার উপর আমাদের তেমন কোন নিয়ন্ত্রণ নেই, যেমন পৃথিবীর আবর্তনের যে কাক্ষিক পরিবর্তন। কিন্তু আমি কতটা তাপমাত্রায় আমার ঘরের এয়ার কন্ডিশনকে চালাব সেটা তো আমার হাতে আছে। আমি চাষের জমিতে কতটা সেচের জল দেব সেটা তো আমার হাতে আছে। আমি কতবার ভূমিকর্ষণ করব সেটাও আমার নিয়ন্ত্রণে। কিন্তু এগুলোর দিকে এখন নজর দেওয়ার সময় হয়েছে। জমি কমছে, জনসংখ্যা বাড়ছে, স্বাভাবিকভাবে মানুষের চাহিদা অনেক বেড়ে গেছে। খাদ্যের চাহিদা, বাসস্থানের চাহিদা, বস্ত্রের চাহিদা, সামাজিক চাহিদা, এগুলো বাড়ছে। এগুলো তো মেটাতে হবে।

মেটাতে গিয়ে আমাদের প্রাকৃতিক সম্পদের উপর চাপ বাড়ছে। যত আমরা বেশি জলের অপচয় ঘটাব, প্রয়োজনের অতিরিক্ত জল খরচ করব, যত বেশি আমরা ভূমিকর্ষণ করব, যত বেশি বেশি করে আমরা নাড়া পড়াব, আর অন্যদিকে রয়েছে ভুল নগরায়ন। আমার যেখানে চারতলা বিল্ডিং করার কথা সেখানে দশতলা বিল্ডিং করি, এই বিল্ডিংগুলোতে বৃষ্টির জল ধরার না ব্যবস্থা থাকে, তাহলে

0: পরিকল্পনা নিতে হবে, আমাদের জীবনযাত্রা, জীবনশৈলী, চিন্তাভাবনা সব বদলে দিতে হবে। আমি প্রয়োজনের অতিরিক্ত জামা কাপড় কিনব না, আমি প্রয়োজনের অতিরিক্ত খাদ্য গ্রহণ করব না বা বিনষ্ট করব না, আর সমবেত ভাবে আমাদের বাঁচতে হবে। একটা উদাহরণ দিচ্ছি, আমি একা একা যদি বীজতলা করি তাতে যে পরিমাণ জল বীজ খরচ হয় এবং রাসায়নিক লাগে, আমার যদি পাঁচজন কৃষক মিলে একসঙ্গে একটা বীজতলা করি তাহলে সেখানে দেখা যাচ্ছে যে প্রায় 25% জল, প্রায় 30% খরচ আমরা বাঁচাতে পারব। মানে দুঃখের সঙ্গে বলতে হয় খুব কম ক্ষেত্রেই আমাদের সমবেতভাবে চাষ করার প্রবণতাটা খুবই কম, এটাকে আমাদের বাড়াতে হবে। তা না হলে হবে কি, আমার জমিতে যদি আমি কীটনাশক প্রয়োগ করি সেই কীটশত্রু অন্যের জমি নষ্ট করবে। যেটা বলা যায় যে IPM ইন্টিগ্রেটেড পেস্ট ম্যানেজমেন্ট, সমন্বিত কীটশত্রু পরিচর্যা, তাহলে হবে কি আমি একসঙ্গে যেমন আমরা এলাম তেমনি জল পরিবেশ এবং জৈব বৈচিত্র্য রক্ষা করতে পারব। যে দেশি জাতগুলো হারিয়ে যাচ্ছে, দেশি গাছগুলো মুছে যাচ্ছে, এগুলোর বাস্তুতন্ত্রের উপর পরিবেশের উপর হাজার হাজার বছরের একটা শেকড় তৈরি হয়েছে, সম্পর্ক তৈরি হয়েছে। আমরা হঠাৎ যদি এই গাছগুলো কেটে ফেলি, হিজল গাছ কেটে ফেললাম, আমরা তেঁতুল গাছ কেটে ফেলছি, আমরা খেজুর গাছ, তাল খেজুর কেটে ফেলছি, গত 10 বছরে যে পরিমাণ তাল গাছের সংখ্যা কমেছে খুবই বেদনাদায়ক। আমাদের এইগুলোকে ফিরিয়ে আনতে হবে। ফিরিয়ে আনার জন্য কি দরকার? এক, সমবেত বাস এবং সমবেত চাষ। দুই, সীমাহীন ভোগ এই রাস্তাটাকে ত্যাগ করে সংযমের দিকে যেতে হবে, সংরক্ষণের দিকে যেতে হবে। তিন, আমাদের একটা উপযোগী পলিসি বা নীতি নির্ধারণ করতে হবে এবং পলিসি রূপায়ণের উপর জোর দিতে হবে। চার, আমাদের যে লোক সংস্কৃতি বা পুরাতন যে বিষয় বা ভিত্তি ছিল তাকে ফিরিয়ে আনতে হবে। এবং ছয়, আমাদের শিক্ষা, স্কুল প্রতিষ্ঠানগুলো, প্রাইমারি স্কুল হোক, হাই স্কুল হোক, কলেজ হোক, ইউনিভার্সিটি হোক, প্রতিটি যেন একটা ইকোসিস্টেমের রিপ্রেজেন্টেটিভ বা প্রতিনিধিত্ব করে। সেখান থেকেই ছাত্রছাত্রীরা শিখে যাবে যে কিভাবে জল সংরক্ষণ করতে হয়, কিভাবে মালচিং করতে হয়, মাটি ঢেকে রাখতে হয়, কিভাবে হারিয়ে যাওয়া গাছগুলোকে আবার ফিরিয়ে আনতে হয়, কিভাবে প্রকৃতির ছন্দের সঙ্গে তালের সঙ্গে তাল রেখে জীবন জীবিকাকে বিকশিত করতে হয়। আমাদের দরকার এক ভিশন, যাকে বলে আমাকে দেখতে পাই যেন সামনে কি ঘটতে যাচ্ছে, আর মিশন, কোন রাস্তা দিয়ে এগোব, কি দেখতে পেলাম আর রাস্তাটা কোথায়, আর সেই রাস্তাতে আমরা শিশুদের নিয়ে যাব, কারণ ওরা তো এসছে অপাবৃদ্ধ পৃথিবীতে বুক ভরা বাতাস নিতে আর নীল আকাশ দেখতে। দুটোই ওদের ফিরিয়ে দিতে হবে। এ বড় কঠিন কাজ, এটা সম্ভব অসম্ভব নয়। নতুন পৃথিবী, সুন্দর পৃথিবীর দিকে আমরা ফিরে যাই।
1: এতক্ষণ শুনলেন জলবায়ু পরিবর্তন ও কৃষি, এ বিষয়ে বললেন বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর শঙ্কর আচার্য।
2: কৃষক বন্ধুদের জন্য অনুষ্ঠানটি এখানেই শেষ হল। প্রযোজনা আকাশবাণী কলকাতা কেন্দ্রের কৃষি বিভাগ, আকাশবাণী মৈত্রী। এখন আকাশবাণী মৈত্রীতে আজ সারা দিনে যে অনুষ্ঠান আপনারা শুনবেন সেই অনুষ্ঠান পরিচিতি। আকাশবাণী মৈত্রীর প্রথম অধিবেশনে সকাল 7:05 ভারতীয় সময়ে লোকগীতি, 7:15 আসুন বেরিয়ে যান ভারতে, উপস্থাপনায় সুদীপ্ত মিত্র, কুরুম বেড়াদুর্গ মেদিনীপুর, 7:35 সকালের আড্ডা, উপস্থাপনায় সুদীপ্ত মিত্র, 8:30 অতিথি শুনবেন শক্তি সাধন মুখোপাধ্যায়ের সাক্ষাৎকার, সাক্ষাৎকার গ্রহণ করেছেন ডক্টর মানুষ প্রতিম দাস, শুনবেন দ্বিতীয় পর্ব। সকাল 9:00 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন সানাই শিল্পী তপন নট্ট, রাগ জৌনপুরী তবলা রুদ্রনারায়ণ কল্যাণী, 9:30 মনের মতো গান, উপস্থাপনায় বৃষ্টিদেব, 10:30 রামধনু। এই অনুষ্ঠানে প্রথমে অতুল প্রসাদের গান পম্পাসুর, পরে দোতারা কৃষ্ণকান্ত নন্দী, 11:00 সংগ্রহশালা থেকে গৃহীত আধুনিক গান, 11:15 নজরুল গীতি শিল্পী অসীমা দোবে, 11:30 রম্যগীতি, 12:00 যুববাণীর অনুষ্ঠান অল্প অল্প গল্পকথা, উপস্থাপনায় সম্পূর্ণা চক্রবর্তী, 12:30 লোকগীতি, 1:00 বেতার নাটক ছোড়দি, রচনা বিভূতিভূষণ মুখোপাধ্যায়, বেতার নাট্যরূপ মিহির মজুমদার, প্রযোজনা পাপিয়া চক্র।

চক্রবর্তী। দুপুর 1:40 বাংলা ব্যান্ডের গান। প্রথম অধিবেশনের সমাপ্তি দুপুর 2:30। দ্বিতীয় অধিবেশন শুরু হবে ভারতীয় সময় বেলা 3:30। 3:35 অনুরোধের আসর, বিকেল 4:05 মহিলাদের আসর, উপস্থাপনায় সৌমিলি রায়। ভারতীয় সময় বিকেল 4:35 বন্ধু তোমারই জন্য, উপস্থাপনায় সুতপা চট্টোপাধ্যায়, সম্পাদনা অঙ্কিতা দাস। বিকেল 5:05 আজ সন্ধ্যায়, উপস্থাপনায় পঙ্কজ চক্রবর্তী। 5:50 ক্রীড়াঙ্গন, উপস্থাপনায় বুধাদিত্য মুখোপাধ্যায়, শ্রী পরিমল চক্রবর্তী। 10:45 উপমহাদেশের খবর, রাত 11:00 হারানো দিনের গান, উপস্থাপনায় সিদ্ধার্থ মজুমদার। শুনলেন আকাশবাণী মৈত্রীতে আছে সারা দিনে যে অনুষ্ঠান আপনারা শুনবেন, সেই অনুষ্ঠান সম্পর্কিত খবরাখবর।

0: আকাশবাণী মৈত্রী 594 কিলোহার্টসে শুনুন শোনান।
1: এখন লোকগীতি, প্রথম গানটির শিল্পী অমর পাল।

এতক্ষণ শুনলেন লোকগীতি আকাশবাণী মৈত্রী। এখন আসুন বেরিয়ে যান ভারতে। আজ কুড়ুম্বেরা দুর্গ, শ্রবণ সঙ্গী সুদীপ্ত মিত্র। পশ্চিমবঙ্গের প্রাচীন স্থাপত্য ও ইতিহাসের এক উল্লেখযোগ্য নিদর্শন হল কুড়ুম্বেরা দুর্গ। পশ্চিম মেদিনীপুর জেলার কোশিয়ারি অঞ্চলে অবস্থিত এই দুর্গ তার বিশাল প্রাচীর, খিলান, স্তম্ভ, মন্দির সদৃশ স্থাপত্য এবং ইতিহাসের নানা স্তরের জন্য বিশেষ আকর্ষণীয়। বাংলার ইতিহাসে মন্দির, মসজিদ ও দুর্গের স্থাপত্য যেমন গুরুত্বপূর্ণ, তেমনি কুড়ুম্বেরা দুর্গ আমাদের মনে করিয়ে দেয় যে বাংলার স্থাপত্য সংস্কৃতি বিভিন্ন ধর্ম, রাজবংশ ও রাজনৈতিক পরিবর্তনের মধ্যে দিয়ে গড়ে উঠেছে। বর্তমানে এটি প্রত্নতাত্ত্বিক সংরক্ষণের অন্তর্ভুক্ত একটি গুরুত্বপূর্ণ ঐতিহাসিক স্থান এবং পর্যটকদের বিশেষ আকর্ষণীয়। কুড়ুম্বেরা দুর্গ পশ্চিমবঙ্গের পশ্চিম মেদিনীপুর জেলার কোশিয়ারি থানার অন্তর্গত গগনেশ্বর গ্রামে অবস্থিত। কলকাতা থেকে সড়কপথে এই ঐতিহাসিক স্থানে পৌঁছানো যায়। গ্রামীণ পরিবেশের মধ্যে অবস্থিত দুর্গটির প্রাচীন স্থাপত্যের সঙ্গে বাংলার প্রকৃতির একটি সুন্দর মেলবন্ধন পাওয়া যায়। কুড়ুম্বেরা নামটির উৎপত্তি নিয়ে নির্দিষ্ট ঐতিহাসিক মত সর্বজন স্বীকৃত নয়। স্থানীয় জনশ্রুতি এবং বিভিন্ন ব্যাখ্যার মাধ্যমে নামটির নানা অর্থ খোঁজার চেষ্টা করা হয়েছে। তবে নামের উৎপত্তি চেয়ে দুর্গটির স্থাপত্য এবং ইতিহাসই এর প্রধান বৈশিষ্ট্য। কুড়ুম্বেরা দুর্গের ইতিহাস কয়েক শতাব্দী ধরে বিস্তৃত। দুর্গের ভেতরে অবস্থিত শিলালিপি থেকে জানা যায় যে এটি মূলত ওড়িশার গজপতি রাজা কপিলেন্দ্র দেবের আমলে নির্মাণের কাজ শুরু হয়েছিল। পরবর্তীকালে সূর্যবংশীয় গজপতি রাজা পুরুষোত্তম দেবের সময় এর

নির্মাণ সম্পূর্ণ হয় বলে ঐতিহাসিক সূত্রে উল্লেখ করা হয়। ফলে এই স্থাপত্যের সঙ্গে ওড়িশার গজপতি রাজবংশের একটি গুরুত্বপূর্ণ যোগসূত্র রয়েছে। পরবর্তী সময়ে বাংলার মুসলিম শাসনের বিস্তারের সঙ্গে সঙ্গে এর স্থাপত্যের ব্যবহার এবং চরিত্রের পরিবর্তন আসে। ঐতিহাসিকদের মতে পরবর্তীকালে দুর্গের একটি অংশ ধর্মীয় এবং সামরিক কাজে ব্যবহৃত হয় এবং এখানে একটি মসজিদও নির্মাণ করা হয়। অর্থাৎ কুড়ুম্বেরা দুর্গের স্থাপত্যে হিন্দু এবং মুসলিম স্থাপত্যরীতির পাশাপাশি অবস্থান বিশেষভাবে লক্ষণীয়। কুড়ুম্বেরা দুর্গের সবচেয়ে উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হল সুবিশাল পাথরের প্রাচীর। দুর্গটি একটি বৃহৎ চত্বরকে ঘিরে নির্মিত। চারদিকে উঁচু এবং প্রশস্ত প্রাচীর, তার সঙ্গে সংযুক্ত প্রবেশ পথ এবং খিলান দুর্গটির সামরিক চরিত্রের পরিচয় বহন করে। দুর্গের ভেতরে প্রবেশ করলে একটি বড় খোলা প্রাঙ্গণ চোখে পড়ে। এই প্রাঙ্গণটি ঘিরে রয়েছে সারিবদ্ধ স্তম্ভ ও খিলান। পাথরের তৈরি স্তম্ভগুলির বিন্যাস অত্যন্ত সুন্দর, স্থাপত্যের দিক থেকে তা বিশেষ তাৎপর্যপূর্ণ। দুর্গের স্থাপত্যে ওড়িশার মন্দিরের স্থাপত্যের প্রভাব যেমন লক্ষ্য করা যায়, তেমনি পরবর্তী সময়ে ইসলামী স্থাপত্যের কিছু বৈশিষ্ট্যও লক্ষ্য করা যায়। দুর্গের প্রধান প্রবেশপথটি বিশেষ আকর্ষণীয়। প্রবেশপথের খিলান ও পাথরের গাঁথুনি তার প্রাচীন নির্মাণ প্রযুক্তির পরিচয় করিয়ে দেয়। অতীতে দুর্গের নিরাপত্তাজনিত কারণে প্রাচীর এবং প্রবেশপথ অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল বলে অনুমান করা হয়। দুর্গের অভ্যন্তরে একটি মন্দির একটি মসজিদের উপস্থিতি এই স্থাপত্যকে অন্য দুর্গের তুলনায় স্বতন্ত্র করে তুলেছে। মন্দিরের স্থাপত্যে প্রাচীন ওড়িশার প্রভাব এবং মসজিদের নির্মাণে ইসলামী স্থাপত্যের বৈশিষ্ট্য পরস্পরের পাশাপাশি যে অবস্থান করছে, ফলে কুড়ুম্বেরা দুর্গকে কেবল সামরিক স্থাপত্যের নিদর্শন বললে সম্পূর্ণ বৈশিষ্ট্য বোধহয় প্রকাশ করা হয় না। কুড়ুম্বেরা দুর্গের অন্যতম গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হল এর ধর্মীয় স্থাপত্যের বৈশিষ্ট্য। দুর্গের ভেতরে একটি মন্দির এবং একটি মসজিদের উপস্থিতি বাংলার সামাজিক এবং সাংস্কৃতিক ঐতিহ্যের এক গুরুত্বপূর্ণ দিক তুলে ধরে। ভারতবর্ষের ইতিহাসে বহু স্থানে বিভিন্ন ধর্মীয় সম্প্রদায়ের স্থাপত্য পাশাপাশি অবস্থান করছে, কুড়ুম্বেরাও তার উল্লেখযোগ্য উদাহরণ। এখানে স্থাপত্যের পরিবর্তনের মধ্যে দিয়ে রাজনৈতিক ক্ষমতার পরিবর্তনের যে ইতিহাস প্রতিফলিত হয়েছে বাংলার সংস্কৃতিতে, তার একটি সুন্দর যোগও দেখা যায়। দুর্গের ভেতরে থাকা মন্দিরের স্থাপত্যে ওড়িশার প্রভাব স্পষ্ট। আবার মসজিদের খিলান, গম্বুজ এবং অন্যান্য নির্মাণ রীতিতে ইসলামী স্থাপত্যেরও ছাপ রয়েছে। এই মিশ্র স্থাপত্য রীতি বাংলার সাংস্কৃতিক ইতিহাসের বহুত্ববাদী চরিত্রকে বুঝতে সাহায্য করে। নাম থেকেই বোঝা যায় কুড়ুম্বেরা একসময় দুর্গ হিসেবেই ব্যবহৃত হতো। এর পুরু উঁচু প্রাচীর, সুরক্ষিত প্রবেশপথ এবং বিশাল অভ্যন্তরীণ প্রাঙ্গণ একটি প্রতিরক্ষামূলক স্থাপত্যের বৈশিষ্ট্য বহন করে। প্রাচীন এবং মধ্যযুগে একটি অঞ্চলের রাজনৈতিক এবং অর্থনৈতিক নিরাপত্তার জন্য দুর্গের গুরুত্ব ছিল অপরিসীম। কুড়ুম্বেরা দুর্গের ঐতিহাসিক গুরুত্ব কিন্তু বহুমাত্রিক। প্রথমত, এটি গজপতি রাজবংশের সঙ্গে যুক্ত একটি স্থাপত্য। এর ফলে বাংলার পশ্চিমাঞ্চল এবং ওড়িশার মধ্যেকার ঐতিহাসিক যোগাযোগের একটি গুরুত্বপূর্ণ প্রমাণ মেলে। দ্বিতীয়ত, পরবর্তী সময়ে মুসলিম শাসনের প্রভাব দুর্গটির স্থাপত্যে নতুন মাত্রা যোগ করে। এর ফলে একই সময়ে বা একই জায়গায় বিভিন্ন সময়ে রাজনৈতিক এবং সাংস্কৃতিক পরিবর্তনের চিহ্ন লক্ষ্য করা যায়। একটি ঐতিহাসিক স্থাপত্যের মূল লক্ষ্য বা মূল জিনিস কিন্তু তার বয়সে নয়, তার সঞ্চিত ইতিহাসে। কুড়ুম্বেরা দুর্গ সেই অর্থে একটি জীবন্ত ইতিহাসের দলিল। অতীতের এই স্মারক আমাদের বর্তমানকে শিকড়ের সঙ্গে যুক্ত করে এবং ভবিষ্যৎ প্রজন্মের কাছে ইতিহাসকে বাস্তবভাবে তুলে ধরার সুযোগ করে দেয়। তাই কুড়ুম্বেরা দুর্গকে যথাযথ সংরক্ষণ করা শুধু প্রত্নতাত্ত্বিক দায়িত্বই নয়, এটি আমাদের সাংস্কৃতিক ঐতিহ্যের প্রতি সম্মান জানানোরও একটি গুরুত্বপূর্ণ কর্তব্য। এবারে বলি কী করে যাবেন এই কুড়ুম্বেরাতে। খুব সহজে যাওয়া, ট্রেনে গেলে খড়গপুরে ট্রেনে গিয়ে সেখান থেকে টোটো গাড়ি ভাড়া করে কোশিয়ারিতে নেমে কুড়ুম্বেরা যেতে পারেন। সরকারি তথ্য অনুযায়ী এর নিকটবর্তী রেল স্টেশন হচ্ছে বেলদা, সেটাও খুব একটা দূরে নয়। কলকাতা থেকে কুড়ুম্বেরা দুর্গ যেতে পারেন গাড়িতে,

সেক্ষেত্রে কলকাতা কোনা এক্সপ্রেসওয়ে, NH-16, খড়গপুর, কোশিয়ারি, কুকাই, গগনেশ্বর, কুড়ুম্বেরা দুর্গ মোট দূরত্ব ওই মোটামুটি 150 থেকে 160 কিলোমিটারের মধ্যে। আপনারা কোথা থেকে রওনা হচ্ছেন তার উপর নির্ভর করছে, সময় লাগবে 4 থেকে 5 ঘন্টা। একটা দিন অনেক সময় হয় না যে রবিবার একটা ছুটি পাওয়া গেছে বা মাঝে একটা ছুটি, এই সময় বাড়ির সকলে মিলে ঘন্টা চারেকের তো রাস্তা, সকালবেলা যদি 5:30-6 বেরোনো যায় মোটামুটি আপনারা পৌঁছেই যাবেন 10:30-10 মধ্যে বা কলকাতার এবং সন্নিহিত অঞ্চলে যদি থাকেন। আবার বিকেলবেলা সারাদিন ঘুরে ওখান থেকে 4:30-4:30 বেরিয়ে রাত্রি 9টার মধ্যে বাড়ি যদি গাড়িতে যান, আর ট্রেনে গেলে তো খড়গপুর থেকে যাওয়াই যায়। তো আপনারা এই জায়গাটা একেবারেই আমাদের কাছে, খুব কাছেই বলা যায়, একদিনের জন্যে ওই একটা দিনের ছুটি যদি পাওয়া যায় তাহলে কুড়ুম্বেরা দুর্গ ঘুরে আসুন, আসুন বেরিয়ে যান ভারতে। আজকে আমরা সকলে মিলে একটা খুব কাছে কিন্তু ভালো লাগার জায়গা কুড়ুম্বেরা দুর্গ বেরিয়ে এলাম, আপনারা বেরিয়ে আসুন, আসুন বেরিয়ে যান ভারতে। এই পর্যন্তই শ্রবণ সঙ্গী সুদীপ্ত মিত্র, আকাশবাণী মৈত্রী, অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে অর্থাৎ 594 কিলোহার্টজে।

0: আকাশবাণী মৈত্রী 594 কিলোহার্টসে শুনুন শোনান।
1: এখন সংবাদ।

0: আকাশবাণী খবর পড়ছি প্রবাল বন্দ্যোপাধ্যায়। এখনকার বিশেষ বিশেষ খবর। সফল উজবেকিস্তান সফর শেষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কিরগিজস্তানের রাজধানী বিশকেকে পৌঁছেছেন। আজ ও আগামীকাল তিনি এসসিও বা সাংহাই সহযোগিতা সংগঠনের 26তম শিখর সম্মেলনে অংশ নেবেন। ভারত ও উজবেকিস্তানের মধ্যে বিভিন্ন ক্ষেত্রে 11টি সমঝোতা স্মারকপত্র স্বাক্ষরিত। 2030 সালের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ বর্তমানের তুলনায় 5 গুণ বৃদ্ধি করে $5 বিলিয়ন নিয়ে যাওয়ার লক্ষ্যমাত্রা নিয়েছে দুই দেশ। 137তম মন কি বাতে প্রধানমন্ত্রী নেশামুক্ত ভারতের লক্ষ্যে সৃজনশীল কাজের মাধ্যমে সচেতনতা গড়ে তুলতে লেখক শিল্পী কন্টেন্ট ক্রিয়েটারদের প্রতি আহ্বান জানিয়েছেন। ভোতকোশী নদীতে নতুন করে বন্যার সতর্কতা জারি করেছে নেপাল। মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 794, এখনও 2500-এরও বেশি মানুষ নিখোঁজ। মহিলাদের ক্রিকেটে গত রাতে ভারত থাইল্যান্ডকে 94 রানে হারিয়ে তাদের 2026 টি টোয়েন্টি এশিয়া কাপ অভিযান শুরু করেছে। আসছে বিস্তারিত সংবাদে। সফল উজবেকিস্তান সফর শেষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কিরগিজস্তানের রাজধানী বিশকেকে পৌঁছেছেন। আজ ও আগামীকাল তিনি এসসিও বা সাংহাই সহযোগিতা সংগঠনের 26তম শিখর সম্মেলনে অংশ নেবেন। প্রধানমন্ত্রী আগামীকাল রাষ্ট্রপ্রধানদের অধিবেশনেও যোগ দেওয়ার কথা রয়েছে। প্রধানমন্ত্রী মোদী কিরগিজস্তানে পৌঁছলে বিমানবন্দরে তাকে স্বাগত জানান মন্ত্রিসভার চেয়ারম্যান কাসিম আলিয়েভ আদিলবেক আলাসোভিচ। চিরাচরিত কিরগিজ নেত্রানুষ্ঠানের মাধ্যমে প্রধানমন্ত্রীকে স্বাগত জানানো হয়। কিরগিজস্তানের রাষ্ট্রপতি সাদির জাফারেভের আমন্ত্রণে শ্রী মোদী 26তম এসসিও শিখর সম্মেলনে যোগ দিতে সেদেশে গেছেন। শিখর সম্মেলনের ফাঁকে প্রধানমন্ত্রী বেশ কয়েকজন এসসিও নেতৃবৃন্দের সঙ্গে সাক্ষাৎ করবেন। গত শনিবার রওনা হওয়ার আগে তিনি বলেন, নিরাপত্তা, যোগাযোগ ও সুযোগের উপর ভিত্তি করে এই অঞ্চলের অগ্রগতির জন্য ভারত কাজ করবে। এবারে এসসিওর থিম হল 25 বছরের এসসিও, একসঙ্গে দীর্ঘস্থায়ী শান্তি, উন্নয়ন ও অগ্রগতির পথে। এবারে সম্মেলনে যে সমস্ত বিষয় অগ্রাধিকার পাবে তার মধ্যে রয়েছে সন্ত্রাসবাদ মোকাবিলা, আঞ্চলিক স্থিতিশীলতা এবং আন্তঃসীমান্তে বিপদের বিরুদ্ধে সমন্বয় গড়ে তোলা। আগামীকাল বিশকেক ঘোষণা পত্র ও শিখর সম্মেলনের বিষয়বস্তু রাষ্ট্রপ্রধানদের বৈঠকে স্থির হওয়ার সম্ভাবনা। সফরকালে প্রধানমন্ত্রী শীর্ষ সম্মেলনের পাশাপাশি এসসিও নেতাদের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন। এছাড়া তিনি মধ্য এশিয়ার সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্য উদযাপন ষষ্ঠ ওয়ার্ল্ড নোম্যাড গেমসের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেবেন। প্রধানমন্ত্রী গতকাল দুদিনের উজবেকিস্তান সফর সফলভাবে শেষ করেছেন। সফরকালে তিনি উজবেকিস্তানের প্রেসিডেন্ট সাভাকাত মির্জিয়েভের সঙ্গে এক বৈঠকে দুদেশের সম্পর্ককে সামগ্রিক কৌশলগত অংশীদারিত্বের পর্যায়ে উন্নীত করতে সম্মত হয়েছেন।
1: ইস বর্ষ হামারি স্ট্র্যাটেজিক পার্টনারশিপকে 15 সাল হো রহে হ্যায়। ইস বিশেষ অবসর পর হামনে সম্বন্ধকো কম্প্রিহেনসিভ স্ট্র্যাটেজিক পার্টনারশিপ কা দর্জা দেনে কা নির্ণয় লিয়া হ্যায়। হামারা দ্বিপক্ষীয় ব্যাপার $1 বিলিয়ন পার কর চুকা হ্যায়। আব হামনে 2030 তক $5 বিলিয়ন ব্যাপার কা লক্ষ্য রাখা হ্যায়। ইসকে লিয়ে হাম মার্কেট অ্যাক্সেস, কানেক্টিভিটি, ব্যাংকিং আর পেমেন্ট জেসে জুড়ে বিষয় উপর ব্যবস্থাগত রূপ সে আগে বড়েঙ্গে।
0: তার এই সফরে দুদেশের মধ্যে 11টি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এর পাশাপাশি গুরুত্বপূর্ণ খনিজ ও ইউরেনিয়াম থেকে শুরু করে বাণিজ্য, প্রতিরক্ষা, ডিজিটাল পেমেন্ট ও শিক্ষা, সেই সঙ্গে খেলাধুলা ও ঐতিহ্য সংরক্ষণের বিষয়ে পারস্পরিক আদান প্রদানে সম্মত হয়েছে দুই দেশ। 2030 সালের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ বর্তমানের তুলনায় 5 গুণ বাড়িয়ে $5 বিলিয়ন উন্নীত করার লক্ষ্যমাত্রা নিয়েছে দুই দেশ। উজবেকিস্তানের প্রেসিডেন্ট শাভাকাত মির্জিয়েভ গতকাল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে সেদেশের সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মান অর্ডার অফ ওলিয়াদার জালি দস্তলিক প্রদান করেন। ভারত উজবেকিস্তান সম্পর্ক এবং সহযোগিতা আরও মজবুত করতে তার অবদানের স্বীকৃতিস্বরূপ এই সম্মান প্রদান করা হয়েছে।
2: Your Excellency, Mr. Modi, I think, I believe that under your leadership, India is achieving remarkable results across all sectors, maintaining high rates of economic growth and implementing major projects. India is making truly outstanding advances in digitalization, information technology, artificial intelligence, space exploration, and many other fields. New Delhi's voice and influence in global affairs have grown even stronger. As your close friends, we are, of course, very pleased to see all these achievements.
0: প্রধানমন্ত্রী নেশামুক্ত ভারতের লক্ষ্যে যুব সমাজ সহ সমাজের সর্বস্তরের মানুষকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন। আকাশবাণীতে গতকাল মন কি বাতের 137তম সংস্করণে প্রধানমন্ত্রী বলেন, নেশার প্রতি দুর্নিবার আসক্তি শুধু ব্যক্তিকেই গ্রাস করে না, তার কুফল প্রভাব ফেলে সমগ্র পরিবার ও সমাজের ওপর। এর মোকাবিলায় প্রধানমন্ত্রী লেখক, সঙ্গীতজ্ঞ, নাট্যকর্মী, কন্টেন্ট ক্রিয়েটার সকলকে সৃজনশীল কাজের মাধ্যমে সচেতনতা গড়ে তোলার আহ্বান জানান।
3: নেশামুক্ত ভারত কে লিয়ে ক্যা আপ কোই পাওয়ারফুল স্লোগান বনা সকতে হ্যাঁ কি হামারে ইয়ং মিউজিশিয়ান্স এসে সংস বনা সকতে হ্যাঁ জিনমে ড্রাগ ফ্রি লাইফ কা মেসেজ হো ক্যা স্টুডেন্টস অর থিয়েটার গ্রুপস দিল কো ছু লেনে ওয়ালে শর্ট প্লেজ লিখ সকতে হ্যাঁ জিনমে ড্রাগস কে খতরো কে সাথ সাথ উনসে বাহার নিকলনে কা রাস্তা ভি হো হামারে দেশ মে বেহতরিন কন্টেন্ট ক্রিয়েটরস কি কমি নহীঁ হ্যায় মেরা আগ্রহ হ্যায় কি ভে অলগ অলগ ভাষাও মে এসা কন্টেন্ট বনায়ে জিসসে ইস দিশা মে সমাজ কো মদদ মিলে।
0: বর্তমানে দেশের মেয়েদের স্বপ্নের উড়ান পৃথিবী ছাড়িয়ে মহাকাশ পর্যন্ত বিস্তৃত হচ্ছে বলে উল্লেখ করেন তিনি। প্রধানমন্ত্রী বলেন, মেয়েদের ক্ষমতায়নে গৃহীত উদ্যোগ মিশন শক্তি স্যাটের মাধ্যমে 108টি দেশের 12,000 ছাত্রী স্যাটেলাইট প্রযুক্তি শেখার ও উদ্ভাবনের সুযোগ পাচ্ছেন। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন G20 ও সংশ্লিষ্ট বিষয়সমূহের বৈঠকে যোগ দিতে দক্ষিণ ক্যারোলিনা পৌঁছেছেন। আজ ও আগামীকাল অ্যাশভিলে G20 ও অন্য বৈঠকের কর্মসূচি রয়েছে তার। এর আগে গতকাল শ্রীমতী সীতারমন শিকাগোয় প্রবাসী ভারতীয়দের সঙ্গে আলাপচারিতায় যোগ দেন। অর্থমন্ত্রী সেখানে ভারতের অর্থনীতির লক্ষ্য ও ঋণ সংক্রান্ত বিষয় নিয়ে প্রবাসী সম্মেলনে বক্তব্য রাখেন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ নতুন দিল্লিতে ন্যাশনাল ইনস্টিটিউট অব ফ্যাশন টেকনোলজি NIFT-র যৌথ সমাবর্তন অনুষ্ঠানে যোগ দেবেন। সারা দেশের 18টি NIFT ক্যাম্পাসের স্নাতক শিক্ষার্থীরা তাদের ডিগ্রি গ্রহণের এই অনুষ্ঠানে একত্রিত হবেন। অনুষ্ঠানে কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিংও উপস্থিত থাকবেন। ছত্তিশগড়ের সুকমায় মাওবাদীদের বিরুদ্ধে বড় সাফল্য পেয়েছে পুলিশ। বেলপোচা গোম্বাড অরণ্য অঞ্চলে মাওবাদীদের কৌশলগত গোলাবারুদের ভাণ্ডার থেকে প্রচুর পরিমাণে অতি শক্তিশালী বিস্ফোরক উদ্ধার করা হয়েছে। সম্প্রতি বেশ কয়েকজন আত্মসমর্পণকারী মাওবাদীর কাছ থেকে খবর পেয়ে ডিস্ট্রিক্ট রিজার্ভ গার্ড ও বস্তার ফাইটার্স যৌথ অভিযান চালায়। তল্লাশি অভিযানে 8 কেজি IED, 2টি টিফিন কৌটো বোমা, 10টি ডিটোনেটর, 17টি জিলোটিন স্টিক বাজেয়াপ্ত করা হয়েছে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্সএনডেল AIR নিউজ কলকাতাতে। ভোটকোশী নদীতে নতুন করে বন্যা সতর্কতা জারি করেছে নেপাল। জাতীয় বিপর্যয় ঝুঁকি হ্রাস ব্যবস্থাপন কর্তৃপক্ষ রসুয়া, নোয়াকট ও ধাদিং জেলাতে নদীর তীর বরাবর বসবাসকারী মানুষজনকে জলস্তর বাড়তে পারার আশঙ্কার কথা জানিয়ে সতর্ক থাকতে বলেছে। এদিকে নেপাল তিব্বত সীমান্তে হরপাবানে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 794। NDRRM জানিয়েছে 8,186 জন মানুষকে বন্যা কবলিত এলাকা থেকে উদ্ধার করা হয়েছে। এর মধ্যে 227 জন বিদেশি নাগরিক। এখনও পর্যন্ত প্রাকৃতিক বিপর্যয়ে 2,500 মানুষ নিখোঁজ। ভারত থেকে পাঠানো সুড়ঙ্গের মধ্যে উদ্ধারের কাজে পারদর্শী একটি বিশেষজ্ঞ দল গতকাল নেপালের চিলিমে ও লাংটাং জেলা এলাকায় জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গগুলিতে অনুসন্ধান ও উদ্ধার অভিযান পরিচালনার জন্য নেপালি সুড়ঙ্গ সেনাবাহিনীর দলের সঙ্গে যৌথভাবে কাজ করেছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা হু নেপালে আকস্মিক বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষজনদের আপৎকালীন স্বাস্থ্যসেবা ও অন্যান্য প্রয়োজনে দক্ষিণ পূর্ব এশিয়া আপৎকালীন স্বাস্থ্য তহবিল থেকে 150,000 মার্কিন ডলার অর্থ মঞ্জুর করেছে। এদিকে ওড়িশার বিভিন্ন প্রান্তে নতুন করে ভারী বৃষ্টি হওয়ায় বন্যা পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে। উত্তর ওড়িশার নদীগুলোর জলস্তর ফের বৃদ্ধি পাচ্ছে। যাজপুর জেলায় বৈতরণী নদীর জলস্তর আবারও বাড়ছে, ফলে দশরথপুরের নিচু এলাকাগুলোতে নতুন করে বন্যার আশঙ্কা দেখা দিয়েছে। গত মাসের 6 তারিখ থেকেই দশরথপুর বন্যা কবলিত হয়ে আছে এবং নদীর বাঁধের বেশ কয়েকটি ভাঙা অংশ এখনও ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। দুবাইয়ে মহিলাদের ক্রিকেটে গত রাতে ভারত থাইল্যান্ডকে 94 রানে হারিয়ে তাদের 2026 টি-20 এশিয়া কাপ অভিযান শুরু করেছে। টসে জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় থাইল্যান্ড। প্রথমে ব্যাট করতে নেমে ভারত নির্ধারিত 20 ওভারে 9 উইকেট হারে 159 রান তোলে। জবাবে 15 ওভার 3 বলে মাত্র 65 রানে অল আউট হয়ে যায় থাইল্যান্ড। ম্যাচের সেরা নির্বাচিত হয়েছেন ভারতের হয়ে সর্বোচ্চ রান সংগ্রহকারী শেফালি ভার্মা, তিনি 64 রান করেন। FIH পুরুষ হকি বিশ্বকাপের ফাইনালে স্পেনকে 1-0 ব্যবধানে হারিয়ে চ্যাম্পিয়নের শিরোপা ধরে রেখেছে জার্মানি। বেলজিয়ামের ওয়াভেরেতে অবস্থিত বেলফিয়াস হকি অ্যারেনায় গত সন্ধ্যায় ম্যাচের তৃতীয় কোয়ার্টারে একমাত্র গোলটি করেন জার্মানির মাইকেল স্টুটহক। এটি সেদেশের চতুর্থ হকি বিশ্বকাপ জয়। শেষ করার আগে বিশেষ বিশেষ খবরের কিছু অংশ আবার পড়ছে। সফল উজবেকিস্তান সফর শেষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কিরগিজস্তানের রাজধানী বিশকেকে পৌঁছেছেন। আজ ও আগামীকাল তিনি এসসিও বা সাংহাই সহযোগিতা সংগঠনের 26তম শিখর সম্মেলনে অংশ নেবেন। ভারত ও উজবেকিস্তানের মধ্যে বিভিন্ন ক্ষেত্রে 11টি সমঝোতা স্মারক পত্র স্বাক্ষরিত। 137তম মন কি বাতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নেশামুক্ত ভারতের লক্ষ্যে সৃজনশীল কাজের মাধ্যমে সচেতনতা গড়ে তুলতে লেখক শিল্পী কন্টেন্ট ক্রিয়েটরদের প্রতি আহ্বান জানিয়েছেন। খবর শেষ হলো, এরপর শুনুন স্থানীয় সংবাদ।
4: আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টসে। শুরু হচ্ছে সকালের আড্ডা, শ্রবণ সঙ্গী সুদীপ্ত মিত্র।

সকালের আড্ডায় সকলকে অনেক অনেক ভালোবাসা। কেমন আছেন সবাই? একটু চতুর্দিকে তো একটা বিপর্যয়ের খবর, নেপালের বিপর্যয়ের খবর তো আমরা পাচ্ছি বিভিন্নভাবে, এবং এই রকম একটা বিপর্যয়ের খবর সকালবেলা চোখ খুললেই যখন আমরা কাগজ পড়ি তখন মনটা কেমন খারাপ হয়ে যায়। এইটা আমাদের জীবন, এইরকমভাবে তো জীবনে আসলে বিপদ আসে, কিন্তু বিপর্যয় এলেই না তখন বড় বেশি ভয় করে, বড় বেশি আশঙ্কা হয়। অনেক মানুষজন চলে গেলেন, এটা সত্যি সত্যি একটা মন খারাপের। সকালের আড্ডায় আজকে আমরা যে যে অনুষ্ঠান শুনব, ঋতুপর্ণ ঘোষের জন্মদিন আজ, বিশিষ্ট চিত্র

পরিচালক ঋতুপর্ণ ঘোষ, তার গল্প, ঝাড়গ্রামের মধুশ্রী হাতিয়ারের গল্প, দার্জিলিংয়ে পুজোয় যারা বেড়াতে যাবেন তাদের জন্য জানিয়ে রাখব যে অতিরিক্ত জয়রাইড পরিষেবা শুরু হয়েছে, আর বিজ্ঞানের আরও একটি আবিষ্কারের গল্প। এই সব কিছু থাকবে, এছাড়া থাকবে দৃষ্টিকোণ, এছাড়া থাকবে বিজ্ঞানের কথিকা জানা অজানা। এই সব কিছু নিয়ে আপনাদের সঙ্গে আজ সকালের আড্ডা। সকালের আড্ডার শুরুতেই যে মানুষটির কথা বললাম, আজ যার জন্মদিন, বিশিষ্ট চলচ্চিত্র পরিচালক ঋতুপর্ণ ঘোষ, তাঁরই একটি চলচ্চিত্রের গান দিয়ে আজকের পথ চলার শুভ সূচনা, শিল্পী পরমা বন্দ্যোপাধ্যায়।

বাংলা চলচ্চিত্রের ইতিহাসে যে কয়েকজন পরিচালক নিজেদের স্বতন্ত্র চিন্তা, শিল্পবোধ এবং নির্মাণ শৈলীর মাধ্যমে নতুন দিগন্তের সৃষ্টি করেছেন, তাদের মধ্যে ঋতুপর্ণ ঘোষ অন্যতম। তিনি শুধু একজন চলচ্চিত্র পরিচালকই ছিলেন না, তিনি ছিলেন একজন লেখক, চিত্রনাট্যকার, অভিনেতা, সম্পাদক এবং গভীর জীবনবোধ সম্পন্ন শিল্পী। তার চলচ্চিত্রে মানুষের সম্পর্ক, মানুষের ভালোবাসা, একাকিত্ব, আত্মপরিচয়, পারিবারিক টানাপোড়েন এবং সমাজের নানা বাস্তবতা অত্যন্ত সংবেদনশীলভাবে উঠে এসেছে। বাংলা চলচ্চিত্রকে দেশ বিদেশের দর্শকের কাছে নতুনভাবে পরিচিত করানোর জন্যে তার অবদান অনস্বীকার্য। ঋতুপর্ণ ঘোষের জন্ম 31 আগস্ট 1963 কলকাতায়। তার বাবা সুনীল ঘোষ ছিলেন তথ্যচিত্র নির্মাতা, মা শান্তি ঘোষও ছিলেন শিল্প এবং

সংস্কৃতির সঙ্গে যুক্ত। ছোটবেলা থেকেই সাহিত্য, চলচ্চিত্র, শিল্পকলার পরিবেশে বড় হয়ে ওঠার সুযোগ পেয়েছিলেন তিনি। এই সাংস্কৃতিক পরিবেশ তার সৃষ্টিশীল মনকে গভীরভাবে প্রভাবিত করেছিল। শিক্ষা জীবনে ঋতুপর্ণ ঘোষ অর্থনীতি নিয়ে পড়াশোনা করেন, পরে বিজ্ঞাপনের জগতে কাজ শুরু করেন। বিজ্ঞাপন নির্মাণের অভিজ্ঞতা তার চলচ্চিত্র নির্মাণের ভাষাকে আরও পরিশীলিত করে তোলে। প্রথম পূর্ণদৈর্ঘ্যের চলচ্চিত্র হীরের আংটি মুক্তি পায় 1992 সালে। তবে 19 এপ্রিলের যে চলচ্চিত্রের মাধ্যমে তাকে চলচ্চিত্র জগতে ব্যাপক পরিচিতি লাভ করায় তা 1994 মুক্তিপ্রাপ্ত এই ছবিটি জাতীয় চলচ্চিত্র পুরস্কারে শ্রেষ্ঠ চলচ্চিত্রের সম্মান লাভ করে। 19 এপ্রিলের পর একের পর এক গুরুত্বপূর্ণ চলচ্চিত্র নির্মাণ করেন ঋতুপর্ণ ঘোষ। দহন, বাড়িওয়ালি, অসুখ, চোখের বালি, রেইনকোট, দোসর, তিতলি, অন্দরমহল, নৌকাডুবি, আবহমান প্রভৃতি চলচ্চিত্র তাঁর সৃষ্টিশীলতার উজ্জ্বল দৃষ্টান্ত। রবীন্দ্রনাথ ঠাকুরের চোখের বালি উপন্যাসকে তিনি যে সংবেদনশীলতার মাধ্যমে চলচ্চিত্রে রূপ দিয়েছিলেন তা বাংলা চলচ্চিত্রে বিশেষভাবে প্রশংসিত হয়। ঋতুপর্ণ ঘোষের চলচ্চিত্রের অন্যতম বৈশিষ্ট্য ছিল মানুষের সম্পর্কের গভীরে প্রবেশ করা। তার ছবিতে শুধু গল্প বলা হয়নি, চরিত্রগুলোর মনের কথাও তুলে ধরা হয়েছে। মা এবং সন্তানের সম্পর্ক, স্বামী স্ত্রীর দূরত্ব, বন্ধুত্ব, প্রেম, বিচ্ছেদ, একাকিত্ব এবং সামাজিক চাপ, এসব বিষয়ে তিনি অত্যন্ত সূক্ষ্মভাবে উপস্থাপন করেছেন তার বিভিন্ন চলচ্চিত্রে। তার চলচ্চিত্রে সংলাপ ছিল সাহিত্যধর্মী, অথচ একই সঙ্গে জীবনের সঙ্গে গভীরভাবে যুক্ত। চলচ্চিত্র পরিচালনার পাশাপাশি ঋতুপর্ণ ঘোষ অভিনয় করেন। চিত্রাঙ্গদা, দ্য ক্রাউনিং উইস তার অভিনয় এবং পরিচালিত একটি গুরুত্বপূর্ণ উদাহরণ। এই ছবিতে তিনি আত্মপরিচয়, লিঙ্গ পরিচয় এবং ব্যক্তি স্বাধীনতার মতো বিষয়কে সাহসিকতার সঙ্গে তুলে ধরেছিলেন। সমাজের প্রচলিত ধারণার বাইরে গিয়ে নিজের জীবন এবং শিল্পচিন্তাকে প্রকাশ করার ক্ষেত্রে তিনি ছিলেন অত্যন্ত সাহসী। ঋতুপর্ণ ঘোষের প্রতিভার স্বীকৃতিতে মিলেছে বহু জাতীয় এবং আন্তর্জাতিক পুরস্কার। বিভিন্ন চলচ্চিত্র জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছে। 19 এপ্রিল, দহন, বাড়িওয়ালি, অসুখ, রেইনকোট, দোসর, আবহমান সহ একাধিক ছবির জন্য তিনি সম্মানিত হন। 2023 সালের 30শে মে মাত্র 49 বছর বয়সে তিনি চলে যান। তার অকাল প্রয়াণ বাংলা চলচ্চিত্র জগতে এক গভীর শূন্যতা সৃষ্টি করে।

0: আকাশবাণী মৈত্রীর সঙ্গে, আর এখন শুনছেন সকালের আড্ডা।
1: একটা না, অনেক দিন একই পাসওয়ার্ড ব্যবহার করবেন না, মাঝে মাঝে বদলে ফেলুন। আজকের যুগ ডিজিটাল যুগ, তাই ডিজিটাল সুঅভ্যাস গড়ে তোলা একান্ত প্রয়োজন। সোশ্যাল মিডিয়ার অচেনা ব্যবহারকারীর কাছ থেকে পাওয়া লিঙ্কে না ভেবেচিন্তে ক্লিক করবেন না, এটা করলে বিপদে পড়তে পারেন আপনি। সুরক্ষিত থাকুন ডিজিটাল।
2: বৃক্ষ যেন বিরল না হয়, বৃক্ষের আধিক্যে সভ্যতার জয়। খরচ কমান, বৃক্ষ নয়, ময়লা সরান, সবুজ নয়।
3: সকাল থেকেই আজকে বেশ ভালো লাগার অনুষ্ঠান, মানে যখন আমরা অনুষ্ঠানটা শুরু করেছি, আজকে ঋতুপর্ণ ঘোষের জন্মদিন, সে কথা বলতে বলতেই দুটো ভালো লাগার গান, ভালো লাগা বা ভালোবাসার গানই বলা যায়, দুটো গান শোনাই, আশা ভোঁসলে এবং কিশোর কুমারের কণ্ঠে। ওই যে ভালোবাসা ছাড়া আর কী বা আছে সেটা, এবং প্রেম কিসে হয়, এই দুটি গান শোনাবো এখন আপনাদের।

সত্যি সত্যি তো ভালোবাসা ছাড়া আর কী বা আছে? ওই কবি বলেছেন যে বাঁদিকের বুক পকেটটা সামলাতে সামলাতে হায় হায় ইহকাল পরকাল গেল, অথচ আরেকটু গভীরে হাত দিলেই পেত তার হৃদয়, লোকটা জানলই না। আমরা ভালোবাসাটা হয়তো খুঁজে পাই না, আমরা সবসময় ঘুরে বেড়াচ্ছি নিজের কাজে ব্যস্ততার মধ্যে, কিন্তু ভালোবাসাটা আছে বলেই হয়তো মানুষ ফিরে আসে রাতে, মানুষ ফিরে আসে ঘরে ভালোবাসার জায়গায়। তো এই ভালোবাসার গান, ভালোবাসার গল্প আমাদের সকালের আড্ডায় তো চলছেই, এরই মধ্যে আজ এখনকার অনুষ্ঠান দৃষ্টিকোণ। দৃষ্টিকোণ গীতিকার শৈলেন্দ্র স্মরণে আজকের এই দৃষ্টিকোণ শুনব আমরা।

আবির্ভাবে মানুষের মন জয় করে নেয়। রাজ কাপুর বলেছিলেন, ওয়াহ পুষ্কিন, হোয়াট আ সং ইউ হ্যাভ রিটেন। হ্যাঁ, এই নামে রাজ কাপুর ডাকতেন তার প্রিয় বন্ধু গীতিকার শৈলেন্দ্রকে। মথুরা থেকে মুম্বাইতে গিয়ে তখন এক রেল ওয়ার্কশপে কাজ করছেন শঙ্কর দাস কেশরীলাল। ফাঁকে ফাঁকে চলছে কবিতা লেখা। ১৯৪৮ সালে মুম্বাইতে এক কবি সম্মেলনে তাকে আবিষ্কার করেন রাজ কাপুর। শঙ্কর দাস কেশরীলাল হয়ে উঠলেন গীতিকার শৈলেন্দ্র। বাকিটা তো ইতিহাস। রাজ কাপুর, শৈলেন্দ্র এবং সঙ্গীতকার শঙ্কর জয়কিষণের তচ্ছস্পর্শে একের পর এক সুপারহিট হিন্দি ছবির গান। ১৯৫১ সালে আওয়ারা ছবির গান ম্যায় আওয়ারা হু ভারতের বাইরেও উচ্চ প্রশংসা।

মধুমতি ছবিতে সলিল চৌধুরীর সঙ্গে, শচীন দেববর্মনের সঙ্গে গাইড বন্দিনী কালা বাজারে, এমনকি পণ্ডিত রবিশঙ্করও সুর দিয়েছেন শৈলেন্দ্রের কথায় অনুরাধা ছবিতে।

শৈলেন্দ্রের গানে গভীরতা ও সারল্যের এক চমকপ্রদ সহাবস্থান তাকে সাধারণ মানুষের কাছে জনপ্রিয় করে তুলেছিল। শব্দের সংযত ব্যবহারে তিনি তার গানকে করে তুলতেন আরও অর্থবহ। তিসরি কাসমের গান সাজন রে ঝুঠ মত বলো, রাজ কাপুরের শ্রী 420 ছবিতে তাঁর লেখা মেরা জুতা হ্যায় জাপানি আবেদন চিরকালীন। মৃত্যুর 50 বছর পরেও 2016 সালে এই গানটি হলিউড সুইপস্মার্ট 2016 ব্লকবাস্টার ডেজপুলে জায়গা করে নিয়েছে। এই ছবিটি মুড়মুড়কে না দেখ, পেয়ার হুয়া ইকরার হুয়া, গাইড ছবির গাতা রহে মেরা দিল, কালা বাজারে, খোয়া খোয়া চাঁদ সুপারহিট সব গান।

ফিল্মফেয়ার সেরা গীতিকার পুরস্কার পান তিনবার। 1958 সালে ইহুদি ছবির ইয়ে মেরা দিওয়ানা পান, 1959 সালে অনাড়ি ছবির সব খুচ শিখা হামনে, 1968 সালে ব্রহ্মচারী ছবির মায় গাঁও তুম সো যাও গানের জন্য

গুলজার তাকে বহুবার হিন্দি ছবির সেরা গীতিকার বলে উল্লেখ করেছেন। শৈলেন্দ্রের প্রযোজিত বাসু ভট্টাচার্যের পরিচালনায় রাজ কাপুর ও ওয়াহিদা রহমান অভিনীত ছবি তিসরি কসম সেরা চলচ্চিত্রের জাতীয় পুরস্কার পেলেও বক্স হাউসে কিন্তু মুখ থুবড়ে পড়ে। উদ্বেগ ও দুশ্চিন্তায় মাত্র 43 বছর বয়সে 1966 সালে জীবনাবসান হয় হিন্দি ছবির সর্বকালীন সেরা এই গীতিকারের।

এখন দৃষ্টিকোণ অনুষ্ঠানে শুনলেন বিশিষ্ট গীতিকার শৈলেন্দ্র স্মরণে একটি অনুষ্ঠান। এবার চলে যাই আমাদের পরবর্তী অনুষ্ঠানে। একটি খবর আপনাদের শোনাই। ঝাড়গ্রামের গর্ব মধুশ্রী হাতিয়াল একাই যেন এই মৃতপ্রায় পরম্পরাকে

শহরের বুকে ফেরানোর পণ নিয়েছে। হ্যাঁ, বাংলার মাটিতে ছড়িয়ে থাকা যে অসংখ্য লোকশিল্প এবং আদিবাসী শিল্পের ঐতিহ্য সময়ের পরিবর্তন, আধুনিকতার আগ্রাসন এবং শিল্পীদের আর্থিক অনটনের কারণে এই শিল্পগুলির অনেকগুলি আজ হারিয়ে যাওয়ার পথে। এমনই এক কঠিন সময়ে ঝাড়গ্রামের এই শিল্পী তার সৃজনশীলতা, অধ্যাবসায় এবং লড়াইয়ের মধ্যে দিয়ে হারিয়ে যেতে বসা আদিবাসী শিল্পকে নতুন করে মানুষের সামনে তুলে ধরেছেন। তার শিল্পকর্ম শুধু সৌন্দর্যের প্রকাশ নয়, এর মধ্যে লুকিয়ে রয়েছে মাটি, মানুষ, প্রকৃতি এবং আদিবাসী জীবনের দীর্ঘ ইতিহাস। ঝাড়গ্রাম ও জঙ্গলমহলের আদিবাসী সমাজের জীবনযাত্রা প্রকৃতির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। তাদের উৎসব, লোকবিশ্বাস, দৈনন্দিন জীবন, শিকার, কৃষিকাজ, নাচ গান, সব কিছুর মধ্যেই শিল্পের উপস্থিতি। কিন্তু নতুন প্রজন্মের অনেকেই জীবিকার প্রয়োজনে ঐতিহ্যবাহী শিল্পচর্চা থেকে দূরে চলে যাচ্ছেন, ফলে প্রজন্মের পর প্রজন্ম ধরে চলা এই শিল্পরীতি হারিয়ে যাওয়ার একটা আশঙ্কা তৈরি হয়েছে। এই পরিস্থিতির বিরুদ্ধে লড়াই করছেন ঝাড়গ্রামের জাতীয় পুরস্কার প্রাপ্ত এই শিল্পী। সীমিত সুযোগ সুবিধে, নানা প্রতিকূলতার মধ্যেও তিনি শিল্পকে আঁকড়ে ধরে থেকেছেন। তার কাছে শিল্প কখনোই শুধুমাত্র উপার্জনের মাধ্যম ছিল না, বরং ছিল নিজের শিকড়, সংস্কৃতি এবং পরিচয়কে বাঁচিয়ে রাখার এক শক্তিশালী হাতিয়ার। ঝাড়গ্রামের এই শিল্পীর জীবন তাই কেবল একজন শিল্পীর সাফল্যের গল্পই নয়, এটি প্রতিকূলতার বিরুদ্ধে দাঁড়িয়ে নিজের শিকড়কে আঁকড়ে ধরে এগিয়ে চলার গল্প। তার তুলির আঁচর, হাতের কাজ কিংবা সৃষ্টির প্রতিটি রেখায় আদিবাসী শিল্পের প্রতি সত্যি এক প্রাণের ছোঁয়া লাগে। তার লড়াই এবং সাফল্যের সামনে তাই কুর্নিশ জানাতেই হয়। সত্যি সত্যি এমন কিছু শিল্প আছে যে শিল্পগুলো হয়তো অনেকটা লোকচক্ষুর অন্তরালেই চলে যায়। আমরা খুঁজে বেড়াই তাকে, আমরা খুঁজে বেড়াই সেই সব সৃষ্টিকে, যে সৃষ্টির সন্ধান আমাদের আজীবনের।

0: এবার একটা খবর যেটা আমাদের দৈনন্দিন লাগে, যে স্থানীয় আবহাওয়ার বিজ্ঞপ্তি, সেটা আপনাদের জানিয়ে রাখি। আগামী ২৪ ঘন্টার পূর্বাভাস মূলত মেঘাচ্ছন্ন আকাশ, দুই এক পশলা হালকা থেকে মাঝারি বৃষ্টি কিংবা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে কিছু কিছু জায়গায়। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে যথাক্রমে ৩২ ডিগ্রি সেলসিয়াস ও ২৭ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। গত ২৪ ঘন্টায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১.৮ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ০.৭ ডিগ্রি কম। সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭.৬ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি বেশি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ পরিমাণ শতকরা ৯৩%, সর্বনিম্ন ৭৪%। গত ২৯-৮-২০২৬ থেকে রাত ৮:৩০ থেকে ৩০-৮-২০২৬-এর ৮:৩০ পর্যন্ত বৃষ্টি হয়েছে ১.১ মিলিমিটার। এবারে আরও একটি গুরুত্বপূর্ণ কথা, যে গভীর সমুদ্রে যারা মাছ ধরতে যাবেন তাদের উদ্দেশ্যে সতর্কবার্তা। ঝঞ্ঝাপূর্ণ আবহাওয়া বা দুর্যোগপূর্ণ আবহাওয়ার জন্যে বাতাসের গতিবেগ ৪০-৫০ কিলোমিটার, যেটি ক্ষেত্র বিশেষে ৬০ কিলোমিটার প্রতি ঘন্টা পর্যন্ত বাড়তে পারে এবং বয়ে যেতে পারে পশ্চিমবঙ্গ, ওড়িশা এবং বাংলাদেশ উপকূলের ওপর দিয়ে ৩১-৮-২০২৬ পর্যন্ত। গভীর সমুদ্রে যারা মাছ ধরতে যাবেন তাদের উদ্দেশ্যে জানানো হয়েছে, পশ্চিমবঙ্গ, ওড়িশা এবং বাংলাদেশ উপকূলে এই সময়ে অর্থাৎ আজ পর্যন্ত সমুদ্রে প্রবেশ না করতে বা সমুদ্রে মাছ ধরতে না যাওয়ার জন্য। আজকে আমাদের আবহাওয়াটা তো একটু এরকমই, আকাশ একটু মেঘলা মেঘলাই বটে, মাঝে মাঝে বৃষ্টিও হচ্ছে, আর নানা জায়গায় নানা রকম দুর্যোগেরও খবর আমরা পাচ্ছি। তারই মধ্যে ভালো থাকা, তারই মধ্যে সকালের আড্ডা, শ্রবণসঙ্গী সুদীপ্ত মিত্র।
1: আপনারা রয়েছেন আকাশবাণী মৈত্রীর সঙ্গে, আর এখন শুনছেন সকালের আড্ডা। সাইক্লোনের পর দীর্ঘ সময় বিদ্যুৎ সংযোগ নাও থাকতে পারে, তাই আগে থেকে তেল ভরে রাখুন লণ্ঠনে, সঙ্গে রাখুন টর্চ ও ব্যাটারি। সাইক্লোন থেকে রক্ষা করুন নিজের বাড়ি। দেওয়াল, দরজা, জানলা, কার্নিশের কোনো অংশ আলগা থাকলে অবশ্যই সারিয়ে নিন মিস্ত্রি ডেকে। সাইক্লোনের সময় যাতে বাড়ির ক্ষতি না হয় সেটা সুনিশ্চিত করতে প্রায় ভেঙে পড়া গাছের ডাল বা মৃতপ্রায় গাছ সরিয়ে ফেলুন। আলগা, টিনের পাত, সাইনবোর্ড, ইট ইত্যাদি সরিয়ে নিরাপদ জায়গায় রাখুন।
2: হ্যালো, হ্যালো, হ্যালো।
3: লাউডস্পিকারের চড়া শব্দ অসুস্থ করে মানুষকে। শব্দের প্রাবল্যে উৎসবকে ম্লান হতে দেবেন না। উচ্চ রক্তচাপ, ঘুমোতে না পারা, শরীরে অস্থিরতা, লাউডস্পিকার বা সাউন্ড বক্সের প্রচণ্ড শব্দে এগুলো স্বাভাবিক পরিণতি।
4: নিজের আনন্দের জন্য অন্যকে অসুস্থ করবেন না, নষ্ট করবেন না উৎসবকে।
0: এখন জানা অজানা বিজ্ঞানের কথিকা শুনব আমরা।
5: জানা অজানা

0: জানা অজানায় শুনছেন বিজ্ঞান চর্চার বিকাশ, পটভূমি কলকাতা। আজ দ্বিতীয় তথা শেষ পর্ব, বলছেন ডক্টর চিরদীপ বন্দ্যোপাধ্যায়।
1: আগের দিন আমরা শুনেছি কলকাতার উন্নয়নের জন্য পরিকাঠামোগত যেসব প্রচেষ্টাগুলো ঘটেছে তার একটি সংক্ষিপ্ত বিবরণ। এইসব করতে করতে সদেরেক বছর কেটে গেছে ইংরেজ বণিকের কলকাতায় পদার্পণের। শাসক ইংরেজের ভিত মজবুত হয়েছে এই উপনিবেশে। পরিকাঠামো উন্নয়ন যেমন ঘটেছে, তেমন ঘটেছে আর্থিক সংস্কার, স্বজাতীয়দের জন্য স্বাস্থ্য সুরক্ষা, নথিপত্র সংরক্ষণ। শাসকের দায়িত্বও বেড়েছে। নিজের দেশের যারা আছেন তাদের তো বটেই, ঔপনিবেশিক প্রজাদেরও সামাজিক সুরক্ষা দেবার দায়িত্ব এসে পড়েছে তাদের ওপর। তাই এই সব ব্যাপারে নজর দিতে শুরু করল শাসক ইংরেজ। জরিপ করে নতুন দেশটিকে চিনে নেওয়ার কাজ তো শুরু হয়েছিল অনেক আগেই। ভূতাত্ত্বিক জরিপও শুরু হলো, তার ভিত্তিতে তৈরি হল ভূতাত্ত্বিক মানচিত্র। ভারতবর্ষের ভূতাত্ত্বিক মানচিত্র প্রথম তৈরি করেন হেনরি ওয়েসলি ভয়েসি। শুধু ভূতাত্ত্বিকই নন, তিনি ছিলেন একজন চিকিৎসক ও খনিজ বিজ্ঞানী। তাঁকে বলা হয় ভারতীয় ভূতত্ত্বের জনক। তবে ভারতের প্রথম ভূতাত্ত্বিক মানচিত্র তৈরি হয় তেলেঙ্গানার কোনো অঞ্চলের। এই মানচিত্রটি 1821 সালের 8ই আগস্ট ডক্টর ভয়েসি কলকাতার এশিয়াটিক সোসাইটির হাতে তুলে দেন। দুর্ভাগ্য, সেই মানচিত্রের কোনো অনুলিপি আজ আর নেই। কলকাতার কোনো অঞ্চলের জরিপ মানচিত্রের জন্য কিন্তু আমাদের অপেক্ষা করতে হয়েছে অনেকগুলি বছর। 1847 সালে, অর্থাৎ স্বাধীনতার মাত্র 100 বছর আগে তৈরি হল কলকাতার কোনো অঞ্চলের প্রথম জরিপ মানচিত্র। জায়গাটি হল টালিগঞ্জের সাহিবন বাগিচা। ইতিমধ্যে শুরু হয়েছে উদ্ভিদ বিজ্ঞান নিয়ে গবেষণা। রেভারেন্ড উইলিয়াম কেরি, তিনি শুধুমাত্র একজন বিশিষ্ট ভারততত্ত্ববিদই নন, একজন স্বীকৃত উদ্ভিদবিদও বটে। 1820 সালে তাঁরই নেতৃত্বে প্রতিষ্ঠিত হল এগ্রি হর্টিকালচারাল সোসাইটি। ব্যাপটিস্ট মিশনারি এই সোসাইটির মাধ্যমেই কলকাতা শহরে নিত্য নতুন ফল ও সবজি সরবরাহ শুরু করে। এদেশীয় মানুষদের স্বাস্থ্য সুরক্ষার ব্যাপারটিও এসেছে ইংরেজ শাসকদের মনে। শুধু তাই নয়, দেশীয় মানুষদেরও যে চিকিৎসা বিজ্ঞান শেখানোর প্রয়োজনীয়তা আছে সে ভাবনাও এলো তাঁদের মনে। সেই ভাবনা থেকেই নেটিভ মেডিকেল ইনস্টিটিউশনে 1822 সাল থেকে বাংলা ভাষায় চিকিৎসা শিক্ষাদান শুরু। 1826 সাল থেকে কলকাতা মাদ্রাসায় এবং সংস্কৃত কলেজে যথাক্রমে ইউনানি ও আয়ুর্বেদিক চিকিৎসার ক্লাস শুরু হয়। ইন্ডিয়ান মেডিকেল সার্ভিস চালু হয়েছিল 1764 সালে। ভারতীয়দের চিকিৎসাবিদ্যায় হাতেখড়ি হল তার প্রায় 60 বছর পর। ইংরেজি ভাষায় আধুনিক চিকিৎসা বিজ্ঞান শেখার জন্য ভারতীয়দের অপেক্ষা করতে হল আরও বছর দশেক। 1835 সালে স্থাপিত হল মেডিকেল কলেজ অফ বেঙ্গল। পরের বছরই প্রথম ভারতীয় হিসেবে মধুসূদন গুপ্ত প্রথম সব ব্যবচ্ছেদ করেন। তিনি ডিপ্লোমা পান 1840 সালে। বিজ্ঞানের বিকাশ দুর্গে করল নিকট, বাড়াল যোগাযোগ ব্যবস্থাও। 1825 সালে ঘোড়ার গাড়ির মাধ্যমে ডাক ব্যবস্থার প্রচলন হল কলকাতায়। তার বছর পাঁচেক পরে 1830 সালে চালু হল ঘোড়ায় টানা বাস সার্ভিস। কলকাতা থেকে ব্যারাকপুর পর্যন্ত 3 ঘোড়ায় টানা অমনিবাস শুরু হল এ বছরই। সাধারণ মানুষের জন্য টেলিগ্রাফের ব্যবহার চালু হল 1850 সালে। শুধু বিজ্ঞান নয়, সামগ্রিক শিক্ষারও প্রসার ঘটতে শুরু করল। 1857 সালে স্থাপনা হল কলকাতা বিশ্ববিদ্যালয়ের। জিওলজিক্যাল সোসাইটি অফ ইন্ডিয়ার স্থাপনাও একই বছরে। পলাশী যুদ্ধের পর থেকে 100 বছরের মধ্যেই শিক্ষা, জ্ঞান, বিজ্ঞান সব ক্ষেত্রেই কলকাতা হতে শুরু করল তিলোত্তমা।
0: জানা অজানায় শুনলেন বিজ্ঞান চর্চার বিকাশ, পটভূমি কলকাতা। আজ দ্বিতীয় তথা শেষ পর্ব, বললেন ডক্টর চিরদীপ বন্দ্যোপাধ্যায়।
2: এতক্ষণ শুনলেন জানা অজানা। এবার আরও একটি খবর। শারদোৎসব বাঙালির কাছে শুধু ধর্মীয় উৎসব নয়, এটি আনন্দ, মিলন, ভ্রমণ এবং নতুন করে প্রকৃতিকে আবিষ্কারেরও সময়। দুর্গাপুজোর ছুটিতে প্রতি বছরই বহু মানুষ পরিবার, পরিজন এবং বন্ধুদের নিয়ে দেশের বিভিন্ন প্রান্তে বেড়াতে যান। আর বাঙালির পছন্দের ভ্রমণস্থানের তালিকায় পাহাড়ের স্থান তো বরাবরই বিশেষ, বিশেষ করে দার্জিলিং।

0: দার্জিলিং পুজোর মরশুমে সেই দার্জিলিং ভ্রমণ আরও আকর্ষণীয় করে তুলতে এবছর যুক্ত হতে চলেছে অতিরিক্ত জয় রাইড পরিষেবা। দার্জিলিংয়ে সৌন্দর্যের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে টয় ট্রেন, পাহাড়ের আঁকাবাঁকা পথ, সবুজ চা বাগান, মেঘে ঢাকা পাহাড়, ছোট ছোট পাহাড়ি জনপদ আর তার মধ্যে দিয়ে ধীরে ধীরে ছুটে চলা ঐতিহ্যবাহী ট্রেন। এই দৃশ্য পর্যটকদের মনে আলাদা করে জায়গা করে নিয়েছে, তাই দার্জিলিং বেড়াতে গিয়ে টয় ট্রেনের জয় রাইডের চড়ার অভিজ্ঞতা অনেকের কাছে ভ্রমণের অন্যতম প্রধান আকর্ষণ। পুজোর সময় দার্জিলিংয়ের পর্যটকদের ভিড় সাধারণ মানুষের তুলনায় সাধারণ সময়ের তুলনায় অনেকটাই বেড়ে যায়, তাই সেই বাড়তি চাহিদার কথা মাথায় রেখেই পয়লা অক্টোবর 2026 থেকে দার্জিলিং হিমালয়ান রেলওয়ে অতিরিক্ত জয় রাইড চালানোর উদ্যোগ নিয়েছে। এর ফলে পুজোর মরশুমে পর্যটকদের সামনে পাহাড়কে নতুনভাবে উপভোগ করার একটা সুযোগ তৈরি হয়েছে। তাহলে জয় রাইড বুক করে ফেলতে হবে এখনই, কেননা পুজোর সময়তে কিন্তু আরও অতিরিক্ত ট্রেন, ফলে অতিরিক্ত চাপ তো থাকেই। অতিরিক্ত ট্রেনে আপনাদের এই ঘোরাটা নিশ্চয়ই আরও অনেক মজাদার হবে। দার্জিলিংয়ের এই জয় রাইড আর দার্জিলিংয়ের ট্রেন, এসব শুনতে শুনতে এসব গল্প আপনারা যখন শুনছিলেন তখনই কি মনে পড়ছিল না একটা গান? সেই গানটা, যে গানটা শুনলেই একদম ছোটবেলায় ফিরে যাওয়া যায়, রাহুল দেব বর্মনের গাওয়া এই গানটি।
1: এই ঘন্টু, এই দোয়েল, তোরা কোথায় রে? তাড়াতাড়ি ছুটে আয়, এবার পুজোর ছুটিতে দার্জিলিং এ নিয়ে যাবো বলেছিলাম তোদেরকে, তোরা কি যাবি? তাহলে

বকবক করছো তোমরা, এবার শোনো আর গাও।

0: আবার ফাজলামি করছো। এবার যদি ফাজলামি করো তাহলে তোমাদেরকে স্টেশনে নামিয়ে দেবো।
1: এসে গেল বোধ হয় দার্জিলিং। সত্যি সত্যি এইরকম গান শুনলে বেশ ছোটোবেলায় ফিরে যাওয়া যায়। আর দার্জিলিংয়ের মানে

আমরা এখন যদিও দার্জিলিংয়ে নেই, কিন্তু মনে মনে সবাই দার্জিলিংয়ে পৌঁছে গেছি। সকালের আড্ডায় এই রকমভাবেই ভালোবাসায় ভালো লাগায় আপনারা ভরিয়ে দেবেন। আপনারা অনেক অনেক চিঠি দেন আমাদের, অনেক অনেক ভালোবাসার কথাও বলেন, আর এই ভালোবাসাটুকুই থাকে। জানেন, আমি বলছিলাম না, দিনের শেষে এটুকুই থেকে যায়, এটুকুই থাক, এই ভালোবাসাটুকুই থাক। সকালের আড্ডা আজ এই পর্যন্তই। শ্রবণ সঙ্গী সুদীপ্ত মিত্র।

0: আকাশবাণী মৈত্রী 594 কিলোহার্টসে শুনুন শোনান।
1: আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টসে।

আকাশবাণী মৈত্রী অতিথি। এখন শুনবেন ইতিহাসবিদ তথা গবেষক অধ্যাপক শক্তি সাধন মুখোপাধ্যায়ের সাক্ষাৎকার। তার সঙ্গে আলাপচারিতায় ডক্টর মানস প্রতিম দাস। আজ দ্বিতীয় তথা শেষ পর্ব।

নমস্কার শ্রোতা বন্ধুরা, অতিথি অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাই। অতিথি অধ্যাপক শক্তি সাধন মুখোপাধ্যায়, তার সঙ্গে আগে একটা পর্বে আমরা কথা বলেছি, আজকে আবার আমরা আলোচনার সূত্রপাত ঘটাব। তিনি ইতিহাসের অঙ্গনে পদচারণা করেছেন বেশি, তাই হঠাৎ করে আমাদের কেন অনেকেরই মনে হয় যে তিনি ইতিহাসের অধ্যাপক। আসলে বাংলার অধ্যাপক তিনি, কিন্তু কাজ করেছেন ঊনবিংশ শতকের মহিরুহদের নিয়ে। তো সেই সূত্রে তার কাজের মধ্যে এসে পড়েছেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, এসে পড়েছেন অক্ষয় কুমার দত্ত, কিন্তু বিশেষভাবে এসেছেন যিনি, তিনি অবশ্যই হেনরি ডিরোজিও। তো আমরা আগের পর্বে ডিরোজিওর কবিতা, ডিরোজিও আরও কিছুদিন বেঁচে থাকলে কি করতে পারতেন, ডিরোজিওর সঙ্গে সমাজের সম্পর্ক বা তার অনুসারীদের, যদি বলতে পারি শিষ্যদের সম্পর্ক সমাজের সঙ্গে, সেগুলো নিয়ে কিছুটা আলোচনা করেছি। আমরা যদি এখান থেকে শুরু করতে পারি, যাদের তিনি তৈরি করে দিয়ে গেলেন, যাদের ইয়ং বেঙ্গল নামে আমরা জানলাম, তারা সবাই তো একই জায়গায় রয়ে গেলেন না, সবাই তো আর কলেজেই থেকে গেলেন না, বিভিন্ন জায়গায় বিভিন্ন কাজে ছড়িয়ে গেলেন, সেই অর্থে কলেজে রইলেনও না। তো তাদের গতিপথ কীরকম হলো, এই প্রসঙ্গে একটা যদি সূত্র ধরাতে পারি আপনাকে।

0: আপনার কলেজ ছিল প্রথম কলেজ পড়ানোর জন্য মুর্শিদাবাদের জঙ্গিপুর কলেজ। তো আমরা কিছুদিন আগে একটা নাটক প্রযোজনার জন্য ইয়ং বেঙ্গলের একজন সদস্য দিগম্বর মিত্র তার কথা পড়ছিলাম। নাটকটার নাম হচ্ছে রাজা কৃষ্ণনাথ। তো সেখানে কৃষ্ণনাথের পরামর্শদাতা হচ্ছেন দিগম্বর মিত্র, ইয়ং বেঙ্গলের সদস্য। তো খুব স্বাভাবিকভাবে তিনি আধুনিক কায়দায় শিক্ষিত করতে চাইছেন, তিনি একমাত্র নন অবশ্য, ইংরেজও ছিলেন তাকে শেখানোর জন্য। তো এইরকমভাবে আরও বহু ইয়ং বেঙ্গল সদস্য তো চারদিকে ছড়িয়ে পড়েছিলেন। আমাদের একটু সূত্রটা ধরিয়ে দিন না যে কোথায় কোথায় কে গেলেন।
1: হ্যাঁ, ইয়ং বেঙ্গল কথাটা এলেই একটা সংকট আমাদের সামনে ঘনিয়ে আসে, সেটা হচ্ছে এই যে ইয়ং বেঙ্গল মানে তো হচ্ছে এই যে একটা চোখ ধাঁধানো কতগুলো চরিত্র, তারা সব হঠাৎ এসে নানা রকম কাণ্ড কারখানা সব করলেন, আর তারপরে ডিরোজিও মারা যাওয়ার পর তারা সব অভিভাবকহীন হয়ে কেউ টিকি রেখে কেউ গির্জায় গিয়ে তাদের যাত্রাপথ শেষ করলো। সুতরাং ইয়ং বেঙ্গল সম্পর্কে এরকম বিখ্যাত ঐতিহাসিক কেউ কেউ লিখেছেন যে নো ফাদার নো সন, অর্থাৎ তাদের কোনো বংশধর কিছু নেই, তাদের অবদান হচ্ছে ভেরি নিয়ারলি নীল, কেউ কেউ বলেছেন, বিখ্যাত ঐতিহাসিক বলেছেন। একেবারেই ভুল কথা। ভুল কথা এই জন্যে যে ইয়ং বেঙ্গলটা আন্দোলন, ইয়ং বেঙ্গল একটা এমন ইতিহাস ঘনিষ্ঠ নতুন উপাদান, সেই উপাদান ওই ক্লাসরুমে ডিরোজিওর পড়াচ্ছেন সেই খাতায় কাদের নাম আছে সেইগুলো দেখে কিন্তু ইয়ং বেঙ্গল মুভমেন্টকে বিচার করতে যাওয়া সম্পূর্ণ ভুল। ভুল এই জন্যে যে ডিরোজিও চতুর্থ শ্রেণীর উনি মাস্টারমশাই ছিলেন, তার মানে ক্লাস ফোরের চতুর্থ শ্রেণীতে যারা পড়তেন তারাই তার ছাত্র হবে, কিন্তু ডিরোজিও কলেজ শুরু হওয়ার আগে আসতেন, কলেজ শুরু হওয়ার পরে কনভার্সেজিয়ান বলে আলোচনা সভা করতেন সেখানে, সেখানে সব ক্লাসের ছাত্ররা সেখানে আসতো, যারা ছাত্র নয় তারাও আসতো। এবং ডিরোজিও ছাত্র কারা ছিল হয়তো কিছু নির্দিষ্টভাবে বলা যায় যে এই সব বিখ্যাত ছাত্ররা সব ছিলেন, রাধানাথ শিকদার, রামগোপাল ঘোষ, তালাচাঁদ চক্রবর্তী, কৃষ্ণমোহন ব্যানার্জি, সব সকলেই ইতিহাসে, পারিচাঁদ মিত্র, সকলেই ইতিহাসে তাদের স্বাক্ষর রয়ে গেছেন। আমরা যারা মাস্টারি করি 30 বছর 35 বছর পড়ানোর পর কোনো একটা ছাত্রের নাম বলা যায় না যে যে এই ছাত্রটা আমার আছে, কিংবা মাস্টারের নামই খুঁজে পায় না লোকেরা তার ছাত্রের নাম। তো 5 বছর মাত্র শিক্ষকতার সূত্রে ডিরোজিও এমন সব ছাত্রদের তিনি তৈরি করে দিয়ে গেছিলেন যে 200 বছর বাদেও তাদের কিন্তু দ্বিশতবার্ষিকী পালিত হচ্ছে। রেভারেন্ড কৃষ্ণমোহন বন্দ্যোপাধ্যায়, দক্ষিণারঞ্জন মুখোপাধ্যায়, রামগোপাল ঘোষ, প্যারিচাঁদ মিত্র, সব বিখ্যাত বিখ্যাত ব্যক্তি। কিন্তু এর বাইরেও এরা কী করেছিলেন, কোন কে কোন কৌটোর মধ্যে ঢুকেছিলেন, এইটা প্রধান কথা নয়। প্রধান কথা হচ্ছে যে স্পিরিটটা, অর্থাৎ চিন্তাধারা এবং সমাজ সম্পর্কে সচেতনতা এবং সমাজ কল্যাণের জন্য মানুষের করণীয় কি আছে, জীবনকে কিভাবে দেখতে হবে, এই যে নতুন দৃষ্টিভঙ্গিটা তিনি তরুণদের দিয়ে গেলেন, এইটার কিন্তু মৃত্যু হয়নি। এই মৃত্যু হয়নি বলে ইয়ং বেঙ্গলদের নাম কিন্তু শুধুমাত্র হিন্দু কলেজের খাতায় খুঁজলে পাওয়া যাবে এমন নয়, খাতাতে কোনোদিন কোনো নাম লেখা নেই। সুভাষচন্দ্র বসু যখন তরুণের স্বপ্ন লেখেন, রবীন্দ্রনাথ যখন সবুজের অভিযান লেখেন, কাজী নজরুল ইসলাম যখন ছাত্রদলের গান লেখেন, সুকান্ত ভট্টাচার্য যখন 18 বছর বয়স লেখেন, ক্ষুদিরাম বসু যখন ফাঁসির দড়িতে যান, তখন যে স্পিরিটটা থাকে ওইটাই ইয়ং বেঙ্গল। এইটাই ডিরোজিও বাংলার সংস্কৃতিতে, ভারতীয় সংস্কৃতিতে প্রথম উনি বললেন যে এদের কথা শুনতে হবে এবং এদের জাগিয়ে দিতে হবে। এইটাই চলেছে 19 শতকে, আমাদের স্বাধীনতা আন্দোলনে চলছে, এখনও চলছে, এটার কোনো মৃত্যু নেই। এই যে ইয়ং বেঙ্গলদের যে সংস্কৃতি, সেই সংস্কৃতিটা ডিরোজিও তৈরি করে দিয়ে গেছেন। এই 5 বছর সময়কাল খুব কম এবং কয়েকজন মাত্র ছাত্রের নাম পাওয়া যায়, এটা হচ্ছে একটা বাইরের ব্যাপার, ভেতরের ব্যাপার স্রোত যেটা, এই স্রোতটা তিনি অনর্গল করে দিলেন, এই স্রোতটাই চলেছে বাংলার ভারতীয় সংস্কৃতিতে।
0: এবং একটা জিনিস যেটা আপনি যেটা বলতে চাইছেন যে আরও বেশি চর্চা করো, বিশ্বকে আরও বেশি জানো, বিশ্বের জ্ঞান বিজ্ঞানকে আরও বেশি করে বোঝো, প্রশ্ন করো, উদার হও, এইটাই বোধহয় তার শিক্ষার মর্ম।
1: একদম একদম মর্ম কথা।
0: এবং সেই জন্য তিনি নিজে আলাদা করে বিজ্ঞানের খুব কূট বিষয়ে না গেলেও, বা সেখানে তার হয়তো অধিকারও ছিল না, কিন্তু তার ছাত্ররা বিজ্ঞানের ক্ষেত্রে মানে মহান হয়ে উঠছেন, রাধানাথ শিকদার। হ্যাঁ, তো সেই সেই স্পিরিটটা নিয়ে এগিয়ে যাওয়া,
1: ওই যে নতুনকে আবিষ্কার করার জন্য যে যুক্তি বুদ্ধি জ্ঞান যুক্তির ক্রম, এগুলোকে ব্যবহার করে সেগুলোকে যে ধরবার চেষ্টা, এই ধরবার চেষ্টা, এই পরবর্তীকালে জগদীশচন্দ্র বসু, আচার্য প্রফুল্লচন্দ্র রায়, মেঘনাথ সাহা, এদের যে বিজ্ঞান ভাবনা এবং এদের যে অবদান, সেই অবদানের পেছনে ওই যে সব কিছু মেনে নিতে হবে, আর কিছু জানার আমাদের নেই, ঈশ্বর যা করবেন তাই হবে, দৈবাধীন।

0: জীবন, আমাদের জীবন হচ্ছে অনুতাপের জন্য, আমরা চোখের জল ফেলবো, কি করে পরবর্তী জীবনে আমরা ঈশ্বরের কাছে পৌঁছতে পারি, এইসবকে বাদ দিয়ে চারপাশকে বিচার বিশ্লেষণ করার জন্যে যে তীক্ষ্ণ আলোকচ্ছটার যে ব্যবহার, এইটা ডিরোজিও তো ছাত্রদের দিয়ে গিয়েছিলেন।
1: আচ্ছা, এইখানে একটা প্রশ্ন অনেকেই করেন, করে উত্তর পান না বলে হয়তো আর করতে যান না প্রশ্নটা। ধরা যাক আমাদের পৃথিবীতে সব অঞ্চল একইভাবে উন্নত হয়নি বা একই সময় হয়নি, সে তো এখনও বহু দেশ অনেক ধনী, অন্য দেশ তুলনায় অনেক দরিদ্র, সে তো আছেই। এবার যদি আমাদের ভারতবর্ষের মধ্যে দেখি, এই হেনরি ডিরোজিওর মতো মানুষ কি আমাদের আশেপাশের বা দূরের প্রদেশে, ভারতবর্ষের কথা বলছি, সেরকমভাবে দেখা দেননি? মানে সেই সময়ে আমরা যেরকম ভেবে থাকি যে চিন্তা স্রোত যদি তৈরি হয় সে কোনো একটা জায়গায় হলে আরেকটা জায়গায় ঠিক বয়ে যায়, এরকম কি সেই সময়, তার সময় বা তার অব্যবহিত পরে কি ঘটেছিল কখনো?
0: না, এইটার একটা নির্দিষ্ট উত্তর আছে, সেটা হচ্ছে ভূগোল দিয়ে যদি আমরা বুঝতে চাই, মহাদেশ ভাসে টেকটনিক প্লেটের উপর ভাসছে, একটা টেকটনিক প্লেট আর একটা টেকটনিক প্লেটে যেখানে ধাক্কা মারছে, যে জায়গাটায় আঘাতটা হচ্ছে সেই জায়গায় কিন্তু ভঙ্গিল পর্বতের জন্ম হবে, ভঙ্গিল পর্বত কিন্তু যে কোনো জায়গায় হবে না। দুটো টেকটনিক প্লেট, পাশ্চাত্য সভ্যতা এবং সংস্কৃতি এবং প্রাচীন ভারতীয় সভ্যতা এবং সংস্কৃতি, এই দুটো টেকটনিক প্লেট রামমোহনের সময়ে কলকাতাকে কেন্দ্র করে মূল জায়গা যেখানে পাশ্চাত্য সভ্যতা প্রথম দিকে সাম্রাজ্যবাদীদের হাত ধরে এসছে, সেই জায়গাতেই কিন্তু ওই আঘাতটা হয়েছে। এবং সেজন্য বাংলাদেশের এই নির্দিষ্ট একটা ছোট্ট ভূগোলের মধ্যে 70-75 বা 100 বছর সময়কালের মধ্যে ওই ভঙ্গিল পর্বতের মতো প্রতিভাগুলো সব উত্থান হয়েছে। রামমোহন রায়, ডিরোজিও, বিদ্যাসাগর, অক্ষয় কুমার দত্ত, মাইকেল মধুসূদন দত্ত, বঙ্কিমচন্দ্র, এই যে ব্যক্তি প্রতিভার যে বিচ্ছুরণ যেগুলো হয়েছে, উত্থান যেগুলো হয়েছে, সেই উত্থানটা হয়েছে কিন্তু একটা নির্দিষ্ট ভূগোলে এবং নির্দিষ্ট ভাষা এলাকার মধ্যে হয়েছে এবং নির্দিষ্ট সময়ের মধ্যে হয়েছে। ইতালিতেও তাই হয়েছিল, ইতালিতে একই রকম ব্যাপার হয়েছিল, ওই ছোট্ট একটা দ্বীপ ভূ মধ্য সাগর, সেখানে ছোটো ছোটো শহরে সিটি স্টেটগুলোতে দেখা গিয়েছিল যে লিওনার্দো দা ভিঞ্চি, লরেঞ্জো ভাল্লা, টিসিয়ান, মাইকেল অ্যাঞ্জেলো, জর্জিনো, রাফায়েল, এই যে একদল শিল্পী আর একদল হচ্ছে হিউম্যানিস্ট, একদল বুদ্ধিজীবী আর একদল হচ্ছে জীবনের সৌন্দর্যকে রূপদান করছে, জীবন যে সুন্দর সেটাকে রূপায়িত করছে, আর একটা হচ্ছে জীবনকে জানতে হবে, সেটাকে বিচার করছে, বিশ্লেষণ করছে, প্রাচীন সভ্যতা, প্রাচীন সাহিত্য, গ্রিক, ল্যাটিন, এগুলোকে তারা সব দেশীয় ভাষাতে নিয়ে আসছে। আমাদের এখানেও এই একই জিনিস হয়েছে, সেটা হচ্ছে এই যে মননশীলতার কাজ এবং প্রকাশের কাজ, আসলে আত্মপ্রকাশ করার জন্যে এক একটা মাধ্যম নিয়ে নেয়। ইতালি তার আত্মপ্রকাশের মাধ্যম হিসেবে নিয়েছিল চিত্রকলা, গ্রিক আত্মপ্রকাশের মাধ্যম হিসেবে নিয়েছিল স্থাপত্য বা ভাস্কর্য।
1: কিন্তু আমরা যদি দেখি ইতালির বিভিন্ন ভৌগোলিক অঞ্চলে অবস্থিত শহরগুলোতে প্রকাশটা কিন্তু ভিন্ন ভিন্ন ভাবে হচ্ছিল,
0: প্রকাশ ভিন্ন ভিন্ন ভাবে,
1: রোমে যা হচ্ছিল ফ্লোরেন্সে তা হচ্ছিল,
0: কিন্তু একটা প্রধান মাধ্যম সে নিয়ে নেয়, সেটা হচ্ছে ছবি। ইংরেজরা তাদের প্রকাশ মাধ্যমের মূল জায়গাটা কিন্তু নাটক, সেজন্য তাদের শেক্সপিয়ার আছে, ইতালির লিওনার্দো দা ভিঞ্চি আছে, বাংলায় কিন্তু লিওনার্দো দা ভিঞ্চি নেই, বাংলাতে আছে রবীন্দ্রনাথ, কেননা হাজার বছর ধরে বাঙালি কবিতা লিখেছে, কবিতাই হচ্ছে তার আসল জায়গা, সাহিত্যই হচ্ছে তার আসল জায়গা, ভাষাতে সে আত্মপ্রকাশ, সে নিজেকে প্রকাশ করছে তার জন্য ভাষা। এই জন্য মাইকেল মধুসূদন দত্ত, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, রবীন্দ্রনাথ, এক ভাষা, বিদ্যাসাগর, সমস্ত ভাষার মধ্যে দিয়ে এসছে আর কি। আমাদের প্রকাশটা, আমাদের রেনেসাঁসের যে বিচ্ছুরণ, সেই বিচ্ছুরণ বা প্রকাশের যে বৈভব, ঐশ্বর্য, তার যে সাদরঙা খেলা, সেটা কিন্তু হয়েছে সাহিত্য।
1: শ্রোতা বন্ধুরা, আমরা কথা বলছি অধ্যাপক শক্তি সাধন মুখোপাধ্যায়ের সঙ্গে, ঊনবিংশ শতকের যে রেনেসাঁস, ঊনবিংশ শতকের যে সমাজ পরিবর্তনের চিন্তাধারা, সেটা নিয়ে দীর্ঘদিন কাজ করেছেন, তাকে মানুষ আলাদাভাবে চেনেন ডিরোজিও সম্পর্কিত লেখালেখি বক্তৃতার জন্য, তিনি নিয়মিতভাবে এ নিয়ে চর্চা করছেন এবং শুধুমাত্র বই লেখা নয়, বহু সাময়িক পত্রিকাতেও তিনি এগুলো লিখছেন। আমরা তার কাজের কিছু কিছু অংশ আমাদের অনুষ্ঠানের মধ্যে তুলে আনার চেষ্টা করছি। বলতে বলতে আমরা ইতালির প্রসঙ্গেও চলে গেলাম, এই প্রশ্নটা উঠে এলো যে কেন অন্যান্য জায়গায় আমরা দেখলাম না, ভারতের অন্যান্য জায়গায় এইরকম ডিরোজিও বৃক্ষ, তার বইয়ের নাম যদি ধার করতে পারি, এরকম ডিরোজিও বৃক্ষ আরেকটি দেখলাম না, তার একটা তিনি ব্যাখ্যা দিয়েছেন, ইতালির তুলনাও টেনেছেন। এবার একটা প্রশ্ন যেটা হচ্ছে এইরকম, যে যারা এগিয়ে নিয়ে গেলেন এই বৈপ্লবিক ভাবধারাকে, চিন্তা চেতনাকে, তারা সবাই তো এক ছাঁচে ঢালা নন, ঈশ্বরচন্দ্র, বিদ্যাসাগর, অক্ষয় কুমার দত্ত দুজনে একই বছরে জন্মালেও এক ছাঁচে ঢালা নন, তো এই যে পার্থক্যগুলো সূচিত হচ্ছে, এটা মানে কি আগের অভিজ্ঞতা থেকে দেখে? কেননা এটা বলাও কঠিন, কেননা বিদ্যাসাগর যখন কাজটা শুরু করছেন তখন তিনি খুবই তরুণ, সবটুকু বুঝে অভিজ্ঞ হয়ে কাজটা শুরু করছেন, এরকম

0: হয়তো নয়, আপনি যেহেতু সব ক্ষেত্রেই কিছু না কিছু অবদান রেখেছেন, আমি আপনার কাছে জানতে চাইব এই বৈশিষ্ট্যগুলো আলাদাভাবে কিভাবে ফুটে উঠছে, কিভাবে তারা দেখছেন।
1: আসলে রেনেসাঁস সম্পর্কে যে আমাদের মৌলিক ধারণা যেটা আছে, সেই ধারণাটাকে যদি বিশ্লেষণ করা হয় তাহলে দেখা যাবে যে আগে প্রাচীন এবং মধ্যযুগের যে সমাজ পরিবর্তনের যারা মেসায়া, অর্থাৎ যারা মূল একটা দিক নির্দেশ করেন, একজন লোককে ঘিরে চারপাশে আবর্তন করে অন্যান্যরা। কিন্তু রেনেসাঁস হচ্ছে এমন, রেনেসাঁস হচ্ছে একটা কনসার্ট, রেনেসাঁস হচ্ছে একটা হারমোনি, বিভিন্ন জন যেমন একটা কনসার্ট বসে তো বিভিন্ন জনের হাতে বিভিন্ন ধরনের বাদ্যযন্ত্র থাকে, কণ্ঠসঙ্গীত থাকে, সব একসঙ্গে বেজে ওঠে। রেনেসাঁস হচ্ছে একসঙ্গে বেজে ওঠা একটা ঐকতান, সেখানে কেউ তবলায় থাকবে, কেউ গিটারে থাকবে, কেউ হারমোনিয়ামে থাকবে, কেউ অন্যান্য যন্ত্রে থাকবে। এখানে রামমোহন রায় একরকমভাবে পথ চলছেন, একরকম কথা বলছেন, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের পথ সম্পূর্ণ আলাদা, ডিরোজিওর সম্পূর্ণ অন্যরকম ধরনের, মাইকেল অন্য ধরনের, বঙ্কিমচন্দ্র আলাদা ধরনের, বিবেকানন্দ এক ধরনের, রবীন্দ্রনাথ আরেক ধরনের, এই যে নানা ধরনের ব্যাপার
0: অর্কেস্ট্রা,
1: এই যে অর্কেস্ট্রা, এই অর্কেস্ট্রা গোটা ইতিহাসের গোটা সময়টা জুড়ে ফুটে বেরিয়ে আসছে সঙ্গীত, মহাসঙ্গীত বেরিয়ে আসছে।
0: এর থেকে ভালো উত্তর বোধ হয় আমরা পাইনি কখনো।
1: এইটাই রেনেসাঁস। রেনেসাঁস মানে হচ্ছে একজন লোক, তাকে সবাই অনুসরণ করে সবাই মিলে চলবে তা নয়, এক একজন এক এক রকমভাবে চলবে। রামমোহন রায় যখন ব্রহ্মসভাতে যখন যাচ্ছেন, তখন সেজে গুজে ঈশ্বরের সঙ্গে দেখা করতে যাচ্ছেন, একটা ভক্তিপ্লুত দৃষ্টিতে তিনি ব্রহ্মগীতি গাইতে গাইতে যাচ্ছেন। বিদ্যাসাগর পাশেই, একটু পরেই বিদ্যাসাগর কী করছেন, ভগবানের নামকরণে গায়ত্রী পর্যন্ত তার মুখস্থ নেই। ওকে যখন বলছে যে কাশীতে এসছে বিশ্বনাথকে দর্শন করে যাও, বলে আমার বাবা মাই হচ্ছে, ধর্ম কী, ধর্ম কী বোঝাও যায় না, বোঝার দরকারও নেই, ধর্মের নাম করেনি ও। অর্থাৎ একজন হচ্ছে স্পিরিচুয়াল হিউম্যানিস্ট, ঈশ্বরকে নিয়ে সমাজ মানুষ এটাকে ভাবছেন, আর একজন সম্পূর্ণ শুধু মানুষ, সেকুলার হিউম্যানিস্ট। ডিওজিও এবং ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এরা হচ্ছেন সেকুলার হিউম্যানিস্ট, ধর্মের সঙ্গে এদের কোনো রিলেশান কিছু নেই, কোনো দরকারও কিছু ছিল না। এই যে শুধু মানুষ, মানবতাবাদ, রেনেসাঁসের মূল চাবিকাঠিটার নাম তো হচ্ছে হিউম্যানিজম, মানবতাবাদ, ঈশ্বরের চাকরি, তাকে চাকরি থেকে তাকে অপসারিত করে মানুষকে সেই জায়গায় বসানো হচ্ছে, সব কিছু ঈশ্বরের দ্বারা চালিত। এই যে দৃষ্টিভঙ্গি রয়েছে জগৎ সম্পর্কে, যে দৃষ্টিভঙ্গি, যে দর্শন, সেই দর্শনটাকে পাল্টে ম্যান ক্যান ডু অল, মানুষ সব পারে, তার মধ্যে অমিত সম্ভাবনা আছে, সেই সম্ভাবনাকে কর্ষণ করতে হবে, বিকশিত করতে হবে, সেটা মননশীলতার দিক থেকে হোক, সৃজনশীলতার দিক থেকে হোক, কবিতা, গান, ছবি, নাটক এর মধ্যে যাবে প্রকাশ। আরটা হচ্ছে বিশ্লেষণ, বিচার, পর্যবেক্ষণ, সত্যকে খুঁজে বার করা, তথ্যটা কী প্রকৃতপক্ষে দেখা, এই যে বিচার বিশ্লেষণের জগৎ, মননশীলতা এবং সৃজনশীলতা, এই দুই দিয়ে ইতালীয় রেনেসাঁস বিচ্ছুরিত করেছিল তার শক্তি, তার সম্ভাবনা। আমাদের বাংলার রেনেসাঁসেও সকলেই চিন্তাবিদ, সকলেই ভাবনা বিপ্লবী, সকলেই গভীরভাবে মননশীলতার চর্চা করেছে,
0: কিন্তু আপনার কথায় সেটা হচ্ছে অর্কেস্ট্রা,
1: মানে মিলিয়ে।
0: আজকের সাক্ষাৎকারের অনেক উত্তর আমরা ভুলে যেতে পারি, এই একটা উত্তর বোধহয় ভুলবো না। আচ্ছা, এইখানে এই সূত্রটা ধরেই যদি একটু এগোই, ধরুন আপনি গান, নাটক ইত্যাদির কথা বলছেন, যেটা রেনেসাঁসকে তুলে ধরে, সব জায়গায় নয়, বিভিন্ন জায়গায় তুলে ধরে। এখন ধরুন রেনেসাঁসের কথা বা রেনেসাঁসের কোনো একজন নায়কের কথা যখন গান, বাজনা, লেখালেখিতে ফুটে ওঠে, খুব স্বাভাবিক গবেষক হিসেবে অনেক সময় হয়তো আপনি তাতে একটা অপূর্ণতা দেখতে পান, বা কোথাও হয়তো সুতোগুলো ছেঁড়া ছেঁড়া আছে দেখতে পান, কিভাবে নেন? ধরুন আমি একটা উদাহরণ দিচ্ছি, ঝড় সিনেমাটা যখন এলো, আমাদের এখনও মনে আছে স্কুলে আমাদের আলাদা করে ছুটি দিয়ে দেখাতে নিয়ে যাওয়া হয়েছিল, সেই সিনেমা নিশ্চয়ই আপনারও চোখে পড়েছে। তো এই ধরনের যে পরিবেশন, সেটা কি পারে রেনেসাঁসের সময়টাকে তুলে আনতে?
1: খানিকটা তো পারি, খানিকটা পারে মানে যখন একটা ফিল্ম বানানো হয় তখন সেখানে নির্দিষ্ট কিছু তথ্য, নির্দিষ্ট কিছু ঘটনা, নির্দিষ্ট কিছু ভূমিকা, নির্দিষ্ট কিছু কার্যক্রম, ইতিহাস ভিত্তিক এই ব্যাপারটা তাকে বেসিক্যালি থাকতে হয়। কিন্তু যে সময়ে তিনি রচনা করছেন আর যে সময়ের ইতিহাস নিয়ে তিনি রচনা করছেন, সেখানে অনেক কিছু ফাঁক থাকতে পারে, কিছু দুর্বলতাও থাকতে পারে, সেই দুর্বলতাগুলো তিনি পূরণ করেন কল্পনা দিয়ে, অতিরঞ্জন দিয়ে। রবীন্দ্রনাথ একটা জায়গায় বলেছেন না, যে আসল মাকে বেশি জোরে না কাঁদলেও চলবে, কিন্তু যাত্রার মাকে একটু বেশি করেই কাঁদতে হবে, কারণ বিশ্বাসযোগ্য করতে হবে। এই বিশ্বাসযোগ্য করার জন্যে উৎপল দত্ত যখন ডিরোজিওকে কেন্দ্র করে ঝড় সিনেমা করেছেন, তখন তিনি প্রকৃত তথ্য, প্রকৃত ঘটনা, তার যে দুর্বলতাগুলো ছিল, না পাওয়াগুলো ছিল, না জানাগুলো ছিল, সেই না জানাগুলো দর্শকরা কীভাবে নেবে, দর্শকদের কাছে আকর্ষণীয়

0: কিভাবে করা যাবে, টিকিট কী করে বেশি বিক্রি হবে, এই বাণিজ্যিক দৃষ্টিভঙ্গি সেটাও তার মধ্যে কাজ করেছে। এবং তার কাজ করে হয়েছে কি, একটু অতিরঞ্জন, একটু অতিকৃত, একটু এক্সেস তার মধ্যে তিনি রয়েছেন, এবং তাতে আমাদের ক্ষতি কিছু হয়নি।
1: মানে একজন ইতিহাস গবেষক হিসেবে আপনার কাছে গ্রহণীয় এটা?
0: হ্যাঁ, আমার কাছে গ্রহণীয় মানে সমালোচনা করার জায়গা আছে, কিন্তু সবসময় নিজেকে সংযত করতে হয়েছে যে আমরা তো অনেক বই লিখে অনেক তথ্য আবিষ্কার করে যদি 15 জন পাঠকের কাছে পৌঁছতে পারি, উৎপল দত্ত 100 জন পাঠক কাছে পৌঁছে গেছেন, তাহলে সেটার মূল্য কে দেবে? আমি তো ডিরোজিওকে নিয়ে যেতে পারিনি, আমার লেখা বই তো কজন পড়েছে, কিন্তু ডিরোজিওকে এইটা চিনেছে উৎপল দত্তের সিনেমা দেখে যে হ্যাঁ একটা ঝড় এসেছিল, একটা চারপাশে প্রশ্ন তুলেছিল, চারদিকে সামাল সামাল রব হয়েছিল, এবং মানুষের বেদনা এবং কষ্ট এবং যন্ত্রণা তার জন্য তার সঙ্গে তারা সামিল হয়েছিল, এবং তারা সব একেবারে খোলা তলোয়ার হাতে চারপাশের অন্ধকার পরিবেশের মধ্যে ঝকঝক করে একটা লড়াইয়ের মধ্যে তারা নেমেছিল। এইটা অবিস্মরণীয়, এই এই যে দানটা, এইটা আমাদের একটা ফিল্ম দিচ্ছে, একটা ক্রিয়েশান দিচ্ছে, সেজন্য আমাদের তার কাছে ঋণী থাকা দরকার, তাকে স্বীকার করা উচিত।
1: এইখানে আরেকটা কথা, ডিরোজিওর প্রসঙ্গ যখন আসে তখনই ইয়ং বেঙ্গল চলে আসে, কিন্তু ইয়ং বেঙ্গলের পরের কথা যদি বলি, সে কে কীভাবে মূল্যায়ন করেছেন, তার মধ্যে কী ত্রুটি আছে ইত্যাদি, সেগুলো তো আলোচনা আপনি করেন বা আগেও হয়েছে, কিন্তু আমরা যেটা বলতে চাইছি, ইয়ং বেঙ্গলের চলে যাওয়ার পর বা সেই দশাটা কেটে যাওয়ার পর তার কী ছাপ রইল? একটা তো অবশ্যই আপনি বারবার বলছেন যে সেই একটা বিদ্রোহী আত্মা, যেখানে আমি বলবো, নিয়মকে প্রশ্ন করব, ধারাকে ভাঙবো, নতুন ভালো কিছুর জন্য, তার জন্য বলা, লেখা, নাটক তৈরি করা ইত্যাদি সব আছে, কিন্তু ইয়ং বেঙ্গলে যদি সুনির্দিষ্ট কোনো প্রভাব থেকে থাকে, সেটা কি মানে লক্ষণীয়ভাবে থেকেছে?
0: হ্যাঁ, থেকেছে। মানে হচ্ছে যারা একদম হিসেব মিলিয়ে এবং মাথা গুনে গুনে ইয়ং বেঙ্গলরা কতদিন বেঁচে ছিলেন এবং তারা কী কী করেছেন, সে প্রথম দিকে কী করেছেন, শেষ দিকে কী করেছেন, এইসব হিসেব যারা মেলাতে গেছেন, তারা ইয়ং বেঙ্গলের যে স্পিরিট যেটা, সেই স্পিরিটটাকে তারা খানিকটা দেখতে পাননি, খানিকটা অগ্রাহ্য করেছেন। প্রকৃতপক্ষে দেখতে হবে, একটা পালকি যখন চলে তখন পালকির বেহারা বদল হয়, কিন্তু পালকিটা চলে। যে বেহারা প্রথমে পালকিতে কাঁদ দিয়েছিল, পরে সে লোকটা নাও থাকতে পারে, দেখতে হবে পালকিটা চলছে কি না। যে জল বেরিয়েছিল গোমুখী থেকে সেই জলটাই আমি পাচ্ছি কিনা, এটা প্রশ্ন না, প্রশ্ন হচ্ছে জলটা আসছে কি না। যখন ইয়ং বেঙ্গলরা ওই হইচই করে চাঁচামেচি করে সমাজের চোখে নানা রকম বিশৃঙ্খল, সমাজকে অমর্যাদা করছে, এইরকম যখন হইচই যখন করছিল, সেইটা দেখে মনে করে ওই কাদাগোলা জল নদীতে যখন প্রথম নেমে আসে বর্ষায়, তখন সেই জলটাকে মনে হয় এটা পান করা যাবে না, এটা কোনো কাজের নয়, এটা নষ্ট জিনিস, কিন্তু সেই জলস্রোতটা কিন্তু মিথ্যে নয়। ইয়ং বেঙ্গলদের ঝড়ের সময় এটা একটু ঘোলাটে ব্যাপারই হয়েছিল, তাতে কোনো সন্দেহ নেই, কিন্তু যে জলটা তারা নতুন করে পাহাড় ভেঙে বার করে নিয়ে এসেছিলেন, সেই জল কিন্তু সমুদ্র পর্যন্ত প্রবাহিত হয়ে গেছে, একবারে রবীন্দ্রনাথ পর্যন্ত প্রবাহিত হয়ে গেছে।
1: আচ্ছা, এই যে উপমাগুলো যখন আপনি দিচ্ছেন, আমার একটা কৌতূহল জাগছে, এই উপমাগুলো কি প্রচলিত উপমাকেই আপনি ব্যবহার করছেন, নাকি বিতর্কে নিজেকে মানে উপস্থাপন করার জন্য আপনি উপমাগুলো তৈরি করেছেন?
0: এইরকম আমার মনে হয় আর কি, কারণ কোনো একটা জিনিসকে বোঝার জন্যে আমাদের চারপাশে তাকাতে হয়, যে ঠিক একই ধরনের ব্যাপার প্রকৃতিতে কীভাবে চলছে। একটা গাছ অঙ্কুরিত হলো, তারপরে সে কাণ্ড হলো, তারপরে ডালপালা মেললো, তারপরে পাতা গজালো, তারপরে ফুল হলো, তারপর ফল হলো, বিকাশের যে একটা ইতিহাস প্রকৃতিতে তার একটা দৃষ্টান্ত রয়েছে। গাছ, নদী, প্রথমে সে বেরোলো, তারপর সে মধ্যগতি এলো, তারপর সে অন্তগতিতে সমুদ্রে গিয়ে মিশলো, এই যে চলমানতার যে ইতিহাস, বিকাশের যে ইতিহাস এবং চলমানতার ইতিহাস দৃষ্টান্ত হিসেবে আমাদের প্রথমে এদের কথা মনে হয়। আমরা যখন কিছু বোঝাতে যাই, যখন কিছু বুঝতে চাই, তখন আমরা এইদিকে অবশ্যম্ভাবীভাবে এই যে এদিকে আমরা তাকাতে বাধ্য হই, এবং প্রকৃতি আমাদের বলে দেয়, উপমা আমাদের বলে দেয়, চারপাশের দৃষ্টান্তগুলো আমাদের বলে দেয় যে এটা এইভাবে হয়েছে। ইয়ং বেঙ্গলদের কাণ্ড কারখানা তুমি যদি বুঝতে চাও, তাহলে বর্ষাকালের অতিপ্লাবনে ঘোলাটে হয়ে যাওয়া জলের কথা মনে করো, কিন্তু সেই জল তো, জলটা তো মিথ্যে নয়, প্রবাহটা মিথ্যে নয়।
1: আচ্ছা, রবীন্দ্রনাথের কথা আপনি একেবারে শেষে আনছেন, তুলনায় যেন তিনি অনেক পূর্ণ একজন মানুষ, রবীন্দ্রনাথের মধ্যে আমরা ডিরোজিওকে কিভাবে খুঁজে পাই,
0: এটা নিয়ে আমি একটা লেখাও লিখেছি।
1: আচ্ছা,
0: রবীন্দ্রনাথের ডিরোজিও, তাতে হচ্ছে যে রবীন্দ্রনাথ, ওই যে আমরা বলেছিলাম যে দুটো ধারা, একটা হচ্ছে প্রাচীন ভারতীয় বিদ্যার পুনরুদ্ধার, একটা হচ্ছে ইউরোপীয় যে জ্ঞান বিজ্ঞান, এই দুয়ের প্রবাহর এইটার বয়ন দিয়ে 19 শতকের বাংলা রেনেসাঁসের বস্ত্র বয়ন করা হয়েছিল। তেমনি ঈশ্বরকে নিয়ে মানুষ এবং সমাজের মঙ্গলের চিন্তা, ঈশ্বরকে বাদ দিয়ে মানুষ এবং সমাজের মঙ্গলের চিন্তা, এই যে দুটো ব্যাপার,

0: এই দুটো ব্যাপারই প্রবাহিত হয়েছিল, একটা একটার সঙ্গে কখনো বিজড়িত হচ্ছে, কখনো খুলে যাচ্ছে, কখনো কাছাকাছি আসছে। একটা ফুটবল খেলা যেমন চলে আর কি, লেফট উইংয়ে বলটা চলে গেলো, সেই বল আবার রাইট উইংয়ে চলে এলো, দুজনেই দৌড়চ্ছে, আসল লক্ষ্য হচ্ছে পেনাল্টি বক্সের দিকে, পেনাল্টি বক্সের মধ্যে ঢুকে যাওয়া। রবীন্দ্রনাথ একবারে পেনাল্টি বক্সের মধ্যে ঢুকে গোল করছেন, রামমোহন থেকে সেই বল অর্গানাইজড হতে হতে আসছে, বিদ্যাসাগর খেলেছেন একদিকে, ডিওজিও খেলেছেন আর একদিকে, মাইকেল মধুসূদন দত্ত মাঝখানে আছেন, বঙ্কিমচন্দ্র আটক করার চেষ্টা করেছেন, ওদিকে বিবেকানন্দ রয়েছেন, এই চলছে খেলা। এই সমস্ত কিছুর শেষে যখন রবীন্দ্রনাথকে আমরা পাচ্ছি, তখন যদি খুলে বিচার করা হয় তাহলে দেখা যাবে রবীন্দ্রনাথের মধ্যে রামমোহনের যে ওই আধ্যাত্মিকতামূলক ধর্মীয় যে বিশ্বাস এবং ভালো লাগা এবং ভালোবাসা, এটা যেভাবে ছিল ঠিক সেইভাবেই ছিল। মানুষের প্রতি বিশ্বাস হারানো পাপ, এই মানুষকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া, মানবতাবাদের এত বড় কবি সাহিত্যে আর তো কেউ নেই সারা পৃথিবীতে। এই যে মানবতাবাদের এই যে প্রতিষ্ঠা, এই প্রতিষ্ঠার তো বীজ বপন করা হয়েছিল বহু আগে, ১৯ শতকের বাংলার রেনেসাঁসের প্রথম দিকে যখন ডিরোজিও ইয়ংবঙ্গদের ক্লাসে সব বলছিলেন, তখন ডিরোজিও যে জীবন দর্শন এবং যে জীবন দর্শনের প্রবক্তা এবং যে কথা তিনি ছাত্রদের কাছে বলেছিলেন, সেটার যে স্বীকৃতি, সেটা রবীন্দ্রনাথের বহু লেখা, বহু চরিত্রের মধ্যে দিয়ে, বহু গানের মধ্যে দিয়ে, বহু উচ্চারণের মধ্যে দিয়ে, নাটকের মধ্যে দিয়ে তিনি সেইটাই আমাদের সামনে উপস্থাপিত করেছেন, যে মানুষ, মানুষের সুখ, মানুষের দুঃখ, মানুষের বেদনা, মানুষের কষ্ট, মানুষের আশা, মানুষের আকাঙ্ক্ষা, এইটাকে পূর্ণতা দিতে হবে, এইটাকে স্বীকার করতে হবে এবং এইটাকেই আমাদের কর্ষণ করতে হবে। এই সম্ভাবনার যে বিকাশের ব্যাপার যেটা, সেটা রবীন্দ্রনাথ পূর্ণতা লাভ করেছে।
1: শেষ একটা প্রশ্ন আজকের এই সাক্ষাৎকারে, ডিরোজিও নিয়ে আপনি লিখেছেন অনেক, বলেছেন অনেক, কাজ এখনও চলছে, ডিরোজিও বৃক্ষ বইটা দেখতে দেখতে আমাদের কেমন যেন মনে হচ্ছিল যে এই কি তাহলে পরিণতি, তা তো হয় না, এরকম গবেষণা উন্মুখ একজন মানুষের কাছে সেটা কখনো হতে পারে না। ডিরোজিও নিয়ে আর কি কাজ বাকি রয়ে গেল আপনার, আপনি নিজে কিভাবে দেখেন বিষয়টাকে আমাদের যদি বলেন?
0: ডিরোজিও নিয়ে আর কি কাজ বাকি রয়ে গেল সেটা বলা খুব দুরূহ, এই জন্যে যে প্রায় ৩০ বছর ধরে তো ডিরোজিও নিয়ে চর্চা এবং কর্ষণ আমি করছি। তাতে একটা বড় অট্টালিকার বিভিন্ন যে কক্ষ থাকে, সেই কক্ষে, প্রতিটি কক্ষেই যতদূর সম্ভব আমি প্রবেশ করার চেষ্টা করেছি এবং সেই কক্ষের যা রত্নভাণ্ডার আছে, যা উপাদান আছে, সেই উপাদানগুলো নিয়ে আসার বা প্রকাশ করার চেষ্টা করেছি। সেজন্যে ডিরোজিও নিয়ে নয় নয় করে ১৭-১৮ বই লেখা হয়ে গেছে এবং সমস্ত বইয়ের মধ্যে যে বক্তব্যগুলো আলাদা আলাদা করে ডিটেলস অর্থাৎ বিস্তারিতভাবে আছে, সেগুলোর সারমর্ম ডিরোজিও বৃক্ষের মধ্যে জমা পড়েছে। এইরকমই আমার প্রাথমিক বক্তব্য আমার কাজ সম্পর্কে। অর্থাৎ ২০০০ আগে থেকে ডিরোজিও নিয়ে চর্চা করতে করতে ২০২৫ যখন এই বই প্রকাশিত হলো, তখন তার আগে লেখা ১৭-১৮ বইয়ের যে ডিরোজিওর বিভিন্ন দিগন্তকে উন্মোচিত করার চেষ্টা করা হয়েছে, সেগুলোর সার যেন এই বইটার মধ্যে এসে জমা পড়েছে, এইটুকুই বলা যায়। আরও কিছু দিক অনুন্মোচিত আছে কিনা, করা সম্ভব কিনা, আমার পক্ষে করা সম্ভব কিনা, সেটা এখনই এই মুহূর্তে এইভাবে বলা আমার পক্ষে একটু মুশকিল। যেমন এই কয়েকদিন আগে একটি পত্রিকার জন্য একটা লেখা লিখতে হলো, সেটা হচ্ছে এই যে ডিরোজিওর সমাধি, সেইটার এই ২০০ বছরের সমাধি হারিয়ে গিয়েছিল, লোকে খুঁজেই পেত না, সেইটার যে ইতিহাস, সেই সমাধির নির্মাণ, পুনর্নির্মাণ, সংস্কার করার চেষ্টা, এই নিয়ে একটা পূর্ণাঙ্গ লেখা তৈরি করা গেল। এইরকম ডিরোজিওর বিভিন্ন প্রসঙ্গ নিয়ে আলোচনা করার জায়গা বিভিন্ন সময় হয়তো প্রকাশিত হবে, তখন হয়তো সেই চর্চা আমি করব। কিন্তু এমনি সাধারণভাবে আমার যা করণীয় বা যে করার জন্য আমি বেরিয়েছিলাম, একটা ঠিকানায় তো পৌঁছতে হয়, সেই ঠিকানায় পৌঁছেছি বলেই আমার মনে হয়।
1: আমরা অধিকাংশ সময় যাদের সঙ্গে কথা বলি, তারা বলতে পারেন না যে তারা ঠিকানায় পৌঁছেছেন কি না। অতৃপ্তিটাও একটা ব্যাপার, সেটাও একটা ছুটে বেড়ানোর জন্য যে রসদটা প্রয়োজন হয় তার মূলে থাকে। আবার এটাও ঠিক, মানুষ যদি নিজের পরিকল্পনাটাকে ঠিকঠাক একটা নকশা দিয়ে তারপরে এগিয়ে যাওয়ার চেষ্টা করে, তখন সে বুঝতে পারে আমি কোথায় এসে পৌঁছেছি। তো আজকে একজন তৃপ্ত গবেষকের বাণী শুনতে পেলাম। শক্তিসাধন মুখোপাধ্যায় তার এতদিনের চলায়, এতদিনের গবেষণায় ডিরোজিওকে যেভাবে তুলে ধরতে পেরেছেন, সেটা নিয়ে তিনি যে অন্তত সন্তুষ্ট, সেটুকু আমাদের অনুষ্ঠানের মাধ্যমে তিনি জানালেন। এবং তার সঙ্গে সঙ্গে কথা প্রসঙ্গে এত মানুষ, এত ঘটনা, এত বিতর্কের কথা উঠে এলো ১৯ শতকে যা যা ঘটেছে সেই সব, যে আমরা কোথায় একটা প্লাবিত হয়ে যাচ্ছিলাম। যাই হোক, তার মধ্যে থেকেও একটা পথ খুঁজে নিতে হয়, সেটা যারা শুনছেন তারাই খুঁজে নেবেন, তারাই বুঝে নেবেন। আমাদের কাজ ছিল শক্তি সাধন মুখোপাধ্যায়ের কাজকে, অবদানকে পরিচিত করিয়ে দেওয়া, বা বলা যেতে পারে আমাদের এই স্বল্প পরিসরে তাকে একটু বন্দি করা যাতে সবাই শুনতে পান। তো সেটা করে আমাদেরও ভালো লাগলো। তাকে ধন্যবাদ জানাই আমাদের অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য, আমাদের সঙ্গে কথা বলার জন্য। ভবিষ্যতে হয়তো আবার মিলিত হব এভাবেই, এরকম কোনো বিষয় নিয়ে। নমস্কার।

অতিথি অনুষ্ঠানে শুনলেন ইতিহাসবিদ তথা গবেষক অধ্যাপক শক্তিসাধন মুখোপাধ্যায়ের সাক্ষাৎকার। শব্দ সম্পাদনা সাগর বণিক, আলাপচারিতা ও প্রযোজনায় ডক্টর মানস প্রতিম দাস। আজ শুনলেন দ্বিতীয় তথা শেষ পর্ব।

0: আকাশবাণী মৈত্রী 594 কিলোহার্টসে শুনুন শোনান।
1: সেপ্টেম্বর মাসে বুধ সকালে অনুষ্ঠানে চিঠি লেখার বিষয় বেড়ানোর প্রস্তুতি। গতবার হোটেলটা একেবারেই ভালো হয়নি, আর গাড়িটা মাথায় হাত বুলিয়ে অতগুলো টাকা নিয়ে নিল, অথচ ঘোরানোর বেলায় লবডঙ্কা, জায়গা বাছাটাও ঠিক হয়নি, আরও খোঁজ নেওয়ার দরকার ছিল। এবার যেন এসব না হয়। আর হ্যাঁ, একদল কেবল গাড়ির পেছনে সিটে বসবে, সেটাই বা কেমন ধারা বিচার? সুতরাং এবারে বেড়ানোর নকশা নিখুঁত করতে কোমর বেঁধে লেগে পড়েছেন সবাই। আপনিও কি দলে আছেন? সে থাকুন বা নাই থাকুন, খেয়াল রাখুন যে সেপ্টেম্বর মাসে বুধ সকালে অনুষ্ঠানে চিঠি লেখার বিষয় বেড়ানোর প্রস্তুতি। চিঠি পাঠিয়ে দিন বুধ সকালের দপ্তরে। চিঠিতে শব্দ সংখ্যা রাখুন 200-র মধ্যে। ডাকযোগে চিঠি পাঠানোর ঠিকানা বুধ সকালে আকাশবাণী মৈত্রী, প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700001, পশ্চিমবঙ্গ, ভারত। ইমেল করার ঠিকানা maitrikotha@gmail.com, maitrikatha maitrikotha@gmail.com। অনুগ্রহ করে মনে রাখবেন, অ্যাটাচমেন্টে চিঠি পেলে সেটা নেওয়ার ক্ষেত্রে সমস্যা হয়। তাহলে সেপ্টেম্বর মাসে বুধ সকালে বেড়ানোর প্রস্তুতি।
2: আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টসে। এখন শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে সানাই, শিল্পী তপন নট্ট, রাগ জৌনপুরী, তবলায় রুদ্রনারায়ণ কল্যাণী।

শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনলেন সানাই। শিল্পী তপন নট্ট, রাগ জন পুরী। শিল্পীকে তবলায় সহযোগিতা করলেন রুদ্র নারায়ণ কল্যাণী। আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে।

0: আকাশবাণী মৈত্রী 594 কিলোহার্টসে শুনুন, শোনান।
1: ইতিহাসের মণিমাণিক্য, সাম্রাজ্যের ভাঙা গড়া, মানুষের হাসি কান্না খোদাই আছে ইমারতে, শিলালিপিতে, মুদ্রায়, লেখা আছে পুঁথিতে, ধূসর জীর্ণ বস্ত্রখণ্ডে। ইতিহাসের কাছে ফেরা প্রতি মঙ্গলবার সকাল 8:30 অনুষ্ঠান ঐতিহাসিক শহরের কথা মৈত্রী প্রচার তরঙ্গে। ইতিহাসের সঙ্গে আপনার সাপ্তাহিক সম্পর্ক ঐতিহাসিক শহরের কথা 594 কিলোহার্টজে ভারতীয় সময় সকাল 8:30, বাংলাদেশ সময় সকাল 9:00। শুনতে ভুলবেন না।
2: আকাশবাণী মৈত্রী, এখন শুনবেন মনের মতো গান, উপস্থাপনায় বৃষ্টিদেব।

থাকবো না ভাই, থাকবো না কেউ, থাকবে না ভাই কিছু, সেই আনন্দে জাউরে চলে কালের পিছু পিছু। অধিক দিন তো বইতে হয় না শুধু একটি প্রাণ, অনন্তকাল একই কবি গায় না একই গান। মালা বটে শুকিয়ে মরে, যেজন মালা পরে সেও তো নয় অমর, তবে দুঃখ কিসের তরে। থাকবো না ভাই, থাকবো না কেউ, থাকবে না ভাই কিছু, সেই আনন্দে জাউরে চলে কালের পিছু পিছু। কালের যাত্রার সঙ্গে সঙ্গে অনেক কিছুই চলে যায়, আবার শুরু করতে হয় নতুন করে, না চাইলেও বটে। আর ওই যে সার্ভাইভাল অফ ফিটেস্ট, টিকে থাকতে গেলে খাপ খাইয়ে নিতেই হবে। আর সেই খাপ খাইয়ে নেওয়ার গল্প আর সুর নিয়েই আজকের মনের মতো গান, সঙ্গে আমি মৈত্রী বন্ধু বৃষ্টি আপনাদের সঙ্গে। হঠাৎ কেন নতুন শুরুর গল্প? হ্যাঁ, বাংলা বা ইংরেজি নতুন বছর কোনোটাই আসন্ন নয়, কিন্তু সব সময় খারাপ সময় বা নতুন সময় যে বলে কয়ে আসবে এমনটা তো নয়। আর যখন ওই সমাপ্তি এসে দরজায় কড়া নাড়বে, তখন আরেকটা দরজা খুলে নতুন রাস্তা খোঁজা ছাড়া যে উপায় থাকবে না, তাই এই হঠাৎ করেই নতুন শুরুর একটা ঝোঁক, প্রসঙ্গ যদিও বা একটা আছে, কিন্তু প্রসঙ্গে আসব, সেই প্রশ্নের উত্তর দেব কিন্তু একটা গানের পরে দিই।

বলেছিলাম প্রশ্নের উত্তর দিয়ে শুরু করব, যে কোন প্রসঙ্গে আজকে নতুন শুরুর গল্প, নতুন শুরুর গান। একটা ঘটনা বেশ কয়েকদিন ধরে আমাদের সবাইকেই বেশ উদ্বেগে ফেলেছে। নেপালের হরপাবান, 26শে আগস্ট। নেপালের রোজকার চলমান জীবন ধ্বংস করতে চলে এলো এক ধ্বংসাত্মক জলের স্রোত। সোশ্যাল মিডিয়া, নিউজ চ্যানেল সব কিছু জানালো ঝটপট আমাদের সেই খবর। কেন এলো, কিভাবে এলো, আর তার কদিন পর থেকে শুরু হলো আপনার আশেপাশের কেউ আটকে নেই তো নেপালে? ভারতবর্ষের প্রতিবেশী দেশ হওয়াতে এবং ভ্রমণের ক্ষেত্রে বেশ কিছু সুবিধা থাকাতে প্রচুর ভারতীয়েরই ভ্রমণ তালিকার একটা পছন্দসই জায়গা কিন্তু নেপাল। ঐতিহাসিক তীর্থস্থান, পাহাড়, মনোরম পরিবেশ, নানা রকম পথ ধরেই নেপাল হাতছানি দেয় তাই আমাদের। কিন্তু সেই হাতছানিটাকে সাড়া দিতে গিয়ে কাউকে জীবনের শেষ পর্যায়ে চলে যেতে হলো, আবার কেউ ফিরে পেলেন নতুন জীবন, এই কথাই বলছিলাম তখন। সমাপ্তি কখন কিভাবে আসে বলা যায় না। কারোর জন্য দরজা বন্ধ হয়ে যায় আজীবনের মতো, আবার কারোর জন্য একটা বন্ধ হয়ে যাওয়া দরজার পাশাপাশি খুলে যায় আরেকটা দরজাও। ঠিক যেভাবে হরপাবানের প্রকোপ থেকেও বেশ কিছু পর্যটকরা সুস্থভাবে ফিরে যেতে পেরেছেন তাদের নিজেদের জায়গায়, এই মুহূর্তে বাড়ি ফিরে গেলেও মানসিকভাবে খুব একটা স্থিতিশীল অবস্থাতে হয়তো তারা নেই। অমন বিপর্যয়কে চোখের সামনে দেখা, সেই মর্মান্তিক অভিজ্ঞতা তো অত সহজে ভোলা যায় না। আর সেই ভাবনা থেকেই এই নতুন শুরুর ভাবনা। আমরা সবাই হরপাবানের প্রকোপে হয়তো পড়ি না, কিন্তু হুট করে বিপদের সম্মুখীন তো হতেই হয়। আর বিপদ একটু বেশি চরম হয়ে গেলে মনে হয় রাস্তা বন্ধ হয়ে গেছে, কিন্তু না, টিকে থাকতে গেলে নতুন রাস্তাটা খুঁজে পেতেই হবে। আর ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে বেশ কিছু কঠিন সিদ্ধান্তও নিতে হয় সেই কঠিন সময়ে। একটা গল্প শুনেছিলাম এমনই, মর্মান্তিক সময়ে মর্মান্তিক সিদ্ধান্তের গল্প। বলছি, আজ তো সেই সব গল্প বলার, সেসব গল্প শোনার, সেসব কথা ভাগ করে নেওয়ারই সময় আজকের এই মনের মতো গান। তবে গল্প বলার আগে গান থাক।

গানে যাওয়ার আগে বলেছিলাম যে একটা গল্প বলবো, যে গল্প মর্মান্তিক সময়ে দাঁড়িয়ে মর্মান্তিক সিদ্ধান্তের কথা বলে। গল্পটা শুনেছিলাম বেশ কিছু বছর আগে, এমনই এক বানের জলে ভেসে যাওয়ার গল্প। একটা বিস্তীর্ণ অঞ্চল, নদীর জলে একেবারে প্লাবিত হয়ে গেছে সবটা, ঘর বাড়ি সবটাই জলের তলায়। ঠিক সেই পরিবেশে এক মা তার দুই সন্তানকে নিয়ে সেই জল থেকে পালিয়ে বাঁচার চেষ্টা করছেন, তিনটে জীবন বাঁচানোর তাগিদে। অবশেষে একটা উঁচু গাছ খুঁজে পান, সেই গাছের সবচেয়ে উঁচু ডালটাতে গিয়ে তিনজনে বসেন। কিন্তু ক্ষণিকের জন্য শান্তি পেলেও কিছুক্ষণ পর তিনি বুঝতে পারেন যে ওই ডালটা তাদের তিনজনের ওজন সহ্য করার মতন শক্তপোক্ত নয়, অথচ তার নিচে আর বাদবাকি যা ডাল রয়েছে তার কিছুক্ষণের মধ্যেই নিচের খরস্রোতা জলের প্রকোপে ভেঙে পড়বে। তাই সেই মাকে তো একটা সিদ্ধান্ত এবার নিতেই হতো। এবার আমাদের যে কোনো কারোর মাথাতেই আসবে বা হয়তো এসেও গেছে গল্পটা শুনতে শুনতে যে মা নিশ্চয়ই নিজে জলের মধ্যে আত্মবলিদান দিয়ে বাকি দুজনকে বাঁচিয়ে দেবেন। কিন্তু একটা প্রশ্ন করি, যেই প্রশ্নটা সেদিন সেই মায়ের মনে এসেছিল, মা যদি সেদিন জলে ঝাঁপ দিয়ে আত্মবলিদান দিয়ে দেন, তারপরে কি সেই দুটি বাচ্চা বেঁচে থাকবে? কারণ তাদের মধ্যে একজন একেবারে কোলের বাচ্চা আর একজন তার বয়স ওই 6 থেকে 7 বছর। সেই সময় মা ঠিক করলেন তার বড় ছেলেকে গাছের ডাল থেকে নিচে নদীর জলে ফেলে দেবেন। তাই দিলেন, কারণ তিনি বুঝতে পেরেছিলেন যদি তিনি জলে ঝাঁপ দেন তাহলে তার বড় ছেলে যার বয়স 6 থেকে 7 বছর, তার পক্ষে নিজের জীবন বাঁচানো আর তার ছোট্ট কোলের ভাইকে বাঁচানো সম্ভব না। তাই বড় ছেলেকে পেলেছিলেন যাতে সে কোনো রকমে নিজেরটা গুছিয়ে বেঁচে নিতে পারে, আর কোলের বাচ্চাটার জন্য তিনি থেকে গেলেন যাতে তিনজনেই বাঁচতে পারেন। তিনজনের থেকেও বড় কথা, আমরা যারা আত্মবলিদানের কথা বলি, সেই আত্মবলিদানের জায়গা থেকেও দাঁড়িয়ে দেখলে তার দুই সন্তানই যেন বাঁচতে পারে, কারণ তার দুই সন্তানের বেঁচে থাকার জন্য তার বেঁচে থাকাটা খুব প্রয়োজন ছিল সেদিন। তাই সবসময় আত্মবলিদান দেওয়ার জন্য সবসময় উচ্ছ্বসিত হয়ে উঠলেই হয় না, দেখতে হয়, বুঝতে হয় যে আমার এই বলিদান সত্যিই কাজে লাগবে তো, নাকি বলিদান দেওয়ার পর সবটা নিয়েই ডুবে যাব। এরকম মুহূর্তও আমাদের জীবনে অনেক আসে, কিছু মর্মান্তিক সিদ্ধান্ত আমাদেরকে নিতেই হয়, কিছু করার থাকে না। কিন্তু সেই সিদ্ধান্তের পেছনে একটা জিনিস পরিষ্কার থাকা উচিত, যে আমি আসলে কি চাইছি। কঠিন হতে পারে কিছু সিদ্ধান্ত, কিন্তু তা ভালোর জন্য তো, সত্যের জন্য তো। যদি ঠিক তাই হয় তাহলে সবসময় সেই মর্মান্তিক সত্যকেই গ্রহণ করতে হয়।

আজকের মনের মতো গানে নতুন শুরুর গল্প, যেই মর্মান্তিক ঘটনাকে আধার করে, মানে নেপালের হরপাবানের প্রসঙ্গে আজকের এই আড্ডা। আমাদের নিউজ ফিড, নিউজ চ্যানেল সবেতেই এখন হরপাবানের মর্মান্তিক ছবি ভেসে বেড়াচ্ছে। কিন্তু এই মর্মান্তিক ছবির মধ্যেও কাল একটা আশার ঘটনা জানতে পারলাম, সেটাই শেয়ার করি এখন আপনাদের সাথে। নেপালের একটা স্কুল, সকালবেলা স্কুলে প্রায় 1400 কিংবা 1600, ঠিক এক্সাক্ট নাম্বারটা আমার এই মুহূর্তে মনে নেই, ততজন ছাত্রছাত্রী রয়েছে। প্রিন্সিপালের কাছে একটা ফোন আসে যে বানের জল নাকি খুব দ্রুত গতিতে স্কুলের দিকে এগিয়ে আসছে, স্কুল যে ভ্যালিতে আছে সেই ভ্যালির দিকে। কিন্তু তার প্রথমে মনে হয় নদীর স্রোতের যে ভূমি পরিমাপ, তার থেকে আরো 60 মিটার উঁচুতে অবস্থিত তাদের স্কুল, তাই সহজে বানের জল তাদের স্কুলের ভেতরে আসতে পারবে না বা স্কুলকে ক্ষতিগ্রস্ত করতে পারবে না। কিন্তু তার বেশ কিছুক্ষণ পর আবার একটা ফোন আসে যে নদীর স্রোত, জলের স্রোত মারাত্মক বেশি, সে কোনো উচ্চতাই মানবে না। এইবার আর তিনি একটুও হেলাফেলা করেননি, সঙ্গে সঙ্গে স্কুলে ছুটির ঘন্টা বাজিয়ে দেন এবং ছাত্রছাত্রীদের বলেন পাশেই একটা পাহাড়ের উঁচু একটা স্থানে চলে যেতে। সবাই তাই করে, কিন্তু হঠাৎই প্রিন্সিপালের মাথায় খেলল, না শুধু এই ছাত্রছাত্রীরা তো নয়, স্কুলে আরও 5টা বাস ঢুকছে। সঙ্গে সঙ্গে 4টে বাসের ড্রাইভারকে তিনি ফোন করেন এবং অ্যালার্ট করে দেন যেন স্কুলের দিকে না আসে এবং বাস নিয়ে যত সম্ভব উঁচু দিকে তারা চলে যায়। কিন্তু একটা বাসের ড্রাইভারকে তিনি কিছুতেই যোগাযোগ করতে পারেন না। তখন তিনি সেই রুটের দিকে হাঁটা শুরু করেন যেই দিক থেকে বাসটা আসবে এবং একটা ব্রিজের সামনে বাসটাকে দেখতে পান। ব্রিজের একপারে উনি আর আরেক পারে সেই বাসটি। তিনি জানতেন যে খুব শিগগিরই স্কুলের এই দিকে নদীর জল, বান খুব জোরে আসতে চলেছে। তিনি ক্রমাগত হাত নাড়িয়ে সেই বাসটিকে ওখানে দাঁড় করান এবং হাতের ইশারাতেই ফিরে যেতে বলেন উঁচু স্থানে। বাসটি তাই করে এবং সত্যি কিছু সময়ের মধ্যেই গোটা স্কুলটা জলের তলায় মিশিয়ে যায়। সেই প্রিন্সিপাল সেদিন একা নিজের দায়িত্বে অতগুলো ছাত্রছাত্রীকে বাঁচালেন। এরকম মর্মান্তিক সময়ে দাঁড়িয়ে যখন আমরা ভাবি আরে বাবা নিজে বাঁচলে বাপের নাম, ঠিক সেই সময়ে দাঁড়িয়ে সেই প্রিন্সিপাল অতজন ছাত্রছাত্রীর দায়িত্ব নিজে একা ঘাড়ে নিলেন এবং সবাইকে সুস্থভাবে বাঁচালেন। আর তাকে বাঁচানোর দায়িত্ব সে আপনি ভগবান বলুন, ওমনিপোর্টেন্ট বলুন, ঈশ্বর যাই হোক, বা যারা নাস্তিক আছেন তাদের কাছে কর্মা,

কর্মফল যার হাতেই হোক না কেন, অন্যের পাশে দাঁড়ালে নিজের কাজটা অন্যরাই দেখে দেয়, হয়ে যায়। আমাদেরকে আর খুব বেশি সেখানে মাথা ঘামাতে বোধ হয় না। এরকম ভাবেই নতুন শুরু কখনো নিজেদের হাত

স্কুলের টিচার, স্কুলের বাসের ড্রাইভার সবার প্রাণ বেঁচেছিল। আর সেই প্রিন্সিপালের প্রাণ কে বাঁচিয়েছিল সে আমরা জানি না, পরোক্ষভাবে হয়তো তিনিই নিজে সাহায্য করেছিলেন। আবারও ঘুরে ফিরে সেই একই কথা, কিছু না কিছুভাবে নিজের কর্মফলের জোরেই, নিজের কাজে, নিজের বিপদের দিনে সাহায্য ঠিক চলে আসে। আমাদের এই নতুন শুরুর আড্ডা, নতুন শুরুর সুর বাজতে থাকুক এখন এই গানে।

যেমন এই হরপা বান আসে, যেমন পাহাড়ের খাদের রাস্তায় ঘুরতে গেলে অ্যাক্সিডেন্টও হঠাৎ করে চলে আসে, এমন করেই আসে আমাদের জীবনের উত্থান পতনেরা, পুরো সারপ্রাইজ ভিজিট। পাহাড়ের খাদের কথা বলতে গিয়ে একটা সিনেমার কথা মনে পড়ল, মনে হয় সবারই জানা, খাদ, কৌশিক গঙ্গোপাধ্যায়ের পরিচালনায় 2014 সালে রিলিজ করেছিল বোধ হয়। অদ্ভুত ক্লাইম্যাক্স ছিল তাই না সিনেমার শেষে? একটা খাদে একটা গাড়ির অ্যাক্সিডেন্ট হলো, তারপর গোটা সিনেমা জুড়ে আমরা দেখলাম কিভাবে তারা একে অন্যের সঙ্গে লড়ছে। সবাই অচেনা, কয়েকজন হয়তো চেনা ছিল, বন্ধু হচ্ছে তারা, আর সব থেকে বড় কথা, নিজেদের জীবনের সব থেকে কঠিন সত্যগুলোকে ধীরে ধীরে স্বীকার করছে, যে সত্যগুলোকে তারা গোটা দুনিয়ার কাছ থেকে লুকিয়ে রাখতে চেয়েছিল, গোটা দুনিয়া তো ছাড়ুন, নিজেদের কাছ থেকেও লুকিয়ে রাখতে চেয়েছিল, সেই সত্যগুলোকে নিজেরা বুক ফুলিয়ে সবার সামনে স্বীকার করছে, ভুল ঠিক।

সবটা নিজের করে নিচ্ছে, নিজের দায় স্বীকার করছে। আর তারপর ক্লাইম্যাক্স আসে যে দেখা গেল তারা আসলে প্রত্যেকেই মৃত, এবং প্রত্যেকে শারীরিকবদ্ধভাবে কোন এক অজানার দিকে চলে যাচ্ছে। আসলে ওই সিনটা আমার ঠিক এইভাবে মনে করেছিল যে যতক্ষণ না আমরা আমাদের নিজেদের জীবনের ঠিক ভুল সত্যটাকে অ্যাকসেপ্ট করি, ততক্ষণ এই খাদের পাদদেশেই আটকে থেকে যাই আমরা। ঠিক যেমনভাবে সিনেমার যে গল্প বলে আর কি, যে খাদ থেকে বেরোনোর রাস্তা তারা খুঁজে পাচ্ছিল না, ঠিক যেই সময় তারা নিজেদের সত্যগুলোকে স্বীকার করে নিল, তারপরে খুঁজে পেল জঙ্গলের মধ্যে দিয়ে এক সুন্দর সোজা রাস্তা, নতুন ভোর, ভোরের নতুন আলো। রাস্তা চলে গেল মুক্তির দিকে। ঠিক তেমনই কঠিন সময়ে কঠিন সত্যকে স্বীকার করতেই হয়, তবেই ওই খাদের ঘেরা টোপ টোপকে নতুন রাস্তা পাওয়া যায়, জীবনের একটা নতুন শুরু খুঁজে পাওয়া যায়। যেই সিনেমার আধারে এতগুলো কথা বললাম, এখন বরং সেই সিনেমা থেকেই থাকুক গান।

ঠিক এটাই, সব সময় এই আমি আছি এইটাই শুনতে হয় আর শোনাতে হয় নিজেকে। ভাবুন তো, একটা গাছের পুরনো পাতা যখন ঝরে পড়ে, পাতাটা হয়তো ভাবতে পারে যে সব শেষ, কিন্তু গাছ তো জানে যে এটা শেষ নয়, এটা তার নতুন পাতার প্রস্তুতির সময়। ঠিক তেমনই আমাদের জীবনেও কিছু জিনিস চলে যায়, কিছু মানুষ চলে যায়, কিছু স্বপ্ন বদলে যায়, পরিকল্পনা ভেস্তে যায়, কিন্তু তার মানে তো এই নয় যে আমাদের জীবনে আর সুন্দর কিছু আসবে না। আজকে বরং একটা কাজ করা যেতে পারে, আপনারাও চেষ্টা করবেন আর আমিও করব, আজকে রাতে ঘুমানোর আগে নিজেদেরকে একটা প্রশ্ন করব আমরা, আমি যদি আবার শুরু করতে পারতাম তাহলে কি দিয়ে শুরু করতাম? চাকরি, পড়াশোনা, কোনো পুরনো স্বপ্ন, নিজেকে ভালোবাসা, হাসতে শেখা, সেটাই না হয় হোক, আর আগামীকাল থেকে নয়, আজ থেকেই শুরু হোক। খুব বড় কিছু করতে হবে না, একটা ফোন করা, একটা আবেদন পাঠানো, একটা বই খুলে বসা, নতুন কোনো কাজ শেখার একেবারে হাতে খড়িটুকু শুরু করা, আর শুধু আয়নার সামনে দাঁড়িয়ে একবার বলা, আমি এখনো হারিনি। আর আপনিও যদি কোনো কিছুর জন্য অপেক্ষা করে থাকেন এই কথা ভেবে যে ওই একদিন সব ঠিক হয়ে যাবে, তাহলে সেই একদিনের অপেক্ষা না করে আজ থেকেই এই ছোট্ট পদক্ষেপটা নিন, কারণ নতুন জীবন শুরু করার জন্য নতুন বছর লাগে না, লাগে না কোনো সোমবার, লাগে না কোনো বিশেষ তারিখ, লাগে শুধু একটা বিশেষ সাহসী সিদ্ধান্ত। জীবনের কাছে আমরা কখনো কখনো খুব ভেঙে পড়ি, যখন কাছের মানুষ চলে যায়, স্বপ্ন যখন ছেড়ে চলে যায়, আত্মবিশ্বাসটা যখন হেরে যায়, কিন্তু তখনই জীবন আমাদের আরেকবার আরেকটা সুযোগ দেয়। আগামীকাল, নতুন ভোর, নতুন

জীবন শুরু। তাই আজ যদি কিছু হারিয়ে গিয়ে থাকে, সব হারিয়ে গেছে সেটা কিন্তু নয়। আজ যদি ব্যর্থ হয়ে থাকেন, সব শেষ হয়ে গেছে তেমনটাও নয়। আজ যদি একা হয়ে যান, তাহলেও আপনার গল্প কিন্তু শেষ হয়নি, বাকি অনেক কিছু আছে যত্ন করে গুছিয়ে রাখার মতো। আমরা গুছিয়ে রাখলেই সবটা আবার জুড়ে যাবে, ভাঙা জিনিস, ভাঙা সম্পর্ক, ভাঙা স্বপ্ন সবটা জুড়ে গিয়ে আবার নতুন শুরুর পথ দেখতে পাবো।

এই যারা এতক্ষণ ধরে মনের মতন গান শুনছেন, কেউ বাসে বসে, কেউ বা অফিস যাওয়ার পথে হেডফোনটা কানে গুঁজে, কেউ বা এক কাপ চা হাতে জানলার পাশে বসে, কেউ বা রান্না করতে করতে, বা যে কেউ যেই কাজ করতে করতেই শুনছেন, তাদেরও বলছি ও

আর হ্যাঁ, তাদেরকেও বলছি, যাদের আজকে মনটা একটু খারাপ, সবাইকে আজকের এই কথাগুলো হয়তো আপনার জন্যই। জানেন তো, জীবনে এমন অনেক দিন আসে যেদিন আমরা কাউকে কিছু বলতে পারি না, হাসি মুখেই সবার সঙ্গে কথা বলি, ভালো আছিও বলি, কিন্তু হুট করে যখন চারপাশটা কোনো একটা সময় দিনের কোনো একটা বেলায় চুপ হয়ে যায়, তখন আবার নিজের কাছেই ঘুরে ফিরে একটা প্রশ্ন চলে আসে, আমরা সত্যিই ভালো আছি? এরকম প্রশ্ন আমাদের সবারই কোনো না কোনো সময় এসেই থাকে, খুব স্বাভাবিক। এই প্রশ্ন আসার মানে এই নয় যে আমরা খুব ডিপ্রেসড, খুব হতাশ, আর কিচ্ছু জীবন থেকে খুঁজে পাচ্ছি না, একদম না, এটা খুব সাধারণ। এই প্রশ্ন আসাটাও কোনো ভুল কিছু নয়, ভুল তখনই হবে যখন আমরা এই প্রশ্নটাতেই বিব্রত হয়ে থাকব, উত্তর খোঁজার চেষ্টাটা আর করব না। কিন্তু উত্তর যে সঠিক হবেই তার গ্যারান্টি কেউ তো দিতে পারে না। তবে উত্তর দেওয়ার চেষ্টা করেছিলাম কি, সেইটা খুব ইম্পর্টেন্ট। ছোটবেলায় পরীক্ষার খাতায় প্রশ্ন অ্যাটেম্পট করার জন্য কিছু মার্কস বরাদ্দ থাকতো, কিন্তু মনে করে দেখুন, ঠিক তেমন জীবনের কঠিন সময়গুলোতেও তাই, কঠিন প্রশ্নগুলোকেও অ্যাটেম্পট করতে হয়, ভুল ঠিক সেসব পড়ে, অ্যাটেম্পট করার জন্যই জীবনও কিন্তু আমাদের বেশ কিছু মার্কস দেয়, আর সেই মার্কসগুলোই জীবনের সুখের স্কোরবোর্ড তৈরি করে। আজকে মনের মতো গানে নতুন শুরু নিয়ে আড্ডা দিচ্ছিলাম, নতুন শুরু নিয়ে কথা বলছিলাম, গান শুনছিলাম, নতুন শুরুর সুর খুঁজে নেওয়ার চেষ্টা করছিলাম। সেই সুর খুঁজতে খুঁজতে একদম শেষ মুহূর্তে এসে পৌঁছে গেছি, ছিলাম আমি মৈত্রী বন্ধু বৃষ্টি আপনাদের সঙ্গে। আর এই সুর খোঁজা, তার উত্তর খুঁজে দেওয়া আমি খুঁজে দিলাম আপনাদেরকে তা কিন্তু নয়, কথা বলতে বলতে আমি নিজেও খুঁজে পেলাম অনেক উত্তর, সেগুলোই কখনো আমরা মনে মনে খুঁজে পাই, আর সেই মনে খুঁজে পাওয়া উত্তরগুলোই শুধুমাত্র শব্দে আপনাদের কানে পৌঁছে দিলাম। দেখা যাক, আমি আপনি আমরা সবাই মিলে নতুন শুরুটা সুন্দরভাবে করতে পারি কি না। আড্ডা গল্প এ তো চলতেই থাকবে, আমরা আছি, আপনারা আছেন, মৈত্রী আছে। তবে আজকের মনের মতো গানের আড্ডা এই পর্যন্তই, আবার কথা হবে, গান হবে, গল্প হবে অন্য একদিন। এখন টাটা।

আকাশবাণী মৈত্রী। এতক্ষণ শুনছিলেন মনের মতো গান, উপস্থাপনায় ছিলাম আমি বৃষ্টিদেব। এখন শুনবেন রামধনু। রামধনুর অনুষ্ঠানে আজকেই প্রথমে শুনবেন অতুল প্রসাদের গান, শিল্পী পম্পা সুর।

শুনলেন দোতারা শিল্পী কৃষ্ণকান্ত নন্দী। রামধনু অনুষ্ঠানটি এখানেই শেষ হল। আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে।

0: আকাশবাণী মৈত্রী 594 কিলোহার্টসে শুনুন, শোনান।
1: মন কি বাত, জনগণের কথা, সকলের নিজের কথা, কিছু লড়াইয়ের কাহিনী, কিছু সাফল্যের আখ্যান, অব্যক্ত ঐতিহ্যের গাথা, নতুন ভারতবর্ষের আশা, মাসের শেষ রবিবারের অপেক্ষায় থাকা, মলয় পর্বতের কোল থেকে বিন্ধ্যাচলের পাদদেশ পর্যন্ত, ব্রহ্মপুত্র নদের তীর থেকে হিমালয় পর্বতমালা পর্যন্ত পৌঁছে যায় মাননীয় প্রধানমন্ত্রীর মনের কথা, মন কি বাত। মন কি বাত অনুষ্ঠানটি শোনা যাবে আকাশবাণী কলকাতার সবকটি প্রচার তরঙ্গ সহ প্রসার ভারতীর ওটিটি প্ল্যাটফর্ম ওয়েভসে 30 অগস্ট ঠিক সকাল 11টায়। মাননীয় প্রধানমন্ত্রীর মূল অনুষ্ঠানটি সম্প্রচারের ঠিক পরেই মন কি বাত অনুষ্ঠানে প্রদত্ত বেতার ভাষণের বাংলা রূপান্তর শোনা যাবে আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি সঞ্চয়িতা মৈত্রী। ইতিহাসের মণিমাণিক্য সাম

রাজ্যের ভাঙা গড়া, মানুষের হাসি কান্না, খোদাই আছে ইমারতে, শিলালিপিতে, মুদ্রায়, লেখা আছে পুঁথিতে, ধূসর জীর্ণ বস্ত্রখণ্ডে, ইতিহাসের কাছে ফেরা। প্রতি মঙ্গলবার সকাল 8:30 অনুষ্ঠান ঐতিহাসিক শহরের কথা, মৈত্রী প্রচার তরঙ্গে।

শুনলেন সংগ্রহশালা থেকে গান আকাশবাণী মৈত্রী। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে।

শুনলেন নজরুল গীতি, শিল্পী অসীমা দোবে, আকাশবাণী মৈত্রী। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে।

রমগীতের অনুষ্ঠানে আজকে প্রথম নিবেদন শক্তি ঠাকুরের কণ্ঠে, গীতিকার অমিয় চট্টোপাধ্যায়, সুরকার আলোকনাথ দে।

আজকের রম্যগীতের অনুষ্ঠানে এবারের গান শুনবেন আর্য চৌধুরীর সুরে এবং কথায় সুপ্রকাশ চাকির কণ্ঠে।

রমকেতে অনুষ্ঠানে এবারের গান শুনবেন সোমা মিত্রর কণ্ঠে, গীতিকার পার্থসারথী মুখোপাধ্যায়, সুরকার হিমাংশু বিশ্বাস।

রমগীতির অনুষ্ঠানের আজকের শেষ নিবেদন শ্যামল গুপ্তের কথায় মানবেন্দ্র মুখোপাধ্যায়ের সুরে এবং তাঁরই কণ্ঠে এই গান।

সেপ্টেম্বর মাসে বুধ সকালে অনুষ্ঠানে চিঠি লেখার বিষয় বেড়ানোর প্রস্তুতি। গতবার হোটেলটা একেবারেই ভালো হয়নি, আর গাড়িটা মাথায় হাত বুলিয়ে অতগুলো টাকা নিয়ে নিল, অথচ ঘোরানোর বেলায় লবডঙ্কা। জায়গা বাছাটাও ঠিক হয়নি, আরও খোঁজ নেওয়ার দরকার ছিল। এবার যেন এসব না হয়। আর হ্যাঁ, একদল কেবল গাড়ির পেছনে সিটে বসবে, সেটাই বা কেমন ধারা বিচার? সুতরাং এবারে বেড়ানোর নকশা নিখুঁত করতে কোমর বেঁধে লেগে পড়েছেন সবাই। আপনিও কি দলে আছেন? সে থাকুন বা নাই থাকুন, খেয়াল রাখুন যে সেপ্টেম্বর মাসে বুধ সকালে অনুষ্ঠানে চিঠি লেখার বিষয় বেড়ানোর প্রস্তুতি। চিঠি পাঠিয়ে দিন বুধ সকালের দপ্তরে। চিঠিতে শব্দ সংখ্যা রাখুন 200-র মধ্যে। ডাকযোগে চিঠি পাঠানোর ঠিকানা বুধ সকালে আকাশবাণী মৈত্রী, প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700001, পশ্চিমবঙ্গ, ভারত। ইমেল করার ঠিকানা maitrikotha@gmail.com, maitrikatha maitrikotha@gmail.com। অনুগ্রহ করে মনে রাখবেন

আকাশবাণী মৈত্রী, এখন শুনবেন যুববাণীর অনুষ্ঠান অল্প অল্প গল্প কথা, উপস্থাপনায় সম্পূর্ণা চক্রবর্তী।

যদি তোর ডাক শুনে কেউ না আসে, তবে একলা চলো রে। আর এই একলা চলার মধ্যেই কোথাও গিয়ে আমাদের কিন্তু বিপ্লব লুকিয়ে থাকে। আর যেখানে এটা আগস্ট মাস, অর্থাৎ বিপ্লবের মাস, স্বাধীনতার মাস, তোমাদের তো প্রতিদিন কোনো না কোনো গল্প শোনাই অল্প অল্প গল্পকথার আসরে, কিন্তু আজকে ভাবলাম এমন একজন মানুষের কথা তোমাদের শোনাবো, এমন এক তরুণের কথা তোমাদের শোনাবো যার বুকের ভিতরে কিন্তু বিপ্লবের আগুন ভরপুর ছিল, আর চোখে ছিল একটাই স্বপ্ন, স্বাধীনতার স্বপ্ন। আচ্ছা বন্ধুরা, তোমরা কি কখনো ভেবে দেখেছো যে 20 বছর বয়সটা ঠিক কেমন হয়? মানে এই ধরো আস্তে আস্তে স্কুলের গণ্ডি পেরোচ্ছি, কলেজে ভর্তি হব, এমন সময়টা, এই বয়সে আমরা কি করি? পড়াশোনা, আড্ডা, ভবিষ্যতের জন্য অনেক স্বপ্ন বোনা, এগুলোই তো আমাদের কাজ, তাই না? কিন্তু 1908 সালে দাঁড়িয়ে একজন তরুণ ভাবছেন ঠিক তার উল্টো কথা, অন্য কথা। তিনি ভাবছেন দেশমাতা যখন পরাধীনতা শৃঙ্খলে, তখন তিনি ছটফট করছেন, তখন নিজের সুখ স্বাচ্ছন্দ্য এসব নিয়ে তিনি ভাবছেনই না। তিনি ভাবছেন এসব নিয়ে ভেবে কি হবে যেখানে আমার দেশমাতা পরাধীনতা শৃঙ্খলে। চলো আজকে এমনই একজন মানুষের কথা তোমাদের বলবো, কানাইলাল দত্ত, যিনি মাত্র 20 বছর বয়সে হাসতে হাসতে দেশের জন্য প্রাণ দিয়েছিলেন, এক অকুতোভয় বিপ্লবী, কানাইলাল দত্ত। শুরুটা যখন করবই তার জীবনের গল্প নিয়ে, একদম ছেলেবেলায় চলে যাই শৈশবে। 1888 সাল, চন্দননগরে, হুগলির চন্দননগরে জন্ম হয়েছিল কানাইয়ের। ছোটবেলা থেকে কানাই ছিল একটু অন্যরকম, ছটফটে কিন্তু শান্ত, চোখ দুটো যেন কেমন মানে আশ্চর্য ছিল, অদ্ভুত গভীরতা ছিল তার চোখে। কানাইয়ের বাবা চুনিলাল দত্ত ছিলেন বোম্বে বোম্বার্ডিয়ার বিভাগে কর্মরত, তাই কানাইয়ের শৈশবের বেশ কিছুটা অংশ কিন্তু কেটেছিল বোম্বেতে। পরে সে আবার চন্দননগরে ফিরে আসে এবং ডুপ্লে কলেজে পড়াশোনা শুরু করে। এইবার তোমাদের মনে প্রশ্ন আসতেই পারে, এত ভালো মেধাবী একজন ছাত্র, তাহলে সে কীভাবে বিপ্লবের পথে এলো, কি তাই তো? হ্যাঁ, আমিও জানি তোমাদের মধ্যে এরকম প্রশ্ন আসছে, অনেকের মনেই আসছে, তবে আমার মনে হয় সেই প্রশ্নে, মানে কানাইলাল দত্ত কীভাবে বিপ্লবের পথে এলেন সেই কথায় আসবো, তবে তার আগে কানাইলাল দত্তের থেকে আমরা যেটা শিখি যে যদি তোমার চলার পথে কেউ যদি তোমার সঙ্গ না দেয়, তোমার কথা, তোমার ডাক যদি কেউ না শোনে, তাহলে একলা এগিয়ে যাওয়াই বোধহয় ভালো। তাই ক্রস উইন্ডসের কণ্ঠে যদি তোর ডাক শুনে কেউ না আসে শুনে আবারও ফিরে আসছি আজকের আড্ডায়। রয়েছি অল্প অল্প গল্প কথায় তোমাদের বন্ধু সম্পূর্ণা।

ফিরে এলাম একটা সুন্দর গানের পরে ক্রস উইন্ডসের কণ্ঠে, যদি তোর ডাক শুনে কেউ না আসে। আর আমরা আজকে অল্প অল্প গল্প কথায় কথা বলছি এমন এক বিপ্লবীকে নিয়ে, এমন এক তরুণকে নিয়ে যার বিপ্লবের তেজে আজকের স্বাধীনতা বোধহয় এত সুন্দর, এতটা সুন্দর স্বাধীনতা আমরা পেয়েছি। তার বিপ্লবের পথে আসার কথাই এবার তোমাদের বলবো। হ্যাঁ, মানে আমি তোমাদের সঙ্গে আজকে অল্প অল্প গল্প কথায় রয়েছি, তোমাদের বন্ধু সম্পূর্ণা। আর আজকে কথা বলছি কানাইলাল দত্তকে নিয়ে, তার বিপ্লবে কিভাবে আসা সেই গল্পে এবার আসি। সেই সময় চন্দননগর ছিল কিন্তু বিপ্লবীদের এক প্রকাণ্ড আখড়া বলা চলে। চন্দননগরের বাতাসে তখন ফিসফিস করে কথা বলতো স্বাধীনতার স্বপ্ন। আর কানাইয়ের শিক্ষক কে ছিলেন জানো? কানাইয়ের শিক্ষক ছিলেন অধ্যাপক চারুচন্দ্র রায়। আর এই মানুষটা বহু বিপ্লবীর অনুপ্রেরণা ছিলেন। চারুবাবুর সংস্পর্শে এসে কানাইয়ের ভেতরে দেশপ্রেমের আগুনটা যেন দাবানল হয়ে উঠল। কানাই চন্দননগরে একটা

যুব সংঘ গড়ে তুলল, যেখানে শরীরচর্চা, লাঠি খেলা, কুস্তি শিক্ষার সঙ্গে সঙ্গে তরুণদের মনে স্বদেশ প্রেমের বীজ বুনে দেওয়া হতো। এরপরে ১৯০৫ সাল, বঙ্গভঙ্গ আন্দোলন, যখন পুরো বাংলা তোলপাড় হয়ে রয়েছে, তখন কানাইলাল দত্ত আর নিজেকে ঘরে আটকে রাখতে পারলেন না। কলেজ ছেড়ে সে রাস্তায় নেমে পড়ল। মিছিল, শোভাযাত্রা, পিকেটিং, সব জায়গায় কানাই সবার আগে। কানাই তখন বুঝেছিল যে শুধু স্লোগান দিয়ে ইংরেজদের বিরুদ্ধেই লড়াই জেতা যাবে না, ওদের ভাষাতেই ওদের উত্তর দিতে হবে। এরপর কানাই চলে এলো কলকাতায়, ভর্তি হল বর্তমানে সুরেন্দ্রনাথ কলেজে। কিন্তু পড়াশোনার চেয়েও কানাইয়ের কিন্তু মন পড়ে থাকত কলকাতার বিপ্লবীদের গোপন ডেরায়। সেই সময় কলকাতায় বারিন ঘোষ, অরবিন্দ ঘোষের নেতৃত্বে যুগান্তর দল বিপ্লবের নতুন অধ্যায় শুরু করে ফেলেছে। কানাইলাল খুব সহজেই নিজেকে যুক্ত করে ফেলল এই যুগান্তর দলের সঙ্গে। বন্ধুরা, তোমরা নিশ্চয়ই ক্ষুদিরাম বসু, প্রফুল্ল চাকরি সেই গল্পটা সবাই জানো, মানে ১৯০৮ সালের ৩০শে এপ্রিল মুজাফ্ফরপুরে কিংসফোর্ডকে হত্যা করতে গিয়ে একটা বড় সড় ভুল হয়ে গেছিল। কিংসফোর্ডের গাড়ির বদলে বোমা গিয়ে পড়েছিল দুই নিরাপরাধ মানুষের গাড়িতে। আর এরপরেই ইংরেজ পুলিশ যেন মানে বিভৎস রকমভাবে রেগে গেল, খেপে গেল। শুরু হলো চারিদিকে গ্রেফতারির অভিযান। অদ্ভুতভাবে যাকে পাচ্ছে তাকেই গ্রেফতার করে নেওয়া হচ্ছে। পুলিশ কলকাতার মানিকতলার মুরারিপুকুর বাগানে হানা দিল। সেখান থেকে অরবিন্দ ঘোষ, বারিন ঘোষ সহ বহু বিপ্লবীকে গ্রেফতার করা হলো। আর একই সঙ্গে কানাইলাল দত্তকেও পুলিশ গ্রেফতার করল। সবাইকে নিয়ে গিয়ে রাখা হলো আলিপুর কেন্দ্রীয় কারাগারে, মানে আলিপুর সেন্ট্রাল জেলে। এরপরে শুরু হলো ঐতিহাসিক আলিপুর বোমা মামলা। কিন্তু মানে বন্ধুরা, আসল নাটক কিন্তু এরপরই শুরু হয়েছিল। ঠিক ওই বলে না, গল্প পিকচার আভি বাকি হে, ঠিক সেরকম। এই মামলার মোড় ঘুরিয়ে দিল একজন মানুষের বিশ্বাসঘাতকতা। তার নাম নরেন গোসাই। নরেন গোসাই ছিল বিপ্লবী দলেরই একজন সদস্য। কিন্তু জেলে আসার পর পুলিশের ওরকম চরম অত্যাচার আর ফাঁসির ভয়ে সে কিন্তু ভেঙে পড়েছিল। সে ইংরেজ সরকারের সঙ্গে হাত মিলিয়েছিল আর রাজ সাক্ষী হতে রাজি হয়ে গেছিল। চিন্তা করে দেখো বন্ধুরা, রাজ সাক্ষী মানে কি? রাজ সাক্ষী হওয়া মানে আদালতের সামনে দাঁড়িয়ে নিজের সহযোদ্ধাদের নাম ফাঁস করে দেওয়া। নরেন গোসাই যদি আদালতের সামনে জবানবন্দি দিয়ে দিত, তবে অরবিন্দ ঘোষ, বারিন ঘোষ সহ শয়ে বিপ্লবীর ফাঁসি বা আন্দামানে কালাপানির সাজা নিশ্চিত ছিল। জেলের ভিতরে বন্ধ কুঠুরিতে বসে কানাইলাল এবং আরেক বিপ্লবী সত্যেন বসু সব খবর পাচ্ছিলেন। নরেন গোসাইকে এই বিশ্বাসঘাতকতা করতে দেওয়া যাবে না। নরেন যদি বেঁচে থাকে তবে পুরো বিপ্লব আন্দোলন ধসে পড়বে, তারা এমনটাই ভাবতে লাগল। কানাই আর সত্যেন তখন এক গোপন সিদ্ধান্ত নিয়ে ফেলল, দেশের জন্য, বিপ্লবীদের বাঁচানোর জন্য নরেন গোসাইকে শেষ তাদের করতেই হবে। কিন্তু কিভাবে? আলিপুর জেলের মতো সুরক্ষিত জায়গায়, যেখানে কত কড়া পাহারাদার, অতজন রয়েছে তাদের নজর এড়িয়ে, সেখানে অস্ত্র আসবে কোথা থেকে? কিন্তু এসেছিল। কিভাবে, তারপরে কি হয়েছিল, সেই সব কথা গল্প তোমাদের বলবো। তবে এই দেশের জন্য কানাইলাল দত্ত, সত্যেন বসু এরকম শয়ে শয়ে স্বাধীনতা সংগ্রামী ছিলেন, যারা নিজেদের প্রাণ দিয়েছিলেন। তাই এই দেশের জন্য তাদের এই যে আত্মবলিদান, তার জন্য রূপম ইসলামের কণ্ঠে এই দেশ আমার গানটা রইল। শুনে ফিরে আসছি আবারও আজকের আড্ডায়।

ফিরে এলাম আবারও আজকের অল্প অল্প গল্প কথার আসরে। রয়েছি তোমাদের বন্ধু সম্পূর্ণা, আর কথা বলছি আজকে এমন এক বিপ্লবীকে নিয়ে যার বুকে ছিল স্বাধীনতার স্বপ্ন, চোখে ভরপুর ছিল আমাদের দেশের স্বাধীনতার স্বপ্ন, অর্থাৎ কানাইলাল দত্ত। তার জীবনের নানা গল্প কাহিনী তোমাদের শোনাচ্ছি। এবং গানে যাওয়ার আগে তোমাদের বলছিলাম যে কিভাবে তিনি নরেন গোসাই যে রাজসাক্ষী হতে চেয়েছিল সেটাকে কিভাবে আটকেছিলেন, সেই গল্প। এবার সেই গল্পে আসি বন্ধুরা। মানে এটা কিন্তু আজও এক প্রকাণ্ড বিষয় বলা যেতে পারে যে কিভাবে জেলের এত বড় নিরাপত্তা পেরিয়ে দুটো রিভলভার ভেতরে ঢুকেছিল। ইতিহাস বলে চন্দননগরে বিপ্লবীরা অত্যন্ত গোপনে বইয়ের ভেতরে বা রুটির ঝুড়ির ভিতরে করে দুটো পিস্তল জেলে পৌঁছে দিয়েছিলেন। কানাই আর সত্যেন অত্যন্ত বিচক্ষণতার সঙ্গে ফোন দিয়ে এটেছিলেন। সত্যেন বসু নিজেকে অসুস্থ বলে অভিনয় করবেন এবং জেলের হাসপাতালে ভর্তি হবেন, আর এর পরেই নরেন গোসাইকে খবর পাঠানো হবে যে সত্যেন নাকি অসুস্থ এবং সেও রাজসাক্ষী হতে চায়। যেমন বলা তেমন কাজ। নরেনকে বলা হলো এবং নরেন ভাবল যে সত্যেনের সঙ্গে দেখা করতে যেতে হবে, আরও একজন রাজসাক্ষী হতে চায় সে তো মহাখুশি, আরও একজন বিপ্লবীকে সে নিজের দলে টেনে নিতে পারছে এটা ভেবেই সে আনন্দ হচ্ছে। 1908 সালের 31শে আগস্ট সকালবেলা নরেন গোসাই একজন ইউরোপীয় পুলিশ অফিসারকে সঙ্গে নিয়ে আলিপুর জেলের হাসপাতালে সত্যেন বসুর সঙ্গে দেখা করতে গেলেন। সত্যেন বারান্দায় দাঁড়িয়েছিলেন, নরেন কাছে আসতেই সত্যেন ইশারা করলেন কানাইকে, আর কানাই লুকিয়েছিলেন কাছেরই একটা ঘরে। নরেন গোসাই কিছু বোঝে ওঠার আগেই হঠাৎ করে কানাই আর সত্যেন নিজেদের যে পোশাক ছিল তার ভেতর থেকে রিভলভার বের করে চিৎকার করে উঠলেন। ধোঁয়া আর বারুদের গন্ধে চারিদিক ভরে গেল, গোটা জেলের বারান্দা ভরে গেল। নরেন গোসাই আতঙ্কে চিৎকার করে উঠে দৌড়াতে শুরু করল। কানাই আর সত্যেন পেছনে ধাওয়া করলেন, গুলি চলল একের পর এক। নরেন জেলের ভেতরে এক ড্রেনের পাশে গিয়ে আছড়ে পড়ল। কানাই একেবারে কাছে গিয়ে শেষ গুলিটা চালালেন ঠিক তার বুকে। নরেন গোসাইয়ের বিশ্বাসঘাতকতার গল্প সেখানেই শেষ হয়ে গেল। পুরো আলিপুর জেল তখন থমথমে। ব্রিটিশ অফিসাররা এসে ঘিরে ফেলল কানাই আর সত্যেনকে, কিন্তু কানাইয়ের মুখে তখন কোনো ভয়ের ছাপই নেই। তিনি হাত থেকে রিভলভারটা ফেলে দিলেন, শান্ত গলায় বললেন, আমাদের কাজ শেষ, তোমরা আমাদের গ্রেফতার করতেই পারো। চিন্তা করতে পারছো বন্ধুরা, একটা 20

বছরের মানে ছেলে, বাচ্চা ছেলে, যে জানে এই কাজের একমাত্র শাস্তি ফাঁসি, সে কিভাবে এতটা শান্তি থাকতে পারে, শান্ত থাকতে পারে? আর এরপরে বিচারের নামে প্রহসন হতে তো বেশি সময় লাগলো না। আদালত কানাইলাল দত্ত এবং সত্যেন্দ্রনাথ বসুকে মৃত্যুদণ্ড দিলেন। ফাঁসির রায় শোনার পর মানুষ কি করে? কাঁদে, ভেঙে পড়ে, পরিবারের কথা ভেবে খুব আকুল হয়। কিন্তু কানাইলাল কি করেছিল জানো? কানাইয়ের ওজন ফাঁসির আগের দিনগুলোতে উল্টে কয়েক গুণ বেড়ে গেছিল। তিনি এত নিশ্চিন্তে ঘুমোতেন যে জেলের রক্ষীরা অবাক হয়ে যেত। এক ইংরেজ জেল অফিসার কানাইকে জিজ্ঞেস করেছিলেন, তুমি কি মৃত্যুকেও ভয় পাচ্ছ না? তখন ভারী অদ্ভুত উত্তর দিয়েছিলেন তিনি, কি জানো? কানাই হেসে উত্তর দিয়েছিলেন, মৃত্যু তো আমার কাছে মুক্তি, আমি তো আবার জন্ম নেব এইখানে, এই দেশকে স্বাধীন করার জন্য। সত্যি, দেশকে স্বাধীন করার জন্য এই যে লড়াই, এই যে আত্মত্যাগ, এই যে বলিদান, তা কিন্তু ভোলার নয়। 1908 সালের 10ই নভেম্বর ভোরবেলা কানাইলাল দত্তকে ফাঁসির মঞ্চে নিয়ে যাওয়া হচ্ছে। কানাইয়ের পা এতটুকুও কাঁপছিল না। তিনি ফাঁসির মঞ্চে উঠলেন পরম আনন্দে, যেন কোনো উৎসবের আমন্ত্রণে যাচ্ছেন। ফাঁসির দড়িটা যখন তার গলায় পরানো হলো, কানাই শেষবারের মতো উচ্চকণ্ঠে চিৎকার করে বলে উঠেছিলেন, বন্দে মাতরম। অ্যালাইভ করে দেওয়া হলো লিভার, ঝুলে পড়লেন ভারতের এক বীর সন্তান। তখন তার বয়স কত ছিল জানো? মাত্র 20 বছর 2 মাস 11 দিন। কানাইয়ের মৃত্যুর পর ব্রিটিশ সরকার এক মারাত্মক ভুল করে ফেলেছিল। তারা কানাইয়ের যে মরদেহ জেলের বাইরে তার আত্মীয়দের হাতে তুলে দেয়। তারা ভেবেছিল সাধারণ মানুষ হয়তো ভয় পেয়ে যাবে। কিন্তু কি ঘটেছিল জানো বন্ধুরা? কানাইলালের সেই শবদেহ যখন আলিপুর জেল থেকে বের করা হলো, পুরো কলকাতা শহর তখন রাস্তায় নেমে এসেছিল। চন্দননগর থেকে শুরু করে কলকাতার হাজার হাজার মানুষ কানাইকে শেষ শ্রদ্ধা জানাতে ভিড় করেছিল। ব্রিটিশ সরকার এত ভয় পেয়েছিল যে এরপর থেকে আর কোনো বিপ্লবীর মরদেহই আর তার পরিবারের হাতে দেওয়া হয়নি। সত্যি ভাবা যায়? আজকের এই যান্ত্রিক জীবনে আমরা যখন নিজেদের ছোট্ট ছোট্ট সমস্যা নিয়ে হতাশ হয়ে পড়ি, তখন একবার কানাইলাল দত্তের কথা ভেবে দেখো তো। 20 বছর বয়সে যে তরুণ দেশের জন্য, সহযোদ্ধাদের রক্ষা করার জন্য নিজের জীবনটাকে হাসি মুখে উৎসর্গ করে দিতে পারে, তার তেজ, তার ত্যাগ আমাদের প্রতিদিন অনুপ্রাণিত করা উচিত। কানাইলাল দত্ত কোনো রূপকথার রাজা ছিলেন না, তিনি ছিলেন আমাদেরই মতো রক্ত মাংসের মানুষ। কিন্তু তার ভেতরে ছিল এক অগ্নিকুণ্ড, জ্বলন্ত অগ্নিকুণ্ড। আজ স্বাধীনতার এত বছর পরেও যখন আমরা মুক্ত বাতাসে শ্বাস নিই, তখন যেন আমরা কোনো দিন ভুলে না যাই যে এই স্বাধীনতার প্রতিটা ইঞ্চিতে কানাইলালদের মতো বীরদের রক্ত মিশে আছে। আজকে কথা বলছিলাম অল্প অল্প গল্প কথার আসরে তোমাদের বন্ধু সম্পূর্ণা, বলছিলাম কানাইলাল দত্তের কথা। আর আবারও কথা হবে অন্য কোনো দিন, অন্য কোনো সময়ে, কারণ আপাতত ঘড়ির কাঁটা বলছে আমায় বিদায় নিতে হবে। আর আপাতত যেতে যেতে একটা সুন্দর গান তোমাদের জন্য থাকবে ঠিকই, আর আগামীকাল ঠিক এই সময় তোমাদের সঙ্গে থাকবে তোমাদের বন্ধু ওহেন্দ্রিলা। তাই যেতে যেতে দোহারের কণ্ঠে এবার তোর মরা গাঙে আর শামাল শামাল একসঙ্গে রইল। টাটা, বাই বাই, আবার কথা হবে অন্য কোনো দিন, অন্য কোনো সময়।

আকাশবাণী মৈত্রী। এতক্ষণ শুনলেন যুববাণীর অনুষ্ঠান অল্প অল্প গল্পকথা। উপস্থাপনায় ছিলেন সম্পূর্ণা চক্রবর্তী। এখন শুনবেন লোকগীতি। আজকের লোকগীতির অনুষ্ঠানের প্রথম শিল্পী স্বাগত দে।

লোকগীতি অনুষ্ঠানটি আজ এখানেই শেষ হলো। আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে।

0: ঠাকুর, ও ঠাকুর।
1: কি বাবু?
0: আরে বাবা এদিকে শোনো না
1: বাবু,
0: বর্ষা বাদলার বিকেলটা যে মাঠে মারা গেল বাবা, কোন বাবু টাবু এসেছিল?
1: পোস্ট মাস্টার বাবু এসেছিলেন, আপনি নেই দেখে মাছ ভাজা আর এক কাপ কফি খেয়ে চলে গেলেন।
0: চলে গেলেন খেয়ে অমনি চলে গেলেন? তুমি যেতে দিলে কেন? হ্যাঁ আটকে রাখবে তো, তোমায় দিয়ে কিচ্ছু হবে না। আর কেউ আসেনি?
1: না তো বাবু,
0: আমি ভাবলাম ঘুরতে ঘুরতে সবাই একবার আসবে, একটু জমি আড্ডা দেবো।
1: তা আপনি তো ছিলেন না বাবা।
0: আরে বাবা ছিলুম না কি আর সাদে, বাজারে গিয়েছিলুম, সেখানেও তো কাউকে দেখলুম। কি জায়গা রে বাবা, একটু গপ্প সপ্প করবো তার লোক জোটে না, ধরে ধরে আনতে হয়। আসলে সবই তোমার জন্য, বুঝেছ? সব তোমার জন্য।
1: আমার জন্য?
0: তোমার জন্য।
1: আমি কি করলুম বাবু?
0: তোমার হাতের রান্নাটাই তো টোপ বাবা, যে একবার খাচ্ছে সে তো আর চারে ভিড়ছে না। চাটা গুলো একটু ভালো করে করো, আমার ছোড়দির হাতে রান্না যদি খেতে না।
1: আপনার ছোড়দিকে নিয়ে এসে আমাকে ছেড়ে দিন বাবু, আপনার ওই ছোড়দির গল্পের জন্যই বাবুরা সব পালিয়ে বেড়ায়।
0: চুপ, পালিয়ে বেড়ায় বিনি পয়সা খাওয়াবো, আমার গল্প শুনবে না ইয়ার কি? তোমাদের পোস্ট মাস্টার বাবু টুক করে ফাঁকতালে সে খেয়ে গেল, তা বলতে পারলে না যে বসুন বাবু আসছেন? তোমা ঠাকুর
1: বাবু,
0: ঠাকুর দেখো কে এদিকে আসছে,
1: দেখো
0: না, দেখো না, ওই যে ওই যে মাথায় ছাতা, কি নাম যেন বাবুটির? হ্যাঁ
2: বলো না
1: বাবু।
0: হ্যাঁ
1: বাবু, উনি তো শৈলেন বাবু, চেঞ্জার।
0: দূর বাবা, চেঞ্জার হোক রেঞ্জার হোক, রেঞ্জের মধ্যে যখন এসেছে ঠাকুর পাকড়ো। আরে শৈলেন বাবু না,
3: বর্ষার দিনে ছাতা দেখলেই খেজুরে আলাপ, মাথা গলাবার ধান্দা, বুঝেছি। শুনুন, আমি কিন্তু উল্টো দিকে যাব। হ্যাঁ
0: আরে উল্টো দিক কি মশাই, আমার যাওয়াও নেই আসাও নেই, এই যে দাঁড়িয়েছেন না ছাদ থেকে গা বাঁচাতে, এটাই আমার বাড়ি। ছাতাটা নতুন কিনলেন বুঝি?
1: কি করে বুঝলেন?
0: এই যে কালীগোলা জলগড়, এই রে আমার গায়ে এক ফোঁটা পড়লো।
1: তাই তো, কি জিনিস মশাই দেখেছেন, এক পশলাতেই ভরসা।
0: হ্যাঁ মোজা, এই জন্যই আমি ছাতা ব্যবহার করি না, বুঝেছে?
1: হ্যাঁ তাছাড়া যা দাম, মাথার যে ছাতার দাম বেশি।
0: আরে মশাই, আপনাকেই তো খুঁজছিল।
1: তার মানে
0: ছাতার সঙ্গে মাথা কি মিল মেলালেন, সত্যি আমার ছোড়দির কথা মনে পড়ে গেল।
1: মানে ছোড়দি কি মানে মাথা না ছাতা?
0: আরে বলছি বলছি, সব বলছি, আগে আসুন আসুন আমার বাড়িতে, উঠে আসুন, ছাতাটা বন্ধ করুন।
1: শুনুন শুনুন, আমি বলছিলাম আমি কি আপনাকে চিনি?
0: আরে দূর মশাই, চিনা চিনি আবার কি, দেওঘরের বাঙালি আমরা, চেঞ্জার। আপনি শৈলেন বাবু, আমি হিরণময় বাবু, হয়ে গেল পরিচয়। এক কাপ চা খেয়ে যান।
1: মানে যা ভিজেছি তাতে শুধু চায় মানে কুলবে না, ইনফ্লুয়েঞ্জা ইনফ্লুয়েঞ্জা বড়িও খেতে হবে।
0: ভাববেন না সেটাও আছে। তাও তো আমার ছোড়দির পাল্লায় পড়েননি, একটা ছোটখাটো ডাক্তার বলতে পারেন, একটা হাঁচি দিলে বলে দেবে সর্দির হাঁচি না নস্যির হাঁচি। চলুন না চলুন।
1: শুনুন শুনুন, মানে ডাক্তার দেখাবার মতো কিছু হয়নি, তার উপর লেডি ডাক্তার। দেখুন আপনার ছোড়দিকে বলবেন আরেক দিন এসে ওনার হাতের ওষুধ খেয়ে যাব।
0: আরে মশাই ওষুধ সে আবার খেয়ে যাবেন কি মশাই?
1: ও আমার অভ্যেস আছে জানেন, আমার গৃহিণী একটু আধটু চর্চা করে। বসে আছি বসে আছি, উনি শিশি নিয়ে এসে দাঁড়ালেন, হ্যাঁ কর তোর নাম, উনি গোটা কতক দানা ফেলে দিলেন একেবারে জিভে ডগ।
0: উপকার হয়,
1: হ্যাঁ ওই যদিন ভালো থাকি, স্ত্রীর ওষুধে খুব কাজ দেয়। আচ্ছা চলি, হ্যাঁ আর একদিন আসবো।
0: আর একদিন কি মশাই? কালই আসবে।
1: কাল? সে কি?
0: ভয় নেই ভয় নেই, ছোড়দি এই বাড়িতে থাকে না, আমি একাই আছি, একটি ঠাকুর আছে লোকাল লোক, সে রেঁধে বেড়ে দেয়। তাই বুঝলেন মশাই, ছোড়দির মতো রাঁধতে পারে না।
1: তা তো

0: বটে। আচ্ছা চলি, হ্যাঁ জানব চলি।
1: রমলা রমলা, দরজা খোলো।
2: যাই বাব্বা বাব্বা, এতক্ষণে বাবুর বাড়ি ফেরার সময় হলো, আমি এদিকে ভেবে ভেবে সারা। তা বৃষ্টির সময় কোথায় ছিলে শুনি?
0: ও আর বলো না, এক নাছোড় বান্দা লোকের পাল্লায় পড়েছিলাম।
2: সে আবার কে?
0: ক্যাসেট টাউনের হিরণময় বাবু, চেঞ্জার। যত বলি ছোড় দে তত বলে ছোড় দি। তাহলে জানো এটা ধ্বংস মধ্য, কি করে যে এত ছোড় দিন না ওটা হয় মাথায় ঢোক।
2: তোমার ভাগ্য ভালো যে এতদিন পরে ওর খপ্পরে পড়েছো। দেওঘর শুদ্ধ লোক, ওর ভয় অস্থির।
0: সত্যি
2: বলে ছোড় দি বাবু, তা তোমাকে চা খাওয়াতে চাইনি?
0: তা মিথ্যে বলবো না, অনেকবার বলেছে।
2: এই খাওনি তো, বেশ করেছো। আমাদের পাশের বাড়ি বিপিন বাবু বলছিলেন, এক কাপ চা মিন্স এক ঝুড়ি ছোড় দি,
0: তাই নাকি?
2: চা ফুরুবে, গল্প ফুরুবে না। সেই জন্য নাকি পুরনো চেঞ্জাররা হিরণময় বাবুর মুখোমুখি হলেই বলে, দেওঘরে এসে চা ছেড়ে দিয়েছি।
0: না না, ওসব লোকের বাড়তি কথা, একটু বেশি কথা বলেন ভদ্রলোক ঠিকই, কিন্তু এই বয়সে কজন বাঙালি তার দিদিকে এরকম ভালোবাসে বল। যাক, কথা যখন দিয়েছি যেতে একদিন হবে, কি বলো?
2: যেও।
3: না না না, আজ আপনার কোনো কথা শুনবো না শৈলেন বাবু। না না, একেবারে রাত্রের আহারটা এখানেই সেরে যেতে হবে।
0: রাত্রের আহার?
3: ঠাকুর
0: ইয়ে
3: ঠাকুর
4: বাবু,
3: আরে নিয়ে এসো নিয়ে এসো।
4: এই যে বাবু, এই যে
3: বাবা বাবা, এটা কি? হ্যাঁ মাছের ফ্রাই।
4: হ্যাঁ বাবু, মাছ
3: ওকে দাও, ওকে দাও
4: দাও দাও দাও। এই নিন এই নিন
3: নিন, হাত লাগান, দেখবেন গরম গরম।
4: ভালো হয়নি বাবু?
0: না না, বেশ ভালোই লাগছে তো।
3: তুমি একটু যাও তো ঠাকুর, ওদিকে যাও।
4: আচ্ছা যাচ্ছি বাবু।
0: আপনার কেমন লাগছে হিরণময় বাবু?
3: খারাপ হয়নি সে কথা বলছি না, লোকটা রাঁধে ভালোই। কথা হচ্ছে কি জানেন, আপনাকে এবার দোষ দিই কি করে, ছোড়দির হাতে রান্না তো খাননি, পাই খেয়েছি অনেকে রাতেই মশাই। দিল্লি লখনৌয়ের বড় বড় হোটেলও বাদ যায়নি, কিন্তু আমার ছোড়দির হাতের ফ্রাই জিনিসই আলাদা
0: মশাই।
3: এই যে এবার হাতের ফ্রাই অন্যমনস্ক ভাবে খেয়ে গেলাম তো ঠিক আছে, ভালোই লাগলো, কিন্তু ওই যে ছোড়দির ফ্রাইয়ের কথা মনে পড়ে গেল, আর চলবে না, সব ফিকে মেরে গেছে। ঠাকুর আর কিছু করেছো না বাবুকে? তোমার ফ্রাইয়ের নমুনা দেখি বাড়ি পাঠিয়ে দেবে?
0: না না ঠিক আছে
4: বাবু, মামলেট বানাচ্ছি, নিয়ে আসছি।
3: না না না, এই ঠাকুর দেখছি আজকে আমার খাওয়াটা একবারে মাটি করে দিল।
0: কেন, কি হলো বলুন তো?
3: ওই যে বললাম, যাতে যাতে ছোড়দির হাত বিশেষ করে খোলে বেছে বেছে সেইগুলি আজ নেতেছে বেটা। আরে বাবা, অন্যদিনও যে না রাঁধে এমন নয়, অন্য মনস্ক হয়ে খেয়েও যাই বেশ, কিন্তু ওই যে বললাম, একবার যখন ছোড়দির কথা মনে পড়ে গেছে শৈলেন বাবু,
0: এ যে আপনার বরে সাপ হয়ে দাঁড়ালো।
3: কিরকম?
0: না না না না, একটু মনে জোর করে তাকে ভুল।
3: ছোড়দিকে কি করে ভুলি বলুন,
0: চেষ্টা করুন। দেওঘরের জল বুঝছে না কেন? দেওঘরের জল এখানে উপোস দিলে যে নারী হজম হয়ে যাওয়ার ভয় হয়, সে যে উপোসের পেটে একটা ব্যামোটাম হয়ে অমন ছোড়দির হাতে রান্না খাওয়ার পার্টি উঠিয়ে দেবে না?
3: তাহলে শুনুন, আপনাকে একদিনের একটা ঘটনা বলি। বসুন না বসুন না, শুনুন
0: দরকার আছে তো।
3: আরে এটা শুনেই যান, ওই বাড়িতে বুঝলেন ফ্রাই চপ আর অমলেটের কম্পিটিশন, বৌদি ছোড়দি আর ছোট খুড়িমা, তা আমি ছুটিতে গেছি, আমার উপর দিয়ে পরীক্ষা হয় বুঝলেন। খুড়িমা তার বাপের বাড়ি থেকে একবারে খাঁটি গাওয়া ঘি জোগাড় করেছে, বৌদি পরেশদাকে দিয়ে এক নম্বর লাউডা নিয়েছে একবারে সাহেব হোটেলের রান্নাঘর থেকে, সব চুপি চুপি বুঝলেন, নিজের নিজের মশলা, নিজের নিজের ভাজার সরঞ্জাম, নিজের নিজের রান্না, কেউ কাউকে কায়দাটা জানতে দেবে না তো, ব্যাপারটা বুঝতে পেরেছে। তারপর পরীক্ষার পদ্ধতিটাও লক্ষ্য করবেন, সেটা ওই ছোড়দিদি ব্রেন।
0: আচ্ছা,
3: প্রত্যেক প্লেটে মাল থাকবে মেশানো, ছোড়দির চপ তো বৌদির অমলেট তো খুড়িমার ফ্রাই, এই রহস্যটুকু বলেছেন আর আমার কাছে গোপন রাখা হয়েছিল। তিনখানা প্লেট সামনে এসে দেখো আপনি উঠছেন কেন?
0: না না মানে চলি, আপনার অন্য

0: ঠাকুর তোমার অমলেটের কি হলো?
1: আরে আরে তাড়াতাড়ি নিয়ে হয়, বসুন বসুন বসুন।
2: এই যে আপনি যে মানে ফ্রাই মুখেই দিলেন না?
0: দূর বাবা, ফ্রাই পরে হচ্ছে, আগে গল্পটা শুনুন, তারপর পারে অনুরোধ করবেন, বুঝলেন তো? তিনটি প্লেট সামনে এসে পড়লো, বসুন বসুন, ভালো করে বসুন, ভালো করে বসুন,
2: ঠিক আছে ঠিক আছে।
0: তো আমরা সবাই ঘিরে বসে তো নটি কে আস্তে আস্তে শেষ করে বললুম, এই প্লেটের চপ, এই প্লেটের ফ্রাই, আর ওই প্লেটের অমলেট, আর একটা করে আমার চাই। দেখুন ছর্দি অত সরঞ্জামের ঘটার দিকে একেবারেই যায়নি, ভেজেছে পর্যন্ত বললে ভেজিটেবল ঘিয়ে মশাই, বাজারের যা একেবারে উঁচা জিনিস,
2: আশ্চর্য হাত তো। কিন্তু আপনার ক্ষমতাটাকেও বলিহারি দিতে হয় সেই সঙ্গে।
0: ও তো তিনজন শৈলেন বাবু, আমি লাখের মধ্যে ছর্দি রান্না বেছে নেবো কিনা সে পরীক্ষা হয়ে গেছে। শুনুন না, মানে দিশি কোনো জিনিসে ধার দিয়েই ছর্দি যায়নি, বুঝেছেন? পায়েস বলুন, রাবড়ি বলুন, ঘণ্ট শুক্ত, ওদিকে তরকারির পর্যন্ত ধার মারায় না, বলে সে থান দিদিদের রান্না।
2: তাহলে তার কাজ করতে পারে। ও হিরণ বাবু,
0: হ্যাঁ বলুন,
2: কাজ করতে পারে,
0: বলুন বলুন।
2: যতদিন এখানে থাকেন, হ্যাঁ মানে যতদিন এখানে আছেন, ঠাকুরকে এসবই রাখতে বলুন, মানে কোন রকমে মানে পেটটা না ভরালে তো।
0: তাও কি রোজ মুখে রোচে মশাই? তবে আর বলছি কি, এমন বদ অভ্যেস করে দিয়েছে ছর্দি, এসব খাইয়ে খাইয়ে, দেখেছেন দেখেছেন, ফ্রাইটা একবার নেতা হয়ে গেল, রোচেও না মুখে এসব।
2: আপনার দেখছি তাহলে সমস্যা দাঁড়িয়ে গেছে ভীষণ,
0: ভীষণ সমস্যা।
2: এই যে মেয়েরা সেই যে বলে, একদিকে আস্তাকুর আর আরেকদিকে বট ঠাকুর, এও তাই। এই অবস্থায় ছর্দিকে সঙ্গে আনলেই ভালো করতে, এখনো লিখে দিলে তিনি আসেন না
3: বাবু।
2: আরে অমলেট এসে গেছে, দেখুন গরম গরম। আমি আমি প্রথমে নিন, আপনি বাহ বাহ বাহ।

0: হিগো, আজ যে বড় বাড়িতে রয়েছে এখনো, তোমার বন্ধু ওই ছোটদি বাবুর বাড়ি গেলে না? আকাশে একটু মেঘ থাকলেও বৃষ্টিটা তো এখন একদম নেই।
1: দেখো রমলা, প্রথম প্রথম ভেবেছিলাম যে একটু আধটু হয়তো লেখার রসদ পেয়ে যাব, কিন্তু এখন একেবারে অসহ্য হয়ে উঠেছে। ছোটদি ছোটদি শুনতে শুনতে কান একেবারে ঝালাপালা হবার মতো অবস্থা। ওর সঙ্গে রাস্তাঘাটে চলতে চলতে এমনকি হাটে বাজারও পর্যন্ত মুখ দেখানোর উপায় থাকে না।
0: কেন, সেখানে আবার তিনি কি করলেন?
1: সেদিন মোচা কিনতে গিয়ে না দোকানদারকে বলে উঠলেন, এটা কি মোচা নাকি? সঙ্গে থাকতো যদি ছোট দি, বুঝিয়ে দিত মোচা কাকে বলে। হ্যাঁ, এই মোচায় কি কখনো মোচার কাটলেট হয়? আরেকদিন এক পটলওয়ালাকে বলে, তোমার এই পটল কোথাকার হে, তোমার ভাগ্য ভালো যে সঙ্গে আমার ছোট দি নেই। এই পটলে যে দোরমা হয় না, ছোট দি ছাড়া আর কে বুঝবে? বোঝো, এইভাবে বাজার শুদ্ধ সকলকেই ছোটদি বাবু খেপিয়েছেন। এখন কিছু কিনতে গেলেই বলে, এই জিনিস আপনার পছন্দ হবে না মশাই, ছোটদিকে নিয়ে আসবেন। ছি ছি ছি ছি, দেখো দেখি কি লজ্জা লজ্জা।
2: কইলেন বাবু,
1: রে
2: বাবু,
1: এটা সর্বনাশ। ছোটদি বাবু,
2: হ্যাঁ বাবু আছেন?
1: ছোটদি বাবু এসছে।
0: এই দেখো, ভদ্রলোককে দেখে মনে হচ্ছে খুবই দুশ্চিন্তাগ্রস্ত, আর তার নয় তো খুব অসুস্থ। শোনো শোনো, ওকে না বেশি বকিও না, কেমন? আমি ও ঘরে যাচ্ছি।
1: হ্যাঁ হ্যাঁ, তাই যা।
2: আসবো নাকি?
1: কি ব্যাপার হলো কিছু বুঝতে পারছি? আরে আরে হিরণময় বাবু, ওঝে আসুন আসুন আসুন, বসুন বসুন বসুন। এই অসময় একটু যেন ব্যস্ত দেখছি কোন রকম।
2: পড়ে দেখুন,
1: এটা দেখছি চিঠি। কার?
2: আর কার, বড়দির মশাই, বড়দির।
1: বড়দি?
2: হ্যাঁ, তিনি আসছেন পরশু সকালের এক্সপ্রেসে। আক্কেলটা দেখুন তো মশাই, আমি যেমন ভেজাল অ্যাভয়েড করতে চাই, আমারই ঘাড়ে এসে পড়ে। হ্যাঁ, আমি কোথায় পুজোর একটা মাস নিরিবিলিতে কাটিয়ে ফিরে যাব বলে ভেবেছি, আর অমনি চিঠি এসে হাজির। বড়দি আসছেন পরশুই, বুঝেছেন, পরশু সকালেই। একটা চিঠি লিখেছে, বারণ করবো সেও।

0: পায় পর্যন্ত নেই।
1: বেশি দলবল হয়ে আসছেন নাকি?
0: না না, আসছেন তো একলাই মেজ ছেলেটিকে সঙ্গে নিয়ে। কিন্তু মেয়ে ছেলে যে মশাই, বুঝছেন না, একাই একশো। অসলেন বাবু, কি করা যায় বলুন দেখিনি। আমার তো এক একবার মনে হচ্ছে তালা বন্ধ করে সরে পড়ি। উঠুন, কোথায় এসে উঠবেন? শেষে মনে হলো বুঝলেন, আপনার পরামর্শ নেবার কথাটা বুঝলেন।
1: একটু বসুন, একটু বসুন, আমি এক্ষুনি আসি।
0: আগে আসুন, আসুন।
2: কি বলছে
1: ছোড়দি বাবু? এবার বড়দি বাবু হচ্ছেন, আমার কাছে পরামর্শ চাইতে এসেছেন।
2: কিসের?
1: বড়দিকে কি করে ভাগাবেন তাই।
2: কেন? ছোড়দির সঙ্গে এত ভাব, বড়দির সঙ্গে বুঝি বিবাদ?
1: তা হতে পারে, আমি একজনকে জানি বড় বোনকে খুব ভালোবাসে আর ছোট বোনের নামে মামলা করেছে। এই সংসারে সবই হয়।
2: তা তুমি কি পরামর্শ দেবে শুনি?
1: সেটাই তো বুঝতে পারছি না, দেখি আসল মতলবটা বার করতে পারি কিনা। এই যে হিরণময় বাবু, কিছু মনে করবেন না, একটু বসিয়ে রেখেছিলাম। আচ্ছা, তো কদিনের জন্য আসছেন আপনার বর্ধি? লিখেছেন কিছু?
0: আগে ওই পরশু মঙ্গলবার কি একটা যোগ নাকি রয়েছে, লিখেছেন, তুই যখন রয়েছিস ওখানে একবার ছুটে গিয়ে বাবা বৈদ্যনাথের মাথায় জল ঢেলে আসি। বাঙালি ঘরের বিধবা, বুঝছেন না, পরকাল পরকাল করে সারা। মানুষ ইহকালেও যে একটু নিরিবিলিতে থাকতে চায় দুদিন, সেদিকে খেয়াল থাকতে পারে কখনো? শুধু বাসা আর মন্দির, মন্দির আর বাসা করে অন্তত হপ্তাখানে যদি না কাটান তো কি বলেছি। সাত করে কি আর বলছি মশাই, যে মাথা আমার একবারে গুলিয়ে দিয়েছে।
1: শুনুন শুনুন, আপনি যেমন বলছেন তাতে খুব বেশি ক্ষতি হবে কি?
0: ক্ষতি হবে?
1: দেখুন, আপনি আপনার ঘোরা ফেরা নিয়ে থাকবেন আর উনি থাকবেন ওর মন্দির নিয়ে। আর যেমন ভয় করছেন, অতদিন নাও থাকতে পারে। ছেলেটি আসছে, তার কলেজ বা স্কুল আছে নিশ্চয়ই। তবে হ্যাঁ, আপনার রেডিওটা বোধ হয় বন্ধ রাখতে হবে এই কটা দিন, অন্তত যতক্ষণ তিনি বাড়িতে থাকে।
0: আপনি কি বলছেন মশাই?
1: কেন
0: রেডিও বন্ধ থাকবে কি?
1: সে কি,
0: এখানে রেডিও না থাকলে সঙ্গে করে আনতেন?
1: হ্যাঁ,
0: আগে হ্যাঁ, একটা দিন প্রোগ্রাম না শুনলে মাথা ধরে বড়দির, বিশেষ করে গানের প্রোগ্রাম। বাবা ওস্তাদরা কি গান শিখিয়েছিলেন? রেডিও না থাকলে আসতেন ভেবেছেন?
1: তাহলে আর আপত্তিটা কি হিরণময় বাবু? আমার তো মনে হয় তিনি না থাকতে চাইলেও বরং আপনার একটু জিদ করা উচিত থাকবার। সত্যি সত্যি আপনার মানে শরীরটা তেমন সারছে না, দেখছি তো ঠিক আপনাদের মানে বাড়ির স্ট্যান্ডার্ড অনুযায়ী ঠাকুরটা রাঁধতে পারছে না।
0: মশাই, আমি ভেজাল একদম পছন্দ করি না। আসল কথাই তো হলো, একটু নিরিবিলি চেয়েছিল মানে, আর সেই নিরিবিলিতেই বিঘ্ন, বুঝেছেন, আসছেন আমার বর্দি।
1: তা একটু ভাবনার কথা বটে। আচ্ছা, টেলিগ্রাম করে দিলে হতো না?
0: না না, তারা সময় নেই, এক্সপ্রেস টেলিগ্রামও চার দিনের কমে আজকাল পৌঁছচ্ছে না।
1: আচ্ছা, আমি বলি কি হিরণময় বাবু, কিছু মনে করবেন
0: না? মনে করবো কি, মনে করার বাইরে
1: বলছি, বড়দিকে আসতেই দিন না। হ্যাঁ, ঠিক তো করবেন আর চলে যাবেন।
0: তোর মশাই, আপনি বড়দিকে জানেন না তাই এ কথা বলছেন। অনেকদিন পর আমাকে দেখবে তো, যদি একবার মাথায় সেঁধিয়ে যায় যে দেওঘরের জল হাওয়ায় আমার শরীর তেমন সারেনি, কি করবেন বুঝতে পারছেন? খাওয়া দাওয়ার ত্রুটি হচ্ছে তাই শরীর সারছে না ভাইয়ের, ব্যাস। মন্টুকে বাড়ি পাঠিয়ে দেবে, বাবা বৈদ্যনাথ তলিয়ে যাবে, শুধু ভালো মন্দ রান্না করে খাওয়ানো, পাশে বসে খাওয়াবে আর বলবে, বল পাচ্ছিস ভাই?
3: বাবু আছেন?
0: কাকুর, কি ব্যাপার রে? এসো এসো, কি হয়েছে কি হয়েছে?
3: একটা টেলিগ্রাম আছে বাবু।
0: টেলিগ্রাম?
3: পিয়ন দিয়ে গেল।
0: ও দেখি দেখি দেখি, কি টেলিগ্রাম?
1: কি হলো?
0: ফাঁড়া কেটে গেছে মশাই, ফাঁড়া কেটে গেছে। এই দেখুন টেলিগ্রাম বর্দির।
1: ব্যাপার কি মশাই?
0: এলেন না, এলেন না।
1: কে
0: এলেন না? বর্দি।
1: বর্দি? আচ্ছা,
0: বাবা বৈদ্যনাথ ভক্তের থেকে অভক্তের কথাই বেশি শুনলেন। এই দেখুন, এই দেখুন টেলিগ্রামে লিখেছে, ক্যান্সেলড, লেটার ফলোজ। চিঠিতে না আসবার কারণটা কি লেখেন? এত হালকা লাগছে না নিজেকে, কি বলবো? চলুন না একটু বেরিয়ে আসি।

0: কোথায় বেরিয়ে
1: আর শুনুন না, আজকে রাত্রির খাবারটা একবারে আমার ওখানে এসে
0: রাত্রের খাওয়া
1: গপ্প করা যাবে
0: তাই চলুন, তাই চলুন।

0: ঠাকুর
1: বাবু
0: ঝাঁটাটা নিয়ে এসো।
1: তুমি
0: বড় কথা বলো, তুমি ঝাঁটা আনো, আমি শোনো শোনো, আমার জামাটা ধরো,
1: গেঞ্জিটাও দেবেন।
0: না না, ও গেঞ্জি থাক, আমি একটু মলকোচা মেরে নি। যা, একেবারে ভুলে গেছি, ও ঠাকুর কার্পেট লাগবে, যে ভাড়া পাওয়া যাবে? ভাড়া? হ্যাঁ, কার্পেট একটা কি করি বলো দেখি।
1: বাবু বাবু বাবু, শৈলেন বাবু আসছেন এদিকে।
0: ও শৈলেন বাবু, শৈল, আরে ডাকো, এই যে শৈলেন বাবু, এদিকে আসুন, এদিকে আসুন, এদিকে আসুন, আরে এদিকে শুনুন না, আসুন আসুন আসুন।
2: কি হিরণ বাবু?
0: হ্যাঁ বলুন।
2: আপনার এই কি চেহারা?
0: দূর মশাই চেহারা, কোথায় ছিলেন? কত বড় একটা খবর আছে জানেন?
2: ব্যাপারটা কি বলুন তো, খাটে টেবিলে ফার্নিচারে ছবিতে একেবারে যে চেনাই যায় না ঘরটাকে, আবার ওদিকে বড় বড় হাঁড়ি কড়াই, বিরাট বড় একটা তোলা উনুনও দেখতে পাচ্ছি, কি ব্যাপার মশাই এসব হঠাৎ?
0: আরে চর্দি আসছে মশাই, চর্দি।
2: কি?
0: বিকেলে এক্সপ্রেস টেলিগ্রাম কাল সকালে আসছে, বুঝলেন? একলা নয়, চর্দি, রমেন বড় মেয়ে, শুনু মেজু, মেয়ে লিলি, সেজো রমা, দুটি ছেলে হিরু আর বীরু।
2: ওরে বাবা!
0: আচ্ছা আপনি বলুন, চিঠি দিলেই তো পারতো। ঠিক চর্দির দুষ্টুমি, আমায় একবারে সারপ্রাইজ করে দেবে। ও যে বিনা নোটিশে হুড়মুড় করে এসে পড়েনি, এ আমার বাবার ভাগ্যি। তখনই ছোট শহরে কোথায় ফার্নিচার পাওয়া যায়, কোথায় ডেকোরেশনের সরঞ্জাম? বললেন মশাই, এক চুল এদিক ওদিক হলে চর্দি আমায় রক্ষে রাখবে, অথচ হাতে দেখুন দেখিনি মাত্র এই রাত্রিটুকু কি যে করি। অবশ্য রমেন ঠিক মানিয়ে নেবে।
2: আচ্ছা রমেন কি?
0: আমার ভাইরা ভাই।
2: ভাইরা ভাইয়ের কথা বলছেন মানে চর্দি তাহলে আপনার?
0: শালি শালি, সব থেকে ছোট, তার উপরই চর্দি,
2: তার উপর বর্দি।
0: কাণ্ড দেখুন দেখিনি। শৈলেন বাবু, আমাদের বর্দি আর চর্দির হিসেব রাখতে আপনার মাথা একবারে গুলিয়ে যাচ্ছে। আরে সে যে বলে না, সাত কাণ্ড রামায়ণ পড়ে সীতাকার ভাব, আপনারও তো তাই হলো মশা। আরে বাবা, চর্দি ওয়াইফের বোন বলে বর্দি মেজদি সবাইকে তাই হতে হবে?
2: তবে
0: আহ, বর্দি হলো আমার নিজের দিদি, মাত্র তিন বছরের বড়। বর্দি আসছিল কলকাতা থেকে, আর চর্দি আসছে এলাহাবাদ, মানে আমার শ্বশুর বাড়ি থেকে ছুটিতে এসেছিল, তো আমি দেহঘরে আছি শুনে একবারে দল বল নিয়ে ছুটে আসছে, এসেই দুদিন থেকেই বলবে চললাম। ভেবেছেন নাকি আমি ছেড়ে দেবো?
2: আমাকে এত বেরসিক ঠাউরালেন, ওয়াইফের বোন তা কখনো পারে মানুষ ছেড়ে দিতে হাতের মধ্যে পেয়ে? তাহলে সঙ্গে সঙ্গে তো নিজের বোনের মতন খেলো করে দেওয়া হলো তাকে। কি বলুন না, মানুষ তো চার পেয়ে জন্তু নয় মশাই, তার একটা কাণ্ড জ্ঞান থাকবে না? কি কথা
0: বটেই তো।

0: ছোড় দি নাটকটি এখানেই শেষ হল। কাহিনী বিভূতিভূষণ মুখোপাধ্যায়, বেতার নাট্যরূপ মিহির কুমার মজুমদার, অভিনয়ে হিরণময়বাবু শোভনলাল মুখোপাধ্যায়, শৈলেনবাবু তরুণ মিত্র, ঠাকুর শচীন চক্রবর্তী ও রমলার ভূমিকায় শুক্লা বন্দ্যোপাধ্যায়, সম্পাদনা সনত বন্দ্যোপাধ্যায়। নাটকটি প্রযোজনা করেছেন পাপিয়া চক্রবর্তী।
1: শুনলেন বেতার নাটক ছোড় দে আকাশবাণী মৈত্রী। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505।

0: আকাশবাণী মৈত্রী 594 kHz-এ শুনুন, শোনান।
1: আকাশবাণী কলকাতা, একটি ঘোষণা। শিশুমহল ও গল্পদাদুর আসরে শিল্পী হিসেবে অংশগ্রহণ করার জন্য একটি প্যানেল গঠন করা হবে। ইচ্ছুক প্রার্থীদের অভিভাবকদের কাছ থেকে দরখাস্ত আহ্বান করা হচ্ছে, যার ভিত্তিতে সংশ্লিষ্ট বিভাগ থেকে ফর্ম দেওয়া হবে। প্রার্থীর বয়সসীমা 31 অগস্ট 2026 তারিখে 6 বছর পূর্ণ ও 12 বছরের মধ্যে হতে হবে। এই আবেদন করতে পারবেন ইচ্ছুক প্রার্থীর অভিভাবকেরাই। স্ক্রিনিং হবে আবৃত্তি, কণ্ঠসঙ্গীত ও যন্ত্রসঙ্গীতে। আবৃত্তিতে একক এবং গ্রুপ দুয়ের জন্যই আবেদন করা যাবে। ফর্মে উল্লেখ করতে হবে প্রার্থী কোন কোন বিষয়ে স্ক্রিনিংয়ে অংশ নিতে চায়। এক বা একাধিক বিষয় হলেও একটি ফর্ম দেওয়া হবে, যাতে সেই বিষয়গুলোর উল্লেখ থাকবে। গ্রুপের রেজিস্ট্রেশন থাকতে হবে। গ্রুপের যিনি লিডার তার নামে আবেদনপত্র হবে, ঠিকানাও গ্রুপেরই হতে হবে এবং আবেদনপত্রে গ্রুপের প্রত্যেক সদস্যের নাম, বয়স ও রেজিস্ট্রেশন নাম্বারের উল্লেখ থাকবে। ফর্মে প্রার্থীর বয়সের উল্লেখ অবশ্যই থাকবে। ফর্মের সঙ্গে দিতে হবে প্রার্থীর বয়সের প্রমাণপত্রের প্রত্যয়িত নকল। এছাড়া ফর্মে উল্লেখ থাকতে হবে অভিভাবকের পোস্টাল অ্যাড্রেস, হোয়াটসঅ্যাপ নাম্বার, ফোন নাম্বার ও ইমেল আইডি। ফর্ম আকাশবাণী ভবনের শিশুমহল বিভাগে এসে নিতে হবে 31 অগস্ট 2026 থেকে 8ই সেপ্টেম্বর 2026 পর্যন্ত। শুধুমাত্র সোম থেকে শুক্রবার দুপুর 11টা থেকে বিকেল 4টে অবধি। ফর্ম জমা দেবার শেষ তারিখ 11ই সেপ্টেম্বর 2026। ফর্ম বাছাইয়ের পর স্ক্রিনিংয়ে অংশগ্রহণ করার জন্য প্রার্থীর অভিভাবকের ইমেল আইডি এবং ফোন নম্বরে স্ক্রিনিংয়ের দিন ও সময় জানিয়ে দেওয়া হবে। ফর্মের সঙ্গে কোনো রকম ফিস জমা দিতে হবে না। আবেদন করতে হবে এই ঠিকানায়: শিশু বিভাগ, প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700001। আবারও জানাচ্ছি, ফর্ম আকাশবাণী ভবনের শিশুমহল বিভাগে এসে নিতে হবে 31 অগস্ট 2026 থেকে 8ই সেপ্টেম্বর 2026 পর্যন্ত। শুধুমাত্র সোম থেকে শুক্রবার দুপুর 11টা থেকে বিকেল 4টে অবধি। ফর্ম জমা দেবার শেষ তারিখ 11ই সেপ্টেম্বর 2026। ঘোষণাটি শেষ হলো।

আকাশবাণী খবর পড়ছি সুপ্রা চক্রবর্তী। প্রথমে বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কিরগিজস্তান সফরের প্রথম দিনে

0: বিশকেকে ফ্রেন্ডস অফ ইন্ডিয়া সদস্যদের সঙ্গে মতবিনিময় করেছেন। আগামীকাল তিনি সাংহাই সহযোগিতা সংগঠন এসসিওর 26তম শিখর সম্মেলনে ভাষণ দেবেন। নেপালে আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 903, নিখোঁজ 4000-এরও বেশি। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু নতুন দিল্লিতে ন্যাশনাল ইনস্টিটিউট অব ফ্যাশন টেকনোলজি NIFT-র যৌথ সমাবর্তন অনুষ্ঠানে যোগ দিয়েছেন। ভারতীয় নৌবাহিনী মুম্বাইয়ের নেভাল ডকইয়ার্ডে INS নিপুণকে নৌবহরে অন্তর্ভুক্ত করেছে। মার্কিন যুক্তরাষ্ট্র গতরাতে হরমুজ প্রণালীর লারুক দ্বীপে হামলা চালিয়েছে। পাল্টা জবাবে পশ্চিম এশিয়ার বিভিন্ন মার্কিন ঘাঁটিতে আক্রমণ ইরানের। US ওপেন টেনিসে সার্বিয়ার নোভাক জকোভিচ প্রথম রাউন্ডেই হেরে বিদায় নিয়েছেন। আসছে বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার কিরগিজস্তান সফরের প্রথম দিনে আজ বিশকেকে ফ্রেন্ডস অফ ইন্ডিয়া সদস্যদের সঙ্গে মতবিনিময় করেছেন। এই অনুষ্ঠানে যোগব্যায়াম ও মানুষ একাডেমি সহ বিভিন্ন ক্ষেত্রে ভারতের সঙ্গে যুক্ত 4টি প্রতিনিধি দল উপস্থিত ছিল। এরপর প্রধানমন্ত্রী মোদী বিশকেকের মহাত্মা গান্ধী মেমোরিয়াল পার্কে মহাত্মা গান্ধীর মূর্তিতে পুষ্পার্ঘ অর্পণ করেন। প্রধানমন্ত্রী আজ সাংহাই সহযোগিতা সংগঠন এসসিওর সদস্য রাশিয়া, ইরান, কিরগিজস্তান ও আর্মেনিয়ার রাষ্ট্রপ্রধানদের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন। কিরগিজস্তান সফরের দ্বিতীয় তথা শেষ দিনে আগামীকাল প্রধানমন্ত্রীর এসসিওর 26তম শিখর সম্মেলনে ভাষণ দেওয়ার কথা রয়েছে। আগেই জানানো হয়েছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গতকাল দুদিনের উজবেকিস্তান সফর সফলভাবে শেষ করেছেন। সফরকালে তিনি উজবেকিস্তানের প্রেসিডেন্ট শাফাকাত মির্জিয়োয়েভের সঙ্গে এক বৈঠকে দুদেশের সম্পর্ককে সামগ্রিক কৌশলগত অংশীদারিত্বের পর্যায়ে উন্নীত করতে সম্মত হয়েছেন।
1: ইস বর্ষ হামারি স্ট্র্যাটেজিক পার্টনারশিপকে 15 সাল হো রহে হ্যায়। ইস বিশেষ অবসর পর হামনে সম্বন্ধকো কম্প্রিহেনসিভ স্ট্র্যাটেজিক পার্টনারশিপ কা দর্জা দেনে কা নির্ণয় লিয়া হ্যায়। হামারা দ্বিপক্ষীয় ব্যাপার $1 বিলিয়ন পার কর চুকা হ্যায়। আব হামনে 2030 তক $5 বিলিয়ন ব্যাপার কা লক্ষ্য রাখা হ্যায়। ইসকে লিয়ে হাম মার্কেট অ্যাক্সেস, কানেক্টিভিটি, ব্যাঙ্কিং আর পেমেন্ট জেসে জুড়ে বিষয় উপর ব্যবস্থাগত রূপ সে আগে বড়েঙ্গে।
0: তাঁর এই সফরে দুদেশের মধ্যে 11টি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এর পাশাপাশি গুরুত্বপূর্ণ খনিজ ও ইউরেনিয়াম থেকে শুরু করে বাণিজ্য, প্রতিরক্ষা, ডিজিটাল পেমেন্ট ও শিক্ষা, সে সঙ্গে খেলাধুলো ও ঐতিহ্য সংরক্ষণের বিষয়ে পারস্পরিক আদান প্রদানে সম্মত হয়েছে দুদেশ। 2030 সালের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ বর্তমানের তুলনায় 5 গুণ বাড়িয়ে $5 বিলিয়ন উন্নীত করার লক্ষ্যমাত্রা নিয়েছে দুদেশ। উজবেকিস্তানের প্রেসিডেন্ট শাফাকাত মির্জিয়োয়েভ গতকাল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে সে দেশের সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মান অর্ডার অফ ওলিয়ে দারাজালি দোস্তলিক প্রদান করেন। ভারত উজবেকিস্তান সম্পর্ক এবং সহযোগিতা আরও মজবুত করতে তাঁর অবদানের স্বীকৃতিস্বরূপ এই সম্মান প্রদান করা হয়েছে। নেপালে গত সপ্তাহের বিধ্বংসী বন্যা এবং কাদা জলের হড়পাবানে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 903, নিখোঁজ আরও 4247 জন মানুষ। নেপালের জাতীয় বিপর্যয় মোকাবিলা সংস্থা জানিয়েছে, গত রবিবারের থেকে নিখোঁজের সংখ্যা 2502 জন বেড়েছে। 6টিরও বেশি জলবিদ্যুৎ প্রকল্পে কমপক্ষে 933 জন কর্মী এখনও আটকে রয়েছেন বলে মনে করা হচ্ছে। ভারত ও চীনের থেকে বিশেষজ্ঞ উদ্ধারকারীরা সুড়ঙ্গে আটকে পড়া মানুষের সঙ্গে যোগাযোগ স্থাপনের চেষ্টা করলেও এখনও পর্যন্ত তা সফল হয়নি। ঝিলিমি এবং লাংটংয়ে নেপালি সেনার সঙ্গে একযোগে উদ্ধারকাজ চালাচ্ছে ভারতীয় সুড়ঙ্গ উদ্ধারকারী দল। তিব্বত থেকে পাওয়া খবরে জানা গেছে, এ পর্যন্ত সেখানে 16 জনের মৃত্যু হয়েছে, 546 জন নিখোঁজ। নেপালে ক্ষতিগ্রস্ত 8টি জেলা থেকে চলছে দেহ উদ্ধারের কাজ। মাটি খোঁড়ার যন্ত্র এবং সরঞ্জাম সহ সেনারা সারারাত ধরে ধ্বংসস্তূপ সরানোর কাজ চালাচ্ছেন। নেপালি সেনার মুখপাত্র রাজারাম জানিয়েছেন, কাদা ধস জমে সুড়ঙ্গের ভেতরে ঢোকার পথ প্রায় বন্ধ হয়ে গেছে। নেপালের প্রধানমন্ত্রী বলেন্দ্র শাহ এই বন্যাকে অভূতপূর্ব এবং অত্যন্ত ধ্বংসাত্মক প্রাকৃতিক বিপর্যয় বলে বর্ণনা করেছেন। উদ্ধার কাজে প্রায় 21,000 নিরাপত্তাকর্মীকে কাজে লাগানো হয়েছে। রেডক্রসের হিসেব অনুযায়ী 90,000-এরও বেশি মানুষ এই প্রাকৃতিক বিপর্যয়ের ফলে ক্ষতিগ্রস্ত। নেপাল কর্তৃপক্ষ নিরন্তর দেহ উদ্ধার এবং শনাক্তকরণের কাজ চালিয়ে যাচ্ছে। এদিকে ত্রিশূলী নদীতে গতকাল নতুন করে হওয়া বন্যায় একটি ঝুলন্ত ব্রিজ ভেসে গেছে। এটি গণ্ডকি রুরাল মিউনিসিপ্যালিটি 8 এলাকার ঘায়েল চকের সঙ্গে চারাউদির যোগাযোগ রক্ষা করত। গতকাল বেলা 11:30 নাগাদ হঠাৎই ওই নদীতে 3 ঘণ্টাব্যাপী চলা বন্যায় সেতুসহ আশপাশের এলাকা ভেসে যায়। অন্যদিকে ভূতেকোশী নদীতে নতুন করে বন্যা সতর্কতা জারি করেছে নেপাল। রসুয়া, নুয়াকট এবং ধাতিং জেলাতে নদী তীরবর্তী

0: মানুষজনকে জলস্তর বাড়ার আশঙ্কায় সতর্ক থাকতে বলা হয়েছে। এদিকে নেপালে ভয়াবহ বন্যা এবং নদী অববাহিকা অঞ্চলে প্রবল বর্ষণের জেরে বিহারে গণ্ডক ও কোশী নদীর জলস্তর বাড়ছে। আকাশবাণীর সংবাদদাতা জানাচ্ছেন, নদীগুলিতে বন্যার সম্ভাবনা রুখতে বাল্মীকিনগর ব্যারেজের 36টি এবং কোশী ব্যারেজের 20টি গেট খুলে দেওয়া হয়েছে। এর ফলে গত 24 ঘণ্টায় জলস্তর কিছুটা নেমেছে। সোশ্যাল মিডিয়ায় ভুয়ো খবর ছড়িয়ে পড়ার পর সৌফল জেলার প্রশাসন জানিয়েছে, কোশী নদীর জলস্তর স্বাভাবিক সীমা পর্যন্ত বেড়েছে এবং কোশী ব্যারেজেও সম্পূর্ণ সুরক্ষিত রয়েছে। পরিস্থিতির ওপর সর্বক্ষণ নজর রাখা হচ্ছে। নদীগুলিতে জলস্তর বাড়ার সম্ভাবনার প্রেক্ষিতে পূর্ব ও পশ্চিম চম্পারণ, সারণ এবং গোপালগঞ্জ জেলাকে সতর্ক করা হয়েছে। উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থানরত নিম্নচাপের প্রভাবে আজও ওড়িশার বেশ কিছু এলাকায় ভারী বৃষ্টির লাল সতর্কতা জারি করেছে ভারতীয় আবহাওয়া দপ্তর। রাজ্যের বিচ্ছিন্ন কিছু এলাকায় অতিভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। এর মধ্যে বারগড় জেলার জন্য লাল সতর্কতা এবং পশ্চিম ওড়িশার বেশ কয়েকটি জেলার জন্য কমলা সতর্কতা জারি করা হয়েছে। কেন্দ্রাপাড়া, ভদ্রক, জাজপুরের কিছু এলাকা সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত হয়। নতুন করে এই বৃষ্টির পূর্বাভাস সেই জায়গাগুলিতে আবার বন্যার আশঙ্কা তৈরি করেছে। এ খবর প্রচারিত হচ্ছে আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ নতুন দিল্লিতে ন্যাশনাল ইনস্টিটিউট অব ফ্যাশন টেকনোলজি NIFT-র যৌথ সমাবর্তন অনুষ্ঠানে যোগ দেন। রাষ্ট্রপতি বলেন, এই প্রতিষ্ঠানের পড়ুয়ারা দেশে এবং বিদেশে বহু উল্লেখযোগ্য কাজ করেছেন।
1: শ্রেষ্ঠ একাডেমিক প্রদর্শন কে লিয়ে পুরস্কৃত হোনে ওয়ালে বিদ্যার্থী কো মে বিশেষ বধাই দেতি হুঁ। NIFT के सभी संकाय सदस्यों को भी मैं हार्दिक बधाई देती हूँ, जिनके मार्गदर्शन में विद्यार्थियों ने ये उपलब्धियाँ प्राप्त की है। मुझे बताया गया है कि पिछले 4 दशकों में NIFT ने राष्ट्रीय और अंतर्राष्ट्रीय स्तर पर अनेक उपलब्धियाँ उल्लेखनीय कार्य किए हैं। संस्था के पूर्व विद्यार्थियों ने फैशन के वैश्विक मंच पर तथा अंतर्राष्ट्रीय फैशन संस्थानों में अपनी पहचान बनाए हैं और देश का सम्मान बढ़ाए।
0: সারা দেশের 18টি NIFT ক্যাম্পাসের স্নাতক শিক্ষার্থীদের হাতে ডিগ্রির শংসাপত্র তুলে দেন তিনি। অনুষ্ঠানে কেন্দ্রীয় বস্ত্রমন্ত্রী গিরিরাজ সিংও উপস্থিত ছিলেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দেশের প্রাক্তন রাষ্ট্রপতি ভারতরত্ন ডক্টর প্রণব মুখোপাধ্যায়ের প্রয়াণ দিবসে তাঁকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেছেন। সমাজ মাধ্যমের এক বার্তায় শ্রী শাহ বলেন, প্রাক্তন রাষ্ট্রপতি অত্যন্ত দক্ষ প্রশাসক ও পণ্ডিত ব্যক্তি ছিলেন। দীর্ঘ রাজনৈতিক জীবনে দেশের সাংবিধানিক মূল্যবোধের প্রতি সুদৃঢ় অঙ্গীকার বজায় রেখেছিলেন তিনি। ভারতীয় নৌবাহিনী আজ মুম্বাইয়ের নেভাল ডকইয়ার্ডে নিস্তা শ্রেণীর দ্বিতীয় ডাইভিং সাপোর্ট ভেসেল INS নিপুণকে নৌবহরে অন্তর্ভুক্ত করেছে। কমিশনিং অনুষ্ঠানে নৌসেনা প্রধান অ্যাডমিরাল কৃষ্ণ স্বামীনাথন বলেন, কৌশলগত পরিবর্তনের সময় সমুদ্রের গভীরে অভিযানের জন্য প্রয়োজনীয় সক্ষমতা বাড়াতে নিপুণ নৌবাহিনীর একটি শক্তিশালী সংযোজন হতে চলেছে। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বলেছেন, করোনা মহামারী পরবর্তী বছরগুলির মতো 2026-27 অর্থবর্ষেও দেশের অর্থনৈতিক বৃদ্ধির হার 7% বেশি থাকবে বলে আশা করা হচ্ছে। মার্কিন যুক্তরাষ্ট্র সফরকালে শিকাগোতে প্রবাসী ভারতীয়দের উদ্দেশ্যে দেওয়া এক ভাষণে তিনি বলেন, মার্কিন যুক্তরাষ্ট্র ইরান সংঘাত এবং হরমুজ প্রণালী বন্ধ হয়ে যাওয়ার ফলে সরবরাহ ব্যবস্থা বাধাপ্রাপ্ত হয়েছে, সেই বাধা অতিক্রম করে অর্থনৈতিক বৃদ্ধি গতি বজায় রাখবে ভারত। মার্কিন যুক্তরাষ্ট্র গতরাতে হরমুজ প্রণালীর লারক দ্বীপে ইরানি সামরিক লক্ষ্যবস্তুকে হামলা চালিয়েছে। মার্কিন বাহিনী জানিয়েছে, ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কোরের সেনারা হরমুজ প্রণালীতে সামুদ্রিক মাইনবাহী রকেট উৎক্ষেপণের প্রস্তুতি নিচ্ছিল। এরপরই তারা লারক দ্বীপে দুটি ইরানি লঞ্চারকে লক্ষ্যবস্তু করে। এদিকে ইরান এই মার্কিন হামলার জবাবে জর্ডানের মার্কিন ঘাঁটিতে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। US ওপেন টেনিসে সার্বিয়ার নোভাক জকোভিচ প্রথম রাউন্ডেই হেরে বিদায় নিয়েছেন। 25তম খেতাব জয়ের লক্ষ্যে নেমে নোভাক নিউ ইয়র্কের আর্থার স্টেডিয়ামে প্রথম রাউন্ডের ম্যাচে আর্জেন্টিনার মারিয়ানো নাভোনের কাছে 7-6, 5-7, 4-6, 6-2, 6-1 হেরে যান। শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশ আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কিরগিজস্তান সফরের প্রথম দিনে বিশকেকে ফ্রেন্ডস অফ ইন্ডিয়ার সদস্যদের সঙ্গে মতবিনিময় করেছেন। নেপালে আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 903, নিখোঁজ 4000-এরও বেশি। খবর পড়া এখনকার মতো শেষ হল, এরপর শুনুন স্থানীয় সংবাদ।

0: আকাশবাণী মৈত্রী 594 কিলোহার্টসে শুনুন শোনান।
1: আকাশবাণী মৈত্রী, এখন শুনবেন বাংলা ব্যান্ডের গান। উপস্থাপনায় আমি বৃষ্টিদেব। শ্রোতা বন্ধুরা, বাংলা ব্যান্ডের গানের অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত। শুনব নানান গান, আর এই ঝুপঝুপিয়ে বৃষ্টি নেমে পড়া শহরে ব্যান্ডের গান শুরু হোক শহর ব্যান্ড দিয়েই। শহরের নিবেদনে তাই আজকের ব্যান্ডের গানের অনুষ্ঠানের পরপর দুটি নিবেদন।

শুনছেন বাংলা ব্যান্ডের গানের অনুষ্ঠান, এতক্ষণ শুনছিলেন শহর, আর এখন শহর ছেড়ে আরেকটু বড় পৃথিবী। বাংলা ব্যান্ডের গানের অনুষ্ঠানে পরপর দুটি নিবেদনে এখন থাকবে পৃথিবী।

0: শুনছিলেন বাংলা ব্যান্ডের গান। উপস্থাপনায় ছিলাম বৃষ্টিদেব, আকাশবাণী মৈত্রী। এখন শুনবেন সংবাদ।
1: Good afternoon. This is Akashwani and I am Valsa Williams with the Midday News. The headlines. Prime Minister Narendra Modi to hold bilateral meetings with leaders.

আকাশবাণী মৈত্রী শুরু হলো দ্বিতীয় অধিবেশন। স্টুডিওর ঘড়িতে এখন ভারতীয় সময় বিকেল 3:30 হয়ে 16 সেকেন্ড এবং বাংলাদেশের সময় বিকেল 4:01 হয়ে 14 সেকেন্ড। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টসে।

এখন শুনবেন মধ্যাহ্নকালীন আবহাওয়ার খবর। আলিপুর আবহাওয়া দপ্তর থেকে প্রাপ্ত খবর অনুযায়ী কলকাতা এবং পার্শ্ববর্তী অঞ্চলের আগামী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাস।

সাধারণভাবে মেঘাচ্ছন্ন আকাশ, দু এক পশলা হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দিনের সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 32 ডিগ্রি ও 27 ডিগ্রি সেলসিয়াস, সর্বোচ্চ তাপমাত্রা 31.8 ডিগ্রি সেলসিয়াস, যা এবং সর্বনিম্ন তাপমাত্রা 27.7 ডিগ্রি সেন্টিগ্রেড, যা স্বাভাবিকের থেকে 1.1 ডিগ্রি বেশি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ 94% এবং সর্বনিম্ন পরিমাণ 74%। পশ্চিমবঙ্গ, উড়িষ্যা এবং বাংলাদেশ উপকূলের মৎস্যজীবীদের উদ্দেশ্যে সতর্কবার্তা। ঝঞ্ঝাপূর্ণ আবহাওয়ার কারণে ঘণ্টায় 40-50 কিলোমিটার বেগে, কখনও কখনও 60 কিলোমিটার বেগে উপকূলবর্তী অঞ্চলগুলিতে ঝোড়ো হাওয়া বইবে। সেই কারণে আজ অর্থাৎ 31 আগস্ট মৎস্যজীবীদের গভীর সমুদ্রে যেতে নিষেধ করা হচ্ছে। শুনলেন আবহাওয়ার খবর।

এখন মৈত্রীর দ্বিতীয় অধিবেশনের অনুষ্ঠানের কথা। একটু পরেই বিকেল 3:35 শুনবেন অনুরোধের আসর, 4:05 মহিলাদের আসর উপস্থাপনায় সৌমিলি রায়, 4:35 বন্ধু তোমারই জন্য উপস্থাপনায় সুতপা চট্টোপাধ্যায়, সম্পাদনা অঙ্কিতা দাস, 5:05 আজ সন্ধ্যায় উপস্থাপনায় পঙ্কজ চক্রবর্তী, 5:50 ক্রীড়াঙ্গন উপস্থাপনায় বুধাদিত্য মুখোপাধ্যায়, 6:20 ক্ষেত খামারের কথা কৃষিভিত্তিক নাটক জৈবই জীবন রচনা শৈলেন নাথ, 6:50 আপনার স্বাস্থ্য অনুষ্ঠানে বায়ু দূষণ থেকে হৃদরোগ বলবেন ডক্টর দেবাশিস দত্ত, 7:00 বেতার নাটক ছোড়দি রচনা বিভূতিভূষণ মুখোপাধ্যায়, বেতার নাট্যরূপ মিহির কুমার মজুমদার প্রযোজনা পাপিয়া চক্রবর্তী, 8:15 বাংলা ব্যান্ডের গান, 9:00 কথায় গানে উপস্থাপনায় সিদ্ধার্থ মজুমদার, 9:15 বিশ্ব পরিক্রমা, 9:45 জ্ঞান বিজ্ঞানের আসর মরণোত্তর দেহদান সুদীপ্ত সাহা রায়ের সাক্ষাৎকার গ্রহণ করেছেন ডক্টর মানস প্রতিম দাস, 10:15 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান শুনবেন বাঁশি শিল্পী পণ্ডিত সুদীপ চট্টোপাধ্যায়, রাগ মিয়া কি মালহার, শিল্পীকে তবলায় সঙ্গত করবেন পণ্ডিত পরিমল চক্রবর্তী, 10:45 উপমহাদেশের খবর, 11:00 হারানো দিনের গান উপস্থাপনায় সিদ্ধার্থ মজুমদার, 12:00 মৈত্রীর দ্বিতীয় অধিবেশনের সমাপ্তি।

আকাশবাণী মৈত্রী, এখন শুরু হচ্ছে অনুরোধের আসর। আর আপনাদের সঙ্গে অনুরোধের আসরের গান নিয়ে রয়েছি আমি, আপনাদের শ্রবণ সঙ্গী মৈত্রীবন্ধু পঙ্কজ। আজকে যার অনুরোধের গান দিয়ে এই অনুষ্ঠান শুরু করব, তিনি শুনতে চেয়েছেন শিল্পী দ্বিজেন মুখোপাধ্যায়ের কণ্ঠে শ্যামল বরণীয় গো কন্যা এই গানখানি। গানটির জন্য অনুরোধ পাঠিয়েছেন অসীম কুমার মণ্ডল, বেতালন মঙ্গলপুর বাঁকুড়া থেকে।

0: কন্যা, এই ঝিরঝিরি বাতাসে ওরা ওড়ে না।
1: সলিল চৌধুরীর কথায় এবং সুরে শিল্পী দ্বিজেন মুখোপাধ্যায়ের কণ্ঠে শ্যামল বরণীয় গো কন্যা এই গানটি দিয়ে শুরু করলাম আজকের আপনাদের প্রিয়, আপনাদের ভালোবাসার, ভালো লাগার অনুরোধের আসর। দুই বাংলার প্রিয় শ্রোতা বন্ধুরা, এবার যে গানটি শোনাবো সেই গানটির শিল্পী আরতি মুখোপাধ্যায়। এই গানটির জন্য অনুরোধ পাঠিয়েছেন মৌমিতা ভট্টাচার্য ও অদ্রিতা ভট্টাচার্য সাটুই মুর্শিদাবাদ থেকে। আপনারা শুনতে চেয়েছেন সুবীর হাজরার কথায় এবং হেমন্ত মুখোপাধ্যায়ের সুরে শিল্পী আরতি মুখোপাধ্যায়ের কণ্ঠে কত দূর আর কত দূর এই গানখানি।

মৈত্রী পূজা তরঙ্গে শুনছেন অনুরোধের আসর। এবারে যে গানটি শোনাবো সেই গানটি শিল্পী হেমন্ত মুখোপাধ্যায়, গানটির গীতিকার পুলক বন্দ্যোপাধ্যায় এবং সুরকার শিল্পী নিজেই। গানটির জন্য অনুরোধ পাঠিয়েছেন মোহিত বিশ্বাস ও রনু মণ্ডল, যশোর মনিরামপুর বাংলাদেশ থেকে।

তমা লাইচ, ধোবাপাড়া বলাগড় হুগলি থেকে আপনি শুনতে চেয়েছেন শিল্পী হৈমন্তী শুক্লার কণ্ঠে ওগো বৃষ্টি আমার এই গানখানি। আপনার জন্য এবং সমস্ত শ্রোতা বন্ধুদের উদ্দেশ্যে রইল এই গানটি।

শুনছেন অনুরোধের আসর, শিল্পী হৈমন্তী শুক্লার গানটির পরে এবারে শুনবেন মান্না দের গান। এই গানটির জন্য অনুরোধ পাঠিয়ে

লিখেছেন মিলন বন্দ্যোপাধ্যায়, তপতী বন্দ্যোপাধ্যায়, মালা বন্দ্যোপাধ্যায়, মৃন্ময়ী বন্দ্যোপাধ্যায়, নবোদয় পল্লী, বেলদা, পশ্চিম মেদিনীপুর থেকে। আপনারা শুনতে চেয়েছেন পুলক বন্দ্যোপাধ্যায়ের কথায় এবং প্রভাসদের সুরারোপিত মান্নাদের কণ্ঠে কে তুমি তন্দ্রাহরণী এই গানটি।

শ্রোতা বন্ধুরা, আপনাদের পাঠানো ইমেলে, আপনাদের পাঠানো চিঠিতে এবং আপনাদের পাঠানো ফেসবুকে করা অনুরোধের মাধ্যমে আমরা এই অনুরোধের আসরের তালিকাটা তৈরি করি। আপনাদের সমস্ত পছন্দের গানের মধ্যে এবারে যে গানটি আমি শোনাব, সেই গানটি সলিল চৌধুরীর কথা এবং সুরে, শিল্পী হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে। এই গানখানির জন্য অনুরোধ পাঠিয়েছেন নিতাই দেবনাথ গোবর।

এবারে আজকের অনুরোধের আসরের শেষ গানটি শোনাবার পালা। আর আপনাদের সঙ্গে এতক্ষণ আপনাদের অনুরোধ করা গান নিয়েছিলাম আপনাদের শ্রবণ সঙ্গে আমি স্টুডিওর প্রান্ত থেকে মৈত্রী বন্ধু পঙ্কজ। আজকের শেষ গানটি ক্যালকাটা ইউথ কোয়ারের সমবেত কণ্ঠে ধনধান্যে পুষ্পে ভরা। এই গানটির জন্য অনুরোধ পাঠিয়েছেন শ্যামসুন্দর, সোমা, অরিজিৎ দাস অধিকারী, তেমাথানি, শবং, পশ্চিম মেদিনীপুর থেকে।

অনুরোধের আসর এখানেই শেষ হল। আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। এখন শুরু হচ্ছে মহিলাদের আসর, উপস্থাপনায় সৌমিলি রায়।

দুই বাংলার শ্রোতা বন্ধুদের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকে মহিলাদের আসর। বন্ধুরা, আজকে একদম অগস্ট মাসের শেষ, আর এই অগস্ট মাসের শেষ দিন মানে চিঠিপত্র। আপনাদের অনেক অনেক ভালোবাসায় যত্নে পাঠানো আমাদের আমার কলম এবং এক কলমে দুই নারীর যে নানান বিষয় আমরা প্রত্যেক মাসে দিই, ঠিক একইভাবে অগস্ট মাসের বিষয় নিয়েও আপনারা বহু মেল করেছেন, বহু চিঠি আমাদেরকে পাঠিয়েছেন। আর আজকে আমি সৌমিলি আপনাদের এই মাসের বিষয়ের,

চিঠিগুলো সীমিত সময়ের মধ্যে পড়বার চেষ্টা করব। আমার হাতে প্রথম মেল পূর্ব মেদিনীপুর হলদিয়া থেকে পাঠিয়েছেন সঙ্গীতা মাইতি। জীবনের পেন্সিল সকলের আছে, সে এক অদৃশ্য পেন্সিল, দেখা যায় না ঠিকই, কিন্তু জীবন খাতার পাতায় ঠিক মনের কথা লেখা হয়ে যায়। হ্যাঁ, আমারও তার ব্যতিক্রম হয়নি। আসলে আমি একটু বেশি আবেগপ্রবণ, তাই আমার জীবন খাতায় অতিরিক্ত লেখা হয়ে যায়। না, বেশিরভাগ ক্ষেত্রে আমি সফল। আসলে আমাদের প্রত্যাশা উঁচু মাপের হতে হবে, সঙ্গে থাকবে চেষ্টা, তবেই সফলতা হাতের নাগালে আসবে। হতে চেয়েছিলাম শিক্ষিকা, কিন্তু পারিবারিক নানান আপত্তি এবং তারপর সংসার সংগ্রাম, জীবন খাতার লেখাগুলোই ধুলো পড়ে অস্পষ্ট হয়েছিল। মাঝে মাঝে পাতাগুলো ঝাড়ামুছা করে আবার লিখতে শুরু করতাম। পেন্সিলটা পরপর ছোট হয়ে আসছিল ঠিকই, কিন্তু হাল ছাড়েনি। এখন সময় পেয়ে মনের জানালা যেই খুলেছি, দেখলাম আমার জন্য নতুন প্রভাত বরণডালা নিয়ে অপেক্ষা করছে। তাকে স্বাগত জানিয়ে এখন কবিতা লিখি, আবৃত্তি করি, গান করি, তবলা বাজাই, কিছু লেখা হয়তো ইরেজার দিয়ে মুছতে হয়েছে, তবুও খুব খুশি, কারণ সবাই জীবনে সব কিছু পায় না। আমার চাহিদার বেশিরভাগ পেয়ে গেছি। সুখ দুঃখ, ভালো মন্দ, আলো অন্ধকার, এসব নিয়ে আমাদের জীবন। খুব সুন্দর করে লিখেছেন, এটা পাঠিয়েছেন হলদিয়া থেকে সঙ্গীতা মাইতি। আমার পরের চিঠি তপতী সামন্ত লিখেছেন পশ্চিম মেদিনীপুর থেকে। এবার বলবো এক কলমে দুই নারীর। প্রিয় মহিলা মহল, রবীন্দ্রনাথ ঠাকুরের শাস্তি গল্পে দুই নারী চরিত্র রাধা এবং চন্দরা। রাধা একই পরিবারের দুই জা, রাধা এবং চন্দরা। বড় ভাই দুঃখীরামের স্ত্রী রাধা প্রকৃতিগতভাবে এলোমেলো এবং অগোছালো, একেবারে চন্দরার ঠিক বিপরীত। একমাত্র সন্তানের যত্ন সে ঠিকমতো করত না, কিন্তু ছোট জা চন্দরার সাথে ঝগড়ার সময় পাড়া মাথায় করত। দিনমজুর স্বামী কাজ থেকে ফিরে খাবার চাইলে সে স্বামীকে ভাত না দিয়ে ঝঙ্কার দিয়ে ওঠে। রাগে দুঃখীরাম তার স্ত্রীর মাথায় দা বসিয়ে দিলে মৃত্যু ঘটে। রাধা চরিত্রটির মধ্যে দিয়ে লেখকের এক মনস্তাত্ত্বিক জটিলতা ফুটিয়ে তুলেছেন। ছিদামের স্ত্রী চন্দরা ছিল হৃষ্টপুষ্ট, আঁটোসাঁটো এবং কৌতূহলী। চন্দরা 17-18 বছরের এক কিশোরী, সে কম কথা বলতো, তাদের মধ্যে ভালোবাসা ছিল, কিন্তু স্বামীর মনে ঈর্ষা জাগিয়ে তোলার জন্য অন্য পুরুষের সে প্রশংসা করত। স্বামী তাকে গৃহবন্ধু করে রাখতে চাইলে শেষ পর্যন্ত সে সফল হয়নি। বড় জায়ের মৃত্যুর দায় তার স্বামী তার উপর চাপিয়ে দিলে সে বিষয়ে হতবাক হয়ে যায়। স্বামীর প্রতি বিশ্বাসের ভিতটা ভেঙে চুরমার হয়ে যায়। আদালতে দাঁড়িয়ে সে স্বামীর শেখানো বলি না বলে সমস্ত দোষ নিজের কাঁধে নেয়। তার শেষ ইচ্ছার কথা জানতে চাইলে সে তার মাকে দেখতে চায়, কিন্তু স্বামীর কথা বললে সে বলে মরণ। চন্দরা স্বামীর পরিবর্তে ফাঁসি কাটকে বরণ করে নিয়েছে। চন্দরা চরিত্রটির মধ্য দিয়ে তৎকালীন পুরুষতান্ত্রিক সমাজের নিষ্ঠুরতার চিত্রটি ফুটে উঠেছে। এই চিঠিটি পাঠিয়েছেন তপতী সামন্ত পশ্চিম মেদিনীপুর থেকে। পরের চিঠি আবার আমার কলমের, লিখেছেন পশ্চিম বর্ধমান রানীগঞ্জ থেকে মিনতি চট্টোপাধ্যায়। প্রিয় আমার কলম, আজ লিখতে বসে হাতে পেন্সিল নয়, আছে কালি ভরা কলম, যা ইরেজার দিয়ে মুছে যাবেই না। আমার 77-এর জীবনের স্মৃতির গহ্বরে তন্নতন্ন করে খুঁজে এমন ঘটনা পেলাম না যা মুছে ফেলা প্রয়োজন। সেদিন আমাদের পিঠে বইয়ের বোঝা ছিল না, বিদ্যালয়ের প্রথম শ্রেণীতে স্লেট পেন্সিল এবং একখানা বই বুকে করেই বিদ্যালয়ে যেতাম। তাই আজও শিরনাড়া একটু মেকে না গিয়ে এখনও সোজা করে 2 কিলোমিটার হেঁটে প্রাতঃভ্রমণ করি। হাতে ছিল না মোবাইল ফোন, সেজন্য হয়তো জীবন জটিলতার পথে না গিয়ে সোজা পথেই হেঁটে গেছে। বাড়িতে পথপ্রদর্শক হিসেবে যেমন মা বাবা, তেমনই স্কুলে মাস্টারমশাইদের যথেষ্ট সম্মান দিয়ে চলতাম। জীবন থেমে থাকেনি, তাই 16 বছর বয়সেই পরিবারের সম্বন্ধ করা মানুষটাকে জীবনপথের সাথে হিসেবে গ্রহণ করেছিলাম। তিনিও তখনই পড়াশোনাকে থামতে দিতে রাজি না হয়ে মহাবিদ্যালয়ে ভর্তি করে দিয়েছিলেন। ইতিমধ্যে 2 সন্তানের জননী হয়ে ওদেরও আমার পছন্দ মতো করে গড়ে তুলতে কোনো প্রতিকূলতার সম্মুখীন হতে হয়নি আজও। এখন ওরা ঘুর সংসারী হয়ে চাকরিতে অবসরের সম্মুখীন হলেও
তারাও পরিবারের গুরুজনদের পথপ্রদর্শক হিসেবেই মেনে চলেছে, হয়তো মঙ্গলময়ের কৃপায়। জীবনপথে চলতে চলতে অনেক প্রিয়জনকে হারালাম, মেনে নিলাম জন্ম এবং মৃত্যুর সহজ খেলাকে। এসব ঘটনাগুলিকে জীবনের পেন্সিলে ইরেজার দিয়ে কোনোদিনই মুছে ফেলতে পারবো না, তাই স্মৃতির কুঠুরিতে সযত্নে জমা করে রেখে দিলাম। এই লেখাটা পাঠিয়েছেন পশ্চিম বর্ধমান থেকে মিনতি চট্টোপাধ্যায়। আপনাকে অসংখ্য ধন্যবাদ, সত্যি আপনি খুব ভালো থাকবেন এবং আমাদের ফেলে আসা সেই স্মৃতি, ছেলেবেলার স্মৃতি হোক বা আমাদের জীবনের নানান স্মৃতি, সেগুলো সত্যিই মুছে ফেলার নয়। আমার পরের মেল পাঠিয়েছেন শিউলি জানা প্রামাণিক, পাঠিয়েছেন কালিকাপুর থেকে। জীবনের পেন্সিলে তিনি লিখেছেন, রাত জেগে খাতার পাতা ভরাই কলমের কালিতে, চোখ ভরে জল আসে বাবার সেই পিছুটানে। একদিন খেটে খুটে অর্থের অপচয় না করে বাবা দিয়েছিলেন শিক্ষা, পেয়েছিলাম ডিগ্রি, স্বপ্ন তখন মাথার ভেতর, সন্তান চাকরি পেলে দু চোখ ভরে দেখবেন। হাতে সময় ছিল কম, বুঝতে পারেননি, আচমকাই এক রবিবার সকালে পাড়ি দিলেন নাম না জানা অচিনপুরে। আজ লাল কালিতে ক্লাসের খাতায় দেখি এবং পেন্সিলে আঁকি জীবন বিজ্ঞানের নানান ছবি, ভুল আঁকলে মুছে ফেলি অনায়াসে, কিন্তু মুছতে পারি না বাবার স্বপ্ন। ঘষতে ঘষতে রবারটাই গেছে খুয়ে, বাবার অচিনপুরে পাড়ি দেওয়াটাও মুছতে পারি না। সরিয়ে রাখি পরীক্ষার খাতা, পেন্সিলের শীষের দিকে তাকিয়ে ভাবি জীবনের সব পাতাই যদি পেন্সিলে লেখা থাকতো, তবে মনের দগ্ধ ক্ষত কাটা ছিঁড়া কোনোদিনও তৈরি হতো না। যদি পেন্সিলে আঁকা থাকতো সন্তান জন্মের প্রথম 15 দিনের কথা, তবে হাসপাতালের সাথে সেই লড়াইটা কত সহজেই মুছে ফেলতাম। জীবনের সর্পিল পথের চোরাস্রোতে পাওয়া না পাওয়া, চাওয়া না চাওয়া, এমনই কত ঘটনা রোজকারের সঙ্গী। সেই ঘটনা কখনো পেন্সিলে লেখায় হয়ই না, বরং চিরস্থায়ী হয়ে জল জল করে প্রতিটি মাঘের প্রতিটি মুহূর্ত। মেঘলা আকাশের মলিন আলোকে সঙ্গী করে বিধ্বস্ত মন কতবার চেষ্টা করেছে সেই না চাওয়া ঘটনাগুলোকে মুছে ফেলতে, হয়নি, মোছা হয়নি, মুছতে পারিও নি। গলা ছেড়ে তখন চেঁচিয়ে বলেছি, সব লেখা কেন পেন্সিলে হয় না? তারপর শান্ত আকাশের চাঁদ আমায় জবাব দিয়েছে, থামো, চাঁদেরও কলঙ্ক আছে, তবু তার ব্যক্তিত্ব হারিয়ে যায়নি। জীবনের অঘটনগুলো আছে বলেই অন্যগুলোর এত কদর। ধীর হয়ে আবার লাল কালির আঁচড় দিই পরীক্ষার খাতায়। খুব সুন্দর করে লিখেছেন শিউলি জানা প্রামাণিক, তিনি পাঠিয়েছেন কালিকাপুর বজবজ কলকাতা থেকে। আচ্ছা, আমার পরের চিঠিটা আবার জীবনের পেন্সিল মানে আমার কলমের, পাঠিয়েছেন পূর্ব মেদিনীপুর থেকে পিউ পাহাড়ি। যদি স্মৃতির পাতা থেকে কোনো ভুল মুছে ফেলা নিঃশব্দ ইরেজার পাওয়া যেত, তবে শ্রাবণের সেই অভিশপ্ত রাতটিকে আমি জীবন থেকে মুছে ফেলতাম। সেদিন মুষলধারায় চারপাশটা প্লাবিত হচ্ছিল, রাতের স্তব্ধটা ছিঁড়ে হঠাৎ কানে ভেসে এলো সাইকেলের বেলের মৃদু শব্দ। বারান্দা থেকে ঘন অন্ধকারের দিকে উঁকি দিয়ে কাউকে না দেখতে পেয়ে ফিরে এলাম। মায়ের প্রশ্নের উত্তরে উড়িয়ে দিয়ে বললাম, হেই বৃষ্টিতে কেউ আসবে নাকি? কেউ নেই গো মা। এই অলস ভাবনা নিয়ে ঘুমে ঢুলে পড়লাম। পরদিন সকালে উঠোনে গিয়ে দেখি এক বৃদ্ধ পদ্মাসনে মুখ থুবড়ে পড়ে আছেন। বাবার কাছে একটু ওষুধের আশায় এসে ডাক দেওয়ার শক্তিটুকুও তিনি পাননি। ঈশ্বরকে স্মরণ করতে করতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন উঠোনের জল কাদার মধ্যে। আমার এক মুহূর্তের উদাসীনতা আজীবনের অপরাধবোধ হয়ে বিঁধে আছে। সেদিন একটু সচেতন হলে হয়তো একটা প্রাণ বেঁচে যেত। ভারাক্রান্ত হৃদয়ে সবাইকে একরাশ শুভেচ্ছা সহ পিউ পাহাড়ি, তিনি লিখেছেন পূর্ব মেদিনীপুর তমলুক থেকে। সত্যি পিউ পাহাড়ের এই লেখাটা পড়ে সত্যি আমাদের মনও ভারাক্রান্ত হয়ে গেল। আমরা সত্যি কত কিছু আমাদের অজান্তেই এমন কিছু ঘটনা ঘটে যায় যেগুলো আমরা কখনো ভুলতেও পারি না, এবং কোথাও নিজেদেরকে একটু হলেও আমাদের আমরা অপরাধবোধে ভুগি। আমার পরের মেল পাঠিয়েছেন জয়তী নন্দ আচার্য, তিনি পাঠিয়েছেন পূর্ব মেদিনীপুর থেকে। তিনি লিখেছেন,
সবাইকে বর্ষা সিক্ত 80তম স্বাধীনতা দিবসের আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। জীবন যদি সত্যি পেন্সিলে লেখা হতো, তবে হয়তো আমার ইরেজারটি সবচেয়ে বেশি ব্যবহার হতো কিছু পুরনো পাতায়। মুছে ফেলতে চাইতাম সেই দিনগুলো, যেদিন আপন মানুষের কথা শুনিনি, নিজের জেদকেই স্বাধীনতা ভেবেছি। কিছু সিদ্ধান্ত ছিল আবেগের, কিছু ছিল অভিমানের। তখন মনে হয়েছিল আমিই ঠিক। সময় পেরিয়ে বুঝেছি ঠিক আর ভুলের পার্থক্য অনেক সময় বোঝা যায় কেবল ভুলটি করে ফেলার পর। কখনো ইচ্ছে হয় সেই পেন্সিলটা হাতে নিয়ে ফিরে যাই বহু বছর আগের কোনো বিকেলে, মুছে দিই বলা একটি কোনো কঠিন কথা, ফিরিয়ে নিয়ে একটি অবহেলা, বদলে দিই এমন একটি সিদ্ধান্ত যার মূল্য আজও দিতে হচ্ছে। কিন্তু জীবন্ত খাতা নয়, ইরেজার দিয়ে সব দাগ মুছে ফেলা যায় না। কিছু দাগ থেকেই যায় শিক্ষা হয়ে, কিছু ভুল থেকে যায় মানুষকে একটু বেশি পরিণত করে। তাই আজ মনে হয় জীবনের পেন্সিলের সবচেয়ে প্রয়োজনীয় অংশ ইরেজার নয়, তার শান দেওয়ার ক্ষমতা। ভুলের পর নিজেকে নতুন করে লেখার সাহসটাই হয়তো জীবনের সবচেয়ে সুন্দর অধ্যায়। খুব সুন্দর করে লিখেছেন জয়তী নন্দ আচার্য, তিনি পাঠিয়েছেন পূর্ব মেদিনীপুর কাঁথি থেকে। আসলে বন্ধুরা, এত সীমিত সময় এবং সেই সময়ে আপনাদের সকলের এত ভালোবাসা, এত ভালোবাসা আমরা পাই আমাদের মহিলা মহল, মহিলাদের আসরে আমরা আপনাদের লেখা চিঠি পাঠ করি। আমরা সত্যি অত্যন্ত কৃতজ্ঞ আপনাদের কাছে যে আপনারা এত ভালোবাসা প্রত্যেক মাসেই আমাদেরকে দেন। তাই এই সীমিত সময়ের মধ্যে আমরা হয়তো সমস্ত চিঠি হয়তো পড়তে পারি না, কিন্তু সত্যিই বলছি প্রত্যেক মাসে আপনাদের এই লেখা পাঠানোটা আমাদের কাছে অনেক বেশি মূল্যবান। আমরা অবশ্যই চেষ্টা করব যতটা পারবো আমরা পড়তে। আমার পরের চিঠি শ্রীরামপুর হুগলি থেকে পাঠিয়েছেন মীনা রায় বন্দ্যোপাধ্যায়। আমার জীবনের পেন্সিলটা যেমন খুশি আঁকিবুকি কেটেছে, আমার নিজের মনেও ছিল না কোনো উচ্চাশা বা জীবন গঠনের পরিকল্পনা। দুচোখে সুখের স্বপ্ন কিছুই আঁকিনি। গ্রামের মেয়ে, বোকাশোকা গোছের, কোথায় কতটা বলবো বুঝতে পারি না আজও। এই নিয়ে সবার কাছেই বকাঝকা শুনতে হয়। এ নিয়ে আগে আফসোসও হতো, এখন আর হয় না। কি হবে, আমার মতোই থাকি না কেন? আমার যাপন পরিচয় এমনটাই পরিচিতরা সবাই বুঝেছেন। আমি জানি সঙ্গে তো ভালো মন্দ কিছুই যাবে না, নিজের স্বভাবগত বৈশিষ্ট্য আজীবন অটুট। বুঝেছি নয়েও যা হয়নি তা নব্বইতেও হবে না। বোকা মুছে আমার পরিচিতিতে বিধাতা চালাক চতুর লিখে দেবেন না। আমার জীবনে পেন্সিলটা দিয়ে আমি সংশোধন কিছু করেছি কিনা জানিও না। ইতিহাসে অনার্স, বিএড পরবর্তীতে এম এ পড়েছি, কিন্তু এখনও নিজের ঘরে পরিচারিকাহীন নিজেই কাজ করি। আর্থিক স্বনির্ভর না হলেও স্বাচ্ছন্দ্যময় পারিবারিক জীবনেই আজ তৃপ্ত। আমার মন ভরে থাকে বহু কাজ সামলেও আমি আকাশবাণীর বিভিন্ন বিভাগের বিষয়ভিত্তিক পত্র লিখি, আনন্দিত নিজের কিছু পুস্তক আমি প্রকাশিত করেছি। শিক্ষিকা হবার পথে এগোতে এগোতে আর পৌঁছাতে পারিনি, সন্তানকে সুশিক্ষাটা দিতে পেরেছি বলেই বিশ্বাস। ভালোবাসা নিয়েও মীনা রায় বন্দ্যোপাধ্যায়, তিনি পাঠিয়েছেন শ্রীরামপুর হুগলি থেকে। আপনাকে অনেক অনেক ধন্যবাদ, খুব সুন্দর করে আপনি লিখেছেন এবং আমাদেরকে ঠিক একইভাবে আপনারা ভালোবাসা দিন, আমরা কিন্তু আপনাদের জন্যই আছি। আমার পরের চিঠি পূর্ব বর্ধমান থেকে পাঠিয়েছেন পিউপা ঘোষ। পিউপা লিখেছেন, শ্রাবণী বিকেলে মহিলা মহল, কবি বলেন জীবন এত ছোট কেন, কিন্তু তাই কি, কত ভাঙা চোরা উঁচু নিচু পথ সাবধানে পার হয়ে তবেই জীবনের পথ চলা। সেখানে অনেক কিছুই ঠিক, আবার কিছু ভুলও হয়ে যায়, সে ভুলের মাশুল দিতে হয় অনেকে, কিছু আবার শুধরানোর আর সুযোগই থাকে না। কত ছোট ছোট মুহূর্তের মধ্যে সেই ভুল জায়গা দখল করে সারা জীবন। ছোটবেলা থেকেই পড়াশোনার উপর জোর দিতে বলতো সবাই, কিন্তু আমার সে বয়স কোথায়, ফাঁকি দেওয়াটা বিরাট ক্রেডিট বলেই মনে হতো। ফল হলো একটা কালো দাগের মতো। মাধ্যমিক পরীক্ষায় পাশ তো হলো, কিন্তু বলার মতো নয়। এখন সব পরীক্ষার ফল ভালো হলেও সে দাগ আর ওঠে না। একটিবার সুযোগ পেলে ওই ফল আবার মুছে আবার করব নতুন করে। পূর্ব বর্ধমান থেকে এই মেলটি পাঠিয়েছেন পিউপা ঘোষ। পরের চিঠিটা আবার এক কলমে দুই নারীর, পশ্চিম মেদিনীপুর থেকে পাঠিয়েছেন শুভ্রা সামন্ত।
চন্দরা চঞ্চল কিশোরী, আটোসাঁটো, দেহসৌষ্ঠব, অঙ্গজুড়ে সরল লাবণ্য, মানে তার অফুরান কৌতূহলের ছলাচ্ছল ঘোমটার আড়ালে ঘন

প্রশ্ন চোখ দুটিতে ধরা থাকত অনন্ত জিজ্ঞাসা। গল্পের রসসাগরে সে আনন্দময়ী, তাই সুযোগ পেলেই পাড়া পর্যটনে বেরিয়ে পড়ত, যা কিনা সংশয় এবং শঙ্কার বাতাবরণ তৈরি করেছিল স্বামী ছিদামের মনে। তবে স্বামীর প্রতি কোনরূপ বিরূপতা তার ছিল না, বরং অগাধ বিশ্বাস ছিল চন্দরার। সেই বিশ্বাস যখন স্বামীর প্রতারণার কষাঘাতে জর্জরিত হল, তখন চন্দরার সমগ্র অস্তিত্ব জুড়ে জেগে রইল শুধু ঘৃণা, সম্পর্কের প্রতি বিতৃষ্ণা, বিশ্বাসঘাতকতার সপাঠ জবাব দিয়েছিল নীরব দুর্বেদ্য অভিমানে। আশাহত বেদনাকে অতিক্রম করে মরণ ফাঁসকে আলিঙ্গন করেছিল নিঃসংকোচে, আপন মাঝে শক্তি ধরে জয় করেছিল নিজেকে, পাঠকের হৃদয়কে। চন্দরার আত্মসম্মানবোধ এবং মানসিক দৃঢ়তাকে কুর্নিশ জানাই। প্রতিবাদের এক অনন্য দলিল হয়ে রইল এই শাস্তি গল্পটি। অপরদিকে রাধার একেবারে উল্টো জীবনচরিত। রাধা মুখড়া, কথার তেজে নিজেকে জাহির করতে চায়, অল্পেতে বাক্যবান নিক্ষেপ করে, কলহ বিবাদ তার মেজাজে আরাম বিলাস এবং দগ্ধ মনের শান্তি। ছোট যা চন্দরার সূক্ষ্ম শ্লেষেও তার মুখ অনর্গল এবং মাধুর্যহীন। স্বভাব এলেবেলে, কাজেকর্মে গতি অত্যন্ত শ্লথ, ঘরকন্যা সামলাতে হিমশিম খায়, ফুরসত মেলে না। তার অপ্রত্যাশিত মৃত্যুতে পাঠক মনে বিষাদ ঘনায়। এইটি পাঠিয়েছেন পশ্চিম মেদিনীপুর থেকে শুভ্রা সামন্ত।

আমার পরের মেল পাঠিয়েছেন কদমতলা হাওড়া থেকে শিলা পাল। প্রথম নারী চন্দরা ছোট গল্পের প্রথম প্রতিবাদী চরিত্র শাস্তি গল্পের নারী চন্দরা। দরিদ্র গ্রামীণ বধূ হয়েও আত্মসম্মান বোধ সম্পন্ন তেজস্বী নারী ছিলেন। স্বামী ছিদাম দাদার প্রাণ বাঁচাতে চন্দরার ঘাড়ে রাধার খুনের দায় চাপিয়ে মিথ্যা মামলায় ফাঁসালে চরম অন্যায় বিশ্বাসঘাতকতাকে নীরবে মানেনি। স্বামী সমাজ তাকে মুক্ত করতে চাইলেও ফাঁসিকে সে বরণ করে নেয়। 17 বছরের তরুণীর মধ্যে রূপ, অহংকার, জেদ, অভিমান চরম প্রতিবাদী রূপ একসাথে প্রকাশিত। ঘৃণা, অভিমান, ভালোবাসা, বেদনা, বিক্ষোভ, অন্তর্জালার বিচিত্র অনুভূতি একাকার হয়ে আছে তার উচ্চারিত মরণ শব্দে। এবং দ্বিতীয় নারী রাধা, গ্রামীণ নিম্নমধ্যবিত্ত পরিবারের বড় ভাই দুঃখীরামের স্ত্রী রাধা, কঠোর স্পষ্টবাদী আত্মমর্যাদা সম্পন্ন নারী। চরম দারিদ্র এবং ক্ষুধার মুহূর্তে স্বামী ভাত চাওয়ায় প্রতিবাদী কণ্ঠে নিজ অস্তিত্বের জানান দিয়ে বলে, ভাত কোথায় যে ভাত দিব। ক্ষোভের বসে পৈশাচিক ক্রোধে নির্মমভাবে রাধার মাথায় দা বসিয়ে দেয়। অচিরেই রাধার মৃত্যু হয়, সেই খুনের দায় গিয়ে পড়ে চন্দরার উপর। গল্পের শুরুতে রাধা জীবিত এবং মুখরা থাকলেও তার পরিণতি অত্যন্ত মর্মান্তিক, যা গল্পের মূল অপরাধের সূত্রপাত ঘটায়। এই চিঠিটি লিখেছেন শিলা পাল, পাঠিয়েছেন কদমতলা হাওড়া থেকে। আমার পরের চিঠি হুগলি থেকে পাঠিয়েছেন সুমিতা বন্দ্যোপাধ্যায়। প্রিয় মহিলা মহল, মিতা আমার কলম, আগস্টে তোমার বিষয়ে জীবনের পেন্সিল নিয়ে কবিতায় জানাই মনের কথা। বা জীবন যদি হয় এক পেন্সিল, দূর করব আছে যত সকল গরমিল, থাকব সততা ও ন্যায়ের পথে, ইরেজার থাকবে ভ্রান্তি মোছাতে, পেন্সিলের সীসা থাকলে ধারালো, লেখাও হয় সুস্পষ্ট জোরালো। তেমনি বিবেক হোক জীবন সাথী, আপন কাজে অগ্রগতির লক্ষ্য রাখি। পেন্সিলের কাঠটি বাইরের আবরণ, ভেতরের সীসাইটাই করে দিক তার নির্ধারণ। তেমনি আমাদের বহিরঙ্গই সব নয়, সততা দয়া মায়াই মানুষের পরিচয়। জীবনের পেন্সিল হোক সাহসী সুঠাম, যন্ত্রণা এবং অভিজ্ঞতাই করে জ্ঞানবান। ভুল কাজ নিতে হয় সদাই শুধরে, ইরেজার রূপী বিবেক সেটি করে। জীবনের পেন্সিলে লিখব কিছু নতুন, মানব কল্যাণে সুফল আনবে দ্বিগুণ। গড়গড়িয়ে চলুক আমাদের পেন্সিলে লেখা, সুখ শান্তি উত্তরণের গুরুক রূপরেখা। মহিলা মহলের সকল বন্ধুদের বর্ষা ভেজা মিষ্টি বকুলের শুভেচ্ছা জানাই আমি সুমিতা বন্দ্যোপাধ্যায়, মহেশতলা লেন, হুগলি থেকে। অনেক ধন্যবাদ জানাই এত সুন্দর করে আমাদেরকে লেখার জন্য সুমিতা দিকে।

আমার পরের চিঠি পাঠিয়েছেন ছন্দা পাহাড়ি, তিনি পাঠিয়েছেন পশ্চিম মেদিনীপুর থেকে। লিখেছেন, জীবন যেন একখানি সাদা খাতা, আর সেই খাতায় নিত্যদিন আমরা লিখে চলেছি কত রকমের গল্প। সেই লেখার মধ্যে কখনো থাকে আনন্দের রং, কখনো বা দুঃখের কালো দাগ, কখনো সাফল্যের উজ্জ্বল অক্ষর, তো আবার কখনো ভুলের আঁকি বুকি। তবে এই লেখার সময় আমাদের হাতে থাকে অভিজ্ঞতা নামক এক অদৃশ্য পেন্সিল। পেন্সিলের যেমন একটা বড় গুণ হলো, ভুল হলে মুছে আবার লেখা যায়, জীবনের ক্ষেত্রেও তাই। মানুষই ভুল করে, হোঁচট খায়, ব্যর্থ হয়, কিন্তু ভুল তো শেষ কথা নয়। সেই ভুলের দাগ মুছে ফেলে নিজেকে সংশোধন করে নতুন করে শুরু করতে হয়। পেন্সিলের শীষ দিয়ে যেমন একসময় খুয়ে যায়, আবার তাকে সুচালো করে নিতে হয়, ঠিক তেমনই জীবনেও নানান ক্লান্তি আসে, হতাশা আসে, ব্যর্থতা আসে। সেই সময় ধৈর্য এবং আত্মবিশ্বাস দ্বারা জীবনের পেন্সিলকে আবার ধারালো করে নিতে হয়। অভিজ্ঞতা বা কর্ম নামক জীবনের পেন্সিল দিয়ে জীবন খাতায় লেখা ভুলের কালো দাগ অনুশোচনা নামক রাবার দিয়ে মুছে ফেলে ভালোবাসা, মানবতা এবং সততা মিশ্রিত লেখা লিখতে পারলে আমাদের কাজে সাফল্যের উজ্জ্বল অক্ষরগুলো অন্যের হৃদয়ে সারা জীবন থেকে যায়। আর যিনি এই কাজ করতে সক্ষম হন, তিনিই তো প্রকৃত জীবন শিল্পী। সবাইকে স্বাধীনতা দিবসের আগাম শুভেচ্ছা। আচ্ছা, ছন্দা পাহাড়িকে জানাই, দিদিকে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর করে লেখার জন্য। তিনি পাঠিয়েছেন পশ্চিম মেদিনীপুর থেকে।

বন্ধুরা, এত সুন্দর সুন্দর লেখা আপনারা আমাদেরকে লিখেছেন এবং সত্যি আজকে যত পড়ছি তত ভালো লাগছে। এবং বারবার বলা যে সময়টা তো বড্ডই সীমিত, হয়তো সকলের লেখা আমরা পড়তে পারি না, কিন্তু সবার ভালোবাসাটা ঠিক এইভাবেই চাই। আমরা চেষ্টা করব প্রত্যেক মাসেই প্রত্যেকের লেখা পাঠ করতে। আমার কাছে পরের যে চিঠিটা আছে সেটা পাঠিয়েছেন পশ্চিম মেদিনীপুর থেকে কৃষ্ণ পাঠিয়েছেন। আচ্ছা, নামটা তো ঠিক বুঝতে পারছি না, কৃষ্ণাচন্দ্র হতে পারেন। আপনারা যখন আপনাদের নাম এবং ঠিকানাটা লিখবেন বন্ধুরা, একটু স্পেস দিয়ে লিখলে সুবিধা হয়। আচ্ছা, তিনি লিখেছেন, এইবারের বিষয় নির্বাচন এক সুন্দর মনস্তাত্ত্বিক চিন্তাধারা। জীবনের পেন্সিল সেই মেয়েবেলায় মায়ের হাত ধরে কোনো এক শুক্লা পঞ্চমীতে পুরোহিত মশাই হাতে পেন্সিল ধরিয়ে দিয়েছিলেন, সেই পেন্সিল এখনও চলছে। ছোটতে স্কুলে পড়াশোনার সময় সাহিত্য, বিজ্ঞান, কলা, এমনকি সঙ্গীত বিভাগেও ছিল পেন্সিলের সাহচর্য। বিয়ের পরও রয়ে গেছে পেন্সিল। কেমন করে জীবনযাপন করব, সঞ্চয় থাকবে নাকি সবই পেন্সিলের সাহায্য দরকার? সংসারে ও সমাজে চলার জন্য পেন্সিল কিন্তু প্রয়োজন, তবে জীবনের পেন্সিল নিয়ে ভাবতে গিয়ে ভাবি হেমন্ত মুখোপাধ্যায়ের সেই স্বর্ণালী গান, হিসাব মিলাতে গিয়ে দেখি ভুল সবই ভুল, বা অতীতকে পিছনে ফেলে রেখে আমি কি ছবি চলেছি এঁকে। সংসারে এবং সমাজের মধ্যে থাকতে গিয়ে নিজেকে সংযত রেখে কাজ করতে হয়, সেটাতে পেন্সিল দরকার। ছেলেমেয়ের শিক্ষার জন্য ঠিক মতো স্কুল বা কলেজ নির্বাচন হলো তো, একটু ভুল হলেই বিপদ। বৌমা বা জামাই নির্বাচন অঙ্কের অনেক কষে ভাবতে হয়। সমাজের লোকজনের সাথে কেমন করে চলতে হবে, কারোর সঙ্গে মনোমালিন্য হবে না তো, এই সমস্ত চিন্তা করতে হয়। পেন্সিল ধরতে হয় সংসারের কাজকর্মে, কোনো ফাঁক পুকুর রয়ে গেল না তো, পরে ভাবি আমি কাজ করে যাব, কর্মের মধ্যে আমি মুক্তি পেতে চাই, আর ভাবি সহস্র বন্ধনের মাঝে লোভিব মুক্তির স্বাদ। বাহ, কি সুন্দর লিখেছেন, এটা পাঠিয়েছেন মনে হচ্ছে কৃষ্ণাচন্দ্র তিনি পাঠিয়েছেন, এবং একটুখানি যদি আপনারা স্পেস দিয়ে লিখেন তাহলে আমাদের একটু বুঝতে সুবিধা হবে। পশ্চিম মেদিনীপুর থেকে খুব সুন্দর করে আপনি লিখেছেন, আপনাকে জানাই আন্তরিক ধন্যবাদ। বহু চিঠি হয়তো সময়ের জন্য আমরা পড়তে পারছি না, কিন্তু অবশ্যই আমরা প্রত্যেক মাসেই চেষ্টা করব সকলে চিঠি পাঠ করবার। আমি একটুখানি কৃতজ্ঞতা জানিয়ে দিচ্ছি, কলকাতা থেকে পাঠিয়েছিলেন বনানী বিশ্বাস, তাকে জানাই আন্তরিক কৃতজ্ঞতা আমাদেরকে চিঠি পাঠানোর জন্য, কারণ ঘড়ির কাঁটা টিক টিক টিক টিক করছে, আমরা হয়তো আর বেশি সময় পারবো না আর কি পড়বার জন্য, সেজন্য আমি নামগুলো বলে দিচ্ছি। বৈষ্ণবঘাটা লেন থেকে পাঠিয়েছেন মঞ্জুশ্রী কর, আপনাকে জানাই অনেক ধন্যবাদ। এছাড়াও আরও অনেকগুলো চিঠি আমার কাছে রয়ে গেল। চৈতালি মণ্ডল তিনি পাঠিয়েছেন দক্ষিণ চব্বিশ পরগনা থেকে, মুর্শিদাবাদ থেকে পাঠিয়েছেন শিখা চট্টোপাধ্যায়, যাদের

চিঠি আজকে পড়তে পারছি না, তারা মন খারাপ করবেন না, তাদের প্রতি আমাদের আন্তরিক কৃতজ্ঞতা। অবশ্যই পরের মাসে তাদের চিঠি আমরা পাঠ করব, আমরা চেষ্টা করব। বাঁকুড়া থেকে পাঠিয়েছেন ভারতী চট্টোপাধ্যায়। আপনাদের সকলকেই জানাই, হয়তো অনেকের নাম হয়তো নেওয়া হলো না, যেমন পাপিয়া পাটোয়ারি পাঠিয়েছেন হুগলি থেকে, আপনাদের সকলকে জানাই আন্তরিক ধন্যবাদ। ঠিক একইভাবে আমাদেরকে ভালোবাসুন, আমাদেরকে চিঠি পাঠান, এবং প্রত্যেক মাসে আমাদের নানান বিষয়ে থাকে আমার কলম এবং এক কলমে দুই নারী নিয়ে। আর যতটা পারলাম চেষ্টা করলাম আজকে যাদের চিঠি পড়তে পারলাম আর কি, সেই সীমিত সময়ের মধ্যে পড়বার চেষ্টা করলাম। এতক্ষণ আমি আপনাদের সঙ্গে আছি সৌমিলি, একটা গান শুনতে শুনতে আপনাদেরকে বিদায় জানাবো। সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলকে ভালো রাখবেন। আজকের মতো টাটা।

মহিলাদের আসর অনুষ্ঠানটি এখানেই শেষ হল। অনুষ্ঠানটি উপস্থাপনা করলেন সৌমিলি রায়। আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে।

সবাইকে নমস্কার, শুভেচ্ছা জানিয়ে শুরু করি আজকের বন্ধু তোমারই জন্য। প্রথমেই আপনাদের ঠিকানা একটু বলে দিই, যারা ডাকযোগে লিখবেন, যারা মেল করবেন তাদের জন্য। বন্ধু তোমারই জন্য আকাশবাণী মৈত্রী প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী কলকাতা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700001, পশ্চিমবঙ্গ, ভারত। আর যারা মেল করবেন তাদের জন্য বলি মৈত্রীবন্ধু @gmail.com, MAITREBANDHU, মৈত্রীবন্ধু @gmail.com। চলে আসি তাহলে চিঠিতে। চিঠি লিখেছেন সাধন মুখোপাধ্যায়, সম্পাদক বেতার সাহিত্য মঞ্চ, অরবিন্দনগর, বাঁকুড়া। হারানো দিনের গান বিষয়ে 24 আগস্ট 2026 তারিখের অনুষ্ঠানে এক পত্রকার দেবীদাস বন্দ্যোপাধ্যায় যা বলতে চেয়েছেন তা একেবারেই বাস্তব ভিত্তিক নয়। প্রতিমা বন্দ্যোপাধ্যায়, পিন্টু ভট্টাচার্য ইত্যাদি যে সমস্ত শিল্পীর গান শোনানো হয় না বলে উনি উল্লেখ করেছেন তা মোটেও ঠিক নয়। এইসব শিল্পীর গান আমরা আকাশবাণীর মৈত্রী এবং অন্যান্য প্রচার তরঙ্গগুলি থেকে নিয়মিতই শুনে থাকি, আর প্রথিত যশা সঙ্গীত শিল্পীদের নিয়ে 1 ঘন্টার শুধু একটি অনুষ্ঠান কেন, পরপর অনেকগুলি অনুষ্ঠানই করা যেতে পারে। যেমন গীতাঞ্জলির গানের ভেলায় হেমন্ত মুখোপাধ্যায়, শ্যামল মিত্র, মান্না দে, সুবীর সেন, সতীনাথ মুখোপাধ্যায় ইত্যাদিকে নিয়ে পরপর 4-5টি করে আসর হয়েছে এবং আমরা শ্রোতারা তা শুনে অভিভূত হয়েছি। তাই ওই চিঠির জবাবে আপনাদের বক্তব্যের সঙ্গে আমি সম্পূর্ণ সহমত। একজন শিল্পীকে নিয়ে 1 ঘন্টার অনুষ্ঠান আকর্ষণীয় হয় না এমন বলা ভিত্তিহীন। তাছাড়া হারানো দিনের গান অনুষ্ঠানটি নিয়ে কর্তৃপক্ষ নিরন্তর অধ্যবসায় ও ভাবনা চিন্তা করে যাচ্ছেন, তার সুফল আমরা দীর্ঘদিন পেয়েই চলেছি। নমস্কার জানিয়ে লিখেছেন সাধন মুখোপাধ্যায়, সম্পাদক বেতার সাহিত্য মঞ্চ, অরবিন্দনগর, বাঁকুড়া থেকে। দেখুন, আপনার এই লেখার উত্তরে প্রথমেই আপনাকে ধন্যবাদ জানাই চিঠি লেখবার জন্য, কিন্তু আপনার লেখার উত্তরে আর তো আমাদের কিছু বলার নেই। বরং আপনি আমাদের এক বন্ধু গত একটি পর্বে লিখেছিলেন, সে কথারই আপনি আপনার প্রতিক্রিয়া জানিয়েছেন। সত্যি যে প্রতিমা বন্দ্যোপাধ্যায়, পিন্টু ভট্টাচার্য এদের গান শোনানো হয় না, এটা শুনতে বেশ একটু অস্বাভাবিক ঠেকে কানে। আর প্রথিত যশো সঙ্গীত শিল্পী যারা আছেন তাদের নিয়ে 1 ঘন্টার অনুষ্ঠান, 1-1টি পর্ব, এই শুনতে কোথাও একটা অসুবিধে হচ্ছে, অনুষ্ঠান একঘেয়ে লাগছে কারুর কারুর কাছে। তবে মানুষ ভেদে রুচি পছন্দ সে তো বিভিন্ন রকম হবেই, অস্বীকার করার কোনো জায়গা নেই এবং তাকে আমরা মান্যতাও দিই। হতেই পারে এমনটা যে কারুর ভালো লাগছে না, আবার কারুর কারুর ভালো লাগছে। সবসময় আমরা বলি বেশি সংখ্যক শ্রোতার যে জিনিসটা ভালো লাগছে আমরা চেষ্টা করি সেভাবে অনুষ্ঠান উপস্থাপন করার, এবং বেশি সংখ্যক শ্রোতা যে জিনিসকে পরিহার করতে চাইছেন আমরা চেষ্টা করি তাকে এড়িয়ে চলার। তবে হ্যাঁ, এর মাঝেও কিছু বিষয় থাকে। যদি কোনো শিক্ষামূলক অনুষ্ঠান আমরা সম্প্রচার করতে চাইছি যা জনহিতকর, তার বদলে বেশি সংখ্যক শ্রোতা যদি শুধুই বিনোদনমূলক অনুষ্ঠান প্রত্যাশা করেন, তাহলে নিশ্চয়ই আমরা শিক্ষামূলক অনুষ্ঠানের দিকেই একটু ঝুঁকে থাকব। হয়তো তাৎক্ষণিকভাবে তা ভালো না লাগলেও তার একটা সুদূরপ্রসারী ফল থাকে। বেশ, এর বেশি আর তো কিছু বলার নেই, চলে আসি পরের লেখায়। লিখেছেন নিমাই মিশ্র, মণ্ডলপাড়া, পশ্চিম বর্ধমান থেকে। আকাশবাণী মৈত্রীর 10ম বর্ষপূর্তি উপলক্ষে প্রচারিত বিশেষ অনুষ্ঠান সম্পর্কে 2-1 কথা বলতে চাই। হারানো দিনের গান দিয়ে সাজানো অনুষ্ঠানটি বেশ ভালো, শুরু থেকে শেষ পর্যন্ত জমজমাট। তবে উক্ত অনুষ্ঠানে মৈত্রীর পুরাতন কলাকুশলীদের কণ্ঠে বিশেষ কিছু মজার ঘটনা ও আলোর সন্ধানের জন্য নেত্রদানের কথা তুলে ধরলে আরও আকর্ষণীয় করা যেত। আমি অসুস্থ থেকেও সমগ্র অনুষ্ঠানটি শুনেছি ও মন প্রাণ দিয়ে উপভোগ করেছি, অনবদ্য অনুষ্ঠান। নিয়মিত শ্রোতা হিসেবে আকাশবাণী মৈত্রী পূর্ণতা লাভ করুক, সকল কর্মীবৃন্দকে জানাই আন্তরিক অভিনন্দন। নিমাই মিশ্র, মণ্ডলপাড়া, পশ্চিম বর্ধমান থেকে আপনি লিখেছেন, ধন্যবাদ আপনাকে চিঠি লেখবার জন্য। মৈত্রীর 10ম বর্ষপূর্তি হল, আমাদেরও একটা ভালো লাগা, বিশেষভাবে আমরাও নিজেদের মতো করে তাকে উদযাপন করেছি,
সেই উদযাপনে কখনো যেমন আপনাদেরও আমরা শরিক করেছি আমাদের অনুষ্ঠান সম্প্রচারের মধ্য দিয়ে, নতুন নতুন নিবেদনের মধ্য দিয়ে, পাশাপাশি নিজেদের মতন করেও একটা প্রস্তুতি, একটা উদযাপন তো ছিলই যা প্রতি বছরই হয়ে থাকে। সেই সঙ্গে আপনি একটি পরামর্শ দিয়েছেন যে আলোর সন্ধানের জন্য নেত্রদানের কথা তুলে ধরলে আরও আকর্ষণীয় করা যেত। এটি একটি ভালো প্রস্তাব, আমাদের ভালো লেগেছে। আমরা পরবর্তী ক্ষেত্রে অনুষ্ঠান, এই ধরনের অনুষ্ঠান তৈরি করার ক্ষেত্রে ভাবব, আপনার বিষয়টা আমাদের মনে থাকবে। অনেক ধন্যবাদ, ভালো থাকবেন, সঙ্গে থাকবেন। সোমনাথ চট্টোপাধ্যায় গ্রামডিহা জেলা বাঁকুড়া থেকে লিখেছেন, প্রিয় বন্ধু, 8 আগস্ট 2026 সালের সন্ধ্যা 7:45 সম্প্রচারিত নস্টালজিয়া অনুষ্ঠানটি ছিল এক কথায় অসাধারণ ও আবেগঘন। সুচিস্মিতা গুপ্তের অত্যন্ত সাবলীল ও চমৎকার পরিচালনায় এই পর্বটি একটি অন্য মাত্রা পেয়েছিল। অনুষ্ঠানের মূল আকর্ষণ ছিলেন আমাদের অত্যন্ত প্রিয় ও প্রবীণ অভিনেতা ধীমান চক্রবর্তী মহাশয়। তিনি তার দীর্ঘ অভিনয় জীবনের নানা অমূল্য অভিজ্ঞতা ও স্মৃতির ঝাঁপি উজাড় করে দিলেন শ্রোতাদের সামনে। ধীমান চক্রবর্তীর সেই চমৎকার স্মৃতিচারণাকে তারই বয়ানে সহজ ও সুন্দরভাবে বললেন এই অনুষ্ঠানটিতে, যেমন মহানায়ক উত্তম কুমারের সঙ্গে কাজের অভিজ্ঞতার কথা বলতে গিয়ে ধীমানবাবু জানান, মহানায়ক উত্তম কুমারের সঙ্গে রূপলী পর্দায় স্ক্রিন শেয়ার করার অভিজ্ঞতা তার জীবনের অন্যতম সেরা প্রাপ্তি। উত্তম কুমারের অতুলনীয় ব্যক্তিত্ব, ক্যামেরার সামনে তার সহজাত অভিনয় এবং সহ অভিনেতাদের প্রতি তার স্নেহশীল ব্যবহার ধীমানবাবুকে মুগ্ধ করেছিল। শুটিং সেটের সেই দিনগুলোর কথা বলতে গিয়ে তিনি আজও রোমাঞ্চিত বোধ করেন। বাংলা সিনেমার মেগাস্টার ও রহস্যময়ী নায়িকা সুচিত্রা সেনের সঙ্গে দেখা করার অভিজ্ঞতাও তিনি ভাগ করেন এই অনুষ্ঠানটিতে। সুচিত্রা সেনের অসামান্য কাজের দক্ষতা, ব্যক্তিত্বের ম্যাজিক কিভাবে তাকে স্পর্শ করেছিল সেই গল্পও তিনি শোনান। তার মতো একজন কিংবদন্তির মুখোমুখি হওয়া যে কোনো অভিনেতার কাছেই এক মস্ত বড় সৌভাগ্যের বিষয়। অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়ের সঙ্গে কাজ করার স্মৃতিচারণ করতে গিয়ে ধীমানবাবু তার অগাধ পাণ্ডিত্য এবং অভিনয়ের প্রতি নিখাদ ভালোবাসার কথা উল্লেখ করেন। সৌমিত্রবাবুর সঙ্গে শুটিংয়ের ফাঁকে আড্ডা দেওয়া, চরিত্র নিয়ে আলোচনা করা এবং তার থেকে অভিনয়ের সূক্ষ্ম কাজগুলো শেখা ধীমানবাবুর অভিনয় জীবনকে সমৃদ্ধ করেছিল। জীবনের এত সব প্রাপ্তির মধ্যেও ধীমানবাবুর মনে রয়ে গেছে এক বিরাট এবং গভীর আফসোস। বিশ্ববরেণ্য পরিচালক সত্যজিৎ রায়ের পরিচালনায় কোনো চলচ্চিত্রে অভিনয় করার সুযোগ তিনি পাননি। বাংলা সিনেমার সোনালী যুগের প্রায় সমস্ত দিকপালির সঙ্গে কাজ করলেও মানিকদার সত্যজিৎ রায়ের প্রেমে নিজেকে বন্দী করতে না পারার এই অপূর্ণতা তিনি আজও মনে প্রাণে ভীষণভাবে অনুভব করেন। সব মিলিয়ে সুচিস্মিতা গুপ্তের পরিচালনায় ধীমান চক্রবর্তী মহাশয়ের এই স্মৃতিচারণ শ্রোতাদের এক লহমায় নিয়ে গিয়েছিল বাংলা সিনেমার সেই স্বর্ণযুগে যা দীর্ঘদিন সবার মনে দাগ কেটে থাকবে বলে আমার মনে হয়। নমস্কার জানিয়ে শেষ করেছেন সোমনাথ চট্টোপাধ্যায় গ্রামডিহা জেলা বাঁকুড়া থেকে। অনেক ধন্যবাদ আপনাকে লেখার জন্য। আপনি এমন সুন্দর করে নস্টালজিয়া অনুষ্ঠানের বর্ণনা দিলেন, বর্ণনা অর্থে আপনার ভালো লাগা, ঠিক কী কারণে আপনার ভালো লেগেছে, কোন কোন কথাগুলো আপনাকে ছুঁয়ে গেছে, বিশেষভাবে আবেগ তাড়িত করেছে, সেগুলি আপনি এমন সুন্দর করে তুলে ধরলেন। যিনি বা যারা এই অনুষ্ঠান শুনতে পারেননি তাদের যেন অনেকখানি শোনা হয়ে গেল যে এই অনুষ্ঠানে আমরা কী সম্প্রচার করেছিলাম। অনেক ধন্যবাদ চিঠি লেখার জন্য। সত্যি এমন সব মানুষদের কথা শুনতে বসলে মনে হয় শুনেই যাই, শেষ হয়ে গেলে কোথায় যেন একটা আফসোস তৈরি হয়, ইস এমন ভালো অনুষ্ঠান শেষ হয়ে গেল, অনন্ত সময় চললেই যেন ভালো ছিল। কিন্তু অনন্ত সময় তো চলা সম্ভব নয়, ওই যে কবি বলেছেন সবই হেতায় একটা কোথাও করতে হয় রে শেষ, তাই আমাদেরও শেষ করতে হয়, আমরাও তাই শেষ করি। অনেক ধন্যবাদ চিঠি লেখার জন্য। এবারের লেখা এসেছে দেবীদাস বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে দিগপাড় বাঁকুড়ার। প্রিয় বন্ধু, তোমারই জন্য সকালের আড্ডায় চায়ের সাথে জমে যায় কত কথা, কত সুন্দর গান, ভরে ওঠে মোদের প্রাণ, দৃষ্টিকোণে শুনতে চাই উৎপল দত্ত গীতা দেখে যেন পাই। হারানো দিনের গান রাত 11টায় নিশুতি রাতে হৃদয় ভরে যায়। শিপ্রা বসু, প্রতিমা, চন্দ্রাণী, তরুণ বন্দ্যোপাধ্যায় এদের গান,
হারানো দিনের গানে যেন পাই, দেবীদাস বন্দ্যোপাধ্যায় দিকবার বাঁকুড়া থেকে লিখেছেন। আপনি ছন্দে লিখতে চেষ্টা করেছেন, কিন্তু মোদ্দা বক্তব্য যেটুকুনি বুঝতে পারলাম, দৃষ্টিকোণে উৎপল দত্ত গীতা দত্তর কথা শুনতে চাইছেন এবং হারানো দিনের গানে শিপ্রা বসু, প্রতিমা বন্দ্যোপাধ্যায় এবং চন্দ্রাণী আর তরুণ বন্দ্যোপাধ্যায় এদের শুনতে চাইছেন। হ্যাঁ, আমরাও যথাযোগ্য জায়গায় বিষয় পৌঁছে দিয়েছি, যদিও দৃষ্টিকোণ অনুষ্ঠানটি আমাদের কোনো অনুষ্ঠান নয়, এটি সংবাদ বিভাগের অনুষ্ঠান। আর পাশাপাশি হারানো দিনের গান অনুষ্ঠানে আপনি যে শিল্পীদের নাম বলেছেন, যে কোনো দিন যে কোনো সময় হতে পারে, এবং খুব নিশ্চিত করে না বললেও এটা বলতে পারি যে হয়তো কোনো কোনো দিন ইতিমধ্যে আজকে এই অনুষ্ঠান হয়তো শুনেও ফেলেছেন আপনারা। তবে একেবারে খুব নিশ্চিত করে না বললেও বলা যেতেই পারে যে এই শিল্পীদের অনুষ্ঠান হয়তো আপনারা হারানো দিনের গানে কোনো পর্বে শুনেও ফেলেছেন, আবারও হয়তো নতুন করে নতুনভাবে শুনতে চাইছেন। কারণ এই শিল্পীরা বাংলা গানের ক্ষেত্রে এমন একটা জায়গায় অবস্থান করেন যে এদের নিয়ে অনুষ্ঠান হওয়াটাই খুব স্বাভাবিক, না হওয়াটাই বরং অস্বাভাবিক বিষয়। অনেক ধন্যবাদ, সঙ্গে থাকবেন। পতিত পবন দাস, গ্রাম চর পদ্মবিলা, ডাকঘর পদ্মবিলা, উপজেলা কাশিয়ানী, জেলা গোপালগঞ্জ, বাংলাদেশ থেকে লিখেছেন। শুভ জন্মদিন আকাশবাণী মৈত্রী, তোমাকে জন্মদিনের শুভেচ্ছা, আমাদের এভাবেই আমৃত্যু সেবা দিয়ে যেও। পতিত পবন দাস, গ্রাম চর পদ্মবিলা, ডাকঘর পদ্মবিলা, উপজেলা কাশিয়ানী, জেলা গোপালগঞ্জ, বাংলাদেশ।

অনেক ধন্যবাদ আপনাকে এই শুভেচ্ছা বার্তার জন্য। সেই সঙ্গে একটি অনুভূতির কথা বলি, আমি যখন প্রথম চিঠিটা পড়ছিলাম, আমার গ্রামের নাম চর পদ্মবিলা, ডাকঘর পদ্মবিলা, এই পর্যন্ত পড়েই মনে হলো, বাহ বেশ সুন্দর জায়গার নামগুলো তো, কোথায় এগুলো, কোনোদিন শুনিনি। তারপর দেখলাম গোপালগঞ্জ বাংলাদেশের এই জায়গার নাম, সত্যি জায়গার নাম দুটি ভারী সুন্দর। হ্যাঁ, নিশ্চিতভাবেই আমাদের পক্ষে যতদিন সম্ভব, যত দূর সম্ভব, আমরা এভাবেই আপনাদের জন্য অনুষ্ঠান তুলে আনার চেষ্টা করব। এটা আমাদের শুধু জীবিকা নয়, আমাদের ভালো লাগাও বটে। আকাশবাণীর প্রত্যেক কর্মী শুধুমাত্র পেশা হিসেবে এই জায়গায় কাজ করেন না, একটা অন্য রকম আবেগ, ভালো লাগা কাজ করে সব কর্মীদের মধ্যেই। নিশ্চিতভাবে আপনারাও তার আভাস পান আমাদের কাজের মধ্যে দিয়ে, আমাদের শব্দের মধ্যে দিয়ে, উচ্চারণের মধ্যে দিয়ে। অনেক ধন্যবাদ। চিঠি লিখবেন, লিখেছেন মুকুল এবং দিগ্বার ব্যানার্জি পরিবারের সদস্য বৃন্দেরা, প্রিয় বন্ধু তোমারই জন্য মনের মতো গান সত্যি মন ভরিয়ে দেয়। আমরা পুরো পরিবার মৈত্রীর ভক্ত, নাটক চেতনার বাতিঘর যাত্রাপালা শুনতে চাই, কখন হয় জানাবেন। হারানো দিনের গানে উত্তম সুচিত্রার লিপের গান শোনালে ভালো হয়। মুকুল ও দিগ্বার ব্যানার্জি পরিবারের সদস্য বৃন্দেরা, আপনি আমাদের নিয়মিত চিঠি লেখেন, আপনাদের কাছ থেকে আমরা নিয়মিত চিঠি পাই, কখনো একজনের নামে, কখনো সপরিবারে আপনারা চিঠি লেখেন। আপনাদের লেখা থেকে মনে হয় যে আপনারা আমাদের অনুষ্ঠান নিয়মিত শুনছেন, সেক্ষেত্রে কেন জানি না আমাদের একটা প্রত্যাশা তৈরি হয় আপনাদের কাছ থেকে। আপনাদেরও যেমন আমাদের কাছ থেকে প্রত্যাশা আছে, আমাদেরও আপনাদের কাছে প্রত্যাশা থাকে। যেমন আমাদের এই প্রত্যাশাটা ছিল যে আপনারা এত বেশি রেডিও নিষ্ঠ শ্রোতা যে আপনাদের বোধহয় সমস্ত অনুষ্ঠান সূচি বেশ অনেকটাই জানা অন্য অনেক শ্রোতাদের থেকে, কিন্তু যখন আপনি লিখলেন যে যাত্রাপাড়া কবে হয় আপনি সেটা জানতে চান, তখন যেন বেশ একটু অবাক লাগছিল। তাই এমনটাও হয় যাত্রাপালা কবে হয় সেটা আপনাদের খেয়ালের বাইরে থেকে গেছে। যাই হোক, জানিয়ে দিচ্ছি, রবিবার ভারতীয় সময় দুপুর 12:30 যাত্রাপালা সম্প্রচার হয়। আর এই সঙ্গে আপনি লিখেছেন মনের মতো গান আপনার মন ভরিয়ে দেয়। হারানো দিনের গানে উত্তম সুচিত্রা লিপের গান আপনি শুনতে চেয়েছেন, এ অনুষ্ঠান হয়েছে, আগেও হয়েছে, আগামীতেও হবে, আপনি আপনারা নিশ্চিন্ত থাকুন। অনেক ধন্যবাদ চিঠি লেখার জন্য। এবারে আমার হাতে যে চিঠি, সেটি এসেছে কুলটি পশ্চিম বর্ধমান থেকে। দ্বিজেন চট্টোপাধ্যায় লিখেছেন, হারানো দিনের গান শুনলাম শ্রদ্ধেয় কিশোর কুমারের জন্মদিন উপলক্ষে, উপস্থাপক অরিজিৎ ঘোষের উপস্থাপনা হৃদয় স্পর্শ করল। আমি একজন রিটায়ার্ড ইঞ্জিনিয়ার, মৈত্রী চ্যানেলের বিভিন্ন প্রোগ্রামের সঙ্গে অনেকদিন যুক্ত আছি, ভালো লাগে। মৈত্রী চ্যানেলের প্রতিটি উপস্থাপক এবং উপস্থাপিকার প্রেজেন্টেশন মনের ভাব পূর্ণ করে। খুবই জানতে ইচ্ছে করে উপস্থাপক বা উপস্থাপিকারা যারা মৈত্রী চ্যানেলের সঙ্গে যুক্ত, সকলের জন্য কি ট্রেনিং দেওয়া হয়? জানতে ইচ্ছে করে এই জন্যই যে তাদের প্রেজেন্টেশন মনকে স্পর্শ করে। শুভেচ্ছান্তে দ্বিজেন চট্টোপাধ্যায়, কুলটি পশ্চিম বর্ধমান। অনেক ধন্যবাদ আপনাকে চিঠি লেখবার জন্য। ট্রেনিং দেওয়া হয় কি না এই প্রশ্নের মধ্যে দিয়ে আপনি সঠিকভাবে কি জানতে চাইলেন সেটা পুরোপুরি বোঝা গেল না। তবে হ্যাঁ, যে কেউই আকাশবাণীর সঙ্গে যুক্ত হন প্রাথমিকভাবে অডিশন দিয়ে, আমি ধরে নিচ্ছি আপনি এখানে উপস্থাপক উপস্থাপিকাদের কথাই বলেছেন। যদিও উপস্থাপক উপস্থাপিকা ছাড়াও আরও অনেকগুলো ক্ষেত্রে আমাদের তো সহকর্মীরা রয়েছেন, তাদের প্রসঙ্গটা আমি এখন আর বলছি না, যেহেতু আপনার লেখা থেকে মনে হচ্ছে আপনি যারা উপস্থাপক উপস্থাপিকা তাদের কথাই জানতে চাইছেন। হ্যাঁ, প্রথম তো বিজ্ঞপ্তির মাধ্যমে তাদের কাছ থেকে দরখাস্ত আহ্বান করা হয়, সেই দরখাস্ত সেখান থেকে আমাদের যে ক্রাইটেরিয়াগুলো আছে সেই ক্রাইটেরিয়াগুলো যাদের সঙ্গে মিলে যায় তাদেরকে অডিশনের জন্য ডাকা হয়। প্রথমেই অডিশন হয় না, প্রথমে লিখিত পরীক্ষা হয়, তারপর অডিশন হয়। এই সমস্ত পর্বগুলো পার করে তারা যখন চূড়ান্ত তালিকায় নির্বাচিত হন নির্বাচক মণ্ডলীর সিদ্ধান্ত অনুযায়ী, তখন তাদেরকে অবশ্যই অবশ্যই ট্রেনিং দেওয়া হয়। কারণ আকাশবাণীর যে পরিকাঠামো

টা তো অন্য অনেক অফিসের সঙ্গেই মেলে না, অনেক সংগঠনের সঙ্গেই মেলে না। তবে এটাও ঠিক যে কোন সংগঠনের কাজই বা কোন সংগঠনের সঙ্গে মেলে, প্রত্যেকটি সংগঠনের নিজস্ব নিয়ম কানুন, নিজস্ব কর্মপদ্ধতি আছে। কাজেই যে কোনো সংগঠনেই যুক্ত হতে গেলে একটা প্রাথমিক প্রশিক্ষণের তো দরকার পড়ে। আর আকাশবাণীর ক্ষেত্রে সেটা, যেহেতু আমি আকাশবাণীর সঙ্গে যুক্ত, তাই আকাশবাণীর কথা আমি বলতে পারি যে হ্যাঁ, আকাশবাণীতে যিনি একেবারে নতুন, আকাশবাণীতে বিভিন্ন যোগ্যতা মান পার করে এসে আকাশবাণীতে কাজ করার জন্য উপযুক্ত বিবেচিত হয়েছেন, সেটা বিবেচিত হওয়ার পরেও তার যথেষ্ট প্রশিক্ষণের প্রয়োজন পড়ে এবং অনেকগুলো দিন ধরে তাদেরকে সেই প্রশিক্ষণ দেওয়া হয় বিভিন্ন ক্ষেত্রে। কিছুটা কারিগরি প্রশিক্ষণ বলতে পারেন, কিছু মাত্রায়। একেবারে আমাদের কারিগরি বিভাগের কর্মীরা যেভাবে কারিগরি বিভাগের কাজ করেন তা তো নয়, না প্রাথমিক জ্ঞানটুকু যা একজন উপস্থাপক উপস্থাপিকার জানা দরকার সেইটুকু, সেই ট্রেনিংটা তাকে দেওয়া হয়। তারপর হ্যাঁ, কিভাবে অনুষ্ঠান উপস্থাপনা করবেন তারও একটা গাইডেন্স থাকে তাদের জন্য। সবটা মিলিয়েই একটা প্রশিক্ষণ থাকে, অবশ্যই থাকে। অনেক ধন্যবাদ আপনাকে চিঠি লেখবার জন্য। এবারে প্রসেনজিৎ পাত্রর চিঠি, প্রযত্নে শর্মা পাত্র, ইনপুর বাঁকুড়া থেকে আপনি লিখেছেন। বেশ অনেকগুলো দিনের লেখা একসঙ্গে পাঠিয়েছেন একটি ইনল্যান্ডে। 29শে জুলাই, 28শে জুলাই, আবারও 29শে জুলাই, আবারও 29 জুলাই। বেশ, কি বলতে চাইছেন? পল্লবী সিনহার উপস্থাপনায় আসুন বেরিয়ে যান ভারতে, অনুষ্ঠান ভালো লেগেছে। ডুবলাগড় সমুদ্র সৈকত ওড়িশা, এই বিষয়ে ভ্রমণ বর্ণনা আপনার ভালো লেগেছে, মন ভরে গেছে, ভালো অনুষ্ঠান বলেছেন। আর অরিজিৎ ঘোষের উপস্থাপনায় হারানো দিনের গানের অনুষ্ঠানে অভিনেতা পরিচালক সুখেন দাসের স্মরণে গান এবং গল্প শুনে ভালো লেগেছে, সুন্দর সুন্দর গান শুনে মন ভরে গেছে। এই মহাজীবন অনুষ্ঠানে দেবেন্দ্রনাথ ঠাকুরের জীবন কথা শুনে ভালো লেগেছে, ভালো অনুষ্ঠান, ভালো থাকার শুভেচ্ছা জানিয়েছেন। আশাপূর্ণা দেবীর কাহিনী অবলম্বনে আমিনুল হকের বেতার নাট্যরূপে এবং পাপিয়া চক্রবর্তীর প্রযোজনায় অসম সাহসিক এই নাটকটি শুনে আপনার ভালো লেগেছে, এটিকেও আপনি ভালো নাটক বলেছেন। অনেক ধন্যবাদ আপনাকে। নিয়মিত আপনার চিঠি পাই এবং বরাবরই সে চিঠিতে শুধু ভালো লাগার কথাই পাই। ওই আপনার চিঠি ফেলে এটাই মনে হয় যে আমার চোখে তো সকলেই শোভন, আপনার ক্ষেত্রে যে আমার শ্রবণে তো সকলেই শোভন। যাই হোক, হতেই পারে। তবু পাশাপাশি বলি যে ভালো লাগার পাশাপাশি একটু যদি পরামর্শও পাঠান আমাদের আরও বেশি ভালো লাগে। ভালো লাগার কথা তো ভালো লাগেই, পরামর্শ পেলে আরও বেশি ভালো লাগে আর কি। এই পর্যন্তই, চলে আসি পরের লেখায়। প্রদীপ কুমার চক্রবর্তী লিখেছেন ভুবনেশ্বর ধাম পূর্ব বর্ধমান থেকে। মরমী মৈত্রী, ধন্যবাদ জানাই আজ দুবার মর্মস্পর্শী নাটক অকৃত্রিম শোনাবার জন্য। বড় বাস্তববাদী নাটক, সংসারের ঘটনা প্রবাহে আদর্শ বোধ যেন কৃত্রিম না হয়, এত সুন্দর কাহিনী, চরিত্র চিত্রণ মনকে কাঁদায়। বন্ধু, তোমারই জন্য শুনছিলাম প্রথম চিঠি পাঠ, সুতপা দেবীর উপস্থাপনায় আনন্দ পেলাম ক্ষণিকের, শঙ্কিত হলাম এই অনুষ্ঠান বজায় রাখার সন্দেহে। দীর্ঘদিনের শ্রোতা আমি, ভাবি এই চিঠির আসরেও বিজ্ঞাপন পত্রদাতাদের সংখ্যা অপ্রতুলতারই কারণ। তবে নিজেকে জাহির করছি না, বহু বহু চিঠি দিই এই আসরে, হয়তো অযোগ্য বলেই সব পাঠ করা হয় না। প্রত্যাশা ও ভালোবাসাই আমার সম্পদ। হাতের লেখা জানাই মৈত্রী খ্যাত উপস্থাপিকা, উপস্থাপক এবং হিতাকাঙ্ক্ষীদের ধন্যবাদ, নমস্কার। প্রদীপ কুমার চক্রবর্তী, ভুবনেশ্বর ধাম পূর্ব বর্ধমান থেকে। অনেক ধন্যবাদ আপনাকে চিঠি লেখার জন্য। কি বলি বলুন তো, প্রথম কথা, আপনি একটি নাটক 30শে জুন আপনি চিঠি লিখেছেন, দুবার শুনেছেন, আপনার ভালো লেগেছে। বাস্তববাদী নাটক, সংসারের ঘটনা প্রবাহে আদর্শ বোধ যেন কৃত্রিম না হয়, এই আবেদন তৈরি করেছে এই নাটক আপনার মনে। সুন্দর কাহিনী, চরিত্র চিত্রণ আপনার মনকে ভাবিয়েছে, নাড়া দিয়েছে, সব ঠিক আছে, এ পর্যন্ত এটা আমাদের ভালো লাগাই তৈরি করেছে। এবারে আপনি বলেছেন বন্ধু তোমারই জন্য অনুষ্ঠান আপনি শুনছেন, কিছুটা ভালো লেগেছে, আবার শঙ্কিত হয়েছেন যে এই অনুষ্ঠান বজায় থাকবে কি না। এই চিঠির আসরেও বিজ্ঞাপন, এই কথাটি কোথায় যেন একটা বিরাট প্রশ্ন তৈরি করছে আমাদের মনের মধ্যে। বন্ধু তোমারই জন্য অনুষ্ঠানে

বিজ্ঞাপন কখন কবে কিভাবে সম্প্রচার হলো সত্যি মানে এটা বোধগম্য হচ্ছে না একেবারেই। বন্ধু, তোমার জন্য অনুষ্ঠানের সঙ্গে যারা সংশ্লিষ্ট কর্মীরা আছেন তাদের সঙ্গে আমি কথা বলেছি, তারা কেউ এই কথার সদুত্তর দিতে পারেনি, তাদের কাছেও এর কোনো ব্যাখ্যা নেই যেটি আপনি বলেছেন। তাদেরও একই বক্তব্য যে বন্ধু তোমার জন্য অনুষ্ঠানে বিজ্ঞাপন তারা কখনো শুনেছেন এমনটা তারাও মনে করতে পারছেন না। কিন্তু আপনি যখন বলছেন কিছু একটা ভিত্তি নিশ্চয়ই আছে, আর আপনি বলছেন যে বহু বহু চিঠি দিয়ে এই আসরে হয়তো অযোগ্য বলে সব পাঠ হয় না। প্রদীপবাবু, আপনার চিঠি পেলে আমরা খুব খুশি হই। প্রথম কথা, আপনি খুব গুছিয়ে চিঠি লেখেন। দ্বিতীয়ত, আপনার বক্তব্য খুব স্পষ্ট থাকে। আপনার হাতের লেখা এত সুন্দর, বাড়তি পাওনা হিসেবে প্রতিটি চিঠিতে আপনি সুন্দর একটি ছবি এঁকে পাঠান, সেই ছবিও আমাদের কাছে খুব আকর্ষণীয়। সব মিলিয়ে আপনার চিঠি পেলেই আমরা পড়ে ফেলি। কিন্তু আপনার মনে হচ্ছে আপনার চিঠি আমরা সব পড়ি না, কেন এমনটা মনে হচ্ছে এই বিষয়টাও কিন্তু আমাদের কাছে স্পষ্ট হলো না। অনেক ধন্যবাদ আপনাকে চিঠি লেখার জন্য। আর কি বলি বলুন, চিঠি লিখবেন, আমরা আপনার চিঠি পড়ি। তাও বলছি, আপনার যখন মনে হচ্ছে আপনার চিঠি পড়া হয় না, কিন্তু চাইছি আপনার কাছ থেকে আরও চিঠি আসুক। এবারে মদন ঘোষের লেখা বালিভাড়া পূর্বপাড়া থেকে আপনি লিখেছেন। মাননীয় সু, আমার বিনীত নিবেদন, কিছু নাটক ঘুরিয়ে ফিরিয়ে একাধিকবার শোনানো হচ্ছে। আকাশবাণী নাটক বিভাগে অজস্র নাটক রয়েছে। আমি দীর্ঘ 50 বছর ধরে নিয়মিত রেডিও শুনছি। এখন আমার বয়স 70 বছর। যেসব নাটকগুলি আগে শুনেছি সেই সব নাটক 5-7 বছর হয়ে গেছে আর শুনতে পাচ্ছি না। নাটকগুলি হল নাগবাস, দৈত্য, বাঘ, রাজ্যটোক, ভ্রান্তিবিলাস, বল্লভপুরের রূপকথা, প্রেমের অবধি ইত্যাদি। উল্লিখিত নাটকগুলি শোনানোর জন্য অনুরোধ জানাচ্ছি, অপেক্ষায় থাকব। আশা করি নিরাশ করবেন না। মদন ঘোষ বালিভাড়া পূর্বপাড়া থেকে লিখেছেন। হ্যাঁ, এটা ঠিক, কিছু কিছু নাটক একটু বেশি সম্প্রচার হয়, তুলনামূলকভাবে কিছু নাটক আবার কম হয়, কিন্তু আমাদের কোনো পক্ষপাতিত্ব নেই, এজন্য হয়ে যায় কখনো কখনো। আর আমরা সত্যিই পুরনো নাটক শোনানোর চেষ্টা করি। আসলে এই কথাটা বারবার বলি তো আপনাদের, প্রতিদিনই একই কথা বলতে হয় যে আমরা নাটক রেকর্ডিং করি বা যে কোনো আমাদের রেকর্ডেড প্রোগ্রাম রেকর্ড করে রাখার উদ্দেশ্যই এটা, প্রধানতম উদ্দেশ্য এটি যে আবারও যেন আপনাদের আমরা শোনাতে পারি, সেই উদ্দেশ্য নিয়ে অনুষ্ঠান রেকর্ড করা হয়। তা না হলে লাইভ সম্প্রচার হলে সেটি একবার শোনানো হয়ে গেল আর শোনানোর কোনো উপায়ও থাকে না, আর সেই প্রশ্নও উত্থাপন হয় না। কিন্তু রেকর্ডিং করাই তো হয় আপনাদের বারে বারে ফিরিয়ে ফিরিয়ে শোনানোর জন্য, সেখানে না শোনানোর আলাদা করে কোনো কারণ নেই। তবু আপনি যখন বলেছেন এই নাটকগুলির নাম, আমি আমাদের নাটক বিভাগে অবশ্যই পাঠাব, নিশ্চয়ই আপনি শুনতে পাবেন, এক্ষুনি এক্ষুনি না হলেও নিশ্চয়ই শুনতে পাবেন। আজ তাহলে এখানেই শেষ করি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, চিঠি লিখবেন, মেল করবেন। চিঠি লেখার ঠিকানা আরও একবার মনে করাই, বন্ধু তোমারই জন্য, আকাশবাণী মৈত্রী প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী কলকাতা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700001, পশ্চিমবঙ্গ, ভারত। আর যারা মেল করবেন তারা লিখবেন maitribondhu23@gmail.com এই ঠিকানায়, MAITREBANDHU maitribondhu23@gmail.com এই ঠিকানায়। তাহলে সবাই ভালো থাকবেন, আজ এ পর্যন্তই, নমস্কার।

আকাশবাণী কলকাতা, একটি ঘোষণা। শিশুমহল ও গল্পদাদুর আসরে শিল্পী হিসেবে অংশগ্রহণ করার জন্য একটি প্যানেল গঠন করা হবে। ইচ্ছুক প্রার্থীদের অভিভাবকদের কাছ থেকে দরখাস্ত আহ্বান করা হচ্ছে, যার ভিত্তিতে সংশ্লিষ্ট বিভাগ থেকে ফর্ম দেওয়া হবে। প্রার্থীর বয়সসীমা 31 অগস্ট 2026 তারিখে 6 বছর পূর্ণ ও 12 বছরের মধ্যে হতে হবে। এই

পত্রে গ্রুপের প্রত্যেক সদস্যের নাম, বয়স ও রেজিস্ট্রেশন নাম্বারের উল্লেখ থাকবে। ফর্মে প্রার্থীর বয়সের উল্লেখ অবশ্যই থাকবে। ফর্মের সঙ্গে দিতে হবে প্রার্থীর বয়সের প্রমাণপত্রের প্রত্যয়িত নকল। এছাড়া ফর্মে উল্লেখ থাকতে হবে অভিভাবকের পোস্টাল অ্যাড্রেস, হোয়াটসঅ্যাপ নাম্বার, ফোন নাম্বার ও ইমেল আইডি। ফর্ম আকাশবাণী ভবনের শিশুমহল বিভাগে এসে নিতে হবে 31 আগস্ট 2026 থেকে 8 সেপ্টেম্বর 2026 পর্যন্ত। শুধুমাত্র সোম থেকে শুক্রবার দুপুর 11টা থেকে বিকেল 4টে অবধি। ফর্ম জমা দেবার শেষ তারিখ 11 সেপ্টেম্বর 2026। ফর্ম বাছাইয়ের পর স্ক্রিনিংয়ে অংশগ্রহণ করার জন্য প্রার্থীর অভিভাবকের ইমেল আইডি এবং ফোন নম্বরে স্ক্রিনিংয়ের দিন ও সময় জানিয়ে দেওয়া হবে। ফর্মের সঙ্গে কোনো রকম ফিস জমা দিতে হবে না। আবেদন করতে হবে এই ঠিকানায়: শিশু বিভাগ, প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700001। আবারও জানাচ্ছি, ফর্ম আকাশবাণী ভবনের শিশুমহল বিভাগে এসে নিতে হবে 31 আগস্ট 2026 থেকে 8 সেপ্টেম্বর 2026 পর্যন্ত। শুধুমাত্র সোম থেকে শুক্রবার দুপুর 11টা থেকে বিকেল 4টে অবধি। ফর্ম জমা দেবার শেষ তারিখ 11 সেপ্টেম্বর 2026। ঘোষণাটি শেষ হলো।

0: আকাশবাণী মৈত্রী 594 কিলোহার্টসে শুনুন, শোনান।
1: আকাশবাণী মৈত্রী, এখন শুরু হচ্ছে আজ সন্ধ্যায়। আজ সন্ধ্যায় এই অনুষ্ঠানটি উপস্থাপনা করছেন পঙ্কজ চক্রবর্তী।

কেমন আছেন শ্রোতা বন্ধুরা? নিশ্চয়ই উদ্গ্রীব হয়ে বসে রয়েছেন এই আজ সন্ধ্যায় আড্ডার জন্য। আসলে এই আড্ডা যখন আমরা স্টুডিও থেকে আপনাদের সঙ্গে আড্ডা বলুন, গল্প বলুন, কথা বলুন, আলাপচারিতা বলুন, যাই বলুন না কেন, সেই অনুষ্ঠানটা যখন আমরা আপনাদের সঙ্গে ভাগ করে নিই, সেই অনুষ্ঠান, সেই অনুষ্ঠানের গান, কিন্তু তারপরেও আমাদের মধ্যে যেন একটা মনে মনে আপনাদের সঙ্গে আড্ডা চলতেই থাকে, এবং সেটা ভীষণ ওই বৃষ্টিধারার মতো, যেমন সকাল থেকে আজকে এখানে বৃষ্টি পড়ছে এবং সেই বৃষ্টিধারাটা অবিরাম ঝরে পড়ছে। কখনও সেটা আসতে হচ্ছে, কখনও সেটা একটু ভারী বর্ষণ যাকে বলে সেই ভারী বর্ষণের দিকে যাচ্ছে, কিন্তু কোথাও যেন বৃষ্টিপাতটা প্রবাহমান চলতে থাকছে, সেরকমই আড্ডাটাও কিন্তু আপনাদের সঙ্গে আমাদের রীতিমতো যাকে বলে একেবারে সব সময়ের জন্য, সারা দিনের জন্য মনটা জুড়ে থাকে। আজ সন্ধ্যায় আপনারা জানেন নানান বিষয়ে আপনাদের সঙ্গে কথা হয়, তার মধ্যে অনেক অভিনব খবর থাকে, তার মধ্যে অনেক অদ্ভুত কিম্ভূত খবর থাকে, অনেক অ্যাওয়ারনেস মানে

সাধারণভাবে সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে চাই, জন সচেতনতার বার্তামূলক খবর থাকে, অনেক উদ্দীপনাময় খবর থাকে এবং অনেক উদাহরণ তৈরিকারী মানুষজনের কথা আমরা আপনাদের সঙ্গে ভাগ করে নিই। আর অবশ্যই থাকে যে দিনের অনুষ্ঠান সেই দিনের যে সমস্ত বিশিষ্ট মানুষের জন্মদিন সেই সম্পর্কে, তাদের সম্পর্কে দু চারটে কথা আপনাদের সঙ্গে একটু ভাগ করে নেওয়া এবং সেই দিনের বিশেষত্ব। আজকেও তার কোনো ব্যতিক্রম হবে না। আর শুনলে অবাক হবেন, আজকের দিনটা বহু বহু মানুষের, বিশিষ্ট মানুষের, গুরুত্বপূর্ণ মানুষের, যাদের সমাজে নানান ক্ষেত্রে নানান স্তরে অবদান রয়েছে, সেই সমস্ত মানুষের অনেকের আজকে জন্মদিন। সে শিল্প থেকে শুরু করে, দেশ থেকে শুরু করে, সমাজ থেকে শুরু করে অনেক কিছু, সে সব ধীরে ধীরে আপনাদের সামনে বলবো। কিন্তু এই সময়ে দাঁড়িয়ে আমাদের এই দুই উপমহাদেশ এবং পৃথিবীর বহু মানুষকে যে খবরটা সবচেয়ে বেশি ভাবাচ্ছে সেটা হচ্ছে সাম্প্রতিক সময়ে নেপালে ঘটে যাওয়া যে দুর্ঘটনা এবং সেই হিমালয়ের এক কথায় বলতে পারি প্রলয় নাচন। একসময় বিখ্যাত পর্বতারোহী এডমন্ড হিলারি একটা কথা বলেছিলেন, আমরা পর্বতকে জয় করি না, আমরা আসলে নিজেদেরকেই জয় করি, পর্বতকে কখনো জয় করা যায় না। আসলে এই কথাটা কেন বললাম বা এটার উল্লেখ কেন করলাম, ছোট্ট করে সেটা বলি যে আসলে যখনই প্রকৃতির সঙ্গে, পর্বত তো তার একটা অঙ্গ, আমরা প্রকৃতির নিয়মগুলোর বাইরে গিয়ে, পরিবেশের নিয়মগুলোর বাইরে গিয়ে কিছু করতে গিয়েছি, সে প্রযুক্তিগতভাবে বলুন, বিজ্ঞানের নানান আবিষ্কারকে নিয়ে বলুন, যাই বলুন না কেন, মানুষের উন্নতির জন্য বলুন, কিংবা হঠাৎ কখনো প্রাকৃতিক বিপর্যয়ে মানুষের ক্ষতি হয়েছে, কিন্তু তার পিছনে কোথাও না কোথাও আমাদের অর্থাৎ মনুষ্য জাতির, মনুষ্য সমাজের একটা দায়ভার যেন থেকে যায়। এখন সবসময় হয়তো সেটা থাকে না, কিন্তু কিছু ক্ষেত্রে তো থাকেই। যদিও এই নেপালের যে পরিস্থিতি তৈরি হয়েছে সে নিয়ে মত

মিলিয়ে কিন্তু বিশ্ব উষ্ণায়নের কারণ কেউ কেউ এর পিছনে একটা সুদূর প্রসারী কারণ হিসেবে ব্যাখ্যা করছেন। সে যাই হোক, বহু মানুষ প্রাণ হারিয়েছেন, সেই নিয়ে আমাদের দুঃখের সীমা নেই। আসলে আমাদের কোথাও একটা কি মনে হচ্ছে, হিমালয় সংলগ্ন দেশগুলো যে রয়েছে তাদের মধ্যে ভীষণভাবে সমন্বয় জরুরি। সমন্বয়টা বাস্তুতন্ত্রের যে অতীব ভঙ্গুর অবস্থা, সেটা কিন্তু আজকের দিনে সবার জানা। সেই ভঙ্গুরতা কি প্রবল সর্বনাশ বয়ে আনে, তার সর্বশেষ প্রমাণ কিন্তু আমরা এই নেপালে পেলাম। আসলে কোশি নদীতে এই অভূতপূর্ব হরপাবান বলুন উৎস কী এবং তার মূল কারণ কী, তা নিয়ে আগেই বললাম যে বিশ্লেষণ চলছে, ব্যাখ্যা চলছে, মতপার্থক্য আছে, কিন্তু নিহত, আহত, নিখোঁজ মানুষের সংখ্যা প্রতি মুহূর্তে বেড়েই চলেছে। একটু খেয়াল করে দেখুন, হিমালয় অঞ্চলে বন্যা, ভূমিধস এবং হিমবাহ নির্মিত হ্রদ উপচে পড়া নতুন কোনো ঘটনা নয়। 2023 সালে কেদারনাথে ভয়াবহ বন্যায় সহস্রাধিক মানুষ মারা গিয়েছিল, কারণ প্রবল বৃষ্টিপাতের ফলে সেখানে মন্দাকিনী এবং অলকানন্দা উপত্যকায় প্লাবন এবং ভূমিধস। মাত্র 5 বছর আগে প্রায় একই রকম ঘটনা চামোলিতে ঘটেছিল, সেখানেও 200 মানুষ প্রাণ হারিয়েছিল, ধ্বংস হয়েছিল জলবিদ্যুতের প্রকল্প। 2023 সালে সিকিমের দক্ষিণ লোনাক হ্রদ উপচে পড়ার ফলে ভেসে যায় তিস্তা উপত্যকা, মারা গিয়েছিল 50 জন। তাই এটা নতুন কোনো ঘটনা নয়। আজকে যে ঘটনা নেপালে ঘটছে, সেটা অন্য কোনো জায়গায়, অন্য কোনো পার্বত্য ভূমিতে সেটা ঘটতেই পারে। তাই আমাদের কিন্তু সতর্ক হতে হবে, সাবধান হতে হবে, সচেতন হতে হবে, এবং প্রকৃতিকে আমরা নিজেদের নিয়মে সবসময় কিন্তু আয়ত্ত করতে চাইলেই হবে না। প্রকৃতির নিয়মেও খানিকটা আমাদের কদম কদম মিলিয়ে যেন পা ফেলতে হবে, সেটা বিজ্ঞানের দিক থেকে হোক, প্রযুক্তির দিক দিয়ে হোক, সমস্ত দিক থেকে।

বন্ধুরা, আজকের আজ সন্ধ্যার অনুষ্ঠান যখন পাহাড়ের খবর দিয়ে একটু বোধহয় মানে অশ্রুভেজা খবর দিয়ে শুরু করেছি, কিন্তু তার পাশাপাশি অনেক ভালো ভালো গল্প আপনাদের সঙ্গে আজকের এই ছোট্ট অবকাশে একটু ভাগ করে নেব। পাহাড়ের কথা বলতেই তিব্বতের কথা মনে আসে, তিব্বতের নানান গল্পের কথা মনে আসে, তেমনি একটা ছোট্ট শৈল শহরের কথা বলবো, যাকে আজকাল অনেকেই মিনি তিব্বত নামে ডাকে, এবং সেটা আমাদের এই ভারতের বুকেই। কি অদ্ভুত শুনতে লাগছে না, ভারতের বুকেই ছোট্ট একফালি তিব্বত। আসলে এটাকেই ভারতের মিনি তিব্বত বা ছোট তিব্বত বলা হয়। যখন এবারের যে জায়গাটার কথা আপনাদের সামনে বলবো, সেটা হচ্ছে যারা বিশেষত ঘুরতে ভালোবাসেন তাদের জন্য এটা একটা ভীষণ ভালো রকমের ডেস্টিনেশন বা গন্তব্য হয়ে উঠতে পারে। ছত্তিশগড় রাজ্য সরগুজা জেলার অম্বিকাপুরে অবস্থিত ছোট্ট একটি শৈল শহর মাইনপাথ, এবং সেই সরগুজা, যার বিস্তৃতি ঘন অরণ্যের রাম সীতা ও লক্ষণের ১৪ বছর বনবাসকালের বেশ কিছুটা অতিবাহিত করেছিলেন বলে কথিত রয়েছে, সেই মাইনপাতে রয়েছে মনোরম প্রকৃতি, ঢেউ খেলানো পাহাড়, ঘন শালের জঙ্গল, তীর তীরে পাহাড়ি নদী, সবুজের খাজে ও ভাজে ইতিউতি রকমারি ঝর্ণা, এবং জঙ্গলের সঙ্গে লতাপাতার মতো মিলেমিশে রয়েছে বিভিন্ন জনজাতির বসবাস। মনোরম প্রকৃতি ও আবহাওয়ার জন্য একে অনেকে ছত্তিশগড়ের সিমলা বলেও ডাকে। এখানে বেশ কিছু অদ্ভুত জায়গাও রয়েছে, যারা প্রাকৃতিক নিয়ম মেনে চলে না তাদের কথাও বলবো। তার আগে একটু তিব্বতীদের কথা বলি, তারাই এই শহরের মধ্যমণি, এবং এই শহরের প্রাণকেন্দ্রে রয়েছে তিব্বতী একটা জনবসতি। ১৯৫৯ সালে তিব্বত থেকে প্রস্থান করে ভারতে আশ্রয় গ্রহণ করেন চতুর্দশ তিব্বতী বৌদ্ধ ধর্মগুরু দলাই লামা। তারপর ১৯৬০-১৯৬৩ সালে প্রায় লক্ষাধিক তিব্বতী ভারতে শরণার্থী হয়ে এসেছিলেন। সেই সময় ভারত সরকার ছত্তিশগড়ের মাইনপাতে ১৪০০ জন তিব্বতী অভিবাসীকে ৩০০০ একর জমি দিয়েছিলেন। প্রায় ২৫ কিলোমিটার অঞ্চল জুড়ে ৭টি শিবির বা ক্যাম্পে ভাগ করা হয়ে তারা এখানে বসবাস শুরু করেছিলেন। নিজেদের ভিটেমাটি ছেড়ে আসা মানুষগুলো মাইনপাতের পাহাড়, বনজঙ্গলময় দুর্গম প্রকৃতিকে কঠোর শ্রম ও ভালোবাসা দিয়ে বসবাসযোগ্য করে তুলেছিলেন, তিব্বতী ধাঁচের ঘরবাড়ি, প্রতিটি ক্যাম্পে ছোট বড় নানান রকমের মনাস্ট্রি। ভারতের বুকেই সৃষ্ট হয়ে গিয়েছে তাই এই একফালি তিব্বত, তাই মাইনপাতকে কিন্তু আজকে ভারতের মিনি তিব্বত বলা হয়। প্ল্যান করবেন নাকি, পুজো তো এসেই গেল, আর বাঙালির পুজো মানেই উড়ু উড়ু কিংবা বেরু বেরু।

মৈত্রী প্রচার তরঙ্গে আপনারা শুনছেন আজ সন্ধ্যের এই আড্ডা, এই গল্প এবং অবশ্যই গান। শুরুতেই বলেছিলাম আজকে বিপ্লবী কানাইলাল দত্তের জন্মদিন। 1988 সালের 31 আগস্ট, মানে আজকের দিনে অবিভক্ত পশ্চিমবঙ্গের হুগলির চন্দননগরে বিপ্লবী কানাইলাল দত্ত জন্মগ্রহণ করেছিলেন। জন্মাষ্টমীর রাতে জন্ম বলে আদর করে তার নাম রাখা হয়েছিল কানাইলাল। বাবা চুনিলাল দত্ত বোম্বেতে, অধুনা মুম্বাইতে নৌদপ্তরে হিসেব রক্ষক ছিলেন। মায়ের নাম ব্রজেশ্বরী দেবী। প্রাথমিকভাবে কানাইলাল মুম্বাইতে গিরগাঁও আর্য এডুকেশন সোসাইটির বিদ্যালয়ে পড়াশোনা শুরু করেছিলেন, কিন্তু পরে চন্দননগরে ফিরে এসে চন্দননগরের ডুপ্লেক বিদ্যামন্দিরে ভর্তি হন, যা বর্তমানে কানাইলাল বিদ্যামন্দির নামে পরিচিত হয়েছে। 1908 সালে হুগলি মহসেন কলেজ থেকে বিএ পরীক্ষা দিয়েছিলেন। বিপ্লব ও রাজদ্রোহিতার অভিযোগে ইংরেজ সরকার তাকে ডিগ্রি দিতে বাধা দিলেও কলকাতা বিশ্ববিদ্যালয় তাকে শেষ পর্যন্ত ডিগ্রি দিয়েছিল। ডুপ্লে কলেজে পড়াকালীন অধ্যাপক চারুচন্দ্র রায়ের সঙ্গে তার দেখা হয়েছিল। চারুচন্দ্র রায় তাকে বঙ্গভঙ্গের বিরুদ্ধে শুরু হওয়া আন্দোলনের সময় ভারতের স্বাধীনতা সংগ্রামের জন্য অনুপ্রেরণা জুগিয়েছিলেন। আসলে বিপ্লবী কানাইলাল দত্ত সম্পর্কে যত বলা যাবে ততই কিন্তু কম বলা হয়। আজকের এই আজ সন্ধ্যার অনুষ্ঠান থেকে ভারতের এই মহান সন্তানকে, তাই আমাদের মৈত্রী প্রচার তরঙ্গের পক্ষ থেকে আমরা সম্মান জানাই, শ্রদ্ধা জানাই বিনম্র চিত্তে।

বন্ধুরা, কবিগুরুর এই গানটি যদি আমাদের কাছে, কিংবা বলা যায় সেই সময় দেশপ্রেমিক সমস্ত বিপ্লবীদের কাছে একটা মন্ত্রের মতো, এবং তার পরবর্তীতেও আমাদের কাছে এই গানটা কিন্তু সত্যিকারের একটা জনজাগরণের, একটা মানুষের ঐক্যবদ্ধ সংগ্রামের এবং একা না থাকার গোষ্ঠীবদ্ধ চেতনার একটা কোষ্ঠী পাথরের মতো এই গানটি আমাদের কাছে বারবার ফিরে আসে। আর সেই কথার হাত ধরেই যদি বলি, আজকে যে দিন 31শে আগস্ট, এই 1959 সালের আজকের দিনটি ঠিক কিন্তু এরকম ছিল না। আজকের এই পরিস্থিতিতে যেমন আমরা প্রায় নিস্তরঙ্গভাবে সময় কাটাচ্ছি, দিন কাটাচ্ছি, এই সময়টা অন্তত এই বাংলার বুকে সেই অবস্থায় ছিল না। তখন 90 কোটির অপুষ্ট মানুষের একটা দেশে রক্তে ভেজা 31শে আগস্ট এসেছিল, আর সেটাকেই খাদ্য আন্দোলনের আগস্ট, শহীদ দিবস পালন করা হয়, এমনই অগ্নিগর্ভ পরিস্থিতি ছিল সেদিন 1959 সালের 31শে আগস্ট। খাদ্যের দাবিতে কলকাতায় সমাবেশের ডাক দেয়া হয়েছিল। বাংলায় তখন খাদ্যদ্রব্যের অগ্নিমূল্য, ফসল ফলিয়েও কৃষকরা নিরন্ন, লড়াইয়ের হাঁক দিয়েছিলেন মানুষ এবং সেই সময়ের নেতৃত্ব। মূল্যবৃদ্ধি ও দুর্ভিক্ষের প্রতিরোধ কমিটির ডাকে সেদিনের সমাবেশে গ্রাম বাংলা থেকে কলকাতায় হাজির হয়েছিলেন লক্ষ লক্ষ মানুষ। সমস্ত দলগুলি ওই ঐতিহাসিক সমাবেশের উদ্যোক্তা ছিল। শহীদ মিনার থেকে মিছিল যখন ফ্রি স্কুল স্ট্রিটে খাদ্য দপ্তরের দিকে এগোতে যায়, পুলিশ সেই মিছিলে আক্রমণ করে। গ্রাম বাংলার অভুক্ত মানুষ কলকাতার অলিগুলি চেনেন না, দিশেহারা অবস্থা। স্রেফ লাঠির ঘায়ে 80 জন মানুষকে পিটিয়ে হত্যা করে স্বাধীন দেশের পুলিশ। ভাবুন, আজকের দিনটি কিন্তু সেই দিন, অর্থাৎ ঐতিহাসিক খাদ্য আন্দোলনের দিন। খাদ্য আন্দোলনের সেই সমস্ত বীর শহীদদের আমরা আজও স্মরণ করছি এবং অঙ্গীকার করছি, ভারতের কোনো মানুষ যেন নিরন্ন তাদের দিন গুজরান না করে, আশা করছি আমরা সেই দিকেই আমাদের দেশ এগিয়ে যাবে, এগিয়ে যাচ্ছে অবশ্য।

0: গাড়ি চালানোর সময় সেলফোনে কথা বলা বিপজ্জনক, নজর থাকুক পথে, নিরাপত্তা থাক সাথে।
1: বাড়ির চারপাশে জল জমতে দেবেন না, জলে ভর্তি ছোটখাটো গর্তে মাটি ফেলে বুজিয়ে দিন।
2: অরণ্য বাঁচান, বদলে দিন জলবায়ুর বিপজ্জনক পরিবর্তন।
3: একটা না, অনেক দিন একই পাসওয়ার্ড ব্যবহার করবেন না, মাঝে মাঝে বদলে ফেলুন। আজকের যুগ ডিজিটাল যুগ, তাই ডিজিটাল সুঅভ্যাস গড়ে তোলা একান্ত প্রয়োজন।
4: আপনারা রয়েছেন আকাশবাণী মৈত্রীর সঙ্গে, আর এখন শুনছেন আজ সন্ধ্যায়।
5: দুই বাংলার প্রিয় শ্রোতা বন্ধুরা, আড্ডা দিতে দিতে গল্প করতে করতে কোথা দিয়ে যে সময় গড়িয়ে যায়। আসলে সময়ের চাকা গড়িয়ে যায়, সে কথা বোধ হয় আমরা কেউই বুঝতে পারি না, মানে যারা এই প্রান্তে রয়েছি এবং আপনারা যারা শুনছেন, মানে শ্রবণ শিল্পী যারা। আসলে চাকা, সময়ের চাকা, সময়ের চাকা, ঘড়ির কাঁটা, তেমনি গাড়ির চাকা। এই গাড়ির চাকার কথা যখন আপনাদেরকে বলছি, তখন একটা ভীষণ ভালো খবর, দামি খবর বলতে পারি, এবং অভিনব তো বটেই, সেটা আপনাদের সঙ্গে একটু ভাগ করে নেব। ভারতে লুকিয়ে রয়েছে এশিয়ার একমাত্র পাহাড়ি একটা শহর, যাকে পরিভাষায় আমরা শৈল শহর বলি আর কি, যেখানে নিয়ে যাওয়া যায় না গাড়ি, মানে ওই যে চাকা বলছিলাম, সেই চার চাকা নিষিদ্ধ। এবং সেটা কেন, কি কারণে? কাশ্মীর থেকে উত্তরবঙ্গ, উত্তরাখণ্ড থেকে অরুণাচল, পশ্চিমঘাট থেকে পূর্বঘাট, সিকিম থেকে নীলগিরি, ভারতের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে একাধিক সমস্ত সুন্দর সুন্দর শৈল শহর বা হিল স্টেশন, যেগুলো আসলে আমরা এই বেড়াতে যাওয়ার সময় ভীষণ রকম মনে করি, বিশেষ করে পুজোর সময়, গরমের ছুটির সময়, এই সমস্ত সময়গুলো। কিন্তু জানেন কি, এই জায়গাগুলোর একটিতে কোনো চার চাকার গাড়ি নিয়ে যাওয়া নিষিদ্ধ। এশিয়ার একমাত্র হিল স্টেশন সেটি, যেখানে গাড়ি বা চার চাকা নিষিদ্ধ, আর এটি ভারতের বুকে। সেই স্থানটির নাম হচ্ছে মাথেরান। পশ্চিমঘাটের সহাদ্রি পাহাড়ে অবস্থিত মাথেরান, মেঘ বৃষ্টি কুয়াশায় ঢাকা এই পাহাড়ি এলাকা প্রকৃতিপ্রেমীদের জন্য আদর্শ একটা জায়গা। মহারাষ্ট্রের এই হিল স্টেশন ট্যুরিস্টদের কাছে খুব খুব জনপ্রিয়। দূষণ নেই, নেই কোনো শব্দ, নেই কোনো তাড়াহুড়ো, আছে কেবল অসীম অসীম নিস্তব্ধতা। ভারতের এই জায়গায় কোনো রকম গাড়ি আসে না, বলা ভালো তা নিষিদ্ধ। সেই কারণেই এই জায়গায় ধুঁয়ো ধুলো কম, আশেপাশের তুলনায় অনেক অনেক পরিষ্কার এবং সবুজ। গাড়ি চলে না, তাহলে মাথেরান গেলে ঘুরবেন কিভাবে? হাতে টানা রিক্সা চলে এখানে, এছাড়া ঘোড়ায় চড়তে পারেন। বিশেষ করে বর্ষার সময় এই জায়গায় এলে মুগ্ধ হতে হয় তার সবুজে ঢাকা পাহাড় দেখে। যখন সবুজের কথা বলছি, প্রকৃতির কথা বলছি, গাছের কথা বলছি, তখন ভীষণভাবে আপনাদেরকে একটা গান শোনাতে মন চাইছে। সুপ্রতীক দাসের কণ্ঠে এই গানটা একটু শুনব। যদিও হিল স্টেশনের কথা বললাম, যেখানে গাড়ি যাওয়া নিষিদ্ধ, কিন্তু এটা তার সঙ্গে সম্পৃক্ত একটু অন্যভাবে। দেখুন তো কোনোভাবে কোথাও একটু মিল পান কিনা, অন্তত সবুজ রক্ষার দিক থেকে, প্রকৃতিকে বাঁচিয়ে রাখার দিক থেকে।

আজ থেকে বেশ কয়েকটা বছর আগে বাংলায় একজন বিশিষ্ট চলচ্চিত্র নির্মাতা আমাদের সকলকে ছেড়ে ঘুমের মধ্যে অনেকের অজান্তেই খানিকটা সেই ঘুমের মধ্যে মৃত্যু, সঙ্গে তার জীবনযাত্রার অভিমান, তার নিজেকে আড়াল করে রাখা, তার যে প্রান্তিক অস্তিত্ব তার জীবন জুড়ে তাকে তাড়া করে বেরিয়েছে সেই সমস্ত কিন্তু যেন জুড়ে গিয়েছিল তার মৃত্যুর সঙ্গে। মাত্র 39 বছর বয়সে বাংলা ভাষার অন্যতম শ্রেষ্ঠ চলচ্চিত্র নির্মাতা আমাদের ছেড়ে চলে গিয়েছিলেন, আজকে যার জন্মদিন। 1963 সালে তার জন্ম হয়েছিল আজকের এই দিনে। তিনি কে নিশ্চয়ই এতক্ষণে বুঝে ফেলেছেন বা ধরে ফেলেছেন, ঋতুপর্ণ ঘোষ। ঋতুপর্ণ ঘোষ উঁচু দরের শিল্প ও বাণিজ্যিক সাফল্যের এক ঈর্ষণীয় মিশ্রণ অর্জন করেছিলেন, যা তার আগে বাংলার কোনো চলচ্চিত্র নির্মাতাই হয়তো সেটা অর্জন করেননি।

বা করে থাকেন এতটা ধারাবাহিকভাবে, ধারাবাহিকতার সাথে সেটা করতে পারেননি। এক দশক বিজ্ঞাপনী সংস্থা রেসপন্সে কাজের সুবাদে অর্জিত যোগাযোগ দক্ষতাকে কাজে লাগিয়ে তিনি অনায়াসে সত্যজিৎ রায়ের বুদ্ধিদীপ্ত চলচ্চিত্রের সাথে এক করে দিয়েছিলেন স্বর্ণযুগের তপন সিনহা ও অজয় করদের মতো বলিষ্ঠ নির্মাতাদের অপেক্ষাকৃত সহজবোধ্য ও দর্শক বান্ধব কাজের ধারাকে। তার অনেক অনেক সিনেমার কথা আপনাদেরকে বলা যায়, আপনারা জানেন সেই সিনেমাগুলোর কথা। কিন্তু সেই সিনেমাগুলোর কথার থেকেও বড় কথা যেটা, তার অস্তিত্ব। সম্ভবত নিজের যৌন পরিচয় নিয়ে লড়াই করতে গিয়ে তিনি সৃজনশীলতার এক পথিক শূন্য পথের হদিশ পেয়েছিলেন। তিনি ছিলেন এক বহুমনা বুদ্ধিজীবী এবং ঈশ্বর প্রদত্ত প্রতিভাধর লেখক, যিনি সম্পাদনা করতেন জনপ্রিয় বাংলা চলচ্চিত্র সাময়িকী আনন্দলোক এবং পরবর্তীতে বাংলা দৈনিক সংবাদ প্রতিদিনের সাংস্কৃতিক করপত্র রোববার। সেই রোববারের কথা যখন উঠল, তখন সেই রোববার প্রসঙ্গে একটা কথা আজকে তার জন্মদিনে আপনাদের সঙ্গে এই আসন্দার অনুষ্ঠানে অবশ্যই ভাগ করে নিতে চাই। রোববারের এক স্পেশাল সম্পাদকের নাম ঋতুপর্ণ ঘোষ। প্রতিটা এডিট মিটিংয়ে একটাই কথা বলে যেতেন তিনি, বিষয়টাকে কিভাবে নতুন দৃষ্টি দিয়ে দেখতে হয়। বাংলা ভাষা নিয়ে বড় খুঁতখুতানি তার ছিল। লেখার ভাষা পছন্দ না হলে নিজেই যে রিরাইট করতে বসে যেতেন। প্রথম দিকের সংখ্যাগুলোয় বহু লেখকের লেখাই ঋতুদা বা তার কপিরাইটে করা, তখন বিরক্ত লাগলো অত লিখতে। কিন্তু এটাও বুঝতাম ভাষার স্ট্যান্ডার্ড তৈরি হওয়া প্রয়োজন, এটা বলছেন তার পরবর্তীকালে এই পত্রিকার যিনি সম্পাদনা করছেন অনিন্দ। কিন্তু ম্যাগাজিন তো হতে হবে লাইফস্টাইল, তাতে কি নতুনত্ব সন্ধান দেওয়া যায়? তারাপদ রায়ের ডোডো, তাতাই, রাইমা সেনের সেন সলিউশন, রান্নাঘরের রেস্তোরাঁ সব আছে, কিন্তু রোববার আলাদা হয়ে উঠবে কী করে? এইটাই ছিল ঋতুপর্ণ ঘোষের সবসময়ের চিন্তা। ঋতুপর্ণ ঘোষ এখানেও ছিলেন অনন্য। আসলে ঋতুপর্ণ ঘোষের মতো শিল্পীরা কখনোই মারা যান না, তাদের মৃত্যু হয় না, তাদের সৃষ্টিতে তারা বেঁচে থাকেন। তার জন্মদিনে আমাদের শ্রদ্ধা সম্মান।

নমস্কার শ্রোতা বন্ধুরা, আজকের মৈত্রী ক্রীড়াঙ্গনে আমি বুধাদিত্য রয়েছি আপনাদের সঙ্গে। আর প্রথমেই চলে যাব খেলাধুলোর নানান খবরে, অর্থাৎ শিরোনামে এক নজরে। এক নজরেতে আমরা চলে এসেছি আর মহিলাদের টি টোয়েন্টি এশিয়া কাপ ক্রিকেটের প্রথম ম্যাচে থাইল্যান্ডকে 94 রানে হারালো ভারত। 34 বলে 64 রান করে ম্যাচের সেরা শেফালি বর্মা। মহিলাদের টি টোয়েন্টি এশিয়া কাপ ক্রিকেটে আজ বাংলাদেশ মুখোমুখি ইন্দোনেশিয়ার। ম্যাচ শুরু আজ রাত 8:30 বাংলাদেশীয় সময়। লর্ডসে অনুষ্ঠিত দ্বিতীয় টেস্টেও ইংল্যান্ড পাকিস্তানকে হারালো 194 রানে। প্রথম ও দ্বিতীয় দুই ইনিংসেই চার উইকেট নেন দুরন্ত ফর্মে থাকা ইংল্যান্ডের পেসার ওলি রবিনসন। এই টেস্ট ম্যাচে তার উইকেট সংখ্যা 8। পুরুষদের হকি বিশ্বকাপের ফাইনালে জার্মানি 1-0 গোলে স্পেনকে হারিয়ে চতুর্থবারের জন্য বিশ্বকাপ জয় করল। ইউএস ওপেন টেনিসে পুরুষদের সিঙ্গলসে আজ বড় অঘটন ঘটল। প্রথম রাউন্ডের ম্যাচে হেরে ছিটকে গেলেন চতুর্থ বাছাই নোভাক জকোভিচ। আর্জেন্টিনার মারিয়ানো নাভন 4:36 লড়াইয়ে তাকে হারান 7-6, 5-7, 4-6, 6-2, 6-1 ফলে। ইউএস ওপেনে পুরুষদের সিঙ্গলসে আজ নামছেন কার্লোস আলকারাস। চোটের কারণে বেশ কয়েক মাস কোর্টের বাইরে থাকার পরে আজ নামবেন তিনি। প্রথম রাউন্ডে তার প্রতিপক্ষ রাশিয়ার রোমান সাফিউলিনা। ইউএস ওপেনে আজ মহিলাদের সিঙ্গলসে হেরে গেলেন ভেনাস উইলিয়ামস। প্রতিপক্ষ সোফিয়া কেনিনের কাছে তিনি হারলেন স্ট্রেট সেটে 2-6, 6-7 ফলে।

কলকাতা ফুটবল লীগে আজ মোহামেডান স্পোর্টিং 2-1 গোলে হারালো কালীঘাটকে বা কালীঘাট এসএলএকে, আর এর ফলে মোহামেডান স্পোর্টিং পৌঁছে গেল সুপার সিক্সে। অনেকদিন বাদে কলকাতা ফুটবল লীগে তিন প্রধান অর্থাৎ ইস্টবেঙ্গল, মোহনবাগান ও মোহামেডান স্পোর্টিং, এই তিন প্রধানই কিন্তু পৌঁছে গেল সুপার সিক্সে। মেজর সকার লিগে আরও একবার দেখা গেল মেসির পায়ের জাদু। 4 গোল করলেন তিনি, তার দাপটে ইন্টার মায়ামি 7-1 গোলে হারালো মন্ট্রিয়লকে। ইংলিশ প্রিমিয়ার লিগে ম্যানচেস্টার ইউনাইটেড 5-2 গোলে হারালো ইপসুইচ টাউনকে। দুরন্ত হ্যাট্রিক করলেন এই ম্যাচে পর্তুগালের তারকা ফুটবলার ব্রুনো ফের্নান্দেস। আজ ইংলিশ প্রিমিয়ার লিগে মুখোমুখি অ্যাস্টন ভিলা ও আর্সেনাল। লালিগায় রিয়াল ম্যাড্রিড 4-0 গোলে উড়িয়ে দিল মালগাওকে। গোল পেলেন এমব্যাপে, জুড, বেলিংহ্যাম। লালিগায় আজ যে খেলাগুলি আছে সেগুলি হল ওসাসুনা ও হেতাফে, অন্য খেলাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বার্সিলোনা ও ভায়োকানো।

দলিফ ট্রফিতে আজ প্রথম সেমিফাইনালে দ্বিতীয় দিনের খেলায় মধ্যাঞ্চলের প্রথম ইনিংসে 266 রানের জবাবে পূর্বাঞ্চল তাদের প্রথম ইনিংস 266 রানেই শেষ করল। দুই ওপেনার বৈভব সূর্যবংশীর অনবদ্য 92, অভিমন্যু ঈশ্বরনের 69 রান সত্ত্বেও মিডিল অর্ডারের চূড়ান্ত ব্যর্থতায় লিড নিতে পারল না পূর্বাঞ্চল। আর দিনের শেষে কিন্তু মধ্যাঞ্চল দ্বিতীয় ইনিংসে 3 উইকেটে 45 রান করেছে। অন্যদিকে দলিফ ট্রফিতে আজ দ্বিতীয় সেমিফাইনালের দ্বিতীয় দিনে দক্ষিণাঞ্চল কিন্তু 9 উইকেটে 285 রান করেছে। উত্তরাঞ্চল প্রথম ইনিংসে 195 রানে অল আউট হয়ে গিয়েছিল। এক নজরে আজকের মতো এই পর্যন্ত।

0: শ্রোতা বন্ধুরা, আমরা এখন চলে যাব আতশ গাছের তলায়।
1: আতশ গাছের তলায়,
0: আতশ গাছের তলায় আমরা চলে এসেছি। এবং আতশ গাছের তলায় আমরা প্রথমেই চলে যাচ্ছি, আজ এশিয়া কাপে রয়েছে বাংলাদেশ বনাম এক অচেনা প্রতিপক্ষের ভেতরে ম্যাচ। 79টি আন্তর্জাতিক টি টোয়েন্টি খেলে একটি দলের জয় 57টি। আজ নারী এশিয়া কাপে সেই দলটি যাদের বিপক্ষে খেলবে সেই দলটিরও এই সংস্করণে জয় 57টি, তবে দ্বিতীয় দলটি ম্যাচ খেলেছে 151টি। পরিসংখ্যানে চোখ বুলিয়ে যদি আপনি প্রথম দলটিকে ফেভারিট ভাবেন তবেই কিন্তু ভুল করবেন, কারণ প্রথম দলটির নাম ইন্দোনেশিয়া। দুবাইয়ে আজ তাদের প্রতিপক্ষ বাংলাদেশ, যারা 2018 সালে চ্যাম্পিয়ন হয়েছে এশিয়া কাপে। অন্যদিকে এই ম্যাচ দিয়ে এশিয়া কাপে অভিষেক হতে যাচ্ছে দক্ষিণ পূর্ব এশিয়ার দেশ ইন্দোনেশিয়ার। গত জুনে মালয়েশিয়ায় এসিসি উইমেন্স প্রিমিয়ার কাপে তৃতীয় হয়ে প্রথমবার এশিয়া কাপে সুযোগ পেয়েছে ইন্দোনেশিয়ার দলটি। আর আজই প্রথম টেস্ট খেলিয়ে কোনো দেশের নারী দলের মুখোমুখি হচ্ছে ইন্দোনেশিয়ার নারী ক্রিকেটাররা। আন্তর্জাতিক ক্রিকেটে ইন্দোনেশিয়ার নারীদের পথচলা শুরু 7 বছর আগে। 2019 সালের জানুয়ারিতে থাইল্যান্ড টি টোয়েন্টি অ্যাশে অভিষেক হয় দলটির। হংকং, মায়ানমার ও ভুটানকে হারিয়ে টুর্নামেন্টে শুরু করা দলটি অবশ্য শেষ 3 ম্যাচে হেরে যায় থাইল্যান্ড, নেপাল ও সংযুক্ত আরব আমিরাতের কাছে। এরপর শুধু কাছাকাছি মানেই দলের বিপক্ষেই খেলা। দলটি আইসিসি নারী টি টোয়েন্টি র্যাঙ্কিংয়ের 22-এ উঠে এসেছে। র্যাঙ্কিংয়ে দল আছে 79টি, সেখানে বাংলাদেশ আছে 10 নম্বরে। ইন্দোনেশিয়ার বিপক্ষে বাংলাদেশের যদি কোনো শঙ্কা থেকে থাকে সেটা প্রতিপক্ষ অচেনা বলেই। অচেনা প্রতিপক্ষের পর বি গ্রুপে বাংলাদেশের অন্য 2 ম্যাচ সংযুক্ত আরব আমিরাত ও শ্রীলঙ্কার বিপক্ষে। সেমিফাইনালে উঠতে গ্রুপের শীর্ষ 2-এ থাকতে হবে। বাংলাদেশ অধিনায়ক নিগার সুলতানা টুর্নামেন্ট শুরুর আগে পাখির চোখ করছেন ফাইনালকে। ইংল্যান্ডের সর্বশেষ টি টোয়েন্টি বিশ্বকাপে প্রথম পর্ব থেকেই বিদায় নিলেও 5 ম্যাচের 2টিতে জিতেছিল বাংলাদেশ। আর এবারের এশিয়া কাপে কোন গ্রুপে কারা কারা আছে একটু জানিয়ে দিই। ভারত, পাকিস্তান, হংকং ও থাইল্যান্ড নিয়ে তৈরি হয়েছে এ গ্রুপ। আর বি গ্রুপে রয়েছে বাংলাদেশ, শ্রীলঙ্কা, ইন্দোনেশিয়া ও আরব আমিরাত। তাই এটা বলাই যায় যে 2018 সালে কিন্তু বাংলাদেশ চ্যাম্পিয়ন হয়েছিল, তাই বাংলাদেশের এশিয়া কাপে ইতিহাসের একটু হলেও ঔজ্জ্বল্য আছে। আজ বিরাট কোনো অঘটন না ঘটলে জয় দিয়ে শুরু করা উচিত বাংলাদেশের নারী ক্রিকেটারদের এশিয়া কাপ ক্রিকেটে।

শ্রোতা বন্ধুরা, আমরা আবারও রয়েছি আতসকাচের তলায়। আর টি টোয়েন্টি এশিয়া কাপে তাইল্যান্ডের বিরুদ্ধে প্রথম ম্যাচ খেলতে নেমে ঝড় তুলেছিলেন গতকাল শেফ আলী বর্মা। মাত্র 26 বলে অর্ধশত রান করেন শেফ আলী। 10 ওভারের মধ্যে ভারতের স্কোর পৌঁছে যায় 100-এ। আর গতকাল ছিল শেফ আলীর 19তম অর্ধশত রান। 36 বলে 64 রান করে প্যাভিলিয়নে ফেরেন শেফ আলী। তার ইনিংস সাজানো ছিল 8টি 4 ও 3টি 6-এর সাহায্যে। 160 রানের লক্ষ্যে ব্যাট করতে নেবে বিপর্যয়ের মুখে পড়ে যায় থাইল্যান্ড। পরপর উইকেট হাতাতে থাকে তারা। পেসার নন্দিনী শর্মা ও অফ স্পিনার দীপ্তি শর্মা 3টি করে উইকেট পান। শ্রীচরণী পান 2টি উইকেট। 16.1 ওভারে 65 রান শেষ হয়ে যায় থাইল্যান্ডের ইনিংস। ভারত জেতে 94 রানে। আর ভারতের এই ম্যাচ জেতার পরে ভারতের কোচ অমল মজুমদার কিন্তু গতকাল আর কি বা তার আগে সংবাদ মাধ্যমকে বলেছিলেন যে দুবাইয়ের পিচ স্পিনারদের সাহায্য করবে। গতকাল দেখা গেল সেটাই হলো। কারণ গতকাল ভারতের রান এক সময় ছিল 10 ওভারের শেষে 100 রানে 2 উইকেট। কিন্তু এরপরেই কিন্তু বলা যেতে পারে যে থাইল্যান্ডের লেগ স্পিনার সুলিপন লাউমি কিন্তু ভাঙন বা ধস নামিয়ে দেন ভারতের মিডল অর্ডারে। তাই ভারত কিন্তু 100 রানে 2 উইকেট ছিল 10 ওভারের শেষে, আর মাত্র 59 রান তোলে আগামী 10 ওভারে বা পরবর্তী 10 ওভারের ক্ষেত্রে।

এবং ভারত শেষ করে 159 রানে 9 উইকেট দিয়ে। অন্যদিকে একইভাবে ভারতীয় স্পিনারদের সামনে দাঁড়াতে পারেননি কিন্তু থাইল্যান্ডের ব্যাটসম্যানরা, এবং দীপ্তি শর্মা, তিনিও কিন্তু 3টি উইকেট নেন, আর নন্দিনী শর্মা 3টি উইকেট নেন, ক্রান্তি গৌড় 1টি, শ্রীচরণী 2টি উইকেট নেন, দীপ্তি শর্মা, প্রেমা রাওয়াত, দীপ্তি শর্মা এবং শ্রীচরণী মিলে এত কৃপণ বোলিং করেন যে থাইল্যান্ডের ব্যাটাররা বা মহিলা ব্যাটাররা তারা কোনো দিশা খুঁজে পান না এবং শেষ পর্যন্ত 94 রানে তারা ভারতের কাছে পরাজিত হয়। এই সংস্করণে এশিয়া কাপে এখনও পর্যন্ত 9 বারের ভেতরে ভারত চ্যাম্পিয়ন হয়েছে 7 বার, এবারও তারা চ্যাম্পিয়ন হওয়ার অন্যতম ফেভারিট বা দাবিদার। অন্যদিকে একবার করে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ ও শ্রীলঙ্কা, 2018 সালে বাংলাদেশ এবং 2024 সালে শ্রীলঙ্কা। এই এশিয়া কাপের ক্রিকেট মহিলাদের ক্ষেত্রে যখন শুরু হয়েছিল তখন প্রথমে ছিল একটি একদিনের ক্রিকেটের ফরম্যাট, পরবর্তীকালে তা রূপান্তরিত হয় টি-20 ক্রিকেটের ফরম্যাটে। একদিনের ক্রিকেটের ফরম্যাটে 3 বারই ভারত জয়ী হয়েছিল এশিয়া কাপ ক্রিকেটে, আর টি-20 ক্রিকেটের ফরম্যাটেও কিন্তু ভারত অনেকবারই জয়ী হয়েছে, শুধু 2 বার তারা পারেনি এবং 2024 সালে ফাইনালে তারা শ্রীলঙ্কার কাছে পরাস্ত হয়েছিল। 2018 সালে সেমিফাইনালে ভারত গিয়েছিল কিন্তু তারা পারেনি, সেই সময় বা 2018 সালের এশিয়া কাপ ক্রিকেটে চ্যাম্পিয়ন হয়েছিল বাংলাদেশ।

চলে আসছি আবারও ক্রিকেটের কথায়, তবে মহিলাদের ক্রিকেট থেকে চলে আসছি পুরুষদের ক্রিকেটে এবং ঘরোয়া টুর্নামেন্টে, যেখানে দলীপ ট্রফি চলছে ভারতে। দলীপ ট্রফিতে দুটি সেমিফাইনাল চলছে। প্রথম সেমিফাইনালটি চলছে পূর্বাঞ্চল ও মধ্যাঞ্চলের ভেতরে। মধ্যাঞ্চল প্রথম ইনিংস শেষ করেছিল 266 রানে।

পূর্বাঞ্চলে। তিনি 81 বলে 92 রানের অনবদ্য এক ইনিংস খেলেন 7টি 4 ও 7টি 6 সাহায্যে। তবে এরপরে কিন্তু সবাই যেন মিডিল অর্ডারের ব্যাটাররা সাজঘরে শোভাযাত্রা করলেন। সুদীপ কুমার ঘরামি 25 রান করেন, বিরাট সিং 5, অধিনায়ক ঈশান কিষাণ 18, অনুকূল রয় 16, মোহাম্মদ কুনাইন কুরেশি 13 রান করেন। আর যদি আমরা তাকিয়ে থাকি মধ্যাঞ্চলের বোলারদের ক্ষেত্রে, সেখানে কিন্তু হর্ষ দুবে 16 ওভারে 66 রান দিয়ে 4 উইকেট নেন। আরিয়ান পাণ্ডে, তিনি 13 ওভারে 1 মেডেন 43 রান দিয়ে 3 উইকেট নেন। যশ ঠাকুর 15 ওভারে 1 মেডেন 66 রান দিয়ে 3 উইকেট নেন। শ্রোতা বন্ধুরা, আমরা রয়েছি আতশকাচের তলায়, আবারও ফিরে আসছি। ফিরে এসেছি আতশকাচের তলায় এবং আমরা আলোচনা করছি দলীপ ট্রফি নিয়ে। দলীপ ট্রফিতে 266 রান, সমসংখ্যক রান প্রথম ইনিংসে, কিন্তু মধ্যাঞ্চলও করেছিল, তার জবাবে পূর্বাঞ্চল করল 266 রান। ওপেনিং জুটিতে অভিমন্যু ঈশ্বরন এবং বৈভব সূর্যবংশী, তারা কিন্তু রান যোগ করেছিলেন 161। 161 রানের মাথায় বৈভব সূর্যবংশী প্যাভিলিয়নে ফেরার পরেই কিন্তু বলা যেতে পারে যে ব্যাটিংয়ে ধস নামে পূর্বাঞ্চলের। এরপর দ্বিতীয় ইনিংসে আজ দিনের শেষ খেলা হওয়া পর্যন্ত মধ্যাঞ্চল করেছে 3 উইকেটে 45 রান। মধ্যাঞ্চলের কুণাল চন্ডেলা বা চন্দেলা, তিনি 2 রান করেছেন। অপর ওপেনার অমন মুখার্জি, তিনি কিন্তু অপরাজিত আছেন 23 রানে। আর রজত পাটিদার, তিনি কিন্তু মুকেশ কুমারের বলে ফিরে গেলেন প্যাভিলিয়নে, এবং প্রথম ইনিংসেও কিন্তু রজত পাটিদার মাত্র 12 রান করেছিলেন, মুকেশ কুমার তাকে বোল্ড আউট করেছিলেন। দ্বিতীয় ইনিংসেও মুকেশ কুমারের বলেই আবারও বোল্ড আউট হয়ে ফিরে গেলেন প্যাভিলিয়নে মাত্র 5 রান করে। আরিয়ান পাণ্ডে 4 রানে অপরাজিত আছেন, আর তাকে সঙ্গ দেওয়ার জন্য রয়েছেন ওপেনার অমন মুখার্জি। আগামীকাল ম্যাচের তৃতীয় দিন দলীপ ট্রফিতে পূর্বাঞ্চল ও মধ্যাঞ্চলের এই হাড্ডাহাড্ডি লড়াই কোথায় গিয়ে দাঁড়ায় তা বোঝা যাবে আগামী কয়েক দিনেই।

আবারও আমরা ফিরে এসেছি আতশ কাছের তলায়, এবং আতশ কাছের তলায় আমরা এখন কিন্তু চলে যাব আরও একটি সেমিফাইনালের কথায়। সেটি দ্বিতীয় সেমিফাইনাল, সেটি অনুষ্ঠিত হচ্ছে দলীপ ট্রফিতে দক্ষিণাঞ্চল ও উত্তরাঞ্চলের ভেতরে। উত্তরাঞ্চল প্রথম ইনিংসে 195 রানে অলডাউন হয়ে গিয়েছিল বা অল আউট হয়ে গিয়েছিল। আজ কিন্তু দক্ষিণাঞ্চল 94 ওভার খেলা হয়েছে আজ দ্বিতীয় দিনে দলীপ ট্রফির এই দ্বিতীয় সেমিফাইনালে। সেখানে 9 উইকেটে 285 রান করেছে দক্ষিণাঞ্চল। দক্ষিণাঞ্চলের ব্যাটারদের ভেতরে উল্লেখযোগ্য বা বলার মতো রান করেছেন সর্বাগ্রে যার নাম করতে হয় তিনি অধিনায়ক তিলক ভার্মা। ভারতীয় ক্রিকেট দলেও তিলক ভার্মা অত্যন্ত গুরুত্বপূর্ণ ক্রিকেটার হিসেবে বিবেচিত হয়ে থাকেন বর্তমান সময়ে। তিলক ভার্মা 106 রান করেছেন 225 বলে, অপরাজিত আছেন 7-4 সাহায্যে। আর শ্রেয়াস গোপাল তারপরে সর্বোচ্চ কোর তিলক ভার্মার পরে, তিনি 169 বলে 11-4 সাহায্যে 87 রান করেছেন, করে তিনি প্যাভিলিয়নে ফিরে গেছেন অর্শদীপ সিংয়ের বলে। আর এছাড়া প্রথম দিকে নারায়ণ জগদীশন যিনি ওপেনার তিনিও কিন্তু 36 রান করেছিলেন। আর আমরা যদি উত্তরাঞ্চলের বোলারদের দিকে তাকাই, পারফরমেন্সের দিকে তাকাই, বাহাতি অর্শদীপ সিং যিনি ভারতীয় ক্রিকেটেও প্রতিনিধিত্ব করেন, তিনি 22 ওভার 6 মেডেন 59 রানে 2 উইকেট নিয়েছেন। আর অনশুল কাম্বোজ তিনি 21 ওভার 6 মেডেন 53 রানে 2 উইকেট নিয়েছেন। গুরনুর ব্রাড যিনিও ভারতীয় ক্রিকেট দলে সদ্য সুযোগ পাওয়া নতুন খেলোয়াড় বা ক্রিকেটার, উদীয়মান প্রতিভাবান ক্রিকেটার, তিনি কিন্তু তার প্রতিভার স্বাক্ষর রেখেছেন আজ 20 ওভার হাত ঘুরিয়েছেন।

টিম এডেন 70 রান 4 উইকেট নিয়েছেন। তাই দিনের শেষে বলা যেতেই পারে যে দক্ষিণাঞ্চল কিন্তু প্রথম ইনিংসে লিড নিয়েছে 90 রানের, যা বেশ কিন্তু ভালো লিড, এবং এটা তাদের ম্যাচের ক্ষেত্রে, ম্যাচের নির্ণয়ের ক্ষেত্রে কিন্তু বড় পার্থক্য গড়ে দিতে পারে। যদিও ক্রিকেট এক মহান অনিশ্চয়তার খেলা, শেষ বল না হওয়া পর্যন্ত কিছুই বলা যায় না, তবু দ্বিতীয় সেমিফাইনালে, দলীপ ট্রফির দ্বিতীয় সেমিফাইনালে দক্ষিণাঞ্চল এই মুহূর্তে উত্তরাঞ্চলের চেয়ে 90 রানে এগিয়ে রয়েছে। তাই আগামীকাল তৃতীয় দিন খেলায় কী হয় এবং দলীপ ট্রফির দুটো সেমিফাইনালের কথাই আপনারা জানালাম, ক্রীড়াপ্রেমীরা, ভারতের ক্রীড়াপ্রেমীরা তাকিয়ে থাকবেন, ক্রীড়া বিশেষজ্ঞরাও, যে দলীপ ট্রফির দুটো সেমিফাইনাল থেকেই কোন দুটি দল ফাইনালে ওঠে।

গতকালই সংবাদ মাধ্যমে বা সোশ্যাল মিডিয়ায় সমাজ মাধ্যমে একটি ছবি ঘোরাফেরা করছে। তিনি প্রাক্তন ক্রিকেটার, ভারতের প্রাক্তন ক্রিকেটার, যথেষ্ট প্রতিভাবান ক্রিকেটার ছিলেন তিনি। বর্তমানে তিনি আম্পায়ারিংয়ের দায়িত্ব যথেষ্ট সুনামের সঙ্গে দায়িত্ব পালন করে চলেছেন। তা সত্ত্বেও সাধারণ মানুষের মতো তিনি মেট্রো রেল বা মেট্রো রেলে যাতায়াত করছেন নিজের শহরে। এই ছবি সংবাদ মাধ্যমে আসার পরেই কিন্তু তার সরল সাধারণ জীবনযাত্রা প্রশংসিত হচ্ছে। তিনি 31 আগস্ট 1969 সালে জন্মেছিলেন ভারতের কর্ণাটকের মহীশূরে। আর তিনি হলেন কপিল দেবের পরে ভারতীয় পেস বোলিংকে যদি কেউ নেতৃত্ব দিয়ে থাকেন সেটা তিনি। এবং তার বলের স্পিড কিন্তু একসময় অনেক ক্ষেত্রেই ভারতীয় কেন বিশ্বের অন্যান্য ব্যাটারদেরও কিছুটা হলেও ব্যাকফুটে ঠেলে দিত। তিনি জভাগল শ্রীনাথ। আর তিনি বর্তমানে ICC-র ম্যাচ রেফারির দায়িত্ব পালন করছেন। আম্পায়ারিং থেকে তিনি ম্যাচ রেফারির দায়িত্ব পালন করছেন। তাকে ভারতের সর্বাপেক্ষা সুন্দরতম ফাস্ট বোলার হিসেবেও বিবেচনা করা হয়ে থাকে। ভারতের একমাত্র ফাস্ট বোলার হিসেবে একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে তিনি 300-এরও বেশি উইকেট নিয়েছেন। আর অবসর গ্রহণের আগে পর্যন্ত ভারতীয় ক্রিকেট দলের তিনি সম্মুখ সারির ফার্স্ট বোলার ছিলেন। একটি তথ্য আপনাদের জানিয়ে রাখি, 1992, 1996, 1999 ও 2003 সালের একদিনের ক্রিকেট বিশ্বকাপ খেলেছেন, এই চারটি বিশ্বকাপ খেলেছেন জভাগল শ্রীনাথ। তিনি 44 উইকেট নিয়েছেন আর সমসংখ্যক উইকেট নিয়েছেন বিশ্বকাপ খেলে আরও এক পেস বোলার, বাহাতি বোলার জহির খান। পরবর্তীকালে তিনিও নেতৃত্ব দিয়েছেন জভাগল শ্রীনাথ অবসর নেওয়ার পরে। পরিসংখ্যানের দিকে যদি তাকানো যায় খেলোয়াড় জীবনের শ্রীনাথের, টেস্ট ম্যাচ খেলেছেন তিনি 67, তার উইকেটের সংখ্যাই আগে বলা যাক। তার উইকেটের সংখ্যা 236 টেস্ট ম্যাচ, ইনিংসে 5 উইকেট নিয়েছেন 10 বার। আর অন্যদিকে তিনি ট্যালেন্টের হলেও ব্যাটের হাতও তার খুব একটা মন্দ ছিল না। তার সর্বোচ্চ রান টেস্ট ক্রিকেটে 76, একদিনের ক্রিকেটে তিনি ম্যাচ খেলেছেন 229 এবং তার উইকেট সংখ্যা আগেই বলেছি 315, আর ইনিংসে 5 উইকেট নিয়েছেন 3 বার। টেস্টের ক্ষেত্রে তার সেরা বোলিং হচ্ছে 86 রানে 8 উইকেট, এবং সেটি কিন্তু বলা যায় যে ফেব্রুয়ারি 1999 সালে কলকাতায় অনুষ্ঠিত টেস্টে পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় ইনিংসে 8 উইকেট নিয়েছিলেন 86 রানে জভাগল শ্রীনাথ। এটি তার কেরিয়ারের বা খেলোয়াড়ি জীবনের অন্যতম কৃতিত্ব। 1996-97 মরশুমে দক্ষিণ

আফ্রিকার বিরুদ্ধে অনুষ্ঠিত 6 টেস্টের সিরিজে তিনি 35 উইকেট নিয়েছিলেন। আর তার অর্জন সমূহের কথা আগেই বলেছি, আর সেক্ষেত্রে আমরা আরও একবার দেখে নিই যে তার ওয়ানডে ক্রিকেটে তার সর্বোচ্চ রান 53। ওয়ানডে ক্রিকেটে অনেক সময় বিভিন্ন সময় অধিনায়করা তাকে ব্যবহার করেছেন পিঞ্চ হিটার হিসেবে। আর আজকের দিনেই অর্থাৎ 31 অগস্ট 1944 সালে আরও এক কিংবদন্তি ক্রিকেটারের জন্ম হয়েছিল, তবে সেটি একটি দ্বীপ রাষ্ট্র বলা যেতেই পারে, জর্জ টাউনে বা ব্রিটিশ গায়ানায় বা অধুনা গায়ানায় জন্মেছিলেন ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটের কিংবদন্তি এবং সর্বকালের অন্যতম সেরা অধিনায়ক ক্লাইভ লয়েড। তার পুরো নাম ক্লাইভ হুবার্ট লয়েড। সতীর্থরা তাকে ডাকতেন বিগ সি, হুবার্ট বা সুপার ক্যাট নামে। আর 6'4" এই দীর্ঘদেহী বাঁহাতি ক্রিকেটারটি কিন্তু যেরকম ব্যাট করেছেন অসাধারণভাবে, দলের প্রয়োজনে মাঝে মাঝে ডানহাতি মিডিয়াম পেস বলও করেছেন। তার অধিনায়কত্বের কথা সবারই জানা, 75 সালের ক্রিকেট বিশ্বকাপ ও 79 সালের ক্রিকেট বিশ্বকাপে তিনি চ্যাম্পিয়ন করেছেন ওয়েস্ট ইন্ডিজকে পরপর দুবার। আর বর্তমানে ICC-র প্রতিনিধি হিসেবে আন্তর্জাতিক ম্যাচগুলিতে ম্যাচ রেফারির দায়িত্বও পালন করেন। ক্লাইভ লয়েড কিন্তু তার কেরিয়ারে 110টি টেস্ট খেলেছেন, রান সংখ্যা 7,515, ব্যাটিং গড় 46.67। অন্যদিকে একদিনের ক্রিকেটে 87টি তিনি ম্যাচ খেলেছেন এবং তার রানের সংখ্যা 1,977, 39.54 তার হচ্ছে গিয়ে গড়। শতরান করেছেন টেস্ট ক্রিকেটে 19টি এবং অর্ধশতরান 39টি, একদিনের ক্রিকেটে 7 রান 1টি এবং 11টি অর্ধশতরান। টেস্ট ক্রিকেটে তার সর্বোচ্চ রান অপরাজিত 242, আর একদিনের ক্রিকেটে তার সর্বোচ্চ রান 102। 2009 সালে ক্লাইভ লয়েড ICC ক্রিকেট হল অফ ফেমে অন্তর্ভুক্ত হন। ক্রিকেটে সেবার জন্য তিনি 2020 সালে নববর্ষের সম্মানে নাইট উপাধি পেয়েছেন। জাভাগল সিনাথ ও ক্লাইভ লয়েড এই দুই ক্রিকেটারের প্রতি রইল আকাশবাণীর ক্রীড়া বিভাগের পক্ষ থেকে জন্মদিনের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।

শ্রোতা বন্ধুরা, জীবনে ও ক্রীড়া জগতে এমন কিছু মুহূর্ত আছে যা অক্ষয় কীর্তি স্থাপন করে। একটু আগেই কিন্তু আমরা বলছিলাম যে ক্লাইভ লয়েডের কথা, আর আজকের দিনেও কিন্তু, অর্থাৎ 31 অগস্ট, সেটিও কিন্তু অমর হয়ে আছে ওয়েস্ট ইন্ডিজেরই সেরা অলরাউন্ডার যিনি কিছুদিন আগেই আমাদের ছেড়ে চলে গেছেন, সেই গ্যারি সোবার্সের কারণে। 31 অগস্টই কাউন্টি চ্যাম্পিয়ন মৌসুমে, সেই দিনটা ছিল শনিবার, এবং তখন কিন্তু নটিংহ্যামশায়ারের হয়ে খেলছিলেন দলের অধিনায়ক গ্যারি সোবার্স, এবং তিনি ম্যালকম ন্যাশ, যিনি সাধারণত পেস বোলিং করতেন, তিনি সেই দিন হঠাৎ করে চলে এসেছিলেন স্পিন বল করতে, এবং প্রথম বল মিড উইকেটের ওপর দিয়ে মাঠের বাইরে, দ্বিতীয় বল আবার ছক্কা, এবার জনাকীর্ণ গ্যালারিতে, তৃতীয় বল একটু অফে সরলেন ম্যালকম ন্যাশ, তাতেও লাভ হলো না, বাঁ পা শূন্যে ভাসিয়ে গ্যারি সোবার্স মারলেন লং অনের ওপর দিয়ে ছক্কা, আর চতুর্থ বল কিন্তু বলাই যায় যে ক্যাচ হয়ে গিয়েছিল, কিন্তু ভার সামলাতে পারেননি রজার ডেভিস, যিনি বাউন্ডারি লাইনে ফিল্ডার ছিলেন, তাই আম্পায়াররা বেশ কিছুক্ষণ ধরে নিজেদের ভেতর এবং ফিল্ডারের কাছ থেকে মতামত নিয়ে সেটিকে ছক্কা ঘোষণা করলেন।

তো সুতরাং পাঁচ ছক্কা হয়ে গেছে, বাকি আর একটি বল। লুইস, বলা যায় যে ম্যালকম নাস তখন প্রায় সব ফিল্ডারকেই পাঠিয়ে দিলেন বাউন্ডারির কাছে, বেশিরভাগই লেগ সাইডে। সোবার্স আন্দাজ করলেন ম্যালকম নাস এবার বল করবেন আরও জোরে, অনুমানে ভুল হলো না তার। বলটি সত্যিই দ্রুত এলো, শর্ট বল। সোবার্স পরে বলেছেন বলটা তার কাছে দেখাচ্ছিল ফুটবলের মতো, পেছনের পায়ে ভর দিয়ে মিড উইকেটের ওপর দিয়ে উঁচু করে মারলেন। বল মাঠ পেরিয়ে গড়াতে গড়াতে চলে গেল কিং এডওয়ার্ড রোজ পর্যন্ত। পরদিন এক স্কুল পড়ুয়া ছেলে বলটা কুড়িয়ে ফেরত দিয়েছিল, আজও সেটি শোভা পাচ্ছে ট্রেন্ট ব্রিজের জাদুঘরে। তাই স্যার গ্যারি সোবার্স কিন্তু আজকের দিনেই এই ঘটনা ঘটিয়েছিলেন ক্রীড়া জগতে, এবং সেই ঘটনা কিন্তু আজও ক্রিকেটের ইতিহাসে অমর হয়ে আছে, অমর হয়ে থাকবেও। আর 1968 সালে এই ঘটনা ঘটেছিল। ক্রীড়াঙ্গন কেমন লাগছে আপনাদের তা জানিয়ে অবশ্যই আমাদের মেলে জানান, AIR@kolkatasports@gmail.com, আর নিজেদের ফেসবুকে গিয়ে টাইপ করুন AIR কলকাতা স্পোর্টস, আর চটপট লিখে জানান আপনাদের মতামত ক্রীড়াঙ্গন কেমন লাগছে আপনাদের। ক্রীড়াঙ্গন রোজ শুনতে থাকুন আর সকলে ভালো থাকুন, এই আশা নিয়েই শেষ করছি আজকের ক্রীড়াঙ্গন। সকলে খুব ভালো থাকবেন।

0: এতক্ষণ শুনছিলেন ক্রীড়াঙ্গন, অনুষ্ঠানটি উপস্থাপনা করলেন বুধাদিত্য মুখোপাধ্যায়। আকাশবাণী মৈত্রী, এখন শুরু হচ্ছে ক্ষেত খামারের কথা।
1: গ্রাম বাংলার শ্রোতা বন্ধুদের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে রামভাই বলছি। বন্ধুরা, বিশেষত আমাদের গুণমুগ্ধ কৃষক বন্ধুদের বলি কিছু কথা। দেখুন, জৈব সার বা জৈব উপাদান, এর কিন্তু জুড়ি মেলা ভার। যদি বলি প্রাণীকুলের ক্ষেত্রে জলই জীবন, তেমনি বলা যেতে পারে মাটির ক্ষেত্রে জৈবই জীবন। জৈব হতে পারে জৈব সার বা জীবাণু সার। এর প্রভাবে মাটির উর্বরা শক্তি ও রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়। বিশেষ করে চাষযোগ্য জমিতে এই জৈব উপাদানের গুরুত্ব অপরিসীম। আসলে কি জানেন, মাটিতে রয়েছে অসংখ্য ক্ষুদ্রাতি ক্ষুদ্র অণু পরমাণবিক জীব, যা খালি চোখে আমরা দেখতে পাই না। অথচ এদের ক্রিয়াকলাপের ফলে মাটির স্বাস্থ্য ভালো থাকে, চাষের ফলন বাড়ে, স্বভাবত মুনাফা বাড়তে পারে এবং আপনাদের অর্থনৈতিক সংকট কমতে পারে। তাতে করে জীবন হতে পারে সুখকর আর আনন্দময়। কাজে এই জৈব উপাদান শুধু মাটি নয়, বরং মানুষের অর্থনৈতিক সমস্যা সমাধান করে সুস্থ ও নিরোগ জীবনযাপনে সহায়ক হতে পারে। নির্ভর করছে মাটির অন্তর্নিহিত এই জৈব উপাদান আপনারা কিভাবে ব্যবহার করছেন তার উপর। আসুন শুনি মাটির এই প্রাকৃতিক জৈব আধারের উপর নির্ভর করে কৃষিভিত্তিক নাটিকা জৈবই জীবন।
2: আমাদের আজকের নিবেদন নাটিকা জৈবই জীবন, রচনা শৈলেন নাথ, প্রযোজনা রামরঞ্জন দাস রায়।
3: দূর, আমি বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি না যে জৈবই জীবন।
4: তুই বিশ্বাস কর বা নাই কর, আমি বিশ্বাস করি। প্রাণীদের ক্ষেত্রে জল যেমন জীবন, মাটির ক্ষেত্রে তেমন জৈবই জীবন।
3: কি বলছো বাবা, জমিতে এত ভালো ভালো সার প্রয়োগ করছি,
4: মানে ভরসে ঘি ঢালছি।
3: ও, তার মানে তুমি বলতে চাইছো আমি শিক্ষিত হয়ে এতটা উজবুক হয়েছি?
4: কত দিন বলেছি বাবা, শুনো, মাটির স্বাস্থ্য পরীক্ষা না করে জমিতে সার দিস না। কে শোনে কার কথা? অমুক চাষি বিঘাপতি দু বস্তার জায়গায় তিন বস্তা সার দিয়ে বিঘাপতি 100 বস্তা আলু ফলিয়েছে।
3: বাবা,
4: তমুক চাষি এত

0: ও সার দিয়ে 40 মন ধান ফলিয়েছে। হ্যাঁ রে, তাহলে তোর হচ্ছে না কেন? হ্যাঁ, তুই ফলাতে পারছিস না কেন? মন দিয়ে আমার কথাগুলো শোন, দেখবি আমরাও চাষে উন্নতি করতে পারবো।
1: নিকুচি করেছে, নিকুচি করেছে তোমার চাষে। শিক্ষিত হয়ে এই কাজ কেউ করে নাকি? আমি আজই শহরে চলে যাব।
0: দেখো দেখি ঠালা,
1: আমি আমি এক্ষুনি বন্ধু নবকুমারকে ফোনটা করি। 9474। হ্যাঁ কে নব? গলাটা অমন শোনাচ্ছে কেন তোর? শরীর ঠিক আছে তো? আচ্ছা ভাই শোন, আমি ফাইনাল ডিসিশন নিয়ে নিয়েছি, তোদের মতো আমিও শহরে গিয়ে কাজ করব। কি বললি, একটু প্রবলেম চলছে? আরে আমি গিয়ে সলভ করে দেব। তুই তো অনেকবার বলেছিস প্লাস অনুরোধও করেছিস, এবার কিন্তু সত্যি সত্যি আমি চাষবাস ছেড়ে চলে যাচ্ছি।
0: না তুই যাবি না। কয়গো শুনছ, একটু এদিকে এসো তো।
1: আরে তুই ডিরেকশনটা দে না।
2: হ্যাঁ,
1: হাওড়া থেকে বালিগঞ্জ, বেশ। তারপর তারপর ওখান থেকে
0: কি মুশকিল, কথাটা শুনবি তো।
1: এক মিনিট, আচ্ছা ধর, হ্যাঁ তুই ফোনটা ধর। বাবা তুমি যতই বলো আমি আর মাঠে যাব না, আমার ঘেন্না ধরে গেছে। বন্ধুকে ফোন করছি, আমি কলকাতায় চলে যাব। জমিতে কিচ্ছু নেই, ওসব নিয়ে তুমিই পড়ে থাকো। যাব যখন বলেছি আমি যাবই।
2: কি হলো, কি এত হাঁক ডাক কেন? কোথায় যাবি রে খোকা?
1: আচ্ছা মা তুমি বলো তো, আগের মতো এখন আর চাষের কাজে সুখ আছে? ঠিক মতো ফসল হয় না, ফসল হলে তার দাম পাওয়া যায় না, দাম পেলে মহাজনের দেনা শোধ হয় না, আর দেনা শোধ হলেও নতুন করে কেউ আর বাকিতে মাল দিতে চায় না। কোন সুখে বাবার সঙ্গে জমিতে কাজ করবো বলতে পারো?
0: এর জন্য তো আমরাই দায়ী বাবা। ফসল যে ফলছিল না তা তো নয়, কিন্তু যেদিন থেকে জমিতে আগুন ধরাতে শিখলি সেই দিন থেকে।
2: আর থাক না এখন ওসব কথা।
1: ও যত দোষ নন্দ ঘোষ, মেশিন দিয়ে ধান কাটলে, সেই ধান ওখানেই বস্তাবন্দি করলে, ন্যাড়াগুলো জমিতে পুড়িয়ে দিতে পারলে, খরচে কত শাস্তি হলো, সেখানটুকু তোমার আছে?
0: খড় পুড়িয়ে জমি নষ্ট করলে জমিটা যে বন্দা হয়ে যায় সেখানটুকু তোর আছে?
1: বিজ্ঞান ভিত্তিক চাষে তুমি কি বোঝো?
2: ছি ছি ছি ছি, চুপ কর, ওভাবে বলতে নেই বাবা, উনি তোমার গুরুজন।
0: বলতে দাও, শিক্ষিত ছেলে, কষ্ট করে লেখাপড়া শিখিয়েছি, মানুষ করেছি, তার মূল্য দেবে না? ফ্রিতে জ্ঞান বাবা ছাড়া দেবে কাকে?
1: আহ বাবা, আমি তোমায় কষ্ট দেবার মতো করে কথাগুলো বলিনি, আর জ্ঞানও দিচ্ছি না। তুমি একটু বুঝে দেখো, এটা বিজ্ঞানের যুগ, জমিতে যে যত বেশি সার দেবে সে তত বেশি ফলন পাবে।
3: দাঁড়াও দাঁড়াও দাঁড়াও সুমন, ভুল ধারণা, ওইভাবে চাষে আমি বিশ্বাসী নই।
2: আরে ঠাকুর বোঝে, এসো এসো ভেতরে এসো।
0: বোঝাও আমার শিক্ষিত ছেলেটাকে একটু বোঝাও।
1: সাধু কাকা, তুমিও বাবার দলে? না আর নয়, এক্ষুনি রেডি হব, কলকাতা আমাকে যেতেই হবে।
3: আরে ছেলেটা মনে হলো খুব রেগে আছে।
2: আরে ও ওই রকমই, পরে সব ঠান্ডা হয়ে যাবে।
0: বাদ দাও, হঠাৎ এখন কি জন্য এলে বলো তো?
2: তোমরা কথা বলো, আমি ওদিকে তোমাদের জন্য একটু চা বসাই, কেমন? আমি একটু চাটা নিয়ে আসি।
3: হ্যাঁ, তোমার রেডিও আছে না?
0: হ্যাঁ তা তো আছে, কেন বলো তো?
3: তাহলে তো তুমি কৃষি কথার আসর শোনো।
0: সময় পাই না।
3: সে কি গো দাদা, কৃষক হয়ে কৃষি কথার আসর শোনো না।
0: আরে ব্যাপারটা কি একটু খুলে বলো তো ভাইয়া।
3: কৃষি গবেষকরা এখন থেকে জৈব সারের উপর জোর দিতে বলছে। হ্যাঁ, কৃষি গবেষকরা এখন থেকে জৈব সারের উপর জোর দিতে বলিছে।
0: পথে এসো।
3: তার মানে?
0: আরে এটাই তো আমার ওই শ্রীমানকে বোঝাতে পারছি না।
3: মানে মানে তুমি এটা আগে থেকে জানতে?
0: জানবো না, খরচ কম, উপকার বেশি, মাটির শরীর স্বাস্থ্য ভালো থাকে, ফসল ফলে বেশি।
3: বাবা তুমি তো দেখছি।
0: আরে এমনকি নিজেরাই বাড়ির অব্যবহৃত জায়গায় খাল কেটে সবুজ আবর্জনা ফেলে তাতে জলে গজানো পানা গোবর ইত্যাদি দিয়ে প্রয়োজন মতো জৈব সার বানিয়ে নিতে পারি।
3: তাহলে তাহলে তুমি চাষে মার খাও কেন গো?
0: ওই ছেলে তোমার ওই শিক্ষিত ভাইপোটাকে কিছুতেই বোঝাতে পারি না, ওর কথা মতো চলে আজ আমার এই অবস্থা।
3: শস্য বিমার ফর্ম তুলিস?
0: না এখনো তুলিনি।
3: চলো চলো বলাকে যাই, সঙ্গে কোন কোন নথিপত্র দিতে হবে জেনে আসি।
0: এখনই যাব, চলো তবে।

0: দাঁড়াও দাঁড়াও, তার আগে তোমার বৌদির হাতের চাটা খেয়ে যাই, এসো।
1: ঠিক বলিস, ঠিক বলিস, চল
0: এসো।
2: না ভাই, মোট কথা আমি আর গ্রামে ফিরতে পারবো না, এটা প্রেস্টিজের ব্যাপার। আসলে বাবার সঙ্গে যা ব্যবহার করে এসেছি না।
3: কিন্তু এখানেও তো কিছু করা যাচ্ছে না, দেখতে দেখতে অনেকগুলো দিন কেটে গেল, অথচ আজও আমাদের গেঞ্জি ফ্যাক্টরিটা খুললোই না।
2: আরও তো ফ্যাক্টরি রয়েছে, চল আমরা সেখানে গিয়ে কাজের খোঁজ করি।
3: লাভ হবে না, সব কন্ট্রাক্ট বেসিসে কাজ।
2: আমরা কন্ট্রাক্টরের সঙ্গে কথা বলবো?
3: আরে আমি তো ভাবছিলাম সব বন্ধুরা মিলে তোর সাথে গ্রামে চলে যাব।
2: আর আমি ভাবলাম নদীর এপার কহে ছাড়িয়া নিঃশ্বাস, ও পারেতে সর্বসুখ আমার বিশ্বাস। দেখ, গায়ে গিয়ে জমিতে কাজ শেখাটা এমন কিছু নয়, কিন্তু ওটা কি লাইফ হতে পারে?
3: কেন হতে পারে না, চাষের কাজে তো এখন কত ভালো ভালো ছেলেরা কাজ করছে, সায়েন্টিফিক ওইতে যদি আমরা নামি।
2: লাভ হবে না ভাইয়া, লাভ হবে না, ফসল ফলাবি ন্যায্য দাম পাবি না, ভোরের পেট ভরাবি।
3: কোনো সুরাহা নেই?
2: না নেই।
0: এই বাবা, এতদিন পরে বাবা ফোন করেছে, কি করব?
3: ধর।
2: হ্যাঁ, কে বাবা, তুমি ভালো আছো? মা? হ্যাঁ হ্যাঁ, আমি ভালো আছি। কাজ পাবো না মানে? এখানে এক গাদা কাজ, তুমি কি বলতে চাইছো বলো তো, আমি ফিরে গেলে ভালো হয়? এই রে, তুমি একা সামলাতে পারছো না। কিন্তু বাবা কি বললে? হ্যাঁ, চাষের কাজে সরকার এগিয়ে এসেছে। বুঝলাম না। ও, নকড়া ছকড়া করে আর জমি ফসল বেচতে হয় না? হুম হুম, ও শস্যগোলা তৈরি হয়েছে তাই বুঝি, চাষিদের উৎপাদিত ফসল সেখানে ন্যায্য দামে বিক্রি হয়। বাহ বাহ বাহ, খুব ভালো খবর। হ্যাঁ, কি বলছো? ও আচ্ছা, ফসল ফলাতে গিয়ে যদি ক্ষয়ক্ষতি হয়, চাষির জীবন বিমার মতো ও শস্য বিমারও ব্যবস্থা আছে, আর প্রিমিয়াম কি বলো, এক পয়সাও না? বাহ, সরকার সুলভ মূল্যে কৃষি যন্ত্রপাতি দেয় জানতাম, সেই সঙ্গে আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ, তুমি এত করে বলছো যখন, তখন কয়েকজন বন্ধুকে নিয়ে গ্রামে ফিরে আসছি। বলছি বাবা, বন্ধুরা কাজ পাবে ওখানে? হ্যাঁ, কি বলো, আমাদের জমিতে ওরা কাজ করবে? বাবা, তাহলে তো আর কোনো চিন্তাই নেই, আমরা আসছি তাহলে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রাখো রাখো, ভালো থেকো। হ্যাঁ, শুনলি বাপ ছেলের কথোপকথন, মানে আই মিন কনভারসেশন? তাহলে চল একটু রেস্ট নিয়ে এখানে যাদের কাজ গেল সেই সব বন্ধুদের সঙ্গে নিয়ে আমরা সবাই মিলে গায়ে ফিরে যাই।
3: বাঁচালি সুমন।
2: আমি নয় ভায়া, বল বাবা বাঁচালো। এবার আমাদের বিপ্লব, প্রকৃতিকে সঙ্গে নিয়ে।
3: বিপ্লব, প্রকৃতি, বোম্বাস্টিং ভাষা সব।

0: দু চরণের গলা মনে হচ্ছে না? দেখি। হ্যাঁ ওই তো।
1: হ্যাঁ একটু দাঁড়িয়ে যাও, কথা আছে।
0: আরে ভ্যান ভর্তি শাক সবজি, তুমি একটু পা চালিয়ে এসো।
1: আসছি আসছি আসছি। বাবা এই বয়সে প্যাটেল ভ্যান চালিয়ে টাট্টু ঘোড়ার মতো যেভাবে যাচ্ছ না, আসা আসা লোক তো ভয় পেয়ে যাবে গো দাদা।
0: কি যে বলো ভায়া, রোদে জলে কাজ করলে চাষিদের এরকম বয়স্কই মনে হয়। এখনো আমার 3 কুড়ি হয়নি তা জানো,
1: কিন্তু কিন্তু দেখে তো মনে হয়
0: বুড়ো হয়ে গেছি, তাই না? যাকগে, কি বলতে চাইছিলে বলো।
1: বলছিলাম জমিতে তোমার নতুন নতুন লেবার কাজ করছি দেখলাম, কাজ করছে বেশ কিছুদিন ধরে। তা কোথেকে আমদানি করলে গো? বাঁকুড়া না মুর্শিদাবাদ?
0: আরে ওরা সব সুমনের বন্ধু, কলকাতায় কাজ করতো, ছেলের সঙ্গে এসেছে। বসে থাকবে কেন, সকলে মিলে আমাকে একটু সাহায্য করবে।
1: তাই বলে প্রত্যেক দিন? ছেলেগুলো বেশ করিত কম আছে বলো।
0: সে তো আমার সবজি বোঝাই, ভ্যান দেখেই বুঝতে পারছো। এক আমি পারতাম এত কিছু ফলাতে?
1: তাও বেশি পারতে না, ওদেরকে ওদেরকে সেই ভাবে রেখে দাও না গো।
0: সম্ভব নয়।
1: কেন সম্ভব না? এখানে তো 450 টাকা নিজে কোনো লেবার নাই গো, ওদেরকে যদি।
0: আচ্ছা তুমি কি এই কথাটাই বলতে এলে?
1: এই ভাগ্যিস বললে, আসল কথাটাই তো বলা হয়নি গো।
0: তাড়াতাড়ি বলো।
1: সেদিন তো ব্লকে গিয়ে শস্য বিমার ফর্ম নিয়ে এলাম, আমি জমাও দিয়ে দিছি। তুমি জমা দিছ?
0: আরে ওই ভোটার কার্ড, আধার কার্ড, জমির নথিপত্র সহ আর একটা কি জানো,
1: ব্যাংকের পাসবুক গো।
0: হ্যাঁ আজ সব জেরক্স করে ওই সুমন জমা দিয়ে আসবে বলে।
1: এই এই ভুল কইও না, আগামী কাল কিন্তু শেষ দিন।
0: না না ভুল হবে না, এখন চলি, দেরি হলে ওদিকে আবার সবজি মান্ডি বন্ধ হয়ে যাবে।
1: হ্যাঁ হ্যাঁ যাও যাও।
0: সাধুচরণের সব দিকে খেয়াল আছে, তবে মনটা ভালো না। চলি চলি

0: কি বলছিস সুমন, জমিতে কাজ করলে তোর বাবা পার ডে 400 টাকা করে দেবে, মানে মাসিক 12,000?
1: হ্যাঁ, ভেবে দেখ।
0: বাবা বা, দেখ হাড় ভাঙা পরিশ্রম করে গেঞ্জি ফ্যাক্টরিতে পেতাম মাত্র 7,000 টাকা, সে জায়গায় রুক্ষ পল্লীর এই অঞ্চলে
1: মজুর মেলে না। তাই
0: কেন কেন মজুর মেলে না কেন?
1: দেখ ভাই, পড়াশোনা করলে সরকারের এত সুযোগ সুবিধা আছে যে খেটে খাওয়া ঘরের ছেলে মেয়েরা লেখাপড়া শিখে জমিতে কাজ করতে চায় না, ফলে একটা জায়গা ক্রমশ শূন্য হয়ে পড়ছে।
0: কিন্তু ধর,
1: কৃষি যন্ত্রপাতির ব্যবহারে লেবার সুরাহা কিছুটা হয় ঠিকই, তবে ম্যানুয়াল চাই।
0: তাহলে বলছিস সব বন্ধুরা মিলে চাষের কাজে লেগে যাব?
1: ওটা তোদের ব্যাপার, পথ আমি দেখালাম, মত তোদের।
0: মত আছে সুমন, শুধু আমার মত নয়, মোহন, অজিত, রাজীব, এমনকি শামসুর, প্রত্যেক বন্ধুরই মত আছে। কালি ওরা বলাকওয়া করছিল শহরে শান্তি নেই, গ্রামগঞ্জ ঢের ভালো
1: বলছিল।
0: হ্যাঁ, আরো বলছিল যে
1: কি,
0: ভূমি হলো লক্ষ্মী, আর সেই লক্ষ্মী মায়ের সেবা যত্ন করতে পারলে আমরা নিশ্চয়ই আশীর্বাদ পুষ্ট হব।
1: তাই বুঝি? তাহলে আমি বরং বাবাকে গিয়ে বলি।
2: খুব পরিশ্রম হচ্ছে আর আমরা কাজ করতে পারবো না, তাই তো?
0: না না মেসোমশাই, তা নয়।
2: দেখো, তোমাদের মজুর বা মজুরি বলবো না। আচ্ছা, তোমাদের পারিশ্রমিকটা যদি 500 টাকা করে দিই।
0: 500 টাকা?
2: না মানে যারে তোমরা আমার ফসল কাটছো।
0: সবাই মিলে তো ফসল কাটছি, ঠিক কথা, কিন্তু ফলাচ্ছেন তো আপনি।
2: আমি ফলাচ্ছি না বাবা, আমি ফলাচ্ছি না, ফলাচ্ছে আমার তৈরি করা ওই যে দেখছো ওই জৈব সার।
0: জৈব সার?
2: অল্প পরিমাণ রাসায়নিক সারের সঙ্গে ওই জৈব সার মিশিয়েই তো আমার আজ এত বাড়বাড়ন্ত।
1: আচ্ছা বাবা, ওই জৈব সার আমিও তো দিতাম।
2: বোকা, তুই যেগুলো দিতি সেগুলো মাটি, মাটি কিনে এনে জমিতে ফেলতিস, কিন্তু আমি নিজের হাতে তৈরি করা জিনিস দিই।
1: আচ্ছা, তার মানে নিজে হাতে গড়া মোর কাঁচা ঘর খাসা।
3: কই, কোথায় গেল সে? কোথায় গেল? এই যে বলি, কি বেআক্কেলে মানুষ গো তুমি, হ্যাঁ? এখনো ছেলেটাকে আনতে পাঠাওনি, বেশ গল্প ছুড়ে দিয়েছে।
2: তুই বাবা একবার মাংসের দোকানে যা, মা খুব রেগে আছে।
3: না রাখ।

0: কিরকম?
1: দেখ ভাই, জমিতে জৈব সার প্রয়োগ করায় ফসল বেশি ফলছে, আর ফসল বেশি ফলায় টাকা বেশি পাওয়া যাচ্ছে, আর টাকা বেশি পাওয়ায় তোর বাবা আমাদেরও মাইনেটা বেশি বাড়িয়ে দিচ্ছে।
0: স্বাভাবিক।
1: সেই ভাবনায় উঠে আসছে কারা?
0: কারা?
1: আমার মতো হতভাগ্য কাজ হারানো বন্ধুরা।
0: নব,
1: তার ফলে আমাদের জীবনগুলোকে এই মুহূর্তে সুখময় করে তুলল কে? ওই জৈব সার।
0: অর্থাৎ তুই বলতে চাইছিস যে
1: ইয়েস, জৈবই জীবন। এই তো মেশোমশাই এসে গেছে, মেশোমশাই আসুন আসুন। আচ্ছা, আমি ঠিক বললাম তো?
2: সব শুনেছি। তাহলে আমার সঙ্গে বলো, আমরা চাষ করব আনন্দে,
1: আমরা চাষ করব আনন্দে,
2: তোমরাও করবে চাষ,
1: তোমরাও করবে চাষ,
2: জৈব সার প্রয়োগ করে,
1: জৈব সার প্রয়োগ করে,
2: সুখের অব বারো মাস,
1: সুখের অব বারো মাস,
2: কারণ
1: জৈবই জীব।
2: সাবাস।
3: সবাই এখানে আসো দেখছি।
0: ওই দেখো, সাধু কাকা আবার চলে এসেছে।
1: তাই তো, তাই তো।
3: হ্যাঁ হ্যাঁ, আরে শুধু আমি নয়, আমার সঙ্গে দেখো কারে ধরে আনছি, গোলকদা।
1: আরে গোলকদা জি জি, এসো এসো।
3: গোলকদা নয়, গোলকদার সাথে পুরো দলবলকে ধরে আনছি।
0: হ্যাঁ তাই তো
1: দেখছি। হ্যাঁ
3: তো গোলকদা, সবাই যখন আমরা এখানে একসাথে হইছি, তো একটা ওই জৈব নিয়ে, ওই সারটা নিয়ে একটা কিছু কৃষি গান বাজনা জম্পেস করে হবে নাকি?
1: হয়ে যাক হয়ে যাক, খুব ভালো হবে, আমরা সবাই মিলে শুনবো। গোলকদা একটু ধরো ধরো, একটা জৈব নিয়ে গান ধরো না।
3: গোলকদা চলেন, ঢোলটাকে ঠিক করে ধর। বাবা ঢোলটাকে, বাবা সবাই একসঙ্গে বাজা। এই
1: ঢোলটাকে
3: তুই বাজা, বাজা।
2: আমি এখানে বসি।

0: জৈবই জীবন নাটিকাটি এখানেই শেষ হল। বিভিন্ন চরিত্রে অভিনয় করলেন গোপীনাথ, শৈলেন নাথ, সুমন, সুব্রত চক্রবর্তী, নবকুমার, পার্থ সারথি রাউত, সাধুচরণ, অর্পণ ভট্টাচার্য এবং স্বর্ণলতার ভূমিকায় চৈতালী মল্লিক। তর্জাগান পরিবেশন করলেন গোলক নস্কর ও সহশিল্পীবৃন্দ। রচনা শৈলেন নাথ, সম্পাদনা ও নির্দেশনা ডক্টর অঙ্কুশ দাস, প্রযোজনা রামরঞ্জন দাস রায়।
1: ক্ষেত খামারের

0: আপনার স্বাস্থ্য অনুষ্ঠানে আজকের বিষয়, বায়ু দূষণ থেকে হার্টের অসুখ। বলছেন হৃদরোগ বিশেষজ্ঞ ডাক্তার দেবাশিস দত্ত।
1: বায়ু দূষণ থেকে হৃদযন্ত্রের অসুখ একটি তুলনামূলকভাবে স্বল্পালোকিত ও অনালোচিত বিষয়। আমরা হার্টের সমস্যা প্রসঙ্গে খাদ্যাভ্যাস, শারীরিক পরিশ্রমহীনতা, উচ্চ রক্তচাপ বা মধুমেহ ইত্যাদি বিষয়ে যতটা গুরুত্ব দিই, বায়ু দূষণকে সম্ভবত তার শতাংশের এক ভাগও নয়। এখন প্রশ্ন হল, বায়ু দূষণ কী এবং কিভাবে তা আমাদের আক্রমণ করে? বাতাসে যেসব কণারা ভেসে বেড়ায়, তাদের মধ্যে যাদের মাপ 250 মাইক্রোমিটারের কম, যাদেরকে বৈজ্ঞানিক পরিভাষায় PM2.5 বলে অভিহিত করা হয়, তারা সহজেই প্রশ্বাসবাহিত হয়ে আমাদের শরীরে পৌঁছে যায় এবং শরীরের বিভিন্ন প্রত্যঙ্গে ইনফ্লামেশন বা প্রদাহ এবং অক্সিডেটিভ স্ট্রেস, যা শরীরের বিভিন্ন কোষে ফ্রি র্যাডিক্যাল ও অ্যান্টিঅক্সিডেন্টের ভারসাম্যকে বিঘ্নিত করে অ্যান্টিঅক্সিডেন্টের অনুপাতে ফ্রি র্যাডিক্যালসের পরিমাণ বাড়িয়ে দেয়, তার মাধ্যমে এরা এই ক্ষতি সাধন করে। ফলে উচ্চ রক্তচাপ, শ্বাসকষ্ট, করোনারি ধমনির অসুখ, ব্রেন স্ট্রোক, নিদ্রাহীনতা ইত্যাদি সমস্যার উদ্ভব হয়। সব মানুষ এবং মনুষ্যতর প্রাণীরা এই দূষণের শিকার। বিশেষ করে যাদের এই ধরনের অসুখ আগে থেকেই আছে, তাদের ক্ষেত্রে ঝুঁকির মাত্রা আরও বেশি। এখন আমাদের ভাবতে হবে এই বায়ু দূষণের উৎস কী। প্রধানত শহরাঞ্চলে গাড়ি থেকে নির্গত ধোঁয়া, বৃহৎ নির্মাণ থেকে নির্গত ধুলো ধোঁয়া, কলকারখানার বিষাক্ত উদ্গিরণ, গ্রামাঞ্চলে কৃষিকাজ সংক্রান্ত জৈব ও অজৈব পদার্থ ঘটিত বায়ু দূষণ আর নানান রকম অগ্নিকাণ্ড উদ্ভূত ছাই, এগুলি হল এই দূষণকণার প্রধান উৎস। যেমন জঙ্গলে আগুন লাগলে সেই ধোঁয়াও বহু দূরের লোকালয়ে পৌঁছে যায়, এবং এই সব দূষণকণারা অনেক সময় দীর্ঘদিন ধরে আমাদের পরিবেশ ও পরিমণ্ডলে থেকে যায় এবং বাতাসবাহিত হয়ে বহু দূরে দূরে ছড়িয়ে পড়ে। ফলে এর ক্ষতিকারক ভূমিকা সুদূর প্রসারী হতে পারে। আমেরিকার ক্লিভল্যান্ড ক্লিনিকে ডাক্তার সঞ্জয় রাজাগোপালনের দল যে সমীক্ষা করেন, তাতে দেখা যায় মাত্রাহীন বায়ু দূষণের ফলে অল্প সময়ের মধ্যে হৃদযন্ত্র সংক্রান্ত অসুস্থতা বৃদ্ধির পরিমাণ 1-3%, যা দীর্ঘকালীন পরিসরে 10% পৌঁছাতে পারে। তাহলে উপায় কি? বায়ু দূষণ এড়ানোর যে উপায়গুলো বা পদ্ধতিগুলো আমাদের ভাবতে হবে, ক্ষুদ্র পরিসরে 1, যতটা সম্ভব গাড়ির ব্যবহার কম করা। গাড়ির সংখ্যা নিয়ন্ত্রণের প্রধান উপায় হল ব্যক্তিগত পরিবহনের পরিবর্তে গণপরিবহনে গুরুত্ব দেওয়া এবং ব্যাটারি চালিত গাড়ি ব্যবহার করা। 2, শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্রের ব্যবহার কমানো। 3, দূষণবিহীন যানবাহন ব্যবহার করা। আর বৃহৎ পরিসরে যেগুলো ভাবতে হবে, খনিজ পদার্থভিত্তিক শক্তি উৎপাদনের পরিবর্তে বিকল্প শক্তি, যেমন সৌরশক্তি, বায়ুশক্তি ইত্যাদির ব্যবহার করা। 2, বায়ু দূষণ নিয়ন্ত্রণ পরিকাঠামোকে শক্তিশালী করা এবং তার জন্য সব রকম সরকারি ও বেসরকারি উদ্যোগ নেওয়া। আর সবশেষে বলি, যা প্রধানত প্রয়োজন, আরও বৃক্ষরোপণ, আরও সবুজায়ন।
0: আপনার স্বাস্থ্য অনুষ্ঠানে আজ শুনলেন বায়ু দূষণ থেকে হার্টের অসুখ। বললেন হৃদরোগ বিশেষজ্ঞ ডাক্তার দেবাশিস দত্ত।

আকাশবাণী মৈত্রী, এখন দ্বিতীয় অধিবেশনের মৈত্রী পঁচাত্তরঙ্গের আগামী অনুষ্ঠানের কথা। একটু পরেই 7টার সময় শুনবেন বেতার নাটক ছোড়দি, রচনা বিভূতিভূষণ মুখোপাধ্যায়, বেতার নাট্যরূপ মিহির কুমার মজুমদার, প্রযোজনা পাপিয়া চক্রবর্তী। 8:15 বাংলা ব্যান্ডের গান, 9টায় কথায় গানে, উপস্থাপনায় সিদ্ধার্থ মজুমদার। 9:15 বিশ্ব পরিক্রমা, 9:45 জ্ঞান বিজ্ঞানের আসর, মরণোত্তর দেহদান, সুদীপ্ত সাহারায়ের সাক্ষাৎকার। সাক্ষাৎকারটি গ্রহণ করেছেন ডক্টর মানস প্রতিম দাস। 10:15 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান, আজ এই অনুষ্ঠানে শুনবেন বাঁশি, শিল্পী পণ্ডিত সুদীপ চট্টোপাধ্যায়, রাগ মিয়া কে মালহার, শিল্পীকে তবলায় সহযোগিতা করবেন পণ্ডিত পরিমল চক্রবর্তী। 10:45 উপমহাদেশের খবর, 11টায় হারানো দিনের গান, উপস্থাপনায় সিদ্ধার্থ মজুমদার। 12টায় মৈত্রীর দ্বিতীয় অধিবেশনের সমাপ্তি।

ইতিহাসের মণিমাণিক্য, সাম্রাজ্যের ভাঙা গড়া, মানুষের হাসি কান্না খোদাই আছে ইমারতে, শিলালিপিতে, মুদ্রায়, লেখা আছে পুঁথিতে, ধূসর জীর্ণ বস্ত্রখণ্ডে। ইতিহাসের কাছে ফেরা প্রতি মঙ্গলবার সকাল 8:30 অনুষ্ঠান ঐতিহাসিক শহরের কথা মৈত্রী প্রচার তরঙ্গে। ইতিহাসের সঙ্গে আপনার সাপ্তাহিক সম্পর্ক ঐতিহাসিক শহরের কথা 594 কিলোহার্টজে ভারতীয় সময় সকাল 8:30, বাংলাদেশ সময় সকাল 9:00। শুনতে ভুলবেন না।

সেপ্টেম্বর মাসে বুধ সকালে অনুষ্ঠানে চিঠি লেখার বিষয় বেড়ানোর প্রস্তুতি। গতবার হোটেলটা একেবারেই ভালো হয়নি, আর গাড়িটা মাথায় হাত বুলিয়ে অতগুলো টাকা নিয়ে নিল, অথচ ঘোরানোর বেলায় লবডঙ্কা। জায়গা বাচ্চাটাও ঠিক হয়নি, আরও খোঁজ নেওয়ার দরকার ছিল। এবার যেন এসব না হয়। আর হ্যাঁ, একদল কেবল গাড়ির পেছনে সিটে বসবে, সেটাই বা কেমন ধারা বিচার? সুতরাং এবারে বেড়ানোর নকশা নিখুঁত করতে কোমর বেঁধে লেগে পড়েছেন সবাই। আপনিও কি দলে আছেন?

0: খুশি থাকুন বা নাই থাকুন, খেয়াল রাখুন যে সেপ্টেম্বর মাসে বুধ সকালে অনুষ্ঠানে চিঠি লেখার বিষয় বেড়ানোর প্রস্তুতি। চিঠি পাঠিয়ে দিন বুধ সকালের দপ্তরে। চিঠিতে শব্দ সংখ্যা রাখুন 200-র মধ্যে। ডাকযোগে চিঠি পাঠানোর ঠিকানা বুধ সকালে আকাশবাণী মৈত্রী প্রযত্নে কেন্দ্র অধিকর্তা আকাশবাণী ভবন ইডেন গার্ডেন্স কলকাতা 700001 পশ্চিমবঙ্গ ভারত। ইমেল করার ঠিকানা maitrikotha@gmail.com maitrikatha maitrikotha@gmail.com। অনুগ্রহ করে মনে রাখবেন, অ্যাটাচমেন্টে চিঠি পেলে সেটা নেওয়ার ক্ষেত্রে সমস্যা হয়। তাহলে সেপ্টেম্বর মাসে বুধ সকালে বেড়ানোর প্রস্তুতি।
1: আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টসে। এখন শুনবেন নাটক।
0: আজকের নাটক ছোড় দি, কাহিনী বিভূতিভূষণ মুখোপাধ্যায়, বেতার নাট্যরূপ মিহির কুমার মজুমদার, প্রযোজনা পাপিয়া চক্রবর্তী। নাটক ছোড় দি।

0: ঠাকুর, ও ঠাকুর।
1: কি বাবু?
0: আরে বাবা এদিকে শোনো না
1: বাবু,
0: বর্ষা বাদলার বিকেলটা যে মাঠে মারা গেল বাবা, কোন বাবু টাবু এসেছিল?
1: পোস্ট মাস্টার বাবু এসেছিলেন, আপনি নেই দেখে মাছ ভাজা আর এক কাপ কফি খেয়ে চলে গেলেন।
0: চলে গেলেন হে, আপনি চলে গেলেন, তুমি যেতে দিলে কেন? আটকে রাখবে তো, তোমায় দিয়ে কিচ্ছু হবে না। আর কেউ আসেনি?
1: না তো বাবু,
0: আমি ভাবলাম ঘুরতে ঘুরতে সবাই একবার আসবে, একটু জমি আড্ডা দেবো।
1: তা আপনি তো ছিলেন না বাবা।
0: আরে বাবা ছিলুম না কি আর সাদে, বাজারে গিয়েছিলুম, সেখানেও তো কাউকে দেখলুম। কি জায়গা রে বাবা, একটু গপ্প সপ্প করবো তা লোক জোটে না, ধরে ধরে আনতে হয়। আসলে সবই তোমার জন্য, বুঝেছো? সব তোমার জন্য।
1: আমার জন্য?
0: তোমার জন্য।
1: আমি কি করলুম বাবু?
0: তোমার হাতের রান্নাটাই তো টোপ বাবা, যে একবার খাচ্ছে সে তো আর চারে ভিড়ছে না। চাটা গুলো একটু ভালো করে করো, আমার ছোড়দির হাতে রান্না যদি খেতে না।
1: আপনার ছোড়দিকে নিয়ে এসে আমাকে ছেড়ে দিন বাবু, আপনার ওই ছোড়দির গল্পের জন্যই বাবুরা সব পালিয়ে বেড়ায়।
0: চুপ, পালিয়ে বেড়ায় মিনি পয়সা খাওয়াবো, আমার গল্প শুনবে না ইয়ার কি? তোমাদের পোস্ট মাস্টার বাবু টুক করে ফাঁক তালে সে খেয়ে গেল, তা বলতে পারলে না যে বসুন বাবু আসছেন। তোমা ঠাকুর
1: বাবু,
0: ঠাকুর দেখো কে এদিকে আসছে,
1: দেখো
0: না দেখো না, ওই যে ওই যে মাথায় ছাতা, কি নাম জানো বাবুটির? হ্যাঁ
2: বলো
1: বাবু।
0: হ্যাঁ
1: বাবু, উনি তো শৈলেন বাবু, চেঞ্জার।
0: দূর বাবা, চেঞ্জার হোক রেঞ্জার হোক, রেঞ্জের মধ্যে যখন এসেছে ঠাকুর পাকড়ো। আরে শৈলেন বাবু না,
3: বর্ষার দিনে ছাতা দেখলেই খেজুরে আলাপ, মাথা গলাবার ধান্দা, বুঝেছি। শুনুন, আমি কিন্তু উল্টো দিকে যাব। হ্যাঁ
0: আরে উল্টো দিক কি মশাই, আমার যাওয়াও নেই আসাও নেই, এই যে দাঁড়িয়েছেন না ছাদ থেকে গা বাঁচাতে, এটাই আমার বাড়ি। ছাতাটা নতুন কিনলেন বুঝি?
3: কি করে বুঝলেন?
0: এই যে কালীগোলা জলগড়, এই রে আমার গায়েও এক ফোঁটা পড়লো।
3: তাই তো, কি জিনিস মশাই দেখেছেন, এক পশলাতেই ভরসা।
0: হ্যাঁ মোজা, এই জন্যই আমি ছাতা ব্যবহার করি না, বুঝেছে?
3: হ্যাঁ তাছাড়া যা দাম, মাথার চেয়ে ছাতার দাম বেশি।
0: হারি মশাই, আপনাকেই তো খুঁজছিল।
3: তার মানে
0: ছাতার সঙ্গে মাথা কি মিল মেলালেন, সত্যি আমার ছোড়দির কথা মনে পড়ে গেল।
3: মানে ছোড়দির কি মানে, মাথা না ছাতা?
0: আরে বলছি বলছি, সব বলছি, আগে আসুন আসুন আমার বাড়িতে, উঠে আসুন,

0: যেটা খাওয়াচ্ছে মতলব কি রে বাবা?
1: কি বিবির করছে মনে হয় কিছু ভাবছেন নাকি?
0: না না ভাবছি মানে যা ভিজেছি তাতে শুধু চাই মানে কুলবে না, ইনফ্লুয়েঞ্জা ইনফ্লুয়েঞ্জা বড়িও খেতে হবে।
1: ভাববেন না সেটাও আছে। তাও তো আমার সর্দির পাল্লায় পড়েননি, একটা ছোটখাটো ডাক্তার বলতে পারেন, একটা হাঁচি দিলে বলে দেবে সর্দির হাঁচি না নস্যির হাঁচি।
0: চলুন মানে ডাক্তার দেখাবার মতো কিছু হয়নি, তার উপর লেডি ডাক্তার। দেখুন আপনার সর্দিকে বলবেন আরেক দিন এসে ওনার হাতের ওষুধ খেয়ে যাব।
1: আরে মশাই ওষুধ সে আবার খেয়ে যাবেন কি মশাই?
0: ও আমার অভ্যেস আছে জানেন, আমার গৃহিণী একটু আধটু চর্চা করে। বসে আছি বসে আছি, উনি শিশু নিয়ে এসে দাঁড়ালেন, হ্যাঁ কর তোর নাম, উনি গোটা কতক দানা ফেলে দিলেন একেবারে জিভে
1: ডগায়। হয়
0: ওই যদিন ভালো থাকি, স্ত্রীর ওষুধে খুব কাজ দেয়। আচ্ছা চলি, হ্যাঁ আর একদিন আসবো।
1: আর একদিন কি মশাই? কালই আসবে।
0: কাল?
1: ভয় নেই ভয় নেই, সর্দি এ বাড়িতে থাকে না, আমি একাই আছি, একটি ঠাকুর আছে লোকাল লোক, সে রেঁধে বেড়ে দেয়। তাই বললেন মশাই সর্দির মতো রাঁধতে পারেন?
0: তা তো বটে। আচ্ছা চলি। হ্যাঁ রমলা দরজা খোলো।
2: যাই বাব্বা বাব্বা, এতক্ষণে বাবুর বাড়ি ফেরার সময় হলো, আমি এদিকে ভেবে ভেবে সারা। তা বৃষ্টির সময় কোথায় ছিলে শুনি?
0: আর বলো না, এক নাছোড় বান্দা লোকের পাল্লায় পড়েছিলাম।
2: সে আবার কে?
0: ক্যাসেট টাউনের হিরণময় বাবু, চেঞ্জার। যত বলি ছোড় দে তত বলে ছোড় দি। তাহলে জানো এটা ধ্বংস মধ্য কি করে যে এত সর্দির না ওটা হয় মাথায় ঢোক?
2: তোমার ভাগ্য ভালো যে এতদিন পরে ওর খপ্পরে পড়েছ। দেওঘর শুদ্ধ লোক, ওর ভয় অস্থির।
0: সত্যি?
2: বলে সর্দি বাবু। তা তোমাকে চা খাওয়াতে চাইনি?
0: তা মিথ্যে বলবো না, অনেকবার বলেছে।
2: খাওনি তো? বেশ করেছ, আমাদের পাশের বাড়ি বিপিন বাবু বলছিলেন এক কাপ চা মিন্স এক ঝুড়ি ছর্দি।
0: তাই নাকি?
2: চা ফুরুবে গল্প ফুরুবে না, সেই জন্য নাকি পুরনো চেঞ্জাররা হিরণময় বাবুর মুখোমুখি হলেই বলে দেওঘরে এসে চা ছেড়ে দিয়েছি।
0: না না ওসব লোকের বাড়তি কথা, একটু বেশি কথা বলেন ভদ্রলোক ঠিকই, কিন্তু এই বয়সে কজন বাঙালি তার দিদিকে এরকম ভালোবাসে বল? যাক কথা যখন দিয়েছি যেতে একদিন হবে, কি বলো?
2: যেও।
3: না না না আজ আপনার কোনো কথা শুনবো না শৈলেন বাবু। না না একেবারে রাত্রের আহারটা এখানেই সেরে যেতে হবে।
0: রাত্রের আহার?
3: ঠাকুর
0: ইয়ে
3: ঠাকুর
4: বাবু।
3: আরে নিয়ে এসো নিয়ে এসো।
4: এই যে বাবু এই যে।
3: বা বা বা বা, এটা কি? হ্যাঁ মাছের ফ্রাই।
4: হ্যাঁ বাবু
3: ওকে দাও ওকে দাও
4: দাও দাও দাও। এই নিন এই নিন
3: নিন, হাত লাগান, দেখবেন গরম গরম।
4: ভালো হয়নি বাবু?
0: না না বেশ ভালোই লাগছে তো।
3: তুমি একটু যাও তো ঠাকুর, ওদিকে যাও।
4: আচ্ছা যাচ্ছি বাবু।
0: আপনার কেমন লাগছে বাবু?
3: খারাপ হয়নি সে কথা বলছি না, লোকটা রাঁধে ভালোই। কথা হচ্ছে কি জানেন, আপনাকে এবার দোষ দিই কি করে, সর্দির হাতে রান্না তো খাননি, ফ্রাই খেয়েছি অনেকে রাতেই মশাই। দিল্লি লখনৌয়ের বড় বড় হোটেলও বাদ যায়নি, কিন্তু আমার সর্দির হাতের ফ্রাই জিনিসই আলাদা
0: মশাই।
3: এই যে এবারটা হাতের ফ্রাই অন্যমনস্ক ভাবে খেয়ে গেলাম তো ঠিক আছে, ভালোই লাগলো, কিন্তু ওই যে সর্দির ফ্রাইয়ের কথা মনে পড়ে গেল, আর চলবে না, সব ফিকে মেরে গেছে। ঠাকুর আর কিছু করেছো না বাবুকে? তোমার ফ্রাইয়ের নমুনা দেখি বাড়ি পাঠিয়ে দেবে?
0: না না ঠিক আছে
4: বাবু, মামলেট বানাচ্ছি নিয়ে আসছি।
3: না না এই ঠাকুর দেখছি আজকে আমার খাওয়াটা একবারে মাটি করে দিল।
0: কেন কি হলো বলুন তো?
3: ওই যে বললাম যাতে যাতে সর্দির হাত বিশেষ করে খোলে বেছে বেছে সেইগুলি আজ নেতেছে বেটা। আরে বাবা অন্যদিনও যে না রাঁধে এমন নয়, অন্যমনস্ক হয়ে খেয়েও যাই বেশ, কিন্তু ওই যে বললাম একবার যখন সর্দির কথা মনে পড়ে

0: আছে শৈলেন বাবু,
1: এ যে আপনার বরে সাপ হয়ে দাঁড়ালো,
0: কিরকম
1: নানা নানা একটু মনে জোর করে তাকে ভুল
0: ছোড় দিকে কি করে ভুলি বলুন,
1: চেষ্টা করুন। দেওঘরের জল বুঝছে না কেন, দেওঘরের জল এখানে উপোস দিলে যে নারী হজম হয়ে যাওয়ার ভয় হয়, সে যে উপোসের পেটে একটা ব্যামোটাম হয়ে অমন সর্দির হাতে রান্না খাওয়ার পার্টি উঠিয়ে দেবে না।
0: তাহলে শুনুন, আপনাকে একদিনের একটা ঘটনা বলি। শুনেই যান, ওই বাড়িতে বুঝলেন ফ্রাই চপ আর অমলেটের কম্পিটিশন, বৌদি ছোড়দি আর ছোট খুড়িমা, তা আমি ছুটিতে গেছি, আমার উপর দিয়ে পরীক্ষা হয় বুঝলেন। খুড়িমা তার বাপের বাড়ি থেকে একবারে খাঁটি গাওয়া ঘি জোগাড় করেছে, বৌদি পরেশদাকে দিয়ে এক নম্বর লাউডা নিয়েছে একবারে সাহেব হোটেলের রান্নাঘর থেকে, সব চুপি চুপি বুঝলেন, নিজের নিজের মশলা, নিজের নিজের ভাজার সরঞ্জাম, নিজের নিজের রান্না, কেউ কাউকে কায়দাটা জানতে দেবে না, তো ব্যাপারটা বুঝতে পেরেছে। তারপর পরীক্ষার পদ্ধতিটাও লক্ষ্য করবেন, সেটা ওই ছোড়দিদি ব্রেন, প্রত্যেক প্লেটে মাল থাকবে মেশানো, ছোড়দির চপ তো বৌদির অমলেট, তো খুড়িমার ফ্রাই, এই রহস্যটুকু বলেছেন আর আমার কাছে গোপন রাখা হয়েছিল। তো তিনখানা প্লেট সামনে এসে গল্পটা শুনুন, তারপর পারের অনুরোধ করবেন বুঝলেন। তো তিনটি প্লেট সামনে এসে পড়লো, বসুন বসুন, ভালো করে বসুন, ভালো করে বসুন,
1: ঠিক আছে ঠিক আছে।
0: তো আমরা সবাই ঘিরে বসে তো নটি কে আস্তে আস্তে শেষ করে বললাম, এই প্লেটের চপ, এই প্লেটের ফ্রাই, আর ওই প্লেটের অমলেট, আর একটা করে আমার চাই।
1: মানে ছেলে ছোড়দি নিশ্চয় ওগুলো,
0: এক ওয়ান্ডারফুল জিনিস মশাই, অথচ দেখুন ছোড়দি অত সরঞ্জামের ঘটার দিকে একেবারেই যায়নি, ভেজেছে পর্যন্ত বললে ভেজিটেবল ঘিয়ে মশাই, বাজারের যা একেবারে উঁচা জিনিস,
1: আশ্চর্য হাত তো। কিন্তু আপনার ক্ষমতাটাকেও বলিহারি দিতে হয় সেই সঙ্গে।
0: ও তো তিনজন শৈলেন বাবু, আমি লাখের মধ্যে ছোড়দি রান্না বেছে নেবো কিনা সে পরীক্ষা হয়ে গেছে। শুনুন না, মানে দিশি কোন জিনিসে ধার দিয়েই ছোড়দি যায়নি বুঝেছেন, পায়েস বলুন, রাবড়ি বলুন, ঘণ্ট শুক্ত, ওদিকে তরকারির পর্যন্ত ধার মারায় না, বলে সব থান দিদিদের রান্না।
1: তাহলে তার কাজ করতে পারে, ও হিরণ বাবু
0: বলুন
1: কাজ করতে পারে,
0: বলুন বলুন,
1: যতদিন এখানে থাকেন,
0: হ্যাঁ
1: মানে যতদিন এখানে আছেন, ঠাকুরকে এসবই রাখতে বলুন, মানে কোন রকমে মানে পেটটা না ভরালে তো।
0: তাও কি রোজ মুখে রোচে মশাই, তবে আর বলছি কি, এমন বদ অভ্যেস করে দিয়েছে ছোড়দি এসব খাইয়ে খাইয়ে, দেখেছেন দেখেছেন, ফ্রাইটা একবার নেতা হয়ে গেল, রোচেও না মুখে এসব।
1: আপনার দেখছি তাহলে সমস্যা দাঁড়িয়ে গেছে ভীষণ,
0: ভীষণ সমস্যা।
1: এই যে মেয়েরা সেই যে বলে একদিকে আস্তাকুর আর আরেকদিকে বট ঠাকুর, এও তাই, এই অবস্থায় ছোড়দিকে সঙ্গে আনলেই ভালো করতে, এখনো লিখে দিলে তিনি আসেন না
2: বাবু।
1: আরে আই অমলেট এসে গেছে, দেখুন গরম গরম,
0: আপনি শুরু খান,
1: আমি আমি প্রথমে, আচ্ছা বেশ, তাই
0: ভালো ভালো
1: নিন আপনি, বাহ বাহ বাহ বাহ।

0: গো, আজ্জি বড় বাড়িতে রয়েছে এখনো? তোমার বন্ধু ওই ছোটদি বাবুর বাড়ি গেলে না? আকাশে একটু মেঘ থাকলেও বৃষ্টিটা তো এখন একদম নেই।
1: দেখো রমলা, প্রথম প্রথম ভেবেছিলাম যে একটু আধটু হয়তো লেখার রসদ পেয়ে যাব, কিন্তু এখন একেবারে অসহ্য হয়ে উঠেছে। ছোটদি ছোটদি শুনতে শুনতে কান একেবারে ঝালাপালা হবার মতো অবস্থা। ওর সঙ্গে রাস্তায় ঘাটে চলতে চলতে এমনকি হাটে বাজারও পর্যন্ত মুখ দেখানোর উপায় থাকে না।
0: কেন, সেখানে আবার তিনি কি করলেন?
1: সেদিন মোচা কিনতে গিয়ে না দোকানদারকে বলে উঠলেন, এটা কি মোচা নাকি? সঙ্গে থাকতো যদি ছোটদি, বুঝিয়ে দিত মোচা কাকে বলে। হ্যাঁ, এই মোচায় কি কখনো মোচার কাটলেট হয়? আরেকদিন এক পটল ওয়ালাকে বলে, তোমার এই পটল কোথাকার হে, তোমার ভাগ্য।

0: ভালো যে সঙ্গে আমার ছোট দিয়ে নেই, এই পটলে যে দোরমা হয় না ছোট দি ছাড়া আর কে বুঝবে বোঝো। এইভাবে বাজার শুদ্ধ সকলকেই ছোড়জি বাবু খেপিয়েছেন। এখন কিছু কিনতে গেলেই বলে এই জিনিস আপনার পছন্দ হবে না মশাই, ছোড়জিকে নিয়ে আসবেন। ছি ছি ছি ছি, দেখো দেখি কি লজ্জা লজ্জা।
1: কইলেন বাবু,
0: রে
1: বাবু,
0: এটা সর্বনাশ। ছোড়জি বাবু,
1: হ্যাঁ বাবু আছেন,
0: ছোড়জি বাবু এসেছে।
2: এই দেখো, ভদ্রলোককে দেখে মনে হচ্ছে খুবই দুশ্চিন্তাগ্রস্ত, আর তার নয় তো খুব অসুস্থ। শোনো শোনো, ওকে না বেশি বকিও না, কেমন? আমি ও ঘরে যাচ্ছি।
0: হ্যাঁ হ্যাঁ, তাই যা।
1: আসবো নাকি?
0: কি ব্যাপার হলো, কিছু বুঝতে পারছি? আরে আরে হিরণময় বাবু, ওই যে আসুন আসুন আসুন, বসুন বসুন বসুন। তা এই অসময় একটু যেন ব্যস্ত দেখছি কোন রকম।
1: পড়ে দেখুন,
0: এটা দেখছি চিঠি। কার?
1: আর কার, বর্দির মশাই, বর্দির।
0: বর্দি?
1: আগে হ্যাঁ, তিনি আসছেন পরশু সকালের এক্সপ্রেসে। একবার আক্কেলটা দেখুন তো মশাই, আমি যেমন ভেজাল অ্যাভয়েড করতে চাই আমারই ঘাড়ে এসে পড়ে। হ্যাঁ, আমি কোথায় পুজোর একটা মাস নিরিবিলিতে কাটিয়ে ফিরে যাব বলে ভেবেছি, আর অমনি চিঠি এসে হাজির। বর্দি আসছেন পরশুই, বুঝেছেন, পরশু সকালেই। একটা চিঠি লিখেছে, বারণ করবো সে উপায় পর্যন্ত নেই।
0: বেশি দলবল নিয়ে আসছেন নাকি?
1: না না, আসছেন তো একলাই, মেজো ছেলেটিকে সঙ্গে নিয়ে। কিন্তু মেয়ে ছেলে যে মশাই, বুঝছেন না, একাই একশো। অসলেন বাবু, কি করা যায় বলুন দেখিনি। আমার তো এক একবার মনে হচ্ছে তালা বন্ধ করে সরে পড়ি। উঠুন, কোথায় এসে উঠবেন? শেষে মনে হলো, বুঝলেন, আপনার পরামর্শ নেবার কথাটা, বুঝলেন।
0: একটু বসুন, হ্যাঁ একটু বসুন, আমি এক্ষুনি আসি।
1: আগে আসুন আসুন।
2: কি বলছে?
0: ছোড়দি বাবু এবার বর্দি বাবু হচ্ছেন, আমার কাছে পরামর্শ চাইতে এসেছেন।
2: কিসের?
0: বর্দিকে কি করে ভাগাবেন তাই।
2: কেন? ছোড়দির সঙ্গে এত ভাব, বর্দির সঙ্গে বুঝি বিবাদ?
0: তা হতে পারে, আমি একজনকে জানি বড় বোনকে খুব ভালোবাসে আর ছোট বোনের নামে মামলা করেছে। এই সংসারে সবই হয়।
2: তা তুমি কি পরামর্শ দেবে শুনি?
0: সেটাই তো বুঝতে পারছি না, দেখি আসল মতলবটা বার করতে পারি কিনা।
3: এই যে হিরণময় বাবু, কিছু মনে করবেন না, একটু বসিয়ে রেখেছিলাম।
0: আচ্ছা, তো কদিনের জন্য আসছেন আপনার বর্দি? লিখেছেন কিছু?
1: আগে ওই পরশু মঙ্গলবার, কি একটা যোগ নাকি রয়েছে, তা লিখেছেন, তুই যখন রয়েছিস ওখানে একবার ছুটে গিয়ে বাবা বৈদ্যনাথের মাথায় জল ঢেলে আসি। বাঙালি ঘরের বিধবা, বুঝছেন না, পরকাল পরকাল করেই সারা। মানুষ ইহকালেও যে একটু নিরিবিলিতে থাকতে চায় দুদিন, সেদিকে খেয়াল থাকতে পারে কখনো? শুধু বাসা আর মন্দির, মন্দির আর বাসা করে অন্তত হপ্তাখানে যদি না কাটান তো কি বলেছি। সাত করে কি আর বলছি মশাই, যে মাথা আমার একবারে গুলিয়ে দিয়েছে।
0: শুনুন শুনুন, আপনি যেমন বলছেন তাতে খুব বেশি ক্ষতি হবে কি? দেখুন, আপনি আপনার ঘোরো ফেরে নিয়ে থাকবেন আর উনি থাকবেন ওর মন্দির নিয়ে। আর যেমন ভয় করছেন অতদিন নাও থাকতে পারেন। ছেলেটি আসছে, তার কলেজ বা স্কুল আছে নিশ্চয়ই কি? হ্যাঁ, তবে হ্যাঁ, আপনার রেডিওটা বোধ হয় বন্ধ রাখতে হবে এই কটা দিন, অন্তত যতক্ষণ তিনি বাড়িতে থাকে।
1: আপনি কি বলছেন মশাই?
0: কেন
1: রেডিও বন্ধ থাকবে কি?
0: সে কি,
1: এখানে রেডিও না থাকলে সঙ্গে করে আনতেন?
0: হ্যাঁ
1: আগে হ্যাঁ, একটা দিন প্রোগ্রাম না শুনলে মাথা ধরে বর্দির, বিশেষ করে গানের প্রোগ্রাম। বাবা ওস্তাদরা কি গান শিখিয়েছিলেন? ওই ওস্তাদ শামীম খান।
0: কি বললেন?
1: শামীম খান।
0: শামীম খান
1: নাম শুনে থাকতে পারেন অবশ্য, আপনি বোধ হয় শুনে গেলে, গান বাজনা চর্চা বোধ হয় নেই। তো ছেলেবেলায় কত কম্পিটিশনে যে ফার্স্ট প্রাইজ পেয়েছেন, রেডিও না থাকলে আসতেন ভেবেছেন?
0: তাহলে আর আপত্তিটা কি হিরণময় বাবু? আমার তো মনে হয় তিনি না থাকতে চাইলেও বরং আপনার একটু জিদ করা উচিত থাকবার। সত্যি সত্যি আপনার মানে শরীরটা তেমন সারছে না,
1: এই বলেছে
0: দেখছি তো, ঠিক আপনাদের মানে বাড়ির স্ট্যান্ডার্ড অনুযায়ী ঠাকুরটা রাঁধতে পারছে না।
1: মশাই, আমি ভেজাল একদম পছন্দ করি না, আসল কথাই তো হলো একটু নিরিবিলি চেয়েছিলাম আমি, আর সেই নিরিবিলিতেই বিঘ্ন, বুঝেছেন, আসছেন আমার বর্দি।
0: তা একটু ভাবনার কথা বটে। আচ্ছা, টেলিগ্রাম করে দিলে হতো না?
1: না না, তারা সময় নেই, এক্সপ্রেস টেলিগ্রামও চার দিনের কমে আজকাল পৌঁছচ্ছে না।

0: আচ্ছা আমি বলি কি হিরণময় বাবু, কিছু মনে করবেন না?
1: মনে করবো কি, মনে করার বাইরে
0: বলছি, বড়দিকে আসতেই দিন না। হ্যাঁ ঠিক তো করবেন, আর চলে যাবেন।
1: তোর মশাই, আপনি বড়দিকে জানেন না তাই এ কথা বলছেন। অনেকদিন পর আমাকে দেখবে তো, যদি একবার মাথায় সেঁধিয়ে যায় যে দেওঘরের জল হাওয়ায় আমার শরীর তেমন সারেনি, কি করবেন বুঝতে পারছেন? খাওয়া দাওয়া ত্রুটি হচ্ছে তাই শরীর সারছে না ভাইয়ের, ব্যাস মন্টুকে বাড়ি পাঠিয়ে দেবে, বাবা বৈদ্যনাথ তলিয়ে যাবে, শুধু ভালো মন্দ রান্না করে খাওয়ানো, পাশে বসে খাওয়াবে আর বলবে বল পাচ্ছিস ভাই,
2: বাবু আছেন,
1: কাকুর কি ব্যাপার, আরে এসো এসো, কি হয়েছে কি হয়েছে?
2: একটা টেলিগ্রাম আছে বাবু,
1: টেলিগ্রাম
2: পিয়ন দিয়ে গেল।
1: ও দেখি দেখি দেখি, কি টেলিগ্রাম? বাবা বৈদ্যনাথ ভক্তির থেকে অভক্তির কথাই বেশি শুনলেন। এই দেখুন, এই দেখুন টেলিগ্রামে লিখেছে ক্যান্সেলড লেটার ফলোজ। চিঠিতে না আসবার কারণটা কি লেখেন? এত হালকা লাগছে না নিজেকে, কি বলবো শৈলেন বাবু, চলুন একটু বেরিয়ে আসি। আর শুনুন না, আজকে রাত্রির খাবারটা একবারে আমার ওখানে এসে
0: রাত্রের খাওয়া
1: গপ্প করা যাবে,
0: তাই চলুন, তাই চলুন।

0: 마봉!
1: 자다가 니에서.
0: 아,
2: 안지고 안지.
0: 갔다 간데 서러다 보죠.
2: 다 약밥 또 서러는 마봉.
0: 아니 둘 많았지나. 이렇게 말하면 약간 장난까지.
2: 다 아게 둘 나 갓.
0: 어, 두미 보러 가서 보러. 두미 자다 안오. 아미 갓
2: 서러지. 안지
0: 안지. 에이 손. 에이 아마 자마다 더러.
2: 다 겐지다 되면 마봉.
0: 나 오 겐지 탁. 아미 또 뭘 고쳐 매래니. 이자. 아까부터 보내 겠지. 오 ঠাকুর.
2: 아,
0: 바로 পেট লাগবেছে. ভাড়া পাওয়া যাবে ভাড়া? হ্যাঁ? আর পেটটা কি করি বলতে গিয়ে?
2: বাবু। শৈলেন বাবু আসছেন এদিকে।
0: ও শৈলেন বাবু। শৈল! আরে ডাকো। এই যে শৈলেন বাবু। এদিকে আসুন। এদিকে আসো। আরে এদিকে শুনুন না। আসুন।
3: দেখি। শৈলেন বাবু?
0: হ্যাঁ বলুন।
3: আপনার এই কি চেহারা?
0: দূর মশাই চেহারা। কোথায় ছিলেন? কত বড় একটা খবর আছে জানেন?
3: ব্যাপারটা কি বলুন তো? খাটে টেবিলে ফার্নিচারে ছবিতে একেবারে যে চেনাই যায় না ঘরটাকে। আবার ওদিকে বড় বড় হাঁড়ি কড়াই, বিরাট বড় একটা তোলা উনুনও দেখতে পাচ্ছি। কি ব্যাপার মশাই, এসব হঠাৎ?
0: আরে চর্দি আসছে মশাই, চর্দি।
3: কি
0: বিকেলে এক্সপ্রেস টেলিগ্রাম কাল সকালে আসছে বুঝলেন? একলা নয়, চর্দি, রমেন, বড় মেয়ে সুনু, মেজো মেয়ে লিলি, সেজো রমা, দুটি ছেলে হিরু আর বীরু।
3: ওরে বাবা।
0: আচ্ছা আপনি বলুন, চিঠি দিলেই তো পারতো। দেখ চর্দির দুষ্টুমি, আমায় একবারে সারপ্রাইজ করে দেবে। ও যে বিনা নোটিশেই হুড়মুড় করে এসে পড়েনি, এই আমার বাবার ভাগ্যি। তখনই ছোট শহরে কোথায় ফার্নিচার পাওয়া যায়, কোথায় ডেকোরেশনের সরঞ্জাম। বললেন মশাই, এক চুল এদিক ওদিক হলে চর্দি আমায় রক্ষে রাখবে? অথচ হাতে দেখুন দেখিনি মাত্র এই রাত্রিটুকু কি যে করি। অবশ্য রমেন ঠিক মানিয়ে নেবে।
3: আচ্ছা রমেন কি?
0: আমার ভাইরা ভাই।
3: ভাইরা ভাইয়ের কথা বলছেন? মানে চর্দি তাহলে আপনার?
0: শালি। শৈলেন বাবু, আমাদের বর্দি আর চর্দির হিসেব রাখতে আপনার মাথা একবারে গুলিয়ে যাচ্ছে। আরে সে যে বলে না সাতকান্ড রামায়ণ পড়ে সীতাকার ভাব, আপনারও তো তাই হলো মশাই। আরে বাবা, ছোড়দি ওয়াইফের বোন বলে বর্দি মেজদি সবাইকে তাই হতে হবে?
3: তবে
0: হ্যাঁ, বর্দি হলো আমার নিজের দিদি, মাত্র 3 বছরের বড়। বর্দি আসছিল কলকাতা থেকে, আর ছোড়দি আসছে এলাহাবাদ, মানে আমার শ্বশুর বাড়ি থেকে ছুটিতে এসেছিল। তো আমি দেহঘরে আছি শুনে একবারে দল বল নিয়ে ছুটে আসছে, এসেই 2 দিন থেকেই বলবে চললাম। ভেবেছেন নাকি আমি ছেড়ে দেবো?

0: এত বেরো শিক্ষা ওরালেন ওয়াইফের বোন, তা কখনো পারে মানুষ ছেড়ে দিতে হাতের মধ্যে পেয়ে? তাহলে সঙ্গে সঙ্গে তো নিজের বোনের মতন খেলো করে দেওয়া হলো তাকে। বলুন না, মানুষ তো চার পেয়ে জন্তু নয় মশাই, তার একটা কাণ্ড জ্ঞান থাকবে না? কি কথা
1: বটেই তো।

0: ছোড় দি নাটকটি এখানে শেষ হল। কাহিনী বিভূতিভূষণ মুখোপাধ্যায়, বেতার নাট্যরূপ মিহির কুমার মজুমদার, অভিনয়ে হিরণময় বাবু, শোভনলাল মুখোপাধ্যায়, শৈলেন বাবু, তরুণ মিত্র, ঠাকুর শচীন চক্রবর্তী ও রমলার ভূমিকায় শুক্লা বন্দ্যোপাধ্যায়, সম্পাদনা সনত বন্দ্যোপাধ্যায়। নাটকটি প্রযোজনা করেছেন পাপিয়া চক্রবর্তী।
1: আকাশবাণী মৈত্রী, এতক্ষণ শুনছিলেন নাটক ছোড় দি। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে।

হাসি আছে, মজা আছে, আছে সৎ সতেরো, তাই দিয়ে বুনেছি গল্পটা আবারও। ছবি দেখে হাসি নাকি? একেবারে হাসি না, হাসির ধরন হয় কেউ কেন বলে না। হা হা হো হো হাসি আছে, সে হাসিরও ভাগ আছে, ভাগাভাগি নিয়ে কেউ কোনো কথা বলে না। ভাগ শেষ নাহি থাক, কথা তবে হয়ে যাক, হাসিরও তো ভাগ হয়, ছবি ছাড়া সে তো বোঝা যাবে না। সেই সব ছবি নিয়ে আসরটা জমিয়ে হারানো দিনের গান গাবো না? বলি হাসি মজা আর কভু হবে না? হবে হবে, হতেই হবে, তাই আজ সিদ্ধার্থ থাকবে হারানো দিনের গান নিয়ে। বন্ধু, আপনাদের সকলের সাথে হারানো দিনের গান শুনতে ভুলবেন না রাত ঠিক 11টায়।

আকাশবাণী মৈত্রী, আজ ভারতীয় সময় রাত 10:15 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন বাঁশি। শিল্পী পণ্ডিত সুদীপ চট্টোপাধ্যায়, রাগ মিয়া কে মালহার, শিল্পীকে তবলা সঙ্গত করবেন পণ্ডিত পরিমল চক্রবর্তী।

আকাশবাণী কলকাতা, একটি ঘোষণা। শিশুমহল ও গল্পদাদুর আসরে শিল্পী হিসেবে অংশগ্রহণ করার জন্য একটি প্যানেল গঠন করা হবে। ইচ্ছুক প্রার্থীদের অভিভাবকদের কাছ থেকে দরখাস্ত আহ্বান করা হচ্ছে, যার ভিত্তিতে সংশ্লিষ্ট বিভাগ থেকে ফর্ম দেওয়া হবে। প্রার্থীর বয়সসীমা 31 অগস্ট 2026 তারিখে 6 বছর পূর্ণ ও 12 বছরের মধ্যে হতে হবে। এই আবেদন করতে পারবেন ইচ্ছুক প্রার্থীর অভিভাবকেরাই। স্ক্রিনিং হবে আবৃত্তি, কণ্ঠসঙ্গীত ও যন্ত্রসঙ্গীতে। আবৃত্তিতে একক এবং গ্রুপ দুয়ের জন্যই আবেদন করা যাবে। ফর্মে উল্লেখ করতে হবে প্রার্থী কোন কোন বিষয়ে স্ক্রিনিংয়ে অংশ নিতে চায়। এক বা একাধিক বিষয় হলেও একটি ফর্ম দেওয়া হবে, যাতে সেই বিষয়গুলোর উল্লেখ থাকবে। গ্রুপের রেজিস্ট্রেশন থাকবে।

হবে গ্রুপের যিনি লিডার তার নামে আবেদনপত্র হবে, ঠিকানাও গ্রুপেরই হতে হবে এবং আবেদনপত্রে গ্রুপের প্রত্যেক সদস্যের নাম, বয়স ও রেজিস্ট্রেশন নাম্বারের উল্লেখ থাকবে। ফর্মে প্রার্থীর বয়সের উল্লেখ অবশ্যই থাকবে। ফর্মের সঙ্গে দিতে হবে প্রার্থীর বয়সের প্রমাণপত্রের প্রত্যয়িত নকল। এছাড়া ফর্মে উল্লেখ থাকতে হবে অভিভাবকের পোস্টাল অ্যাড্রেস, হোয়াটসঅ্যাপ নাম্বার, ফোন নাম্বার ও ইমেল আইডি। ফর্ম আকাশবাণী ভবনের শিশুমহল বিভাগে এসে নিতে হবে 31 আগস্ট 2026 থেকে 8 সেপ্টেম্বর 2026 পর্যন্ত। শুধুমাত্র সোম থেকে শুক্রবার দুপুর 11টা থেকে বিকেল 4টে অবধি। ফর্ম জমা দেবার শেষ তারিখ 11 সেপ্টেম্বর 2026। ফর্ম বাছাইয়ের পর স্ক্রিনিংয়ে অংশগ্রহণ করার জন্য প্রার্থীর অভিভাবকের ইমেল আইডি এবং ফোন নম্বরে স্ক্রিনিংয়ের দিন ও সময় জানিয়ে দেওয়া হবে। ফর্মের সঙ্গে কোনো রকম ফিস জমা দিতে হবে না। আবেদন করতে হবে এই ঠিকানায়: শিশু বিভাগ, প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700001। আবারও জানাচ্ছি, ফর্ম আকাশবাণী ভবনের শিশুমহল বিভাগে এসে নিতে হবে 31 আগস্ট 2026 থেকে 8 সেপ্টেম্বর 2026 পর্যন্ত, শুধুমাত্র সোম থেকে শুক্রবার দুপুর 11টা থেকে বিকেল 4টে অবধি। ফর্ম জমা দেবার শেষ তারিখ 11 সেপ্টেম্বর 2026। ঘোষণাটি শেষ হলো।

0: আকাশবাণী খবর পড়ছে নমামি বসু রুদ্র। প্রথমে বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিশকেকে সাংহাই সহযোগিতা সংগঠন এসসিওর শিখর সম্মেলনের ফাঁকে পশ্চিম এশিয়া সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে ইরানের রাষ্ট্রপতি মাসুদ পেজেসকিয়ানের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেছেন। কথা হয়েছে কিরগিজস্তানের রাষ্ট্রপতি সাদর জাপারোভের সঙ্গেও। ভারতের প্রকৃত মোট অভ্যন্তরীণ উৎপাদন বা রিয়েল জিডিপি চলতি অর্থবর্ষের প্রথম ত্রৈমাসিকে 7.8% বেড়েছে, প্রধানমন্ত্রী একে এক বিরাট সাফল্য হিসেবে উল্লেখ করেছেন। দেশে সেমিকন্ডাক্টর বা চিপ উৎপাদন পরিকাঠামোকে আরও শক্তিশালী করতে সরকার আজ 1,27,000 কোটি টাকা ব্যয়ে সেমিকন দ্বিতীয় পর্যায়ের বিজ্ঞপ্তি জারি করেছে। নেপালে গত সপ্তাহে বিধ্বংসী বন্যা এবং হড়পাবানে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 903, নিখোঁজ আরও 4,247 জন। ভারতীয় টেবিল টেনিস খেলোয়াড় অঙ্কুর ভট্টাচার্য WTT পুরুষদের সিঙ্গলসের খেতাব জয় করেছেন। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিশকেকে সাংহাই সহযোগিতা সংগঠন এসসিওর শিখর সম্মেলনের ফাঁকে ইরানের রাষ্ট্রপতি মাসুদ পেজেসকিয়ানের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেছেন। দুই নেতার মধ্যে বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতামূলক সম্পর্ক সুদৃঢ় করার ব্যাপারে আলোচনা হয়। পশ্চিম এশিয়ার সাম্প্রতিক পরিস্থিতি উভয় নেতা খতিয়ে দেখেন। আলোচনা এবং কূটনীতির মাধ্যমে যে কোনো সমস্যা সমাধানের বিষয়ে ভারতের অবস্থানের কথা ফের একবার জানান প্রধানমন্ত্রী। ওই অঞ্চলে শান্তি ও সুস্থিতি বজায় রাখার পাশাপাশি সমুদ্রে স্বাধীনভাবে যান চলাচল এবং বাণিজ্যের দিকটি সুনিশ্চিত করার প্রয়োজনীয়তার কথাও শ্রী মোদী উল্লেখ করেন। এদিকে দুদিনের কিরগিজস্তান সফররত প্রধানমন্ত্রী আজ বিশকেকে সেদেশের রাষ্ট্রপতি সাদর জাপারোভের সঙ্গে বৈঠকে বসেন। ভারত ও কিরগিজ প্রজাতন্ত্রের মধ্যে কৌশলগত অংশীদারিত্ব জোরদার করার ব্যাপারে দুই নেতা তাদের দায়বদ্ধতার কথা পুনর্ব্যক্ত করেছেন। অর্থনৈতিক ও বাণিজ্যিক সহযোগিতা এগিয়ে নিয়ে যেতে উভয়ই সহমত হন। এছাড়াও দুই নেতার মধ্যে মানুষে মানুষে সংযোগ এবং সাংস্কৃতিক সহযোগিতার বিষয়ে কথা হয়েছে। শ্রী মোদী কিরগিজস্তানে বসবাসরত ভারতীয় সম্প্রদায়ের সঙ্গে মত বিনিময় করেন। বিশকেকে মহাত্মা গান্ধীর স্মারকে পুষ্পার্ঘ্য নিবেদন করে শ্রদ্ধাও জানান তিনি। আগামীকাল প্রধানমন্ত্রী 26তম এসসিও শিখর সম্মেলনে ভাষণ দেবেন। প্রধানমন্ত্রী আর্মেনিয়ার প্রধানমন্ত্রী নিকোল পাশিনিয়ানের সঙ্গেও সাক্ষাৎ করেছেন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বলেছেন, বস্ত্রশিল্প শুধুমাত্র ভারতের সাংস্কৃতিক ঐতিহ্যের গুরুত্বপূর্ণ অংশই নয়, বরং এটি লক্ষ লক্ষ মানুষের জীবিকার সংস্থানও করে। নতুন দিল্লিতে ন্যাশনাল ইনস্টিটিউট অব ফ্যাশন টেকনোলজি NIFT সমাবর্তন অনুষ্ঠানে যোগ দিয়ে রাষ্ট্রপতি ফ্যাশন জগতে মেয়েদের ক্রমবর্ধমান ভূমিকার কথা উল্লেখ করে বলেন,
1: ফ্যাশন টেকনোলজি ভি এসা ক্ষেত্র হে জিসমে বিশ্ব স্তর পর ভারত কি ভূমিকা বঢ়ানে কো অপার সম্ভাবনা হে। আপকো ইস অবসর কা লাভ উঠানা চাহিয়ে। ইস প্রয়াস মে আপ পূর্ণ রাখে কি আপকি সোচ বৈশ্বিক হো, লেকিন আপকি জড়ে আপনি মিট্টি কি বিশিষ্টতা ওর জীবন মূল্য সে জুড়ে। ইস তরহ আপ না কেবল সাকসেসফুল প্রফেশনাল বনেঙ্গে, বল্কি ভারত কি সাংস্কৃতিক বিরাসত কে সংরক্ষণ ওর সম্বর্ধন মে ভি আপনা যোগদান দে সকেঙ্গে।
0: ভারতের প্রকৃত মোট অভ্যন্তরীণ উৎপাদন বা রিয়েল জিডিপি চলতি অর্থবর্ষের প্রথম ত্রৈমাসিকে 7.8% বেড়েছে। গত বছর একই সময়ে এই বৃদ্ধি ছিল 6.9%। বিশ্বব্যাপী নানা প্রতিকূলতা সত্ত্বেও ভারতীয় অর্থনীতিতে বিকাশের গতি অব্যাহত রয়েছে। কেন্দ্রীয় পরিসংখ্যান ও কর্মসূচি রূপায়ণ মন্ত্রক আজ চলতি অর্থবর্ষের এপ্রিল থেকে জুন প্রথম ত্রৈমাসিকের জিডিপির প্রাথমিক হিসাব প্রকাশ করে। সেই তথ্য অনুযায়ী চলতি অর্থবর্ষের প্রথম ত্রৈমাসিকের নমিনাল জিডিপি 10.3% বেড়েছে। মন্ত্রক জানিয়েছে, প্রথম ত্রৈমাসিকে রিয়েল গ্রস ভ্যালু অ্যাডেড বা GVA 8.2% এবং নমিনাল GVA 11.5% বৃদ্ধি পেয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জিডিপি বৃদ্ধিকে এক বিরাট সাফল্য হিসেবে উল্লেখ করেছেন। সামাজিক মাধ্যমের এক বার্তায় প্রধানমন্ত্রী বলেন, তেলের মূল্যবৃদ্ধি, সরবরাহ শৃঙ্খলে বাধা এবং আন্তর্জাতিক অনিশ্চয়তা সত্ত্বেও এই সাফল্য দেশের জনগণের সম্মিলিত শক্তি ও সহনশীলতার প্রতিফলন। এদিকে অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বলেছেন, এই সাফল্যের পুরো কৃতিত্বই দেশবাসীর, তাঁদের কঠোর পরিশ্রমের কারণেই এই বৃদ্ধি সম্ভব হয়েছে। অর্থমন্ত্রী বলেন, NDA সরকারের সংস্কারমূলক পদক্ষেপ এবং অর্থনীতির যোগ্য ব্যবস্থাপনা এই ফলাফল এনে দিয়েছে। দেশের প্রতিটি নাগরিকের কাছে অর্থনৈতিক সুযোগ সুবিধা আরও বাড়িয়ে তুলতে

0: নরেন্দ্র মোদী সরকার প্রতিশ্রুতিবদ্ধ বলেও শ্রীমতী সীতারামন উল্লেখ করেন। দেশে সেমিকন্ডাক্টর বা চিপ উৎপাদন পরিকাঠামোকে আরও শক্তিশালী করতে সরকার আজ 1,27,000 কোটি টাকা ব্যয়ে সেমিকন দ্বিতীয় পর্যায়ের বিজ্ঞপ্তি জারি করেছে। এর ফলে আগামীতে বিশ্ব সেমিকন্ডাক্টর শিল্পের বাজারের প্রায় 10% ভারত নিজেদের আধিপত্য তৈরি করতে সক্ষম হবে। একই সঙ্গে বিশ্ব সেমিকন্ডাক্টর ভ্যালু চেইনেও ভারত আরও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশা করা হচ্ছে। নতুন দিল্লিতে আজ এক সাংবাদিক বৈঠকে ইলেকট্রনিক্স ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব একথা জানিয়ে বলেন, 4 বছরের মধ্যেই দেশে 85,000 সেমিকন্ডাক্টর ইঞ্জিনিয়ার তৈরির লক্ষ্যমাত্রা পূরণ হয়েছে। আগে এই লক্ষ্য অর্জনের সময়সীমা ছিল 10 বছর। বর্তমান সময়ে আরও 1,00,000 ইঞ্জিনিয়ার তৈরির লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। ওয়েফার থেকে শুরু করে চিপ উৎপাদন পর্যন্ত সেমিকন্ডাক্টর ভ্যালু চেনের প্রতিটি পর্যায়ে দেশকে শক্তিশালী করে তোলাই সরকারের মূল লক্ষ্য। শ্রী বৈষ্ণব বলেন, আগামী কয়েক দশকে বড় বিনিয়োগের জন্য ভারতই উপযুক্ত গন্তব্য।
1: Significant level of confidence among the global semiconductor industry stakeholders that India is definitely the right place for making major investments in the coming decades. And that is clearly demonstrated by the number of units which have been approved in the Semicon 1.0. From 13 months from the date of groundbreaking, the commercial production started. So that pace is what has given a confidence to the global industry.
0: দিল্লিতে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর এর পর খসড়া ভোটার তালিকা আজ প্রকাশিত হয়েছে। তালিকায় ভোটারের নাম, এপিক নাম্বার, বয়স, লিঙ্গ, ঠিকানা এবং আত্মীয়ের নামে বিস্তারিত তথ্য রয়েছে। 30শে সেপ্টেম্বর পর্যন্ত দাবি বা আপত্তি জানানো যাবে। এর নিষ্পত্তি করা হবে 29শে অক্টোবরের মধ্যে। 4 নভেম্বর প্রকাশিত হবে চূড়ান্ত ভোটার তালিকা। এ খবর আপনারা শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। নেপালে গত সপ্তাহে বিধ্বংসী হড়পাবানে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 903, নিখোঁজ আরও 4,247 জন। নেপালের জাতীয় বিপর্যয় মোকাবিলা সংস্থা জানিয়েছে, গত রবিবার থেকে নিখোঁজের সংখ্যা 2,502 জন বেড়েছে। 6টিরও বেশি জলবিদ্যুৎ প্রকল্পে কমপক্ষে 933 জন কর্মী আটকে রয়েছেন বলে মনে করা হচ্ছে। ভারত ও চীনের থেকে বিশেষজ্ঞ উদ্ধারকারীরা সুড়ঙ্গে আটকে পড়া মানুষের সঙ্গে যোগাযোগ স্থাপনের চেষ্টা করলেও এখনও পর্যন্ত তা সফল হয়নি। পাকিস্তান অধিকৃত জম্মু ও কাশ্মীর পিওজেকেতে সাধারণ নাগরিকদের বিরুদ্ধে পাক সেনাবাহিনী ধারাবাহিক দমনপীড়ন চালাচ্ছে বলে ইউনাইটেড কাশ্মীর পিপলস ন্যাশনাল পার্টির সভাপতি সর্দার সওকাত আলী কাশ্মীরি অভিযোগ করেছেন। জেনেভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি অভিযোগ করেন, শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের বিরুদ্ধে বল প্রয়োগ, ব্যাপক ধরপাকড় এবং অপহরণের মতো ঘটনা ঘটছে। পাশাপাশি আইনি সহায়তা পাওয়ার সুযোগ এবং দীর্ঘ সময় ধরে ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখা হয়েছে বলেও অভিযোগ করেন তিনি। সংযুক্ত আরব আমিরশাহী তাদের জলসীমার উপর ইরানের একটি ড্রোন হামলার তীব্র নিন্দা করেছে। সে দেশের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাপনা ড্রোনটিকে প্রতিহত করে। বিদেশ মন্ত্রকের এক বিবৃতিতে বলা হয়েছে, উত্তেজনা বৃদ্ধির চেষ্টায় চালানো এ ধরনের হামলা অত্যন্ত বিপজ্জনক এবং কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। সংযুক্ত আরব আমিরশাহী জানিয়েছে, দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্বের উপর কোনো ধরনের হুমকি বরদাস্ত করা হবে না। এ ধরনের হামলার জবাব দেওয়ার অধিকারও তাদের রয়েছে। এদিকে প্রায় এক মাসের মধ্যেই প্রথমবার আজ মার্কিন যুক্তরাষ্ট্র ইরান পরস্পর বিরুদ্ধে বড়সড় সামরিক হামলা চালিয়েছে। এর ফলে আন্তর্জাতিক বাজারে বেড়েছে অপরিশোধিত তেলের দাম। দেশে খুচরো বাজারে অ্যাসিড বিক্রি সম্পূর্ণ নিষিদ্ধ করা উচিত নাকি তা কঠোর নজরদারির আওতায় আনা প্রয়োজন, সে বিষয়ে সুপ্রিম কোর্ট আজ কেন্দ্রের বক্তব্য জানতে চেয়েছে। 2013 নির্দেশিকা সত্ত্বেও খোলা বাজারে অ্যাসিডের সহজলভ্যতায় উদ্বেগ প্রকাশ করে শীর্ষ আদালত আজ এই নির্দেশ দেয়। একই সঙ্গে অ্যাসিড আক্রান্তদের 6 সপ্তাহের ভেতর উপযুক্ত পুনর্বাসনের ব্যবস্থা প্রণয়ন করতে কেন্দ্র, রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে নির্দেশ দেওয়া হয়েছে। এজন্য একটি আদর্শ পুনর্বাসন ব্যবস্থাপনা গড়ে তুলতে এবং এর কার্যকর রূপায়ণের জন্য রাজ্যগুলিকে প্রয়োজনীয়তা সহায়তা দেওয়ার কথাও বলেছে সুপ্রিম কোর্ট। ভারতীয় টেবিল টেনিস খেলোয়াড় অঙ্কুর ভট্টাচার্য WTT পুরুষদের সিঙ্গলসের খেতাব জয় করেছেন। এটি তাঁর প্রথম খেতাব জয়। চেক প্রজাতন্ত্রে আয়োজিত WTT ফিডার ওলোমক টুর্নামেন্টে অঙ্কুর পুরুষদের ডাবলসে ভারতীয় জুটি আকাশ পালের সঙ্গে মিলে সোনাও জেতেন। বিশ্ব র্যাঙ্কিংয়ে 78 নম্বরে থাকা অঙ্কুর তৃতীয় বাছাই স্লোভেনিয়ার দেনি কোজুলকে 3-1 পরাস্ত করেন। এর আগে অঙ্কুর ও আকাশ জুটি পুরুষদের ডাবলসে হাঙ্গেরির প্রতিদ্বন্দ্বীকে 3-1 হারিয়ে দেয়। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পশ্চিম এশিয়ার সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে বিশকেকে ইরানের রাষ্ট্রপতি মাসুদ পেজিসকিয়ানের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেছেন। কথা হয়েছে কিরগিজস্তানের রাষ্ট্রপতি সাদর জাপারেভের সঙ্গেও। ভারতে প্রকৃত মোট অভ্যন্তরীণ উৎপাদন

0: রিয়াল জিডিপি চলতি অর্থবর্ষের প্রথম ত্রৈমাসিকে 7.8% বেড়েছে। সেমিকন্ডাক্টর বা চিপ উৎপাদনের পরিকাঠামোকে আরও শক্তিশালী করতে সরকার সেমিকন দ্বিতীয় পর্যায়ের বিজ্ঞপ্তি জারি করেছে। খবর শেষ হলে এরপর স্থানীয় সংবাদ সন্ধ্যা 7:50।
1: অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টসে। আপনারা শুনছেন আকাশবাণী মৈত্রী, দুই বাংলার মনের কথা।

0: এখন শুনবেন বাংলা আধুনিক গানের অনুষ্ঠান। দুই বাংলার সমস্ত শ্রোতা বন্ধুকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের এই আধুনিক গানের অনুষ্ঠান, আর আপনাদের সঙ্গে আমি রয়েছি সিদ্ধার্থ। আজকের এই আধুনিক গানের অনুষ্ঠানে একদম প্রথম যে গানটি রয়েছে সেই গানটি আমরা শুনব হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে। গানের নাম রানার।
1: রানার গ্রামের ডাকঘর করা, রাতের পর রাত ক্লান্তিহীন মানুষের সুখ দুঃখের খবরের বোঝা বয়ে সে পৌঁছে দেয় দোরে দোরে, কিন্তু তার খবর কে রাখে? রানার ছুটেছে তাই ঝুম।

বাংলার স্বর্ণযুগে এদের সঙ্গীত শিল্পীদের গান যখন শুনছি, তখন হেমন্ত মুখোপাধ্যায়ের পরেই আরও এক শিল্পীর গান না শুনলে কী করে হয়। তিনি হচ্ছেন মান্না দে। আমরা বরঞ্চ আর সময় নষ্ট না করে সরাসরি চলে যাই গানে, ফিরে আসি গানের উপরে।

চলে আসি তার পরের গানে। আমরা বাংলা স্বর্ণযুগের শিল্পীদের যখন গান শুনছি, দুজন প্রথিতযশা, দুজন মেল সিঙ্গারের, দুজন পুরুষ গায়কের যখন আমরা গান শুনলাম, যখন গায়কের গান শুনলাম, তখন সেই সময়ের গায়িকার গান যদি না শোনা হয় তাহলে তো ঠিক হবে না। তাই আমরা এবারে শুনব সন্ধ্যা মুখোপাধ্যায়ের কণ্ঠে আরও একটি আধুনিক গান।

এর পরের গান আমরা শুনব বনশ্রী সেনগুপ্তের কণ্ঠে। কী গান সেটা না হয় আমরা গানে গানেই খুঁজে বের করি।

চলে আসি এর পরের গানে। এর পরের গান আমরা শুনব মানবেন্দ্র মুখোপাধ্যায়ের কণ্ঠে, গানের নাম ওই মৌসুমি মন।

0: নিরঙ্গেরে জল তরঙ্গেরে তাকে তোলায় মরি যে।
1: চলে আসি আজকের আধুনিক গানের একেবারে শেষ গানে। আজকের শেষ গান যার কণ্ঠে শুনবো, তিনি কিন্তু এই স্বর্ণযুগের সমস্ত শিল্পীদের তাদের শিল্পরীতির শিল্পধারার একজন প্রপার ফ্ল্যাগ বেয়ারার। তিনি হলেন আর কেউ না, শুভমিতা বন্দ্যোপাধ্যায়। আজকের আধুনিক গানের আসর এখানেই শেষ করছি। এতক্ষণ আপনাদের সঙ্গে ছিলাম আমি সিদ্ধার্থ, আর যেতে যেতে রেখে গেলাম শুভমিতা বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে এই গানটা।

দুই বাংলার সমস্ত শ্রোতা বন্ধুকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের এই ব্যান্ডের গানের অনুষ্ঠান। এই অনুষ্ঠানে আমরা সাধারণত একটা সময় পপ কালচারের যে পপ গান থাকে সেই সমস্ত গান, সেই গানের শিল্পী, ব্যান্ড, বিভিন্ন বাংলা ব্যান্ড এবং তাদের গান, সেই সমস্ত গান নিয়ে আমাদের কথা, আলোচনা, আড্ডা এই সমস্ত হয়ে থাকে। কিন্তু আজকের এই অনুষ্ঠানটা আমি সাজিয়েছি এমন কিছু গান দিয়ে যে গানগুলোতে আমাদের এই শহরটার কথা বলা আছে, যে গানগুলোর মাধ্যমে আমরা বড় হওয়ার সময় এই শহরটাকে চিনেছি তাদের মতো করে। এই শহরে প্রেম আছে, অপ্রেম আছে, এই শহরে স্বপ্নের ভাঙা গড়া অনেক কিছু আছে, কিন্তু এই সমস্ত ঘটনাই অনেক সময় কোনো কবির উচ্চকিত সুরেলা সওয়ালাপে বন্দি হয়। সেই সুরেলা সওয়ালাপটাই আজকে শুনব বলে এই আয়োজন। এবং আজকে এই তালিকায় প্রথম যে গানটা রয়েছে সেই গানটা কোন গানটা দেওয়া যায়? আমরা বরঞ্চ যখন কলকাতা নিয়ে কথা বলছি, কলকাতার প্রেম, কলকাতার অপ্রেম এই সমস্ত নিয়ে যখন কথা বলা শুরু করলাম, তখন অঞ্জন দত্তর গান দিয়ে শুরু করলে কেমন হয়? আজকে এই আসরে প্রথম গানটা থাক অঞ্জন দত্তর কণ্ঠে, দাসবাবুর কেবিন।

চলে আসি এরপরের গানের কথায়। আমরা এতক্ষণ যে গানটা শুনলাম সেখানে যে দাসবাবুর কেবিনের কথা বলা হয়েছে এবং সেই দাসবাবুর কেবিনের টেবিলে চেয়ারে যে সমস্ত কথা, যে সমস্ত প্রেমের ইতিহাসগুলো থেকে যাচ্ছে দিনের পর দিন, সেই ইতিহাসগুলো কিন্তু কোনো না কোনো মানুষকে কেন্দ্র করে, ভালোবাসার মানুষকে কেন্দ্র করে। তাই দিনের শেষে অনেক সময় বলতে ইচ্ছে করে, সমস্যা যাই হোক, জীবনে যাই হয়ে যাক, দাসবাবুর কেবিন আজ থাকুক বা নাই থাকুক, দাসবাবুর কেবিনে আমাদের যাতায়াত আজ থাকুক বা নাই থাকুক, আমার কিন্তু আমার জীবনে প্রতিপদে তোমাকে চাই। আর ঠিক এই অনুভূতিটাই বোধহয় সুমন চট্টোপাধ্যায় ব্যক্ত করেছেন তাঁর গানে। কী বলছেন তিনি শুনে নি গানে গানে।

তাহলে বোঝা গেল তো আমরা কতটা চাই নিজেদের ভালোবাসার মানুষকে। ঠিক এই রকমভাবেই আমাদের এই শহরের নানা প্রান্তে নানা সময়ে গড়ে ওঠে এরকম নানা রকমের প্রেমের গল্প। তবে মজা বলুন বা দুঃখ, সমস্ত প্রেম যে পরিণতি পায় তা কিন্তু নয়। কিছু কিছু প্রেম তৈরি হয়, সলিড হয় একদম, মানে শক্তপোক্ত মজবুত হয় সে সম্পর্ক, আর সে সম্পর্ক টিকে যায় দীর্ঘদিন ধরে টিকে যায়। কিন্তু যে সম্পর্কটা টিকতে টিকতে এসে ভেঙে যায় তার কি হয়, বা সেই সম্পর্কে জড়িয়ে থাকা দুটো মানুষের কি হয়? এই প্রশ্নগুলোর উত্তরই রয়েছে আমাদের পরবর্তী গানে। আমাদের এই পরবর্তী গান আমরা শুনব নচিকেতা চক্রবর্তীর কণ্ঠে।

এভাবেই শহরের আনাচে কানাচে গড়ে ওঠে অনেক অনেক প্রেম কাহিনী, যে কাহিনীর কিছু একটা সুন্দর পরিণতির দিকে এগোয়ে বাকিগুলো ভেঙে যায়। আর যে সম্পর্কগুলো ভেঙে যায় না, যে সম্পর্কগুলো থেকে যায়, সেই সম্পর্কগুলোতেও অনেক ক্ষেত্রে অনেক রকম দাবি দেওয়া থেকে যায়। সেই দাবি দেওয়া মেটাতে প্রেমিক বা প্রেমিকার যুগলের কারোরই কোনো আপত্তি নেই, কিন্তু দেওয়ার প্রমিসটা কিন্তু বিশাল। ঠিক কীরকম সেটাই আমরা জানব মোহিনের ঘোড়াগুলির পরবর্তী গানে।

আস্তে আস্তে ঘড়ি বলছে সময় কিন্তু শেষের দিকে, আমাকে পাত্তারি গোটাতে হবে। তবে পাত্তারি গোটানোর আগে বলি, এই যে জার্নিটা যেটা ছিল, এই জার্নিটাতে দেখানোর চেষ্টা করলাম বা শোনানোর চেষ্টা করলাম যে এই শহরেরকে কেন্দ্র করে বা এই শহরের আশেপাশে, এই শহরের

গলিতে গলিতে প্রচুর ভালোবাসা, প্রচুর প্রেম, নানা রকমের গল্প প্রতিদিন গড়ে উঠছে। সেই সমস্ত গল্পের কিছু কিছু পরিণতি পায়, কিছু কিছু পায় না, সেটা তো আর আমাদের হাতে নেই। তবে যারা পায় না তাদের অনেকেই আবার অনেক সময় অতীতকে আঁকড়ে থাকে। সেই অতীতকে আঁকড়ে থাকা যে খুব ভালো তা বলছি না, তবে মাঝে মাঝে ক্ষততে মলম হয়ে সেই অতীতে ফিরে আসে বারবার। প্রায় ঠিক একই কথা বলেছে রূপম ইসলাম, সেই গান আমরা শুনব। তবে সেই গান শোনার আগে আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আপাতত আপনাদের সবার থেকে আমাকে বিদায় নিতে হবে। আমি এখনকার মতো পাত্তারি গোটাচ্ছি, ফিরে আসব অন্য অনুষ্ঠানে। ততক্ষণ আপনারা কিন্তু শুনতে ভুলবেন না আকাশবাণী মৈত্রী, দুই বাংলার মনের কথা। এখন তাহলে আসি, টাটা।

0: আকাশবাণী মৈত্রী 594 কিলোহার্টসে শুনুন শোনান।
1: এখন শুনবেন অনুষ্ঠান কথায় গানে। দুই বাংলার সমস্ত শ্রোতা বন্ধুকে স্বাগত জানাই আজকের এই কথায় গানে অনুষ্ঠানে। আজকের এই কথায় গানে অনুষ্ঠান সাজিয়েছি এমন তিন শিল্পীর গান নিয়ে যারা কিন্তু আদতে বাঙালি নন, কিন্তু বাংলা গান গেয়েছেন সদর্পে। তারা কোন শিল্পী? চলে আসি প্রথম শিল্পীর কথায়। তিনি লতা মঙ্গেশকর। তাকে ভারতের সুর সম্রাজ্ঞীও বলা হয়। 1940-এর দশক থেকে শুরু করে প্রায় 7 দশক ধরে ভারতীয় সঙ্গীতের জগতে রাজত্ব করেছেন। অসংখ্য গান গেয়েছেন এবং অসংখ্য ভারতীয়র মনে থেকে গেছেন চিরকালের মতো। তিনি ভারতের সর্বোচ্চ সম্মান ভারতরত্ন সহ দাদাসাহেব ফালকে পুরস্কার এবং একাধিক জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ভূষিত হয়েছেন। আর আমরা এখন শুনব তাঁরই কণ্ঠে সলিল চৌধুরীর লেখা এবং সুরে এই গানটা।

এই সূত্র ধরে যদি কথা বলতেই হয়, তাহলে এর পরে যার কথা বলবো তিনি হলেন আশা ভোঁসলে। আশা ভোঁসলে তার ভার্সেটিলিটি বা বহুমুখী গায়কের জন্য বিশ্বজুড়ে বিখ্যাত। তা যে কোনো রকম জনরার গান হতে পারে, সেটা পপ হতে পারে, গজল হতে পারে, ভজন হতে পারে, শাস্ত্রীয় সঙ্গীত হতে পারে, যে কোনো জনরার গান হতে পারে, প্রতিটি ক্ষেত্রে তিনি ছিলেন পারদর্শী। বহু দিন ধরে, বহু বছর ধরে, বহু দশক ধরে আপামর ভারতবাসীকে তিনিও মাতিয়ে রেখেছেন তার নানান সুরে, নানান গানে। এবং আমি যদি খুব ভুল না করে থাকি, অস্ট্রেলিয়ান ফাস্ট বোলার ব্রেটলির সঙ্গেও আশা ভোঁসলে কিন্তু একটি মিউজিক ভিডিও বানিয়েছিলেন। তাই বলতেই হয় তার রেঞ্জ বা তার গায়কের পরিধিটা কিন্তু সত্যি বিশাল। এর পরের গানটা আমরা শুনবো আশা ভোঁসলের কণ্ঠে, এবং আবারও এই গানের সুর এবং কথা সলিল চৌধুরীর।

এই সূত্র ধরে একেবারে শেষে, এই অনুষ্ঠানের শেষে যার কথা বলবো, তাকে কিন্তু সারা ভারত চিনেছিল মাত্র 11 বছর বয়সে দূরদর্শনের মেরি আওয়াজ সুনো রিয়েলিটি শো জেতার পর। তিনি আর কেউ নন, তিনি সুনিধি চৌহান। গত 20 কয়েক দশক ধরে লতাজি আশাজির পরবর্তী প্রজন্মে যে কজন গায়িকা ভারতীয় সঙ্গীত জগৎকে শাসন করেছেন, সুনিধি চৌহান তাঁদের মধ্যে অন্যতম। আর আজকের এই অনুষ্ঠান শেষ করব সুনিধি চৌহানের গাওয়া একটি গান দিয়ে। এই গান আমি নিয়েছি হাওয়া বদল ছবি থেকে, গানের নাম ভয় দেখাস না প্লিজ। আজকে তাহলে এখান থেকেই বিদায় নিলাম, যেতে যেতে রেখে গেলাম সুনিধি চৌহানের কণ্ঠে ভয় দেখাস না প্লিজ।

0: পরিক্রমা। উপস্থাপনায় আমি শুভব্রত মুখোপাধ্যায়, সঙ্গে রয়েছেন অগ্নিবীণ চট্টোপাধ্যায়। আজকের শিরোনামে রয়েছে, কিরগিজস্তানের রাজধানী বিশকেকে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দ্বিপাক্ষিক বৈঠক, উভয় দেশেরই জাতীয় স্বার্থ রক্ষার বিষয়টি নতুন দিল্লি ও মস্কোর সম্পর্কের মূল ভিত্তি, বললেন দুই নেতা।
1: বিশকেকে ইরানের প্রেসিডেন্ট ডক্টর মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বৈঠকে পশ্চিম এশিয়ার সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে বিশদে মতবিনিময়।
0: প্রায় এক মাস পর মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরান পরস্পরের বিরুদ্ধে ফের সামরিক হামলা চালানোয় পশ্চিম এশিয়ার পরিস্থিতি নতুন করে উত্তপ্ত।
1: বাংলাদেশের সঙ্গে গঙ্গা পদ্মা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণের ক্ষেত্রে পশ্চিমবঙ্গের স্বার্থকে অগ্রাধিকার দিতে কেন্দ্রের কাছে আবেদন রাখল রাজ্য সরকার।
0: নেপালে হড়পাবানে মৃতের সংখ্যা 900 ছাড়িয়েছে, ত্রাণের কাজে বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে প্রয়োজনীয় সরঞ্জামের অভাব।
1: ভারতের প্রকৃত জিডিপি বৃদ্ধির হার চলতি অর্থবর্ষের প্রথম ত্রৈমাসিকে দাঁড়িয়েছে 7.8%।
0: পশ্চিমবঙ্গে স্কুল সার্ভিস কমিশনের 26,000 চাকরি বাতিলের মামলায় যোগ্য শিক্ষকদের চাকরির মেয়াদ আপাতত 31 মে পর্যন্ত বাড়িয়ে দিয়েছে সুপ্রিম কোর্ট।
1: ভারতের টেবিল টেনিস খেলোয়াড় অঙ্কুর ভট্টাচার্য WTT পুরুষের সিঙ্গলসের খেতাব জিতেছেন।
0: আসছি বিস্তারিত খবরে। কিরগিজস্তানের বিশকেকে আজ রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে বসলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দুটি দেশেরই জাতীয় স্বার্থের বিষয়টি সর্বোচ্চ অগ্রাধিকারের বিষয় এবং আগামী দিনে দ্বিপাক্ষিক সম্পর্কে সেই অগ্রাধিকার প্রতিফলিত হবে বলে উভয় সহমত হয়েছেন বলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানিয়েছেন।
2: দোনো দেশকে লোককে ভালাই কে লিয়ে হাম মিলকর কে কাম কর রহে হ্যায়, রাষ্ট্র হিত কো সর্বোপরি রাখতে হুয়ে আগে বড়না ইয়াহি হাম দোনো কি সোচ রহি হ্যায় অর আগে ভি ইয়াহি হামারা মূল মন্ত্র হোগা।
0: রুশ প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠকে ইউক্রেনের প্রসঙ্গ নিয়ে আলোচনা হয়েছে বিশদে। শান্তি এবং মানবতার বিষয়গুলি সবার ওপরে থাকা দরকার, ভারতের পক্ষে এই বার্তা আবারও দিয়েছেন প্রধানমন্ত্রী।
2: ইউক্রেন কে বিষয় পর হাম হমেশা চর্চা করতে রহে হ্যায়, ভারত শান্তি কে সভি প্রয়াসো কা সমর্থন করতা হ্যায় অর শান্তি কে হর প্রয়াস কে লিয়ে আগে ভি সমর্থন করতা রহেগা। যুদ্ধ মে বিতায়া এক এক দিন মানবতা কো পিছে ধকেলতা হ্যায় অর শান্তি কি তরফ বড়ায়া এক এক কদম পুরি মানবতা কো নই আশা সে ভর দে। হমে এন্ডলেস ওয়ার সে এন্ড অফ ওয়ার উসি দিশা মে জানাই হোগা জো মানবতা কি ভালাই কে লিয়ে ভি বহুত আবশ্যক হ্যায়।
0: ব্রিক্স শিখর সম্মেলন বসতে চলেছে ভারতে, এই উপলক্ষে রুশ রাষ্ট্রপতিকে স্বাগত জানাতে ভারত অধীর আগ্রহে অপেক্ষা করছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
2: কুছ দিনো বাদ ভারত ব্রিক্স সমিট কা আয়োজন কর রহা হ্যায়, সভি ভারতবাসী ভারত মে আপকা স্বাগত করনে কে লিয়ে বহুত হি উৎসুক হ্যায়। আপকি যাত্রা সে হামারে দ্বিপক্ষীয় সম্বন্ধো কো ভি বল মিলেগা অর ব্রিক্স কে অন্তর্গত সংবাদ অর সহযোগ ভি সশক্ত হোগা।
0: রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, নতুন দিল্লি এবং মস্কোর অংশীদারিত্বে একটি বিশেষ মাত্রা রয়েছে এবং সেই অনুযায়ী দ্বিপাক্ষিক সম্পর্ক যেভাবে এগিয়ে চলেছে তা অত্যন্ত সন্তোষজনক।
1: কিরগিজস্তানের রাজধানী বিশকেকে ইরানের প্রেসিডেন্ট ডক্টর মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে বসলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এসসিও শিখর সম্মেলনের ফাঁকেই দুই নেতার বৈঠকে পশ্চিম এশিয়ায় চলতি সংঘাতের প্রেক্ষিতে তেহরান নতুন দিল্লির সম্পর্ক নিয়ে মতবিনিময় হয়। যাবতীয় সমস্যার সমাধানে আলাপচারিতা এবং কূটনীতি একমাত্র পথ, ভারতের এই অবস্থান পুনর্ব্যক্ত করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ওই অঞ্চলে অবিলম্বে সুস্থিতি ফেরানোর কথা বলেন তিনি। নৌ চলাচল এবং বাণিজ্য প্রবাহ অব্যাহত রাখার পাশাপাশি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সাধারণ মানুষের নিরাপত্তার উপর বিশেষভাবে জোর দিয়েছেন।
0: বিশকেকে আজ কিরগিজ সাধারণতন্ত্রের প্রেসিডেন্ট সাদির জাফারভের সঙ্গেও আলোচনায় বসেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দ্বিপাক্ষিক সম্পর্কের প্রসার এবং কৌশলগত অংশীদারিত্ব জোরদার করা নিয়ে তাদের মধ্যে আলোচনা হয়। অর্থনৈতিক ও বাণিজ্যিক ক্ষেত্রে সহযোগিতার পরিসর আরও বাড়ানো নিয়ে দুই নেতাই একমত। সংস্কৃতি এবং শিক্ষাক্ষেত্রেও পারস্পরিক অংশীদারিত্ব আরও মজবুত করবে দুই দেশ। এর আগে আর্মেনিয়ার প্রধানমন্ত্রী নিকোল পাশিনিয়ানের সঙ্গেও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বৈঠক হয়। প্রতিরক্ষা, অর্থনীতি, বিজ্ঞান ও প্রযুক্তি, শিক্ষা ও সংস্কৃতি ক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতা প্রসারিত করার কথা বলেন তারা। মতবিনিময় হয় আঞ্চলিক ও আন্তর্জাতিক নানা বিষয়ে। স্বাভাবিকভাবেই উঠে আসে পশ্চিম এশিয়ার প্রসঙ্গ। প্রধানমন্ত্রী দুদিনের সফরে এখন কিরগিজস্তানে রয়েছেন। আগামীকাল সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের 26তম শিখর সম্মেলনে ভাষণ দেবেন তিনি।

0: সংযুক্ত আরব আমিরশাহী ইরানের ড্রোন হামলার নিন্দা করে জানিয়েছে এই ধরনের আগ্রাসন কোনোভাবেই মেনে নেওয়া যায় না। আমিরশাহীর বিদেশ মন্ত্রক জানিয়েছে জলসীমার উপর দিয়ে যাওয়ার সময় তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ড্রোনটিকে প্রতিহত করেছে। মন্ত্রক আরও জানিয়েছে আন্তর্জাতিক আইন ও রাষ্ট্রসংঘের সনদ উপেক্ষা করে চালানো এই হামলা আমিরশাহীর নিরাপত্তা স্থিতিশীলতা ও আঞ্চলিক অখণ্ডতার প্রতি সরাসরি চ্যালেঞ্জ। এই ধরনের চ্যালেঞ্জ মোকাবিলায় হামলার জবাব দেওয়ার অধিকার আমিরশাহীর রয়েছে বলে মন্ত্রক জানিয়েছে। এছাড়া জর্ডনকে লক্ষ্য করে ইরানের ক্ষেপণাস্ত্র হামলারও নিন্দা জানিয়েছে সংযুক্ত আরব আমিরশাহী। জর্ডনের প্রতি পূর্ণ সংহতি পুনর্ব্যক্ত করে সেদেশের নিরাপত্তা ও স্থিতিশীলতা রক্ষায় গৃহীত সব পদক্ষেপের প্রতি সমর্থন জানিয়েছে আমিরশাহী। অপর একটি বিবৃতিতে গালফ কোঅপারেশন কাউন্সিলের মহাসচিব জাসেম মোহাম্মদ আল বুদাইও এই হামলার নিন্দা জানিয়েছেন এবং ইরানকে অবিলম্বে এই ধরনের হামলা ও শত্রুতাপূর্ণ কর্মকাণ্ড বন্ধ করার আহ্বান জানিয়েছেন। এদিকে প্রায় এক মাস পরে আজ মার্কিন যুক্তরাষ্ট্র ইরান একে অপরের বিরুদ্ধে সামরিক হামলা চালিয়েছে। এই হামলার পরপরই ব্রেন্ট ক্রুড ফিউচার্স এবং যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট ক্রুড অয়েলের দাম 3% বেড়েছে। শুনছেন দেশ বিদেশের খবর নিয়ে বিশ্ব পরিক্রমা।
1: বাংলাদেশের সঙ্গে গঙ্গা পদ্মা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণের আগে পশ্চিমবঙ্গের স্বার্থ রক্ষার বিষয়টি মাথায় রাখতে কেন্দ্রকে অনুরোধ করেছে রাজ্য সরকার। 30 বছরের এই চুক্তির মেয়াদ শেষ হচ্ছে এবছরের ডিসেম্বরে। রাজ্য সরকারের তরফে বলা হয়েছে যে সুখা মরশুমে হুগলি নদীর নাব্যতা বজায় রাখতে ফরাক্কা দিয়ে পর্যাপ্ত জলপ্রবাহ নিশ্চিত হওয়া দরকার, যাতে কলকাতা বন্দরে জাহাজ চলাচল অব্যাহত থাকে। মালদা, মুর্শিদাবাদ এবং নদিয়ায় নদী ভাঙন নিয়েও উদ্বিগ্ন পশ্চিমবঙ্গ সরকার। নতুন চুক্তিতে পরিবেশ রক্ষা এবং রাজ্যের জলের চাহিদার বিষয়গুলি অবশ্যই অগ্রাধিকার পাওয়া উচিত বলে পশ্চিমবঙ্গ সরকারের তরফে বলা হয়েছে। এক্ষেত্রে ভারত বাংলাদেশ যৌথ নদী কমিশনের বৈঠকে বিশদে আলোচনা হওয়া উচিত বলে মনে করে পশ্চিমবঙ্গ সরকার। সমগ্র বিষয়টি নিয়ে কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রকের অভ্যন্তরীণ কমিটির কাছে বিশদ প্রতিবেদন পেশ করা হয়েছে। এদিকে দুদেশেরই টেকনিক্যাল টিম ফারাক্কা ও হার্ডিঞ্জ ব্রিজ এলাকায় জলপ্রবাহ সংক্রান্ত তথ্য সংগ্রহের কাজ শুরু করেছে বলে খবর।
0: বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন বন্ধ এবং শাহরিয়ার কবির অধ্যাপক ডক্টর আবুল বরকাত, আইনজীবী রানা দাশগুপ্ত ও চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর ন্যায় বিচারের দাবি জানিয়েছে সেকুলার মিশন, অল ইন্ডিয়া রিফিউজি ফ্রন্ট সহ 4টি সংগঠন। আজ কলকাতা প্রেস ক্লাবে এক সাংবাদিক বৈঠকে ভারত সরকারকে এ বিষয়ে উদ্যোগ নেওয়ার অনুরোধ জানানো হয়। বৈঠক শেষে সংগঠনের পক্ষে সমাজকর্মী ও প্রাবন্ধিক মোহিত রায় আকাশবাণীকে বলেন, 47-এর দেশভাগের আগে থেকেই পূর্ববঙ্গের হিন্দু জনগোষ্ঠী সাম্প্রদায়িক অত্যাচার ও গণহত্যার শিকার হয়েছে।
1: নেপালে ভয়াবহ হড়পাবানের পর উদ্ধার কাজে নিযুক্ত নিরাপত্তা কর্মীরা বিশেষ সরঞ্জামের অভাবে বড় ধরনের চ্যালেঞ্জের মুখে পড়েছে। দেহ তোলার জন্য ব্যাগ, দড়ি এবং হেলিকপ্টারের স্বল্পতার কারণে উদ্ধার কাজ ব্যাহত হচ্ছে। জাতীয় বিপর্যয় ঝুঁকি হ্রাস ব্যবস্থাপনা কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী হড়পাবানে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 903-এ। 4,247 জনেরও বেশি মানুষ এখনও নিখোঁজ। নেপাল সেনাবাহিনী, পুলিশ ও সশস্ত্র পুলিশ বাহিনীর সদস্যদের দুর্গত এলাকায় মোতায়েন করা হলেও দুর্গম এলাকায় আধুনিক সরঞ্জামের অভাবে উদ্ধার কাজ অত্যন্ত কঠিন হয়ে পড়েছে। বেশ কয়েকজন সাহায্যের জন্য পুলিশের জরুরি নম্বরে ফোন করলেও নানাবিধ সীমাবদ্ধতার কারণে উদ্ধারকারীরা তাদের কাছে পৌঁছতে পারেনি। উদ্ধার কাজে এবং ক্ষতিগ্রস্তদের শনাক্তকরণে নেপালকে সহায়তার জন্য ভারত বিশেষ দল পাঠিয়েছে। 19 জন ভারতীয় সহ ফরেন্সিক দল গতকাল থেকেই কাঠমান্ডুতে মৃতদেহের ডিএনএ বিশ্লেষণের কাজ শুরু করেছে। এছাড়া চিলিমে ও লাংটাংয়ে জলবিদ্যুৎ প্রকল্প এলাকায় ভারতের সুড়ঙ্গ উদ্ধারকারী দল 933 জন জলবিদ্যুৎ প্রকল্পের কর্মীর খোঁজ পেতে উদ্ধার কার্য চালিয়ে যাচ্ছে।
0: ইউনাইটেড কাশ্মীর পিপলস ন্যাশনাল পার্টির সভাপতি সর্দার শওকত আলী কাশ্মীরি পাক অধিকৃত জম্মু ও কাশ্মীরে সাধারণ নাগরিকদের ওপর পাক বাহিনীর ধারাবাহিক দমনপীড়নের অভিযোগ তুলেছেন। জেনিভায় এক বক্তব্যে তিনি পাকিস্তানের বিরুদ্ধে শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের ওপর বলপ্রয়োগ, গণগ্রেপ্তার ও অপহরণ ঘটানো, আইনি সহায়তা পাওয়ার সুযোগ সীমিত করা এবং দীর্ঘ সময় ধরে ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখার অভিযোগ আনেন। জম্মু কাশ্মীর জয়েন্ট আওয়ামী অ্যাকশন কমিটির নেতৃত্বে চলমান আন্দোলনকে তিনি ব্যবসায়ী, পরিবহন কর্মী, শিক্ষক, আইনজীবী ও সুশীল সমাজের প্রতিনিধিদের অংশগ্রহণে গঠিত একটি শান্তিপূর্ণ নাগরিক আন্দোলন হিসেবে অভিহিত করেন। তিনি জানান, ওই অঞ্চলে 3,000-এরও বেশি মানুষকে গ্রেপ্তার করা হয়েছে এবং প্রায় 1,100 মানুষকে অপহরণ করা হয়েছে বলে অভিযোগ রয়েছে। এছাড়া নিরাপত্তা বাহিনীর হাতে 150 জনেরও বেশি মানুষ নিহত হয়েছেন বলেও তিনি দাবি করেন।

0: বিশ্বজুড়ে বলপূর্বক অপহৃত ব্যক্তিদের জন্য আন্তর্জাতিক দিবস পালনের আবহেই বালুচিস্তানের বিভিন্ন মানবাধিকার সংগঠন ও কর্মীরা পাক বাহিনীর অপহরণ করা মানুষদের কথা স্মরণ করেন। সংগঠনগুলি রাষ্ট্রসংঘ ও আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়ে বলেছে, তারা যেন শিশু ও নারীসহ জোরপূর্বক অপহৃত হওয়া হাজার হাজার বালুচ নাগরিকের মুক্তি নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ গ্রহণ করে। উল্লেখ্য, প্রতি বছর 30 আগস্ট বলপূর্বক অপহৃত ব্যক্তিদের জন্য আন্তর্জাতিক দিবস পালন করা হয়। মানবাধিকার লঙ্ঘনের এই গুরুতর ঘটনা সম্পর্কে বিশ্বব্যাপী সচেতনতা বৃদ্ধি এবং ভুক্তভোগী ও তাদের পরিবারের প্রতি সম্মান জানানোর লক্ষ্যে 2011 সালে রাষ্ট্রসংঘ এই দিবস পালনের কথা ঘোষণা করে।
1: ভারত এবং কাতারের দ্বিপাক্ষিক সম্পর্কে জ্বালানি ক্ষেত্র একটি গুরুত্বপূর্ণ স্তম্ভ বলে উল্লেখ করেছেন কেন্দ্রীয় পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রী হরদীপ সিং পুরী। আজ কাতারে নিযুক্ত ভারতের রাষ্ট্রদূত ডক্টর কে শ্রীকার রেড্ডির সঙ্গে তাঁর কথা হয়। সামাজিক মাধ্যমে পেট্রোলিয়াম মন্ত্রী জানিয়েছেন, পেট্রোনেট এলএনজি এবং কাতার এনার্জির মধ্যে 20 বছর মেয়াদি চুক্তির সুবাদে 2028 থেকে 2048 পর্যন্ত প্রতি বছর 7.5 মিলিয়ন টনেরও বেশি এলএনজি পাবে ভারত। শুনছেন বিশ্ব পরিক্রমা।
0: কেন্দ্রীয় বৈদ্যুতিন ও তথ্য প্রযুক্তি, রেল ও তথ্য সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব আজ ভারতের সেমিকন্ডাক্টর পরিমণ্ডলের বিকাশকে পরবর্তী ধাপে নিয়ে যেতে সরকারের গৃহীত পরিকল্পনা ও পদক্ষেপ নিয়ে সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের বিশেষভাবে অবহিত করলেন। এই উপলক্ষে সেমিকন 2.0 মূল 6টি বিষয়ে বিজ্ঞপ্তি জারি হয়। প্রথম সেমিকন ইন্ডিয়ার কর্মসূচির ওপর ভিত্তি করে এগিয়ে চলবে এই প্রকল্প। অশ্বিনী বৈষ্ণব বলেন, 10 বছরে 85,000 সেমিকন্ডাক্টর ইঞ্জিনিয়ার তৈরি করার লক্ষ্য নিয়ে কাজ শুরু হলেও তা সম্পন্ন হয়েছে 4 বছরেই। এরপর আরও 1 লক্ষ ইঞ্জিনিয়ার তৈরি করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। আগামী বছরগুলিতে সারা বিশ্বে সেমিকন্ডাক্টর শিল্পের বাজারের 10% জুড়ে থাকবে ভারত। সেমিকন্ডাক্টর শিল্পে 50 থেকে 60,000 প্রত্যক্ষ কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে বলেও মন্ত্রী জানান।
2: फैब्रिकेशन में, पैकेजिंग में, इक्विपमेंट में, मटेरियल्स में, इन सब में ट्रेनिंग दी जा रही है और जिस तरह का इकोसिस्टम बन रहा है, बहुत जल्दी 50-60,000 डायरेक्ट जॉब्स हर साल इसमें क्रिएट होंगे। ऑलरेडी डिजाइन में 50-60,000 डायरेक्ट जॉब्स क्रिएट हो रहे हैं। अभी मैन्युफैक्चरिंग में भी इतना लेवल का इसमें जॉब्स क्रिएट होंगे।
1: বস্ত্র ও বয়ন ক্ষেত্র দেশের সাংস্কৃতিক পরিমণ্ডলের প্রশ্ন অত্যন্ত গুরুত্বপূর্ণ হওয়ার পাশাপাশি লক্ষ লক্ষ মানুষের জীবিকার উৎস বলে মন্তব্য করেছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। ন্যাশনাল ইনস্টিটিউট অফ ফ্যাশন টেকনোলজির সমাবর্তনে তার ভাষণে রাষ্ট্রপতি এই প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের উদ্দেশ্যে আন্তর্জাতিক স্তরে ভারতের সাংস্কৃতিক ও ঐতিহ্যগত মূল্যবোধকে তুলে ধরার আবেদন রেখেছেন।
3: फैशन टेक्नोलॉजी भी ऐसा क्षेत्र है जिसमें विश्व स्तर पर भारत की भूमिका बढ़ाने को अपार संभावना है। आपको इस अवसर का लाभ उठाना चाहिए। इस प्रयास में आप स्मरण रखें कि आपकी सोच वैश्विक हो, लेकिन आपकी जड़ें अपने मिट्टी की विशिष्टता और जीवन मूल्यों से जुड़े। इस तरह आप न केवल सक्सेसफुल प्रोफेशनल बनेंगे, बल्कि भारत की सांस्कृतिक विरासत के संरक्षण और संवर्धन में भी अपना योगदान दे सकेंगे।
0: ভারতের প্রকৃত জিডিপি বৃদ্ধির হার 2026-27 অর্থবর্ষে প্রথম ত্রৈমাসিকে 7.8% পৌঁছেছে, যেখানে আগের বছর একই সময় তা ছিল 6.9%। টাকার অঙ্কে জিডিপি বৃদ্ধির হার বর্তমান অর্থবর্ষে প্রথম ত্রৈমাসিকে দাঁড়িয়ে 10.3%। পরিসংখ্যান ও কর্মসূচি রূপায়ণ মন্ত্রকের পক্ষ থেকে আজ এই তথ্য জানানো হয়েছে। মন্ত্রকের সচিব ডক্টর সৌরভ গর্গ বলেন, ভূরাজনৈতিক অস্থিরতার মধ্যেও ভারতে জিডিপি বৃদ্ধির এই হার যথেষ্ট আশাব্যঞ্জক।
4: ओवरऑल ग्रोथ इन ऑल सेक्टर्स हैज बीन वेरी पॉजिटिव और ये यही दर्शाता है कि जो प्रकार से इंटरवेंशन हुए हैं सरकार के वो इम्पैक्ट रख रहे हैं और जबकि ओवरऑल हालात में चेंजेस है जियोपॉलिटिकल सिचुएशन में उसके बावजूद ग्रोथ रेट इतनी पॉजिटिव है। प्राइवेट और सरकारी दोनों के ही कारण फिक्स कैपिटल ग्रोथ में होता है और 12% का ये भी दर्शाता है कि जो फ्यूचर क्वार्टर्स की ग्रोथ है उसका भी हम एक अंदेशा देता है कि क्या है।
1: খুচরো বাজারে অ্যাসিড বিক্রির ব্যাপারে সুপ্রিম কোর্ট আজ কেন্দ্রীয় সরকারের মতামত জানতে চেয়েছে। বাজারে অ্যাসিড বিক্রয় পুরোপুরি নিষিদ্ধ করা হবে নাকি তা আরও কঠোর নিয়ন্ত্রণের আওতায় আনা হবে, সে বিষয়ে কেন্দ্রের বক্তব্য জানতে চেয়েছে শীর্ষ আদালত। 2013 সালে অ্যাসিডের খুচরো বিক্রি নিয়ন্ত্রণের জন্য নির্দেশিকা জারি করা সত্ত্বেও বাজারে এটি সহজলভ্য হওয়ায় শীর্ষ আদালত উদ্বেগ প্রকাশ করেছে। পাশাপাশি আদালত কেন্দ্র এবং সমস্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে অ্যাসিড হামলায় আক্রান্তদের পুনর্বাসনের জন্য উপযুক্ত পদক্ষেপ গ্রহণের নির্দেশ দিয়েছে এবং এজন্য 6 সপ্তাহ সময় বেঁধে দিয়েছে।

0: দিয়েছে। আদালত কেন্দ্রীয় সরকারকে একটি আদর্শ পুনর্বাসন প্রকল্প প্রণয়নের বিষয়টি বিবেচনা করতে এবং তা কার্যকরভাবে বাস্তবায়নের জন্য রাজ্যগুলোকে প্রয়োজনীয় সহায়তা প্রদানের কথাও বলেছে। আদালত উল্লেখ করেছে যে পুনর্বাসন ব্যবস্থার মধ্যে ক্ষতিপূরণ, পুনর্বাসন, চিকিৎসা সহায়তা এবং উচ্চশিক্ষা পর্যন্ত বিনামূল্যে শিক্ষার সুযোগ অন্তর্ভুক্ত থাকতে হবে।
1: পশ্চিমবঙ্গে স্কুল সার্ভিস কমিশনের 26,000 চাকরি বাতিলের মামলায় যোগ্য শিক্ষকদের চাকরির মেয়াদ আপাতত আগামী বছর 31 মে পর্যন্ত বাড়িয়ে দিল শীর্ষ আদালত। নিয়োগ প্রক্রিয়া এখনও সম্পন্ন না হওয়ায় 26,000 চাকরি বাতিল মামলায় রাজ্যের আবেদন মঞ্জুর করেছে সুপ্রিম কোর্ট। 31 মে 2027 পর্যন্ত নিয়োগের সময়সীমা বৃদ্ধি করল শীর্ষ আদালত। তবে এই রায় দিতে গিয়ে সুপ্রিম কোর্ট জানিয়েছে এটাই সময়সীমা বৃদ্ধির শেষ নির্দেশ। বিচারপতি সঞ্জয় কুমার ও বিচারপতি সঞ্জীব সাজদেবার বেঞ্চ নির্দেশ দিয়েছে যোগ্য চাকরি প্রার্থীদের চাকরির সময়সীমা নিয়োগ প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত বজায় থাকবে। উল্লেখ্য, এর আগে শীর্ষ আদালতই 31 অগস্ট পর্যন্ত নিয়োগের সময়সীমা বাড়িয়েছিল।
0: পশ্চিমবঙ্গে ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণে কী পদক্ষেপ নেওয়া যায় তা নিয়ে সিদ্ধান্ত নিতে রাজ্য সরকার বৈঠকে বসতে চলেছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর পৌরোহিত্যে আগামীকাল বিকেলে স্বাস্থ্যভবনে প্রস্তাবিত এই বৈঠকে উপস্থিত থাকার জন্য কলকাতা, হাওড়ার পুর কমিশনারদের পাশাপাশি স্বাস্থ্যমন্ত্রী, স্বাস্থ্য সচিব, দপ্তরের আধিকারিক, কলকাতা লাগোয়া 21টি পুরসভার নির্বাহী আধিকারিকদের নির্দেশ দেওয়া হয়েছে বলে নবান্ন সূত্রে জানা গেছে। বৈঠকে পুর ও নগর উন্নয়ন, সেচ, পরিবহন ও রেল দপ্তরের আধিকারিকদেরও আসতে বলা হয়েছে। উল্লেখ্য, চলতি বছরে এখনও পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে রাজ্যে 7 জনের মৃত্যু হয়েছে।
1: গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং সংলগ্ন উত্তর ওড়িশা এবং উত্তর পশ্চিম বঙ্গোপসাগরের ওপর যে সুস্পষ্ট নিম্নচাপটি অবস্থান করছে, আগামী 24 ঘন্টায় তা ক্রমশ পশ্চিম উত্তর পশ্চিমে অগ্রসর হবে। অন্যদিকে সক্রিয় মৌসুমী অক্ষরেখা উত্তরপ্রদেশ হয়ে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর অবস্থিত এই নিম্নচাপ অক্ষরেখা পর্যন্ত বিস্তৃত হয়েছে। এর ফলে দক্ষিণবঙ্গের বিশেষ করে পশ্চিমের জেলাগুলিতে আগামী 48 ঘন্টা হালকা থেকে মাঝারি এবং কোথাও কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে আলিপুর আবহাওয়া দপ্তরের প্রধান ডক্টর হাবিবুর রহমান বিশ্বাস জানিয়েছেন। কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় আগামী 24 ঘন্টায় 2-1 পশলা বৃষ্টি হওয়ার সম্ভাবনা। ভারী বৃষ্টির হলুদ সতর্কতা রয়েছে পূর্ব পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া, দক্ষিণ চব্বিশ পরগনা জেলায়। অন্যদিকে উত্তরবঙ্গের দার্জিলিং এবং জলপাইগুড়ি জেলায় আগামী 24 ঘন্টা ভারী থেকে অতিভারী বৃষ্টির কমলা সতর্কতা রয়েছে।
2: দক্ষিণবঙ্গে পূর্ব পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া এবং দক্ষিণ চব্বিশ পরগনা এই জেলাগুলোতে এক দু জায়গায় ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা কিছুটা রয়েছে। বাকি তবে আমাদের দক্ষিণবঙ্গের সর্বত্রই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত থাকবে। আগামীকাল পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম জেলাতে এক দু জায়গায় ভারী বৃষ্টিপাত হতে পারে, তবে বেশিরভাগ ক্ষেত্রেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত থাকবে এবং আগামীকালের পর দক্ষিণবঙ্গে আরো বৃষ্টিপাত ধীরে ধীরে কিছুটা কমার সম্ভাবনা থাকবে, তবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত বিক্ষিপ্ত ভাবে চলবে।
1: এবার খেলার খবর।
0: ভারতীয় টেবিল টেনিস খেলোয়াড় অঙ্কুর ভট্টাচার্য WTT পুরুষদের সিঙ্গলসের খেতাব জয় করেছেন। এটি তাঁর প্রথম খেতাব জয়। চেক প্রজাতন্ত্রে আয়োজিত WTT ফিডার ওলোমক টুর্নামেন্টে অঙ্কুর পুরুষের ডাবলসেও ভারতীয় জুটি আকাশ পালের সঙ্গে মিলে সোনা জিতেছেন। বিশ্ব র্যাঙ্কিংয়ে 78 নম্বরে থাকা অঙ্কুর তৃতীয় বাছাই স্লোভেনিয়ার দেনই কোজলকে 3-1 পরাস্ত করেন। এর আগে অঙ্কুর ও আকাশ জুটি পুরুষের ডাবলসে হাঙ্গেরির প্রতিদ্বন্দ্বীকে 3-1 হারিয়ে দেয়।
1: তাশকান্দে আজ অনূর্ধ্ব 20 AFC এশিয়ান কাপ ফুটবল 2027 বাছাই পর্বের ম্যাচে ভারত সিরিয়াকে 1-0 হারিয়ে দিয়েছে। দোস্তলিক স্টেডিয়ামে গ্রুপ বির উদ্বোধনী ম্যাচে 86তম মিনিটে ভারতের পক্ষে জয়সূচক গোলটি করেন সিঙ্গামায়ুম সামি। এই গ্রুপে ভারত ও সিরিয়া ছাড়াও খেলছে উজবেকিস্তান এবং বাংলাদেশ। উল্লেখ্য, 8টি গ্রুপের বিজয়ী দল এবং সেরা 7টি রানার্সআপ দল AFC অনূর্ধ্ব 20 এশিয়ান কাপ 2027 জন্য যোগ্যতা অর্জন করবে। আগামী বৃহস্পতিবার ভারত তাদের পরবর্তী ম্যাচটি খেলবে উজবেকিস্তানের বিরুদ্ধে।
0: জাপানে আসন্ন এশিয়ান গেমসের জন্য ফেন্সিংয়ে ভারতের 20 সদস্যের দল ঘোষণা করা হয়েছে। দলের নেতৃত্ব দেবেন অলিম্পিয়ান CA ভবানী দেবী। 20তম এশিয়ান গেমস 19 সেপ্টেম্বর থেকে 4 অক্টোবর আইচি নাগুয়া শহরে অনুষ্ঠিত হবে। দলের নির্বাচিত খেলোয়াড়রা আগামীকাল থেকে 15 সেপ্টেম্বর পর্যন্ত পাতিয়ালার নেতাজি সুভাষ ন্যাশনাল ইনস্টিটিউট অব স্পোর্টসে প্রস্তুতি শিবিরে যোগ দেবেন।
1: মার্কিন ওপেন টেনিসে 24 বারের গ্র্যান্ডস্ল্যাম চ্যাম্পিয়ন সার্বিয়ার নোভাক জকোভিচ এই প্রথমবার পুরুষদের সিঙ্গলসের প্রথম রাউন্ড থেকেই ছিটকে গেলেন। আর্জেন্টিনার মারিয়ানো নাভন 7-6, 5-7, 4-6, 6-2, 6-1 গেমে

0: জকোভিচকে হারিয়ে দেন। গত ১৯ বার জকোভিচ ইউএস ওপেন টেনিসের প্রথম রাউন্ডে অপরাজেয় ছিলেন। ২০০৬ সালের অস্ট্রেলিয়ান ওপেন এবং পরবর্তী সময়ে এযাবৎ কোনো গ্র্যান্ড স্ল্যামের ওপেনিং ম্যাচে জকোভিচ পরাজিত হননি। এদিকে মহিলাদের সিঙ্গলসে ভেনাস উইলিয়ামস তাঁর ২৬তম ইউএস ওপেনের খেলায় প্রথম রাউন্ডেই বেরিয়ে গেছেন। ৪৬ বছর বয়সী এই মার্কিন টেনিস তারকা স্বদেশীয় ওয়াইল্ড কার্ড এন্ট্রি সোফিয়া কেনিনের কাছে 6-2, 7-6 স্ট্রেট সেটে হেরে যান। এই নিয়ে ২০২৫ জুলাইয়ে ওয়াশিংটনে জয়লাভের পর ভেনাস টানা ১৫টি ম্যাচে পরাজিত হলেন।
1: ফিনল্যান্ডে অনুষ্ঠিত বিশেষভাবে সক্ষমদের টেবিল টেনিস প্রতিযোগিতা ITTF ওয়ার্ল্ড প্যারা ফিউচার লটি ২০২৬ টুর্নামেন্টে ভারত ৬টি সোনাসহ মোট ১৬টি পদক জিতে তাদের অভিযান শেষ করেছে। ১৬টি পদকের মধ্যে ৪টি রুপো ও ৬টি ব্রোঞ্জ রয়েছে। সিঙ্গলসে ভারত ১০টি ও ডাবলসে ৬টি পদক জয় করেছে।
0: ভারতের অনূর্ধ্ব ১৯ দলে সুযোগ পেয়েছে দুর্গাপুরের অভিপ্রায় বিশ্বাস। আজ ইডেনে মায়ের সঙ্গে এসেছিল উইকেট কিপার ব্যাটার, তার হাতে সিএবির তরফে ২টি ব্যাট তুলে দিয়ে সাফল্য কামনা করে শুভেচ্ছা জানান সিএবি সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়।
1: বিসিসিআই সেন্টার অফ এক্সেলেন্সে আজ দলিত ট্রফি ক্রিকেটের সেমিফাইনালে দ্বিতীয় দিনের শেষে মধ্যাঞ্চল পূর্বাঞ্চলের বিরুদ্ধে ৪৫ রানে এগিয়ে রয়েছে। মধ্যাঞ্চলের প্রথম ইনিংসে ২৬৬ রানের জবাবে আজ পূর্বাঞ্চলের প্রথম ইনিংস ২৬৬ রানে শেষ হয়।
0: কলকাতা প্রিমিয়ার ডিভিশন লিগ ফুটবলে আজ মোহামেডান স্পোর্টিং ২-১ গোলে কালীঘাট স্পোর্টস লাভার্স অ্যাসোসিয়েশনকে হারিয়ে দিয়েছে। মোহামেডান স্পোর্টিংয়ের পক্ষে লালথান কিমা ও মহিতোষ রায় এবং কালীঘাট ক্লাবের ভবানী জয়েশ্বর গোল করেছেন। মোহামেডান স্পোর্টিং ১০ ম্যাচে ২১ পয়েন্ট সংগ্রহ করেছে। নৈহাটি স্টেডিয়ামে অন্য ম্যাচে মেসারাস ক্লাব ৪-১ গোলে উয়াড়ি এসিকে পরাজিত করেছে। ব্যারাকপুর স্টেডিয়ামে ইউনাইটেড স্পোর্টস ক্লাব ৫-১ গোলে নিউ আলিপুর সুরুচি সংঘকে হারিয়ে দিয়েছে।
1: এবার দৃষ্টিকোণ। বিশিষ্ট চলচ্চিত্র পরিচালক ঋতুপর্ণ ঘোষের জন্মবার্ষিকীতে আকাশবাণী মৈত্রী সংবাদে শ্রদ্ধার্ঘ্য।

0: মরে ছিল মিছে।
1: তার লেখা বিজ্ঞাপনের লাইন আজও লোকের মুখে মুখে ঘোরে, তা যেন বঙ্গজীবনের অঙ্গ হয়েই গেছে। ঝাঁ চকচকে বিজ্ঞাপন জগৎ থেকে তার প্রবেশ রূপলী দুনিয়ায়। তার ব্যক্তিগত পছন্দ অপছন্দ বহু চর্চিত, জীবদ্দশায় তাকে সমালোচিত হতে হয়েছে বহুবার, তবুও স্বল্প সময়ের মধ্যেই তিনি তার নিজস্ব এক ঘরানা সৃষ্টি করেছিলেন রূপলী পর্দার জগতে। ঋতুপর্ণ ঘোষ, তার ছবিতে প্রকাশিত শিল্পবোধ, সৌন্দর্যবোধ এবং মানবিক বোধ মানুষের সম্পর্কের টানাপোড়েন সবসময় বিদগ্ধ মহলের নজর কেড়েছে। তার প্রায় সব ছবি প্রশংসিত, বহু ছবি পুরস্কৃত।

0: অথচ প্রথম ছবি হীরে রাংটি যেন অনেকটাই থেকে গিয়েছিল চোখের অগোচরে। তার নিজের কথায়,
1: সবকিছুরই যেমন একটি ইতিহাস থাকে, আমার প্রথম ছবি হীরে রাংটিরও তেমন একটি ইতিহাস আছে। বড় করুণ এক ইতিহাস। তখন আমার বয়স অনেক কম, মনটা অনেক কাঁচা, আর হাজারক প্রথম ছবি বলে কথা। কত খেটে, কত যত্ন করে, কত খসড়া পাল্টি স্ক্রিপ্ট লিখেছিলাম কেউ যাতে ভুল ধরতে না পারে। চিলড্রেন্স ফিল্ম সোসাইটির কাছে নিয়মিত হতে দিয়ে পড়ে থেকে রাশি রাশি কাগজ জমা দিয়ে রীতিমতো পরীক্ষা ইন্টারভিউ দিয়ে তারপর তারা ছবিটার প্রডিউসার হতে রাজি হয়েছিলেন। এক এক করে অভিনেতা নির্বাচন, আমার তো ছবির জগতে কোনো পূর্ব পরিচয় নেই, তবু কেউ দ্বিধা করেননি। তাদের মধ্যে বসন্ত চৌধুরী, জ্ঞানেশ মুখোপাধ্যায়, বঙ্কিম ঘোষ, আজানি, সুনীল মুখোপাধ্যায়, শকুন্তলা বড়ুয়া, মুনমুন সেন, অয়ন বন্দ্যোপাধ্যায় প্রায় কাজ করেন না বললেই চলে। অনেক দিনের স্বপ্ন, অনেক বিনিদ্র রাত, অনেক ইচ্ছে পূরণের গোলকধাঁধায় ঘুরতে ঘুরতে শুরু হয়েছিল আমার প্রথম ছবি।

0: সেই ছবিতে আমার তিনজন শিশু শিল্পীর থেকে ইউনিটের বাকি সবাই ছিলেন আমার থেকে বয়সে বড়। ডিরেক্টর হলে কি হবে? আসলে আমি ছিলাম ইউনিটের 4 নম্বর বাচ্চা। ছবি শুটিং শুরু হয়েছিল পুজোর আগে, ছবিটা সেন্সর হয়েছিল পরের বছর এপ্রিলে। আর তার ঠিক 1 সপ্তাহ পর সত্যজিৎ রায় আমাদের ছেড়ে চলে যান। তার জীবদ্দশায় ছবিটা বানিয়েও তাকে দেখাতে পারিনি। এই ক্ষোভ আজীবন আমার পিছু ছাড়বে না। হীরে রাংটি রিলিজ করল না, কেউ দেখল না, কেবলমাত্র কয়েকটা প্রাইভেট স্ক্রিনিং এর দর্শক ছাড়া। কেউ জানতেও পারল না যে কলকাতা শহরে ঋতুপর্ণ ঘোষ বলে একজন শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের গল্প নিয়ে তার প্রথম ছবি বানাল। প্রথম ছবি কাউকে না দেখাতে পারার দুঃখ তাড়ানো বড় সহজ ছিল না।
1: ছবি ছবি ছবি, আধার ঘরের ছায়া ছবির একঘেয়েমি বা বন্দিদশা থেকে তার মনও কখনো পালিয়ে যেতে চায় অন্য আলোর দুনিয়ায়। অন্তত তিনি তেমনটাই জানিয়েছিলেন ইউটিউবের সৌজন্যে।
0: ছবির নায়িকা একা বসে বসে বিষণ্ন মনে গুনগুন করছে রবি ঠাকুর, এ যেন বড় চেনা ছবি। বাংলা সিনেমার ইতিহাস ছেড়ে দিলাম, খুদ ঋতুপর্ণ ঘোষের ছবিতেই এমনটা হামেশাই দেখা যায়। ঋতুপর্ণ ঘোষ সবাই জানেন ছবি বানায় বড়দের জন্য। সে ছবিতে সবাই গম্ভীর চিন্তা করে, চোখা চোখা কথায় ঝগড়া করে, কথায় কথায় কান্নাকাটি করে, চিৎকার করে বা নীরবে, কষ্ট পায় বা কষ্ট দেয়। কোথাও কোনো ঝলমলে হাসি মুখ নেই, ঝরঝরে প্রাণ জোড়ানো হুল্লোড় নেই। রোদ্দুর বলতে পর্দার বা চিকের ফাঁক দিয়ে আসা আলো চিলতে। আদিগন্ত নীলাকাশ নেই, আবনান্ত বিধিপথ নেই, ঋতুপর্ণ দম আটকে আসছিল। আর পারা যাচ্ছে না, ছুটি পালিয়ে গেলে তবেই যেন শান্তি। সিনেমা হলের দমবন্ধ অন্ধকার থেকে, কান্নাকাটি ঝগড়াঝাঁটি থেকে, রুমাল বার করার খসখস আর নাক টানার আওয়াজ থেকে ঋতুপর্ণ পালাচ্ছিল।
1: সত্যিই যেন কদিনের খেলা, দুদশকের কিছু বেশি সময়ের কর্মজীবনে আলোর ঝলকানির মতোই যেন তার আকস্মিক উপস্থিতি।

0: শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরেকবার। কিরগিজস্তানের রাজধানী বিশকেকের রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দ্বিপাক্ষিক বৈঠক, উভয় দেশেরই জাতীয় স্বার্থ রক্ষা নতুন দিল্লি ও মস্কো সম্পর্কের মূল ভিত্তি, বললেন দুই নেতা।
1: বিশকেকে ইরানের প্রেসিডেন্ট ডক্টর মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বৈঠকে পশ্চিম এশিয়ার সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে বিশদে মত বিনিময়।
0: প্রায় এক মাস পর মার্কিন যুক্তরাষ্ট্র ইরান পরস্পরের বিরুদ্ধে ফের সামরিক হামলা চালানোয় পশ্চিম এশিয়ার পরিস্থিতি নতুন করে উত্তপ্ত।
1: বাংলাদেশের সঙ্গে গঙ্গা পদ্মা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণের ক্ষেত্রে পশ্চিমবঙ্গের স্বার্থকে অগ্রাধিকার দিতে কেন্দ্রের কাছে আবেদন রাখল রাজ্য সরকার।
0: নেপালে হড়পাবানে মৃতের সংখ্যা 900 ছাড়িয়েছে, ত্রাণের কাজে বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে প্রয়োজনীয় সরঞ্জামের অভাব।
1: ভারতের প্রকৃত জিডিপি বৃদ্ধির হার চলতি অর্থবর্ষের প্রথম ত্রৈমাসিকে দাঁড়িয়েছে 7.8%।
0: পশ্চিমবঙ্গে স্কুল সার্ভিস কমিশনের 26,000 চাকরি বাতিলের মামলায় যোগ্য শিক্ষকদের চাকরির মেয়াদ আপাতত 31 মে পর্যন্ত বাড়িয়ে দিয়েছে সুপ্রিম কোর্ট।
1: ভারতের টেবিল টেনিস খেলোয়াড় অঙ্কুর ভট্টাচার্য WTT পুরুষদের সিঙ্গলসের খেতাব জিতলেন।
0: বিশ্ব পরিক্রমা এ পর্যন্তই, নমস্কার।
1: নমস্কার।

0: আকাশবাণী মৈত্রী, এখন শুনবেন জ্ঞান বিজ্ঞানের আসর, উপস্থাপনা ও প্রযোজনা ডক্টর মানস প্রতিম দাস।
1: আজকে আমাদের অতিথি সুদীপ্ত সাহারায়। তিনি গণদর্পণ এই নামে যে সংস্থা তার সাধারণ

0: সম্পাদক। মরণোত্তর দেহদান সম্পর্কে যারা জানেন তারা এই সংস্থার নাম ভুল করবেন না, কেননা দীর্ঘদিন ধরে এই সংস্থা পশ্চিমবঙ্গে তো বটেই, পশ্চিমবঙ্গ ছাড়িয়েও কিছু ক্ষেত্রে অন্যান্য রাজ্যে মানুষের মধ্যে আগ্রহ সঞ্চার, মানুষকে বোঝানো এবং কিভাবে দেহদানটা সুষ্ঠুভাবে হতে পারে সেই নিয়ে কাজ করে চলেছে। আমাদের অনেকের মনে থাকতে পারে এই আন্দোলনের অন্যতম কাণ্ডারী ব্রজ রায়, যিনি এই সংস্থার পত্তন করেন, তিনি আমাদের অনুষ্ঠানে এসেছেন বহুবার। যাই হোক, আজকে যখন সুদীপ্ত সাহারা এসেছেন তখন আমরা তার কাছ থেকে এ সম্পর্কে কিছু জিনিস জানার চেষ্টা করব। আপনাকে স্বাগত জানিয়ে প্রথম প্রশ্নটা করব এইটাই যে আজকের বিষয় তো নয়, আশির দশকের মাঝামাঝি থেকে মরণোত্তর দেহদান নিয়ে চর্চা চলছে। আজকে আপনি কিভাবে দেখেন এই জায়গাটাকে, কোথায় দাঁড়িয়ে আছে? আপনি নিজে একজন প্রবীণ মানুষ, আপনার প্রচুর অভিজ্ঞতা ব্যাপারে আমাদের একটু বলুন, কিভাবে দেখছেন সমাজে কোথায় দাঁড়িয়ে আছে এই ব্যাপারটা?
1: প্রথমে যেটা বলি সেটা হচ্ছে যে মরণোত্তর দেহদান আন্দোলন যখন গণদর্পণের পক্ষ থেকে শুরু হয়েছিল তখন এই দৃষ্টিভঙ্গিটাও কাজ করেছিল, কারণ আমরা তো এই স্লোগান দিয়ে হাজির হয়েছিলাম যে মানুষের চিন্তা এবং আচরণে বিজ্ঞান এবং যুক্তির প্রতিষ্ঠা। তো মৃতদেহ নিয়ে নানান সংস্কার আছে মানুষের মনে, সব ধর্মেই আছে, যদিও কোনো ধর্মই মরণোত্তর দেহদানে আপত্তি করেননি, আপত্তি নেই, কিন্তু বিভিন্ন ধর্মীয় কুসংস্কারের মধ্য দিয়ে এই মৃতদেহকে ঘিরে মানুষের মধ্যে চিন্তায় সব দানা বেঁধে আছে। তো মানুষকে তার থেকে মুক্ত করতে হবে, এটা ছিল আমাদের একটা গুরুত্বপূর্ণ উদ্দেশ্য, এবং সেটা করতে গেলে চিকিৎসা বিজ্ঞানের সাহায্য নিতে হবে। কেন চিকিৎসা বিজ্ঞানের স্বার্থে আমি মৃতদেহকে না পুড়িয়ে বা না কবর দিয়ে আমি চিকিৎসা বিজ্ঞানের স্বার্থে চিকিৎসা বিজ্ঞানীদের কাজে লাগাবো, সেই দৃষ্টিভঙ্গি থেকে যদি দেখা যায় আজকে লোকের মধ্যে আগ্রহ বাড়ছে। প্রতিদিন মানুষ গ্রাম বাংলা থেকে বলুন, পশ্চিমবঙ্গের বাইরে থেকে বলুন, অসংখ্য মানুষ আমাদের সঙ্গে যোগাযোগ করছেন কি করে মরণোত্তর দেহদানে অঙ্গীকারবদ্ধ হওয়া যায়, অঙ্গীকারবদ্ধ হওয়ার পর তাঁর কি দায়িত্ব, মারা গেলে কি হবে, এসব করছে অনেক প্রবীণ মানুষেরাই করছেন সঙ্গত কারণেই। সো আগ্রহ বাড়ছে, আগ্রহ যে কমেছে তা নয়, এবং সমস্ত ধর্মের মানুষের মধ্যে আগ্রহ বাড়ছে, কম বেশি আছে। তো আমরা সেটাই লক্ষ্য করছি যে আগ্রহ বেড়েছে, ৪০ বছর ধরে যখন এই আন্দোলন আমরা যুক্ত আছি, এই আন্দোলনের আমরা কাজ করছি পূর্ব ভারতে বা পশ্চিমবঙ্গে।
0: এই আগ্রহ বাড়ার কথা শুনে যেমন আমাদের মনে আনন্দ হয়, একই সঙ্গে একটা প্রশ্ন জাগে যে ইচ্ছেপত্রতে স্বাক্ষর করে দেওয়াটাই তো শেষ কথা নয়।
1: নিশ্চয়ই
0: মানুষের মৃত্যু হলে মরদেহ নিয়ে যাওয়া, সেটাকে তার ইচ্ছে অনুযায়ী কাজে লাগানো, এটাও একটা ব্যাপার। যদিও এমন নয় যে গণদর্পণকেই সেই কাজটা করে উঠতে হবে, সেটা হাসপাতাল, চিকিৎসা প্রতিষ্ঠান তারা করবেন, কিন্তু সেখানেও প্রশ্ন থাকছে যে আপনি কি রকম দেখছেন এখন যে সেটা নিয়ে যাওয়া। কেননা ধরুন ওই যে মুহূর্তে আপনি গ্রামাঞ্চল বললেন, সে গ্রাম কাছাকাছি গ্রামও হতে পারে, অনেক দূরের গ্রামও হতে পারে, সেখান থেকে নিয়ে আসা ইত্যাদি, সেই ব্যাপারটাতে কতটা অগ্রগতি হয়েছে বা ঘটছে?
1: না, সমস্যা আছে। একটা সমস্যা যেমন ধরুন, আগে কেউ মারা গেলে মেডিকেল কলেজের অ্যানাটমি ডিপার্টমেন্টে ২৪ ঘন্টা বডিটা দেওয়া যেত, রিসিভ করার জন্য কেউ না কেউ থাকতেন। এখন সেখানে একটু অসুবিধে হচ্ছে, সপ্তাহের কাজের দিনে বডিটা নেওয়া হচ্ছে ১০টা থেকে ৫টার মধ্যে, এবং ছুটির দিনে নেওয়া হচ্ছে না। আর গ্রামাঞ্চলে এখন যে সমস্যাটা আমরা মুখোমুখি হয়েছি সেটা হচ্ছে, মারা যাওয়ার পর প্রথম কাজ হয়, কেন কার্ডিও রেসপিরেটরি ফেলিওর ডেথ, প্রথম কাজ হয় চোখ দানের ব্যাপারটা, অর্থাৎ কর্নিয়া দানের ব্যাপারটা। কারণ কর্নিয়া কালেকশন সেন্টার গ্রামাঞ্চলে খুব কম, অনেক সময় কর্নিয়ার কালেকশনটা হতে চায় না, কিন্তু বিভিন্ন ডিস্ট্রিক্টে মেডিকেল কলেজ হওয়ার জন্যে সেখানে অ্যানাটমি ডিপার্টমেন্ট আছে, আমাদের বডি ডোনেশন অর্থাৎ দেহদানের কাজটা খানিকটা এগিয়েছে তার জন্য গ্রামাঞ্চলেও।
0: মূল কথাটা তো এটাই যে মানুষ সব থেকে কাছের যে কেন্দ্র পাবে সেখানে নিয়ে যাবে তার পরিবারের সদস্যের মরদেহ।
1: ঠিক তাই।
0: হ্যাঁ, তো সেখানে যদি সুবিধাটা থাকে তাহলে সব থেকে ভালো। এখন এই জায়গাটায় একটা প্রশ্ন আরো রয়েছে যেটা বারবার উঠে আসে, এবং এমন একটা সাক্ষাৎকারে তো আবার আনতেই হবে ব্যাপারটাকে, যে কেউ একজন ইচ্ছেপত্রে স্বাক্ষর করে দিয়ে গেলেন,
1: বেশ
0: ঠিক আছে, তার ইচ্ছের প্রকাশ, কিন্তু মৃত্যুর পর তার পরিবারের সদস্যরা যদি না চান তাহলে কি কোনোভাবে হাসপাতালের অধিকার থাকে সেই দেহ সংগ্রহ করে নিয়ে যাওয়ার?
1: না, হাসপাতালের কোনো অধিকার নেই, পরিবারের লোককেই চাইতে হবে, এবং সেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার। আমি মরণোত্তর দেহদানে

0: অধিকারবদ্ধ হলাম, কিন্তু আমি যদি আমার পরিবারের লোককে এই বিষয়ে সচেতন না করি, সেন্সিটাইজ না করি, তাহলে কাজটা হবে না। কেন আলটিমেটলি শেষ পর্যন্ত পরিবারের লোকই যাবেন, তাদেরই দায়িত্ব দেহটা দিয়ে আসার। এবং আইনও সে কথা বলছে যে দেহ নিকটতম যে আত্মীয় থাকবেন তিনি দেহটাকে দান করবেন, সুতরাং তিনি যদি না চান হবে না। কিন্তু আমাদের অভিজ্ঞতা হচ্ছে এই যে এই ধরনের ঘটনা ঘটছে, চাইছেন না হলো না, আবার এ ধরনের ঘটনাও দেখেছি যে পরিবারের একজন সদস্য তিনি ধর্মকর্ম করেন কিন্তু যিনি অঙ্গীকারবদ্ধ হয়েছিলেন তার শেষ ইচ্ছে পূরণ করতে হবে বলে তিনি এগিয়ে এসে বলছেন, তিনি কিন্তু ধর্মকর্ম করেন, তিনি এসে বলছেন না তার শেষ ইচ্ছে পূরণ করা উচিত, দেহটা চিকিৎসা বিজ্ঞানের জন্য দান করা হোক, এমন অভিজ্ঞতাও আমাদের হয়েছে।
1: একটা প্রশ্ন এইরকম যে কেউ ইচ্ছেপত্রে ধরা যাক সই করে যাননি, কিন্তু মৃত্যুর পর পরিবারের কেউ মনে করলেন যে এটা চিকিৎসা বিজ্ঞানের কাজে লাগুক, দেহ দান করা হোক বা অর্গান ডোনেট করা হোক, সেটা কি হতে পারে?
0: প্রচুর ঘটনা ঘটছে যে অঙ্গীকার করে যাননি কিন্তু পরিবারের লোক চাইছেন দেওয়ার জন্য, সে ঘটনা ঘটছে, সেটা সম্ভব। আর অঙ্গদানের ঘটনাটা ঘটবে তখনই যখন ব্রেন ডেথ, মস্তিষ্ক মৃত্যু ঘটবে, কিন্তু কার্ডিওরেসপিরেটরি ফেলিওর ডেথের ক্ষেত্রে যে চিকিৎসা বিজ্ঞানের গবেষণার জন্য ডাক্তারি ছাত্রদের পড়াশুনোর জন্য যে দেহদান, সেই দেহদানের ঘটনা পরিবারের উনি করে যাননি, সংশ্লিষ্ট ব্যক্তি হয়তো করে যাননি অঙ্গীকার, কিন্তু প্রচুর ঘটনা ঘটছে। কালকেই দুটো বডি ডোনেশন হয়েছে, দুটোর ক্ষেত্রেই তাই ছিল যে তারা অঙ্গীকার করে যাননি, পরিবারের লোক চেয়েছেন, দান হয়েছে।
1: মরণোত্তর দেহদান নিয়ে একটা প্রশ্ন অনেকের কাছে উঠে আসে যে ধরা যাক কোন একজন ব্যক্তি তার পরিবারে অন্য কেউ নেই, তিনি একা থাকেন, এবার তিনি একটা ইচ্ছেপত্রে স্বাক্ষর করেছেন কিন্তু তার মৃত্যুর পরে সেইটাকে কাজে লাগানোর জন্য বা তার ইচ্ছেকে মান্যতা দেওয়ার জন্য আর কেউ নেই, তখন তিনি কি করতে পারেন? মানে আইনি পথটা কি হতে পারে যাতে কোন রকম সমস্যা না হয়, তার ইচ্ছেটা মান্যতা পায়?
0: খুব ভালো প্রশ্ন করেছেন মানুষবাবু। ইচ্ছেপত্রটা আছে তার, এই অঙ্গীকারপত্রটা খুব গুরুত্বপূর্ণ একটা ডকুমেন্ট সেই দিক থেকে, আর তার সাথে যেটা দরকার আসলে তার মান্যতা দেওয়ার দায়িত্ব তো সমাজের, কিন্তু আজকাল নানান ধরনের জটিলতা হতে পারে, হয়ও হয় না যে তা নয়, সেই সামাজিক জটিলতাকে অতিক্রম করার জন্য এবং তাকে দূরে রাখার জন্য যেটা করা দরকার সেটা হচ্ছে একটা কোর্ট পেপারে বা একজন নোটারিকে দিয়ে সেটা লেখানো যে আমার মৃত্যুর পরে আমার কেউ নেই, আত্মীয় স্বজন আমার মৃত্যুর পরে অমুক ব্যক্তিকে আমি দায়িত্ব দিচ্ছি আমার বডি ডোনেশনের প্রক্রিয়া যেন তিনি সম্পন্ন করার অধিকার পান। এই কথাগুলো লিখে যদি আমরা দিতে পারি, মানে তিনি দিতে পারেন, তাহলে আর কোনো সমস্যা থাকার কথা নয়।
1: ব্রেন ডেথের কথায় আমরা আসব, তার আগে যে কথাটা জানার সেটা হচ্ছে ধরে নেওয়া যাক গণদর্পণ হোক বা অন্য কোনো বিজ্ঞান যুক্তিবাদী বিজ্ঞান মনস্ক সংগঠন হোক, তারা এই শিবির করে ইচ্ছেপত্রতে স্বাক্ষর সংগ্রহ করল, সব একসঙ্গে রাখল, এই কাগজগুলো কোথায় যাবে?
0: এই কাগজগুলো দু কপি করে ফিল আপ করছেন সংশ্লিষ্ট ব্যক্তি, দু কপি ফিল আপ করবেন, এক কপি তাকে ফিরিয়ে দেওয়া হবে এবং সেটা হচ্ছে তার কাছে ডকুমেন্ট, তিনি সেটা বাড়িতে রাখবেন, সবার গোচরে রাখবেন যাতে সবাই জানতে পারেন, পরিবারের লোকজন জানতে পারেন, ঘনিষ্ঠ বন্ধু বান্ধব আত্মীয় স্বজনরা জানতে পারেন যে উনি মরণোত্তর দেহদানে অঙ্গীকারবদ্ধ হয়েছেন।
1: ফিরিয়ে দেওয়ার আগে কি আয়োজক সংস্থা কোনো স্বাক্ষর করবে তাতে নাকি?
0: আয়োজক সংস্থার নিচে লিখতে পারে যে তাদের আয়োজনে হয়েছে, কিন্তু সেটা গুরুত্বপূর্ণ নয়, গুরুত্বপূর্ণ হচ্ছে গণদর্পণের পক্ষ থেকে স্বাক্ষর করে দেওয়া হবে এবং গণদর্পণ যেহেতু নোটো রেজিস্ট্রিকৃত একটি সংস্থা সুতরাং তার একটা মূল্য আছে এবং সেই কপিটা আমরা নিয়ে যাব, একটা কপি তাকে ফেরত দিয়ে দেব এবং সেটা আমরা পাঠাবো ন্যাশনাল অর্গান এন্ড টিস্যু ট্রান্সপ্লান্ট অর্গানাইজেশন নোটোর কাছে, পাঠাবো এই কারণে যে নোটোকে আমরাই রিকোয়েস্ট করেছিলাম গণদর্পণের পক্ষ থেকে বেশ কয়েক বছর আগে যে ভারতবর্ষে সমস্ত মানুষ যারা অঙ্গীকারবদ্ধ হচ্ছেন তাদের একটা জাতীয় তালিকা, একটা ন্যাশনাল রেজিস্টার তৈরি করা হোক। তো সেই হিসেবে নোটো কাজ শুরু করেছিল, তারা একটা রেজিস্ট্রেশন নাম্বার দেন, কিন্তু এই কাজটা দীর্ঘদিন ধরে বন্ধ আছে, হয়তো লোকজনের অভাবেই বন্ধ আছে, সুতরাং রেজিস্ট্রেশন নাম্বার পাঠাতে অনেক দেরি হচ্ছে, কিন্তু এই রেজিস্ট্রেশন নাম্বারের সঙ্গে বডি ডোনেশন মানে দেহদান হওয়া না হওয়ার কোনো সম্পর্ক নেই, আমরা যে কাগজটা গণদর্পণের পক্ষ থেকে দিচ্ছি সেই কাগজটাই যথেষ্ট, ওটা রাখতে পারি হবে এবং তাতে অনেক বিভিন্ন মেডিকেল কলেজে মারা যাওয়ার পর বিভিন্ন মেডিকেল কলেজে অ্যানাটমি ডিপার্টমেন্ট সেটাকে গ্রহণ করছে সেই কাগজটাকে।
1: আচ্ছা, শ্রোতা বন্ধুরা, আমরা রয়েছি অন্বেষা অনুষ্ঠানে আর আজকে আমরা কথা বলছি মরণোত্তর দেহদান নিয়ে। আমাদের সঙ্গে স্টুডিওতে রয়েছেন গণদর্পণ এই নামে যে সংস্থা।

0: কথা রয়েছে তার সাধারণ সম্পাদক সুদীপ্ত সাহারায়। গণদর্পণ একটা সময়ে মস্তিষ্কের মৃত্যু পরবর্তীকালে মানুষের অঙ্গদান নিয়ে আন্দোলন শুরু করেছিল। প্রথম দিকে ব্যাপারটা যে খুব সহজ হচ্ছিল তা নয়, কিন্তু যাই হোক আমরা নিজেরা দেখেছি এবং আপনাদের সাক্ষাৎকারের মাধ্যমেও জেনেছি যে ব্যাপারটা ধীরে ধীরে ধীরে ধীরে মান্যতা পেয়ে যায়। এই ব্যাপারটা কিরকম, কেননা আজকে সবাই যে বিষয়টা জানবেন এমন নয়, মস্তিষ্কের মৃত্যু বলতে কি বোঝায় আর তারপরে দেহদান ব্যাপারটা বা অঙ্গদান ব্যাপারটা ঠিক কি?
1: খুব উৎসাহজনক একটি ঘটনা বলি, খুব দুঃখের যদিও, কিন্তু উৎসাহজনক এই দিক থেকে যে ধরুন আমতায় কয়েকদিন আগে পরিবারের একটি যুবক তিনি দুর্ঘটনায় মারা যান, খুবই দুঃখের ব্যাপার। কিন্তু সেই দুঃখকে ছাপিয়ে গ্রামের মানুষ তারা এগিয়ে এসেছেন, তার মা বাবা এগিয়ে এসেছেন ব্রেন ডেথ হওয়ার পর। তাদের যখন বলা হলো যে মস্তিষ্ক মৃত্যু হয়েছে, অঙ্গ দেওয়া সম্ভব এবং ওর শরীরের অঙ্গগুলো হচ্ছে খুব পোটেনশিয়াল অঙ্গ, কারণ 23 বছর বয়স মাত্র, তারা রাজি হলেন। এটা হচ্ছে যে সচেতনতা যে বৃদ্ধি পাচ্ছে, ছড়িয়ে পড়েছে এবং সেটা গ্রামের দিকেও, গ্রামের প্রান্তিক খেটে খাওয়া শ্রমজীবী মানুষের মধ্যেও এই মরণোত্তর অঙ্গদান দেহদানের ব্যাপারটা কিন্তু আগের থেকে অনেক বেড়েছে, এটা ঘটনা। কিন্তু যেটা সমস্যা হচ্ছে সেটা হচ্ছে এই যে ধরুন তেলেঙ্গানা বা তামিলনাড়ুতে মস্তিষ্কের মৃত্যুর ঘোষণাটা বাধ্যতামূলক, অধিকাংশ রাজ্যে সেটা নেই, আমাদের রাজ্যেও সেটা নেই। যদি ভবিষ্যতে মস্তিষ্ক মৃত্যুর ঘোষণা বাধ্যতামূলক হয় তাহলে মস্তিষ্ক মৃত্যুর ঘটনা প্রচুর ঘটছে, শুধু দুর্ঘটনা না, ধরুন সেরিব্রাল হেমারেজ হল, মস্তিষ্ক মৃত্যু ঘটল, তার ভেন্টিলেশনে আছে হাসপাতালে, সুতরাং তার দেহ থেকে অঙ্গ সংগ্রহ করে সেটা প্রতিস্থাপনযোগ্য অঙ্গ সংগ্রহ করে সেটা প্রতিস্থাপনের কাজে লাগানো যেতে পারে। সুতরাং আমরা গণদর্পণের পক্ষ থেকে মানুষকে বলছি, সংশ্লিষ্ট সরকারকেও বলছি, স্বাস্থ্য দপ্তরকেও বলার চেষ্টা করছি যে মস্তিষ্ক মৃত্যুর ঘোষণাকে বাধ্যতামূলক করা হোক, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ধাপ, এই ধাপে এগোতে হবে। যদি আমরা এগিয়ে যাই তাহলে পশ্চিমবঙ্গতেও তামিলনাড়ু বা তেলেঙ্গানার মতো অনেক বেশি পরিমাণে অঙ্গ দান এবং অঙ্গ প্রতিস্থাপনের ঘটনা ঘটাতে পারব।
0: এই দাবিটাকে আরেকবার একটু আমাদের সামনে ব্যাখ্যা করে দিন তো।
1: সেটা হচ্ছে যে ব্রেন ডেথ ডিক্লারেশন, অর্থাৎ মস্তিষ্ক মৃত্যুর ঘোষণা, ঘোষণাটা এখানে বাধ্যতামূলক। আমরা অনেক সময় কি দেখতে পাই যে আমাদের কোনো ধন ঘনিষ্ঠ কেউ যান বা বন্ধু বান্ধব বা কোনো লোক, তারা হাসপাতালে দুর্ঘটনাজনিত কারণেই হোক বা মস্তিষ্কের রক্তক্ষয়নজনিত কারণেই হোক ভর্তি হয়েছেন, ভেন্টিলেশন দেওয়া হলো একটা সময় তাকে এবং ডাক্তারবাবুরা বললেন যে মস্তিষ্কে আর রক্ত সঞ্চালন হচ্ছে না, তার মস্তিষ্ক মারা গেছে, অর্থাৎ ব্রেন ডেথ হয়েছে, মস্তিষ্ক মৃত্যু হয়েছে। এই যে মস্তিষ্ক মৃত্যু হয়েছে এটা বললেন এবং সাথে সাথে তার একটা ঘোষণা বাধ্যতামূলক করতে হবে। যখনই ঘোষণা বাধ্যতামূলক হবে তখন পরবর্তী ধাপের যে কাজগুলো সেই কাজগুলো এগোবে, অর্থাৎ তার অঙ্গ শরীর থেকে নেওয়া যায় কিনা, প্রতিস্থাপনযোগ্য অঙ্গ কি কি আছে, কারা কারা পেশেন্ট আছে, অর্থাৎ সেখানে প্রতিস্থাপন করা যায় কিনা সেই মুমূর্ষু রোগীর শরীরে, তখন সেই পরবর্তী ধাপের কাজগুলো এগোবে। কিন্তু আমি যদি মস্তিষ্ক মৃত্যুর ঘোষণাটা বাধ্যতামূলক না করি বা ঘোষণাই না করি, বাধ্যতামূলক করতেই হবে, ঘোষণাটাই না করি, তাহলে পরবর্তী ধাপের কাজগুলো আর এগোবে না, এই সমস্যাটা হচ্ছে। সুতরাং মস্তিষ্ক মৃত্যুর ঘোষণাকে বাধ্যতামূলক করতে হবে, যেটা তেলেঙ্গানা বা তামিলনাড়ুতে আছে। এটা করলে পরে ব্রেন ডেথ হচ্ছে নানান কারণে অনেক সময় রোগীর, তার প্রতিস্থাপনযোগ্য অঙ্গ আমরা অনেক বেশি পরিমাণে কাজে লাগাতে পারব চিকিৎসা বিজ্ঞানের স্বার্থে।
2: শুনছিলেন জ্ঞান বিজ্ঞানের আসর, সম্পাদনা মনোজকর, উপস্থাপনা ও প্রযোজনা ডক্টর মানস প্রতিম দাস।

আকাশবাণী খবর পড়ছি নিবেদিতা লাহিড়ী। প্রথমে বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিশ্বকে সাংহাই সহযোগিতা সংগঠন এসসিওর শিখর সম্মেলনের ফাঁকে আজ রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে বাণিজ্য ও বিনিয়োগ, শক্তি ও প্রতিরক্ষা ব্যবস্থাপনা সহ দ্বিপাক্ষিক নানা বিষয়ে কথা বলেন। পশ্চিম এশিয়ার সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে ইরানের রাষ্ট্রপতি

0: পেজিকিস্কিয়ানের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেছেন শ্রী মোদি। কথা হয়েছে কিরগিজস্তানের রাষ্ট্রপতি সাদো জাপারোভের সঙ্গেও। প্রধানমন্ত্রী আগামীকাল এশীয় শিখর সম্মেলনে ভাষণ দেবেন। ভারতের প্রকৃত মোট অভ্যন্তরীণ উৎপাদন বা রিয়েল জিডিপি চলতি অর্থবর্ষের প্রথম ত্রৈমাসিকে 7.8% হারে বেড়েছে। প্রধানমন্ত্রী একে এক বিরাট সাফল্য হিসেবে উল্লেখ করেছেন। হরপাবানে বিধ্বস্ত নেপালে মৃতের সংখ্যা বেড়ে 939 পৌঁছেছে, আরও 4,247 জনের কোনো খোঁজ মেলেনি। পর্যাপ্ত বিশেষ যন্ত্রপাতি, দেহে নিয়ে যাওয়ার জন্য বডি ব্যাগ, দড়ি ও হেলিকপ্টার না থাকায় উদ্ধার কাজে যুক্ত নিরাপত্তা কর্মীরা চ্যালেঞ্জের মুখে। বিহার ও ঝাড়খণ্ডের মধ্যে সোন নদীর জলবণ্টন নিয়ে আজ নতুন দিল্লিতে এক সমঝোতা স্মারকপত্র স্বাক্ষরিত হয়। ফুটবলে AFC অনূর্ধ্ব-20 এশিয়ান কাপের বাছাই পর্বে ভারত আজ তাশখন্দের দোস্তলিক স্টেডিয়ামে 1-0 গোলে সিরিয়াকে পরাজিত করে। দীর্ঘ 20 বছরের কেরিয়ারে ইতি টেনে আর্জেন্টিনার তারকা ফুটবলার লিওনেল মেসি আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর ঘোষণা করেছেন। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আজ কিরগিজস্তানের রাজধানী বিশকেকে রুশ রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিনের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হন। দুই নেতার মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ, শক্তি ও প্রতিরক্ষা ব্যবস্থাপনা সহ দ্বিপাক্ষিক নানা বিষয়ে কথা হয়। বৈঠকে প্রধানমন্ত্রী মোদি ভারত ও রাশিয়ার মধ্যে সহযোগিতা নতুন উচ্চতায় পৌঁছনে গভীর সন্তোষ ব্যক্ত করে বলেন, উভয় দেশে জাতীয় স্বার্থকে সবচেয়ে অগ্রাধিকার দিয়ে থাকে, ভবিষ্যতেও তা দুটি দেশের নির্ণায়ক নীতি হয়ে দাঁড়াবে বলে উল্লেখ করেন শ্রী মোদি। দ্বিপাক্ষিক বৈঠকে প্রধানমন্ত্রী রুশ প্রেসিডেন্টের সঙ্গে ইউক্রেন ইস্যু নিয়েও আলোচনা করেন। ভারত শান্তিরক্ষায় সব রকমের পদক্ষেপ সমর্থন করে, ভবিষ্যতেও তা করে যাবে বলেও উল্লেখ করেন তিনি। অন্তহীন যুদ্ধের পথ পরিহার করে যুদ্ধ বন্ধ করার আহ্বান জানান তিনি।
1: ভারত শান্তি কে সভি প্রয়াসো কা সমর্থন করতা হয় আর শান্তি কে হর প্রয়াস কে লিয়ে আগে ভি সমর্থন করতা রহেগা। যুদ্ধ মে বিতায়া এক এক দিন মানবতা কো পিছে ধকেলতা হয় আর শান্তি কি তরফ বড়ায়া এক এক কদম পুরি মানবতা কো নই আশা সে ভর দে। হমে এন্ডলেস ওয়ার সে এন্ড অফ ওয়ার উসি দিশা মে জানাই হোগা।
0: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বিশকেকে সাংহাই সহযোগিতা সংগঠন এশীয় শিখর সম্মেলনের ফাঁকে ইরানের রাষ্ট্রপতি মাসুদ পেজিস্কিয়ানের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেছেন। দুই নেতার মধ্যে বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতামূলক সম্পর্ক সুদৃঢ় করার ব্যাপারে আলোচনা হয়। পশ্চিম এশিয়ার সাম্প্রতিক পরিস্থিতি উভয় নেতা খতিয়ে দেখেন। আলোচনা এবং কূটনীতির মাধ্যমে যে কোনো সমস্যা সমাধানের বিষয়ে ভারতের অবস্থানের কথা ফের একবার জানান প্রধানমন্ত্রী। ওই অঞ্চলে শান্তি ও সুস্থিতি বজায় রাখার পাশাপাশি সমুদ্রে স্বাধীনভাবে যান চলাচল এবং বাণিজ্যের দিকটি সুনিশ্চিত করার প্রয়োজনীয়তার কথাও শ্রী মোদী উল্লেখ করেছেন। এদিকে দুদিনের কিরগিজস্তান সফররত প্রধানমন্ত্রী আজ বিশকেকে সেদেশের রাষ্ট্রপতি সাদো জাপারোভের সঙ্গে বৈঠকে বসেন। ভারত ও কিরগিজ প্রজাতন্ত্রের মধ্যে কৌশলগত অংশীদারিত্ব জোরদার করার ব্যাপারে দুই নেতা তাদের দায়বদ্ধতার কথা পুনর্ব্যক্ত করেন। অর্থনৈতিক ও বাণিজ্যিক সহযোগিতা এগিয়ে নিয়ে যেতে উভয় সহমত হয়েছেন। শ্রী মোদী কিরগিজস্তানে বসবাসরত ভারতীয় সম্প্রদায়ের সঙ্গে মত বিনিময় করেন। আগামীকাল প্রধানমন্ত্রী মোদী 26তম এশীয় শিখর সম্মেলনে ভাষণ দেবেন। সংযুক্ত আরব আমিরশাহী তাদের জলসীমার উপর ইরানের একটি ড্রোন হামলা তীব্র নিন্দা করেছে। সেদেশের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাপনা ড্রোনটিকে প্রতিহত করে বিদেশ মন্ত্রকের এক বিবৃতিতে বলা হয়েছে, উত্তেজনা বৃদ্ধির চেষ্টায় চালানো এই ধরনের হামলা অত্যন্ত বিপজ্জনক এবং কোনোভাবে গ্রহণযোগ্য নয়। এটি সংযুক্ত আরব আমিরশাহী নিরাপত্তা, স্থিতিশীলতা ও ভৌগোলিক অখণ্ডতার প্রতি সরাসরি হুমকি এবং আন্তর্জাতিক আইন ও রাষ্ট্রসংঘের সনদের নীতির পরিপন্থী বলে উল্লেখ করা হয়েছে। সংযুক্ত আরব আমিরশাহী জানিয়েছে, দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্বের উপর কোনো ধরনের হুমকি বরদাস্ত করা হবে না। এদিকে জর্ডনের উপর ইরানের ক্ষেপণাস্ত্র হামলারও নিন্দা করেছে সংযুক্ত আরব আমিরশাহী। জর্ডনের প্রতি পূর্ণ সংহতি প্রকাশ করে দেশটির নিরাপত্তা ও স্থিতিশীলতা রক্ষায় গৃহীত সমস্ত পদক্ষেপের প্রতি সমর্থন জানিয়েছে তারা। পাকিস্তান অধিকৃত জম্মু ও কাশ্মীর POGK তে সাধারণ নাগরিকদের বিরুদ্ধে পাক সেনাবাহিনী ধারাবাহিক দমনপীড়ন চালাচ্ছে বলে ইউনাইটেড কাশ্মীর পিপলস ন্যাশনাল পার্টির সভাপতি সরদার শৌকত আলী কাশ্মীরি অভিযোগ করেছেন। জেনেভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি অভিযোগ করেন, শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের বিরুদ্ধে বলপ্রয়োগ, ব্যাপক ধরপাকড় এবং অপহরণের মতো ঘটনা ঘটছে, পাশাপাশি আইনি সহায়তা পাওয়ার সুযোগ এবং দীর্ঘ সময় ধরে ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখা হয়েছে বলেও অভিযোগ করেন তিনি। ভারতের প্রকৃত মোট অভ্যন্তরীণ উৎপাদন বা রিয়েল জিডিপি চলতি অর্থবর্ষের প্রথম ত্রৈমাসিকে 7.8% বেড়েছে। গত বছর একই সময় এই বৃদ্ধি ছিল 6.9%। বিশ্বব্যাপী নানা প্রতিকূলতা সত্ত্বেও ভারতীয় অর্থনীতিতে বিকাশের গতি অব্যাহত রয়েছে। কেন্দ্রীয় পরিসংখ্যান ও কর্মসূচি রূপায়ণ মন্ত্রক আজ চলতি অর্থবর্ষের এপ্রিল থেকে জুন প্রথম ত্রৈমাসিকে জিডিপির প্রাথমিক হিসাব প্রকাশ করেছে। সেই তথ্য অনুযায়ী চলতি

চলতি বছরের প্রথম ত্রৈমাসিকে নমিনাল জিডিপি 10.3% বেড়েছে। মন্ত্রক জানিয়েছে প্রথম ত্রৈমাসিকে রিয়েল গ্রস ভ্যালু অ্যাডেড বা জিডিএ 8.2% এবং নমিনাল জিভিএ 11.5% বৃদ্ধি পেয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জিডিপি বৃদ্ধির হারকে এক বিরাট সাফল্য হিসেবে উল্লেখ করেছেন। দেশে সেমিকন্ডাক্টর বা চিপ উৎপাদন পরীক্ষাটামোকে আরও শক্তিশালী করতে সরকার আজ 1,27,000 কোটি টাকা

0: সেক্টর ভ্যালু চেনে ভারত আরও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশা করা হচ্ছে। নতুন দিল্লিতে আজ এক সাংবাদিক বৈঠকে ইলেকট্রনিক্স ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব এই বিষয়ে বলেন, চার বছরের মধ্যে ভারত দেশে 85,000 সেমিকন্ডাক্টর ইঞ্জিনিয়ার তৈরির লক্ষ্যমাত্রা পূরণ হয়েছে। আগে এই লক্ষ্যে অর্জনের সময় ছিল 10 বছর, বর্তমান সময়ে আরও 1,00,000 ইঞ্জিনিয়ার তৈরির নতুন লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। মন্ত্রী জানান, ওয়েফার তৈরি থেকে শুরু করে চিপ উৎপাদন পর্যন্ত সেমিকন্ডাক্টর ভ্যালু চেনের প্রতিটি পর্যায়ে দেশকে শক্তিশালী করে তোলাই সরকারের মূল লক্ষ্য।
1: There is a significant level of confidence among the global semiconductor industry stakeholders that India is definitely the right place for making major investments in the coming decades. And that is clearly demonstrated by the number of units which have been approved in the Semicon 1.0. From 13 months from the date of groundbreaking, the commercial production started. So that pace is what has given a confidence to the global industry.
0: রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বলেছেন, বস্ত্রশিল্প শুধুমাত্র ভারতের সাংস্কৃতিক ঐতিহ্যের গুরুত্বপূর্ণ অংশ নয়, বরং এটি লক্ষ লক্ষ মানুষের জীবিকার সংস্থানও করে। নতুন দিল্লিতে ন্যাশনাল ইনস্টিটিউট অব ফ্যাশন টেকনোলজি NIFT সমাবর্তন অনুষ্ঠানে যোগ দিয়ে রাষ্ট্রপতি বলেন, ফ্যাশন জগতে মেয়েদের ক্রমবর্ধমান ভূমিকার কথা উল্লেখ করে অনুষ্ঠানে উপস্থিত প্রায় 4,000 পড়ুয়ার মধ্যে 85% মহিলা। ফ্যাশন এবং বস্ত্রশিল্পে বিশ্বমঞ্চে নিজেদের অবস্থান আরও সুদৃঢ় করার বিপুল সম্ভাবনা ভারতের রয়েছে বলে তিনি বলেন। খবর প্রচারিত হচ্ছে আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স চ্যানেল AI নিউজ কলকাতাতে। হরভবনে বিধ্বস্ত নেপালে পর্যাপ্ত বিশেষ যন্ত্রপাতি, দেহ নিয়ে যাওয়ার জন্য বডি ব্যাগ, দড়ি ও হেলিকপ্টার না থাকায় উদ্ধার কাজে যুক্ত নিরাপত্তাকর্মীরা বিরাট চ্যালেঞ্জের মুখে পড়েছেন। নেপাল তিব্বত সীমান্তে 26 আগস্টের ওই হরভবনে ভেতকাশী নদীর দুই পারের বাড়িঘর, রাস্তাঘাট, সেতু ভেসে যায়, ক্ষতিগ্রস্ত জলবিদ্যুৎ প্রকল্প। এদিকে নেপালে জাতীয় বিপর্যয় মোকাবিলা কর্তৃপক্ষ আজ জানিয়েছে, মৃতের সংখ্যা বেড়ে 939 পৌঁছেছে, আরও 4,247 জনের কোনো খোঁজ মেলেনি। চিতপান জেলায় সর্বাধিক 279 দেহ পাওয়া গেছে। নেপালের সাহায্যে ভারত বিশেষ উদ্ধারকারী দল সেদেশে পাঠিয়েছে 19 সদস্যের ভারতীয় ফরেন্সিক দল। কাঠমান্ডুতে দেহ শনাক্তকরণ ও DNA পরীক্ষার কাজে সহায়তা করছেন। বিহার ও ঝাড়খণ্ডের মধ্যে সোন নদী জলবন্টন নিয়ে আজ নতুন দিল্লিতে এক সমঝোতা স্মারকপত্র স্বাক্ষরিত হয়। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর উপস্থিতি ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন ও বিহারের মুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরী এই মৌ স্বাক্ষর করেন, ছিলেন জলশক্তি মন্ত্রী CR পাতিল। এই উপলক্ষে এক অনুষ্ঠানে অমিত শাহ বলেন, এই সমঝোতা পত্র স্বাক্ষরের ফলে বিহার ও ঝাড়খণ্ডের মধ্যে জল নিয়ে দীর্ঘদিনের বিরোধিতা নিষ্পত্তি হল। এর আওতায় বিহার ও ঝাড়খণ্ডের মানুষ পানীয় জলের পাশাপাশি গ্রামাঞ্চলের 1,00,000 কৃষকের সেচের জল পাবেন। গঙ্গা ভারত বাংলাদেশের মধ্যে 30 বছরে গঙ্গাপথে জলবন্টন চুক্তি পুনর্নবীকরণের আগে পশ্চিমবঙ্গের নদীগুলির প্রবাহ, বন্দর ও শিল্পের স্বার্থ যাতে কোনোভাবে ক্ষতিগ্রস্ত না হয় সেই দাবি জানিয়ে রাজ্য সরকার কেন্দ্রের কাছে প্রস্তাব পাঠিয়েছে। ওই চুক্তির মেয়াদ আগামী ডিসেম্বরে শেষ হচ্ছে। ভারতীয় আবহাওয়া দপ্তর জানিয়েছে, আগামীকাল 36 বিচ্ছিন্নভাবে ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অরুণাচল প্রদেশ, অসম, মেঘালয়, পশ্চিমবঙ্গ, উত্তরপ্রদেশে আগামী দুদিন ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। দিল্লিতে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা SIR এর খসড়া ভোটার তালিকা আজ প্রকাশিত হয়েছে। এই তালিকা অনুযায়ী 1,45,10,299 জন ভোটারের মধ্যে 97,53,577 জন ভোটার ইনোমিনেশন ফর্ম জমা দিয়েছেন। ফুটবলে AFC অনূর্ধ্ব-20 বিশ্ব এশিয়ান কাপ 2027 বাছাই পর্বে জয়ের মধ্য দিয়ে অভিযান শুরু করেছে ভারত। আজ তাশখন্দের দোস্তালিক স্টেডিয়ামে ভারত 1-0 সিরিজকে পরাজিত করে। লিওনেল মেসি আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর ঘোষণা করেছেন। এটি বিশ্বকাপ, 2 কোপা আমেরিকা খেতাব এবং দেশের হয়ে রেকর্ড 207 ম্যাচ খেলার পর আর্জেন্টিনার হয়ে 20 বছরের ক্যারিয়ারে ইতি টানলেন মেসি। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ। আরেকবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিশ্বকে সাংঘাই সহযোগিতা সংগঠন ASEAN শিখর সম্মেলনের ফাঁকে আজ রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে বাণিজ্য ও বিনিয়োগ, শক্তি ও প্রতিরক্ষা ব্যবস্থাপনা সহ দ্বিপাক্ষিক নানা বিষয়ে কথা বলেন। খবর এখনকার মতো শেষ হলো। এরপরের খবর আগামীকাল সকাল 6:20 গীতাঞ্জলি প্রচার তরঙ্গে।

সকাল 6:05 সুচিন্তন। এই অনুষ্ঠানে শুনবেন হরপ্রসাদ শাস্ত্রীর রচনা থেকে পাঠ। সকাল 6:10 প্রথম আলো। এই অনুষ্ঠানে থাকছে সুবদ্ধ সঙ্গীত। লক্ষ্মী চোরি এবং কুকুব বিলাওয়ালের রাগে খেয়াল পরিবেশন করবেন পণ্ডিত বি আর দেওধর। সকাল 6:30 ই মহাজীবন। এ অনুষ্ঠানে শুনবেন রাসবিহারী বসুর জীবন কথা। সকাল 6:40 রবীন্দ্রসঙ্গীত পরিবেশনায় শিল্পী সুরেলা গঙ্গোপাধ্যায়। সকাল 6:55 কৃষক বন্ধুদের জন্য। এ অনুষ্ঠানে শুনবেন কথিকা বিষয় প্রাণীস্বাস্থ্যে কৃত্রিম বুদ্ধিমত্তা। এ বিষয়ে বলবেন ডক্টর শান্তনু বেরা। সকাল 7:05 লোকগীতি। সকাল 7:15 আসুন বেরিয়ে যান ভারতে। এদিনের গন্তব্য মুর্শিদাবাদ। উপস্থাপনায় শ্রাবণী মুখোপাধ্যায়। সকাল 7:35 সকালের আড্ডা। উপস্থাপনায় শ্রাবণী মুখোপাধ্যায়। সকাল 8:30 ঐতিহাসিক শহরের কথা। এদিনের শহর লন্ডন। উপস্থাপনায় অর্পিতা পোদ্দার। সম্পাদনায় শিরোপা রায়। প্রযোজনা ডক্টর মানুষ প্রতিম দাস। সকাল 8:45 কথাকার শতবর্ষে ভাস্বর পথের দাবি। লিখছেন সুপ্রকাশ বন্দ্যোপাধ্যায়। সকাল 9:00 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে ভৈরব রাগে খেয়াল পরিবেশন করবেন মারুতি মোহতা। শিল্পীকে তবলা এবং হারমোনিয়ামে সহযোগিতা করেছেন যথাক্রমে রূপক মিত্র এবং দেবাশিস অধিকারী। সকাল 9:30 মনের মতো গান। উপস্থাপনায় পল্লবী সিনহা। সকাল 10:30 রামধনু। এ অনুষ্ঠানে প্রথমে শুনবেন রাগ প্রধান গান রাগেশ্রী দাসের কণ্ঠে। এরপরে থাকছে আধুনিক গান পরিবেশনায় শিল্পী রাজ্যশ্রী বন্দ্যোপাধ্যায়। বেলা 11:00 গ্রামীণ মহিলাদের জন্য। এ অনুষ্ঠানে শুনবেন মহিলা তাঁতিদের কথা। আলোচনায় রীনা মালাকার, আরতি বসাক ও স্বাগতা মণ্ডল মল্লিক। বেলা 11:30 রম্যগীতি। বেলা 12:00 যুববাণীর অনুষ্ঠান অল্প অল্প গল্পকথা। উপস্থাপনায় ঐন্দ্রিলা কোনার। বেলা 12:30 বেতার নাটক বাজি করের পুতুল, রচনা অজিত পুততুণ্ডু, বেতার নাট্যরূপ বাসবী চক্রবর্তী, প্রযোজনা রামজীবন মিত্র। দুপুর 1:40 বাংলা ব্যান্ডের গান। দুপুর 2:30 মৈত্রী প্রচার তরঙ্গের প্রথম অধিবেশনের সমাপ্তি। আকাশবাণী মৈত্রীর দ্বিতীয় অধিবেশনের সূচনা ভারতীয় সময় দুপুর 3:30। দুপুর 3:35 থাকছে অনুরোধের আসর। উপস্থাপনায় শর্মিষ্ঠা রায়। 4:05 মহিলাদের আসর, বিষয় রেডিও ক্লিনিক। উপস্থাপনায় সোমা সাহা। 4:35 থাকছে অন্বেষা। এ অনুষ্ঠানে প্রথমে শুনবেন বিজ্ঞানের নানা সংবাদ, তারপরে স্মরণে বরণে ডক্টর রাধেলাল হরেলাল রিচারিয়া। এ বিষয়ে বলবেন ডক্টর অনুপম পাল। এরপর থাকছে মরণোত্তর দেহদান বিষয়ে সুদীপ্ত সাহার সাক্ষাৎকার। সাক্ষাৎকার গ্রহণে ডক্টর মানুষ প্রতিম দাস। 5:05 আজ সন্ধ্যায়। উপস্থাপনায় শর্মিষ্ঠা রায়। 5:50 ক্রীড়াঙ্গন। উপস্থাপনায় নবনীতা ডাহা। অনুষ্ঠানটি বাইরে থেকে রেকর্ড করে এনেছেন অঞ্জন চট্টোপাধ্যায়। সন্ধ্যে 6:20 ক্ষেত খামারের কথা। এই অনুষ্ঠানে শুনবেন পাট পচানোর কৌশল নিয়ে আলোচনা। আলোচনায় ডক্টর রামপ্রসাদ ঘোষ, গণপতি মণ্ডল এবং সুব্রত চক্রবর্তী। 6:50 শুনবেন আপনার স্বাস্থ্য। এই অনুষ্ঠানে থাকছে কথিকা বিষয় জাতীয় পুষ্টি সপ্তাহ পালনের গুরুত্ব। এ বিষয়ে বলবেন শাশ্বতী পাল সাহা। সন্ধ্যে 7:00 যুববাণী থেকে অজানার সন্ধানে। উপস্থাপনায় অহনা চক্রবর্তী। 7:45 কবি কণ্ঠে। কবি অভিজিৎ বেরার সঙ্গে আলাপচারিতায় থাকবেন শর্মিষ্ঠা সরকার। 8:15 এক মাটি এক সুর। এই অনুষ্ঠানে শুনবেন লোকসঙ্গীত শিল্পী গৌতম চক্রবর্তীর সাক্ষাৎকার। সাক্ষাৎকার গ্রহণে এবং প্রযোজনায় তনয়া বিশ্বাস। রাত 9:00 কথায় গানে। উপস্থাপনায় কেয়া মুখোপাধ্যায়। রাত 9:15 বিশ্ব পরিক্রমা। রাত 9:45 কলকাতা কলতান। এই অনুষ্ঠানে শুনবেন প্রতিবেদন পোস্টাল মিউজিয়াম। অনুষ্ঠানটির সম্পাদনায় অঙ্কিতা দাস, প্রযোজনা ডক্টর মানুষ প্রতিম দাস। রাত 10:15 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান। এই অনুষ্ঠানে মালকোষ রাগে খেয়াল পরিবেশন করবেন

আকাশবাণী মৈত্রী। এখন শুনবেন আগামীকাল পয়লা সেপ্টেম্বর 2026 অর্থাৎ মঙ্গলবারের অনুষ্ঠান পরিচিতি। আকাশবাণী মৈত্রীর প্রথম অধিবেশনের সূচনা ভারতীয় সময় সকাল 5:56 মিনিটে।

মারুতি মোহতা। শিল্পীকে তবলায় এবং হারমোনিয়ামে সহযোগিতা করবেন যথাক্রমে রূপক মিত্র এবং দেবাশিস অধিকারী। রাত 10:45 উপমহাদেশের খবর, রাত 11:00 হারানো দিনের গান, উপস্থাপনায় কেয়া মুখোপাধ্যায়। রাত 12:00 আকাশবাণী মৈত্রীর প্রচার তরঙ্গের দ্বিতীয় অধিবেশনের সমাপ্তি। এখন শুনবেন শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান।

0: আকাশবাণী মৈত্রী উপমহাদেশের খবর। উপস্থাপনায় আমি অগ্নিবীণ চট্টোপাধ্যায়, সঙ্গে রয়েছেন শুভব্রত মুখোপাধ্যায়। আজকের শিরোনাম, কিরগিজস্তানের রাজধানী বিশকেকে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বৈঠক। উভয় দেশেরই জাতীয় স্বার্থ নতুন দিল্লি ও মস্কোর সম্পর্কের মূল ভিত্তি, বললেন দুই নেতা।
1: বিশকেকে ইরানের প্রেসিডেন্ট ডক্টর মাসুদ পেজেস্কিয়ানের সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বৈঠকে পশ্চিম এশিয়ার সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে বিশদে মত বিনিময়।
0: বাংলাদেশের সঙ্গে গঙ্গা পদ্মা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণের ক্ষেত্রে পশ্চিমবঙ্গের স্বার্থকে অগ্রাধিকার দিতে কেন্দ্রের কাছে আবেদন রাখল রাজ্য সরকার।
1: উত্তরপ্রদেশের কৌশাম্বিতে একটি বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণে দুই শিশুসহ কমপক্ষে 11 জনের মৃত্যু।
0: পশ্চিমবঙ্গে স্কুল সার্ভিস কমিশনের 26,000 চাকরি বাতিলের মামলায় যোগ্য শিক্ষকদের চাকরির

0: আপাতত 31 মে পর্যন্ত বাড়িয়ে দিয়েছে সুপ্রিম কোর্ট।
1: আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা করলেন লিওনেল মেসি।
0: আসছি বিস্তারিত খবরে। কিরগিজস্তানের বিশকেকে আজ রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে বসলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দুটি দেশেরই জাতীয় স্বার্থের বিষয়টি সর্বোচ্চ অগ্রাধিকারের ক্ষেত্রে রাখতে হবে এবং আগামী দিনে দ্বিপাক্ষিক সম্পর্কে সেই অগ্রাধিকার প্রতিফলিত হবে বলে উভয়ই সহমত হয়েছেন বলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানিয়েছেন।
2: দোনো দেশোঁ কে লোগোঁ কি ভালাই কে লিয়ে হাম মিলকর কে কাম কর রহে হ্যায়, রাষ্ট্র হিত কো সর্বোপরি রাখতে হুয়ে আগে বড়না ইয়াহি হাম দোনো কি সোচ রহি হ্যায় অর আগে ভি ইয়াহি হামারা মূল মন্ত্র হোগা।
0: রুশ প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠকে ইউক্রেনের প্রসঙ্গ নিয়ে আলোচনা হয়েছে বিশদে। শান্তি এবং মানবতার বিষয়গুলি সবার উপরে থাকা দরকার, ভারতের পক্ষে এই বার্তা আবারও দিয়েছেন প্রধানমন্ত্রী।
2: ইউক্রেন কে বিষয় পর হাম হমেশা চর্চা করতে রহে হ্যায়, ভারত শান্তি কে সভি প্রয়াসো কা সমর্থন করতা হ্যায় অর শান্তি কে হর প্রয়াস কে লিয়ে আগে ভি সমর্থন করতা রহেগা। যুদ্ধ মে বিতায়া এক এক দিন মানবতা কো পিছে ধকেলতা হ্যায় অর শান্তি কি তরফ বড়ায়া এক এক কদম পুরি মানবতা কো নই আশা সে ভর দেতে। হমে এন্ডলেস ওয়ার সে এন্ড অফ ওয়ার উসি দিশা মে জানাই হোগা জো মানবতা কি ভালাই কে লিয়ে ভি বহুত আবশ্যক হ্যায়।
0: ব্রিক্স শিখর সম্মেলন বসতে চলেছে ভারতে। এই উপলক্ষে রুশ রাষ্ট্রপতিকে স্বাগত জানাতে ভারত অধীর আগ্রহে অপেক্ষা করছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
2: কুছ দিনো বাদ ভারত ব্রিক্স সমিট কা আয়োজন কর রহা হ্যায়, সভি ভারতবাসী ভারত মে আপকা স্বাগত করনে কে লিয়ে বহুত হি উৎসুক হ্যায়। আপকি যাত্রা সে হামারে দ্বিপক্ষীয় সম্বন্ধো কো ভি বল মিলেগা অর ব্রিক্স কে অন্তর্গত সংবাদ অর সহযোগ ভি সশক্ত হোগা।
0: রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন নতুন দিল্লি এবং মস্কোর অংশীদারিত্বে একটি বিশেষ মাত্রা রয়েছে এবং সেই অনুযায়ী দ্বিপাক্ষিক সম্পর্ক যেভাবে এগিয়ে চলেছে তা অত্যন্ত সন্তোষজনক।
1: কিরগিজস্তানের রাজধানী বিশকেকে ইরানের প্রেসিডেন্ট ডক্টর মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে বসেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এসসিও শিখর সম্মেলনের ফাঁকে দুই নেতার বৈঠকে পশ্চিম এশিয়ায় চলতি সংঘাতের প্রেক্ষিতে তেহরান নতুন দিল্লি সম্পর্ক নিয়ে মতবিনিময় হয়। যাবতীয় সমস্যার সমাধানে আলাপচারিতা এবং কূটনীতি একমাত্র পথ, ভারতের এই অবস্থান পুনর্ব্যক্ত করেন প্রধানমন্ত্রী। ওই অঞ্চলে অবিলম্বে সুস্থিতি ফেরানোর কথা বলেন তিনি। নৌ চলাচল এবং বাণিজ্য প্রবাহ অব্যাহত রাখার পাশাপাশি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সাধারণ মানুষদের নিরাপত্তার উপর বিশেষভাবে জোর দিয়েছেন।
0: বিশকেকে আজ কিরগিজ সাধারণতন্ত্রের প্রেসিডেন্ট সাদিক জাফারভের সঙ্গেও আলোচনায় বসেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দ্বিপাক্ষিক সম্পর্কের প্রসার এবং কৌশলগত অংশীদারিত্ব জোরদার করা নিয়ে তাদের মধ্যে আলোচনা হয়। অর্থনৈতিক ও বাণিজ্যিক ক্ষেত্রে সহযোগিতার পরিসর আরও বাড়ানো নিয়ে দুই নেতাই একমত। সংস্কৃতি এবং শিক্ষাক্ষেত্রেও পারস্পরিক অংশীদারিত্ব আরও মজবুত করবে দুই দেশ। এর আগে আর্মেনিয়ার প্রধানমন্ত্রী নিকোল পাশিনিয়ানের সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বৈঠক হয়। প্রতিরক্ষা, অর্থনীতি, বিজ্ঞান ও প্রযুক্তি, শিক্ষা ও সংস্কৃতি ক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতা প্রসারিত করার কথা বলেন তারা। মতবিনিময় হয় আঞ্চলিক ও আন্তর্জাতিক নানান বিষয়ে। স্বাভাবিকভাবেই উঠে আসে পশ্চিম এশিয়ার প্রসঙ্গ। প্রধানমন্ত্রী দুদিনের সফরে এখন কিরগিজস্তানে রয়েছেন। আগামীকাল সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের 26তম শিখর সম্মেলনে ভাষণ দেবেন তিনি।
1: বাংলাদেশের সঙ্গে গঙ্গা পদ্মা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণের আগে পশ্চিমবঙ্গের স্বার্থ রক্ষার বিষয়টি মাথায় রাখতে কেন্দ্রকে অনুরোধ করেছে রাজ্য সরকার। 30 বছরের এই চুক্তির মেয়াদ শেষ হচ্ছে এবছরের ডিসেম্বরে। রাজ্য সরকারের তরফে বলা হয়েছে যে সুখা মরশুমে হুগলি নদীর নাব্যতা বজায় রাখতে ফারাক্কা দিয়ে পর্যাপ্ত জলপ্রবাহ নিশ্চিত হওয়া দরকার, যাতে কলকাতা বন্দরে জাহাজ চলাচল অব্যাহত থাকে। মালদা, মুর্শিদাবাদ এবং নদিয়ায় নদী ভাঙন নিয়েও উদ্বিগ্ন পশ্চিমবঙ্গ সরকার। নতুন চুক্তিতে পরিবেশ রক্ষা এবং রাজ্যের জলের চাহিদার বিষয়গুলি অবশ্যই অগ্রাধিকার পাওয়া উচিত বলে পশ্চিমবঙ্গ সরকারের তরফে বলা হয়েছে। এক্ষেত্রে ভারত বাংলাদেশ যৌথ নদী কমিশনের বৈঠকে বিশদে আলোচনা হওয়া উচিত বলে মনে করে পশ্চিমবঙ্গ সরকার। সমগ্র বিষয়টি নিয়ে কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রকের অভ্যন্তরীণ কমিটির কাছে বিশদ প্রতিবেদন পেশ করা হয়েছে। এদিকে দুদেশেরই টেকনিক্যাল টিম ফারাক্কা এবং হার্ডিঞ্জ ব্রিজ এলাকায় জলপ্রবাহ সংক্রান্ত তথ্য সংগ্রহের কাজ শুরু করেছে বলে খবর।
0: দুদেশের জনগণের মধ্যে সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে ভারত ও বাংলাদেশ আজ পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেছে। ঢাকায় নিযুক্ত ভারতের হাই কমিশনার দীনেশ ত্রিবেদী এবং বাংলাদেশের প্রধানমন্ত্রীর কার্যালয়ের অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপদেষ্টা রাশেদ আল মামুদ তিতুমিরের মধ্যে অনুষ্ঠিত বৈঠকে এই আলোচনা হয়। বাংলাদেশে অবস্থিত ভারতীয় হাইকমিশন এক সোশ্যাল মিডিয়া পোস্টের মাধ্যমে এই তথ্য জানিয়েছে। এর আগে গত 25 আগস্ট শ্রী ত্রিবেদী বাংলাদেশের বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাট

0: খান্দকার আব্দুল মুক্তাদিরের সঙ্গে সাক্ষাৎ করেন। তাঁদের মধ্যে দ্বিপাক্ষিক অর্থনৈতিক ও বাণিজ্যিক সহযোগিতার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়েছে বলে জানা গেছে।
1: নেপালে ভয়াবহ হড়পাবানের পর উদ্ধার কাজে নিযুক্ত নিরাপত্তা কর্মীরা বিশেষ সরঞ্জামের অভাবে বড় ধরনের চ্যালেঞ্জের মুখে পড়েছে। দেহ তোলার জন্য ব্যাগ, দড়ি এবং হেলিকপ্টারের স্বল্পতার কারণে উদ্ধার কাজ ব্যাহত হচ্ছে। জাতীয় বিপর্যয় ঝুঁকি হ্রাস ব্যবস্থাপনা কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী হড়পাবানের মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 903-এ। 4,247 জনেরও বেশি মানুষ এখনও নিখোঁজ। নেপাল সেনাবাহিনী, পুলিশ ও সশস্ত্র পুলিশ বাহিনীর সদস্যদের দুর্গত এলাকায় মোতায়েন করা হলেও দুর্গম এলাকায় আধুনিক সরঞ্জামের অভাবে উদ্ধার কাজ অত্যন্ত কঠিন হয়ে পড়েছে। বেশ কয়েকজন সাহায্যের জন্য পুলিশের জরুরি নম্বরে ফোন করলেও নানাবিধ সীমাবদ্ধতার কারণে উদ্ধারকারীরা তাদের কাছে পৌঁছতে পারেনি। উদ্ধার কাজে এবং ক্ষতিগ্রস্তদের শনাক্তকরণে নেপালকে সহায়তার জন্য ভারত বিশেষ দল পাঠিয়েছে। 19 জন ভারতীয় সহ ফরেন্সিক দল গতকাল থেকেই কাঠমান্ডুতে মৃতদেহের DNA বিশ্লেষণের কাজ শুরু করেছে। এছাড়া চিলিমে ও লাংটাংয়ে জলবিদ্যুৎ প্রকল্প এলাকায় ভারতের সুড়ঙ্গ উদ্ধারকারী দল 933 জন জলবিদ্যুৎ প্রকল্পের কর্মীর খোঁজ পেতে উদ্ধার কার্য চালিয়ে যাচ্ছে।
0: ইউনাইটেড কাশ্মীর পিপলস ন্যাশনাল পার্টির সভাপতি সর্দার শওকত আলী কাশ্মীরি পাক অধিকৃত জম্মু ও কাশ্মীরে সাধারণ নাগরিকদের ওপর পাক বাহিনীর ধারাবাহিক দমন পীড়নের অভিযোগ তুলেছেন। জেনিভায় এক বক্তব্যে তিনি পাকিস্তানের বিরুদ্ধে শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের ওপর বলপ্রয়োগ, গণগ্রেপ্তার ও অপহরণ ঘটানো, আইনি সহায়তা পাওয়ার সুযোগ সীমিত করা এবং দীর্ঘ সময় ধরে ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখার অভিযোগ আনেন। জম্মু কাশ্মীর জয়েন্ট আওয়ামী অ্যাকশন কমিটির নেতৃত্বে চলমান আন্দোলনকে তিনি ব্যবসায়ী, পরিবহন কর্মী, শিক্ষক, আইনজীবী ও সুশীল সমাজের প্রতিনিধিদের অংশগ্রহণে গঠিত একটি শান্তিপূর্ণ নাগরিক আন্দোলন হিসেবে অভিহিত করেন। তিনি জানান, ওই অঞ্চলে 3,000-এরও বেশি মানুষকে গ্রেপ্তার করা হয়েছে এবং প্রায় 1,100 মানুষকে অপহরণ করা হয়েছে বলে অভিযোগ রয়েছে। এছাড়া নিরাপত্তা বাহিনীর হাতে 150 জনেরও বেশি মানুষ নিহত হয়েছেন বলেও তিনি দাবি করেন। শুনছেন উপমহাদেশের খবর।

0: উত্তরপ্রদেশের কৌশাম্বিতে একটি বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণে দুই শিশুসহ অন্তত 11 জনের মৃত্যু হয়েছে, গুরুতর আহত আরও 5 জন। জানা গেছে, কৃষি জমির মাঝে অবস্থিত একটি বাড়ি থেকে এই আতশবাজি তৈরির কারখানাটি চালানো হচ্ছিল। বিস্ফোরণের তীব্রতা কারখানার সীমানা ছাড়িয়ে আশেপাশের অন্তত 5টি বাড়ির ক্ষতি করেছে এবং নিকটবর্তী অন্যান্য বাড়ির জানালার কাঁচও ভেঙে পড়েছে। কৌশাম্বীর জেলাশাসক অমিত পাল জানিয়েছেন, মানরী বিদ্যুৎ কেন্দ্রের কাছে পিপড়ি থানা এলাকায় এই বিস্ফোরণটি ঘটে। এরপরই পুলিশ, দমকল বাহিনী এবং কাছাকাছি মোতায়েন থাকা বিমান বাহিনীর কর্মীরা যৌথভাবে উদ্ধার কাজ শুরু করেন। তিনি আরও জানান যে দমকল বাহিনী আগুন নিয়ন্ত্রণে এনেছে এবং কারখানার ভেতরে আটকে পড়াদের উদ্ধারে তৎপরতা চলছে। আহতদের চিকিৎসার জন্য নিকটবর্তী হাসপাতালে পাঠানো হয়েছে এবং বিস্ফোরণের প্রকৃত কারণ অনুসন্ধানে তদন্ত শুরু হয়েছে। এছাড়া অবৈধভাবে আতশবাজি মজুত ও উৎপাদনের অভিযোগে 6 ব্যক্তির বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতা এবং বিস্ফোরক আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই ঘটনায় শোক প্রকাশ করেছেন। সামাজিক মাধ্যমে দেওয়া এক বার্তায় রাষ্ট্রপতি এই দুর্ভাগ্যজনক ঘটনায় নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছেন। প্রধানমন্ত্রীও এই ঘটনায় স্বজন হারানো পরিজনদের প্রতি সমবেদনা জানানোর পাশাপাশি মৃতদের প্রত্যেকের নিকটাত্মীয়কে প্রধানমন্ত্রীর জাতীয় ত্রাণ তহবিল থেকে 2 লক্ষ টাকা করে এবং আহতদের প্রত্যেককে 50,000 টাকা করে দেবার কথা ঘোষণা করেছেন।
1: কর্ণাটক সরকারের প্রস্তাবিত মেকেদাতু বাঁধ নির্মাণের বিরোধিতা করে পুদুচেরি বিধানসভা সর্বসম্মতিক্রমে একটি প্রস্তাব গ্রহণ করেছে। বিধানসভায় প্রস্তাবটি উত্থাপন করে মুখ্যমন্ত্রী এন রঙ্গস্বামী বলেন, তামিলনাড়ু সীমান্ত থেকে মাত্র 5 কিলোমিটার দূরে অবস্থিত এই বাঁধ নির্মাণের অনুমতি কেন্দ্রের দেওয়া উচিত নয়, কারণ এটি পুদুচেরির জনগণের স্বার্থের পরিপন্থী এবং সুপ্রিম কোর্ট কর্তৃক বহাল রাখা কাবেরী জলবিরোধ ট্রাইব্যুনালের চূড়ান্ত রায়েরও বিরোধী। এছাড়া পুদুচেরি বিধানসভা কেন্দ্রের কাছে কাবেরী অববাহিকাভুক্ত রাজ্যগুলো সম্মতি ছাড়া কর্ণাটক যাতে আর কোনো পদক্ষেপ না করতে পারে সে ব্যাপারেও অনুরোধ জানিয়েছে।
0: কেন্দ্রীয় বৈদ্যুতিন ও তথ্য প্রযুক্তি, রেল ও তথ্য সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব আজ ভারতের সেমিকন্ডাক্টর পরিমণ্ডলের বিকাশকে পরবর্তী ধাপে নিয়ে যেতে সরকারের গৃহীত পরিকল্পনা ও পদক্ষেপ নিয়ে সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের বিশেষভাবে অবহিত করেন। এই উপলক্ষে সেমিকন 2.0 মূল 6টি বিষয় বিজ্ঞপ্তি জারি হয়। প্রথম সেমিকন ইন্ডিয়ার কর্মসূচির উপর ভিত্তি করে এগিয়ে চলবে এই প্রকল্প। অশ্বিনী বৈষ্ণব বলেন, 10 বছরে 85,000 সেমিকন্ডাক্টর ইঞ্জিনিয়ার তৈরি করার লক্ষ্য নিয়ে কাজ শুরু হলেও তা সম্পন্ন হয়েছে 4 বছরেই।
1: খুচরো বাজারে অ্যাসেট বিক্রির ব্যাপারে সুপ্রিম কোর্ট

0: আজ কেন্দ্রীয় সরকারের মতামত জানতে চেয়েছে। বাজারে অ্যাসিড বিক্রয় পুরোপুরি নিষিদ্ধ করা হবে নাকি তা আরও কঠোর নিয়ন্ত্রণের আওতায় আনা হবে, সে বিষয়ে কেন্দ্রের বক্তব্য জানতে চেয়েছে শীর্ষ আদালত। 2013 সালে অ্যাসিডের খুচরো বিক্রি নিয়ন্ত্রণের জন্য নির্দেশিকা জারি করা সত্ত্বেও বাজারে এটি সহজলভ্য হওয়ায় শীর্ষ আদালত উদ্বেগ প্রকাশ করেছে। পাশাপাশি আদালত কেন্দ্র, সমস্ত রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে অ্যাসিড হামলায় আক্রান্তদের পুনর্বাসনের জন্য উপযুক্ত পদক্ষেপ গ্রহণের নির্দেশ দিয়েছে এবং এজন্য 6 সপ্তাহ সময় বেঁধে দিয়েছে। আদালত কেন্দ্রীয় সরকারকে একটি আদর্শ পুনর্বাসন প্রকল্প প্রণয়নের বিষয়টি বিবেচনা করতে এবং তা কার্যকরভাবে বাস্তবায়নের জন্য রাজ্যগুলোকে প্রয়োজনীয় সহায়তা প্রদানের কথাও বলেছে। আদালত উল্লেখ করেছে যে পুনর্বাসন ব্যবস্থার মধ্যে ক্ষতিপূরণ, পুনর্বাসন, চিকিৎসা সহায়তা এবং উচ্চশিক্ষা পর্যন্ত বিনামূল্যে শিক্ষার সুযোগ অন্তর্ভুক্ত থাকতে হবে।
1: পশ্চিমবঙ্গে স্কুল সার্ভিস কমিশনের 26,000 চাকরি বাতিলের মামলায় যোগ্য শিক্ষকদের চাকরির মেয়াদ আপাতত আগামী বছর 31 মে পর্যন্ত বাড়িয়ে দিল শীর্ষ আদালত। নিয়োগ প্রক্রিয়া এখনও সম্পন্ন না হওয়ায় 26,000 চাকরি বাতিল মামলায় রাজ্যের আবেদন মঞ্জুর করেছে সুপ্রিম কোর্ট। 31 মে 2027 পর্যন্ত নিয়োগের সময়সীমা বৃদ্ধি করল শীর্ষ আদালত। তবে এই রায় দিতে গিয়ে শীর্ষ আদালত জানিয়েছে এটাই সময়সীমা বৃদ্ধির শেষ নির্দেশ। বিচারপতি সঞ্জয় কুমার ও বিচারপতি সঞ্জীব সাজদেবার বেঞ্চ নির্দেশ দিয়েছে যোগ্য চাকরি প্রার্থীদের চাকরির সময়সীমা নিয়োগ প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত বজায় থাকবে। উল্লেখ্য, এর আগে শীর্ষ আদালতই 31 অগস্ট পর্যন্ত নিয়োগের সময়সীমা বাড়িয়েছিল।
0: লিওনেল মেসি আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের কথা ঘোষণা করেছেন। একটি বিশ্বকাপ, 2টি কোপা আমেরিকা খেতাব এবং দেশের হয়ে রেকর্ড 207টি ম্যাচ খেলার পর আর্জেন্টিনার হয়ে 20 বছরের কেরিয়ারে ইতি টানলেন মেসি। তিনি জানিয়েছেন এবারের বিশ্বকাপ ফুটবলের ফাইনালে স্পেনের কাছে হেরে যাওয়ার পরই তিনি অবসরের সিদ্ধান্ত নিয়েছিলেন। বাবার মৃত্যু সেই সিদ্ধান্তকে আরও ত্বরান্বিত করেছে। 39 বছর বয়সী তারকা ফুটবলার নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে এই ঘোষণা করেন। তিনি বলেন, এই সিদ্ধান্ত অত্যন্ত বেদনাদায়ক। দীর্ঘ ফুটবল জীবনে দেশের জাতীয় দল এবং আর্জেন্টিনার সমর্থকদের সঙ্গে তার আত্মিক সম্পর্ক গড়ে উঠেছিল। মেসির এই সিদ্ধান্তে সারা পৃথিবী জুড়ে ছড়িয়ে থাকা সমর্থকরা অত্যন্ত ব্যথিত। আর্জেন্টিনার হয়ে মাঠে মেসির উপস্থিতি ক্রীড়াপ্রেমীরা চিরকাল স্মরণ করবে।
1: ভারতীয় টেবিল টেনিস খেলোয়াড় অঙ্কুর ভট্টাচার্য WTT পুরুষদের সিঙ্গলসের খেতাব জয় করেছেন। এটি তাঁর প্রথম খেতাব জয়। চেক প্রজাতন্ত্রে আয়োজিত WTT ফিডার ওলোমক টুর্নামেন্টে অঙ্কুর পুরুষদের ডাবলসেও ভারতীয় জুটি আকাশ পালের সঙ্গে মিলে সোনা জিতেছেন।
0: তাস্কান্দে আজ অনূর্ধ্ব 20 AFC এশিয়ান কাপ ফুটবল 2027-এর বাছাই পর্বের ম্যাচে ভারত সিরিয়াকে 1-0 গোলে হারিয়ে দিয়েছে। এই গ্রুপে ভারত ও সিরিয়া ছাড়াও খেলছে উজবেকিস্তান এবং বাংলাদেশ। উল্লেখ্য, 8টি গ্রুপের বিজয়ী দল এবং সেরা 7টি রানার্স আপ দল AFC অনূর্ধ্ব 20 এশিয়ান কাপ 2027-এর জন্য যোগ্যতা অর্জন করবে। আগামী বৃহস্পতিবার ভারত তাদের পরবর্তী ম্যাচটি খেলবে উজবেকিস্তানের বিরুদ্ধে।
1: শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। কিরগিজস্তানের রাজধানী বিশকেকে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দ্বিপাক্ষিক বৈঠক। উভয় দেশেরই জাতীয় স্বার্থ রক্ষার বিষয়টি নতুন দিল্লি ও মস্কোর সম্পর্কের মূল ভিত্তি বললেন দুই নেতা।
0: বিশকেকে ইরানের প্রেসিডেন্ট ডক্টর মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বৈঠকে পশ্চিম এশিয়ার সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে বিশদে মত বিনিময়।
1: উত্তরপ্রদেশের কৌশাম্বিতে একটি বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণে 2 শিশুসহ কমপক্ষে 11 জনের মৃত্যু।
0: আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা করলেন লিওনেল মেসি।
1: উপমহাদেশের খবর আজ এ পর্যন্তই। নমস্কার, শুভরাত্রি।
0: শুভরাত্রি।
2: আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। এখন শুনবেন হারানো দিনের গান, উপস্থাপনায় সিদ্ধার্থ মজুমদার।

বহু সময়ে বহু ছবি দেখে আমরা হো হো করে হেসে উঠি, আবার কখনো ঠোঁটের কোণে খেলে যায় চতুর হাসি, আবার কখনো কোনো ছবি দেখে খুব ভালো লাগে, মানে ওই খুব হো হো হাসি নেই, হাহা হিহি নেই, কোনো চতুর হাসিও নেই, শুধু এক অদ্ভুত ভালো লাগা কাজ করে, বেশ একটা ওই মন খুশি করা আমেজ। কিন্তু মজাটা হলো এক্ষেত্রে ছবির গল্প বা গল্পের পটভূমি

সমস্ত কিছু আলাদা হলেও আমরা একত্রে এদের বলে থাকি মজার ছবি বা কমেডি ছবি, কিন্তু সেই ছোটবেলায় পড়া এই সব খারি খারক, কিন্তু সব খারক খার নয় এর মতো বলতে হয়, এই সব ছবি কমেডি ছবি হলেও সব কমেডি ছবি কিন্তু একই রকম নয়। আসলে এই কমেডির নানা রকম হয়, সে সবের আবার নানা রকম ফের হয়। আজকের হারানো দিনের গান সাজিয়েছি সেই সমস্ত কমেডি ছবির গান দিয়ে, কমেডি ছবির গল্প দিয়ে, এবং কমেডির নানা শাখা উপশাখা এবং প্রশাখার গল্প দিয়ে। আর এই শাখা উপশাখায় বিচরণে আপনাদের সঙ্গে শ্রবণ সঙ্গী হয়ে আমি থাকব শাখা মৃগ সিদ্ধার্থ। আর আমাদের আজকের এই আড্ডাও শুরু করব সেরকমই এক কমেডি ছবির গান দিয়ে।

থেকে। এবার বলুন তো, 74.5 শোনা মাত্র আপনার মাথায় প্রথম যে কথাটা এলো সেটা নিশ্চয়ই মাসিমা মালপোখামু, আর মনে পড়া মাত্র আপনার মুখে ফুটে উঠল হাসি। এই অনুভূতিটাই তৈরি করে কমেডি ছবি। কিন্তু এখন যদি বলি এটা কী ধরনের কমেডি, তাহলে আসলে আমাদের খাবার দাবারের যেরকম কুইজিন বা ঘরানা থাকে, শিল্পের নানা মাধ্যমের ক্ষেত্রে থাকে জনরা বা জনার। এই কমেডি ছবিকে আপনি বলতে পারেন এক তুখোর রোমান্টিক কমেডি। কিন্তু এইবার আসে আসল প্রশ্ন, যে কেন এটা রোমান্টিক কমেডি, কেন এটা অন্য কিছু নয়? আর এটা যদি রোমান্টিক কমেডি হয় তাহলে বাকিগুলো কি, কতই বা ভাগ আছে কমেডির? বলছি, কিন্তু তার আগে নেব আবারও একটা ছোট্ট মিউজিক্যাল ব্রেক, আর সেই ব্রেকে থাকলো তপন সিনহা পরিচালিত গল্প হলেও সত্যি ছবি থেকে রবি ঘোষের কণ্ঠে এই গানটা।

কথা বলছিলাম কমেডির নানা ধরন নিয়ে, আর সেই কথা বলতে গিয়েই বলছিলাম যে খাবারের ক্ষেত্রে যেরকম নানা কুইজিন বা ঘরানা থাকে, সেরকমই নানা শিল্পের ক্ষেত্রে হয় জনার বা জনরা। এর মানে হলো যেরকম বাঙালি ঘরানার খাবার হয়, সেরকম আবার মারাঠি ঘরানার খাবারও হয়, আবার চাইনিজ হয় কিংবা হয় ইটালিয়ান। মূল সামগ্রীগুলো এক হলেও রান্নার ধরন একে আলাদা করে দেয়। ঠিক একইভাবে এই কমেডি ছবির মূল উপজীব্য হাসি হলেও হাসির ধরন নির্ধারণ করে দেবে এটা কোন ধরনের কমেডি ছবি, বা বলা ভালো, সেই হাসির গল্পের নানা উপকরণ ঠিক করে দেবে যে এটা কী ধরনের কমেডি ছবি। এবার আসি একেবারে টেকনিক্যাল দিকটায়। এই ধরন নির্ধারণের উপকরণকে একটা ছকে বসিয়ে নিলে খুব ভালো বুঝতে পারবেন কীভাবে হয় এই নির্ধারণ। ধরা যাক একটা ছবি যার ঘরানা হলো কমেডি, সেই ছবিতে আমি কী কী দেখলাম? আমি দেখতে পেলাম একটা মজার গল্প, সেই গল্পের কেন্দ্রে আছে দুই প্রেমিক প্রেমিকা, তাঁদের অভিভাবক এবং আরও কিছু পার্শ্ব চরিত্র। এবার গল্পের প্রেমিক যুগল তাঁদের প্রেমের টানা পড়ে নিয়ে নানা মজার ঘটনায় জড়িয়ে পড়ছে। যেহেতু এই মজার গল্পের মূলে আছে দুই যুগলের প্রেম, তাই এই কমেডির নাম হয়ে গেল রোম্যান্টিক কমেডি। ওই রোম্যান্স যখন এই কমেডির মূল উপজীব্য।

এখন এটা রোম্যান্টিক কমেডি তো বটেই, যেমন 75, দেয়ানিয়া, মৌচাক, এরকম অসংখ্য ছবি। আর এই সমস্ত ছবির কথা যখন উঠলই, তখন এই ছবি থেকে একটা গান শুনবো না তা কি করে হয়। আমরা বরঞ্চ এইবারে শুনে নিই দেয়ানিয়া ছবি থেকে শ্যামল মিত্রের কণ্ঠে এই গানটা।

0: বুঝি মনে মনে হয়ে গেল মিল।
1: এবারে যে ধরনের কমেডি ছবির কথা বলবো তাকে বলা হয় সিটকম বা সিচুয়েশনাল কমেডি, এবং বলাই বাহুল্য সুন্দর গল্পের মননে এমনভাবে কিছু সিচুয়েশন সৃষ্টি করা হয় যার মধ্যে দিয়ে উদ্রেক হয় হাসির। এবার এই কথাটা শোনা মাত্র আপনার মাথায় নিশ্চয়ই বেশ কিছু ছবির কথা মাথায় আসছে, তবে আমি উদাহরণ হিসেবে ব্যবহার করতে চাই 1978 সালে মুক্তিপ্রাপ্ত উমানাথ ভট্টাচার্য পরিচালিত ছবি চার মূর্তির কথা। চার মূর্তি নির্মিত হয় নারায়ণ গঙ্গোপাধ্যায়ের অমর সৃষ্টি টেনিদা এবং তাঁর সাঙ্গপাঙ্গদের নানা কাণ্ড কারখানার উপর নির্ভর করে। এই বর্ণনাতেই আসলে সিচুয়েশনাল অ্যাঙ্গেল বা দৃষ্টিকোণটা তৈরি হয় কাণ্ড কারখানা। এখানে এই বিষয়টা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। আসলে ফ্রেম বাই ফ্রেম এমন কিছু ঘটতে থাকে যা দেখলেই মানুষের হাসি পায়। যেমন ধরুন চার মূর্তি ছবির শুরুতে দেখা যায় একটি ক্লাসে পরীক্ষা হচ্ছে। এখানে প্রথম থেকে দূর থেকে দেখানো হলো যে ক্লাসে সবাই মাথা নিচু করে পরীক্ষা দিচ্ছে, এবার ক্লোজ আপ শটে গেল। ক্লোজ আপ শটে যাওয়ার পর দেখা গেল যে না তো সবাই মন দিয়ে পরীক্ষা দিচ্ছে না, কেউ কেউ ঘাড় ঘোরাচ্ছে কথা বলছে, আর ওদিকে কড়া ইনভিজিলেটর তাঁদের শাসন করছে, আর তারই মাঝে প্যালা বসে খাতার পাতায় মন দিয়ে

গ্রামের দৃশ্য আঁকছে। টেনিদা লক্ষ্য রাখছে বাকিরা কে কতখানি লিখছে। অর্থাৎ পরীক্ষার হল সাধারণত খুব সিরিয়াস জায়গা, কিন্তু এখানে এই সিচুয়েশনে এই পরিস্থিতিতে চার মূর্তিকে দেখলে হাসি পেয়ে যাবে। একইভাবে তাদের খাওয়া দাওয়ার ঘটনাই হোক, রাতে ছাদে বসে জঙ্গলের গল্প শুনে ভয় পাওয়াই হোক, কিংবা ওই ঝন্টি পাহাড়ের বাংলোতে ভূতের উপদ্রবে চমকে ওঠাই হোক, এই সমস্ত পরিবেশে শুধুমাত্র তাদের অভিনয় বা ডায়লগ নয়, পরিস্থিতিও কিন্তু হাসির এক দুরন্ত উপাদান। আর চার মূর্তি নিয়ে যখন কথা বললাম, তখন এই ছবি থেকে একটা গান শুনবো না তা কি করে হয়। এইবারে বরঞ্চ থাক মান্নাদের কণ্ঠে চার মূর্তি ছবির এই টাইটেল ট্র্যাকটা।

এবারে কমেডি ছবির যে ধারা নিয়ে কথা বলবো সেটা খুবই বিখ্যাত। সারা পৃথিবীতে এর চলন কিন্তু বহুদিনের, তবে এই ধারাতে সবচেয়ে বিখ্যাত বাংলা ছবি খুব সম্ভবত ভানু গোয়েন্দা জহর অ্যাসিস্ট্যান্ট। এই ধারার ছবিকে বলা হয় ডিটেকটিভ কমেডি বা কমেডি থ্রিলার। 1971 সালে মুক্তিপ্রাপ্ত এই ছবিতে বাংলা চলচ্চিত্র জগতের দুই কিংবদন্তি কৌতুক অভিনেতা ভানু বন্দ্যোপাধ্যায় এবং জহর রায় অভিনয় করেছিলেন। ছবিটি পরিচালনা করেছিলেন পূর্ণেন্দু রায়চৌধুরী। সিনেমার গল্পটি গড়ে উঠেছে নূপুর নামে এক তরুণীকে কেন্দ্র করে। দিল্লির বাসিন্দা নূপুরের বাবা এমন এক পাত্রের সাথে তার বিয়ে ঠিক করেন যাকে নূপুর একেবারেই পছন্দ করে না। আর এই বিয়ে এড়াতেই নূপুর পালিয়ে চলে আসে কলকাতায়। এখানে এসে অঞ্জন মুখোপাধ্যায় নামে এক সঙ্গীত পরিচালকের বাড়িতে তিনি আশ্রয় নেন। ওদিকে বাবা ঘোষণা করে দিলেন যে মেয়ের সন্ধান যিনি দেবেন তার হাতে তিনি তুলে দেবেন।

10,000 টাকা। এই পুরস্কারের লোভে নূপুরকে খুঁজতে এগিয়ে আসে স্বঘোষিত বিখ্যাত প্রাইভেট ডিটেকটিভ ভানু এবং তার সহকারী জহর। এবং এরপরে তারা নূপুরকে খুঁজতে গিয়ে নানা রকম মজার কাণ্ডকারখানায় জড়িয়ে পড়ে। অর্থাৎ খুব মানে তুল্যমূল্য বিচার না করে একটু আপাত দৃষ্টিতে দেখলে এটা একটা গোয়েন্দা গল্পই, খালি গল্পটা বলা আছে অত্যন্ত মজার মোড়কে। এই ছবি মুক্তি পাওয়া মাত্র অভিনয় এবং গল্পের জোরে প্রায় প্রতিটি বাঙালির মনে জায়গা করে নিয়েছিল, আর জায়গা করে নিয়েছিল এই ছবির গান। বিখ্যাত গায়ক ও সুরকার শ্যামল মিত্র এই ছবির সঙ্গীত পরিচালনা করেছিলেন এবং এই ছবিতে তাঁর কণ্ঠে ব্যবহৃত গানগুলি বেশ জনপ্রিয় হয়েছিল। সেরকমই একটা গানে গানে নিয়ে নিচ্ছি আবার একটা ছোট্ট মিউজিক্যাল ব্রেক, ফিরে আসছি গানের ওপারে।

আমরা আজকের হারানো দিনের গানে কথা বলছি বাংলা ছবিতে কমেডি ছবি এবং কমেডি নানা ভাগ নিয়ে। কিন্তু সেই ভাগের সঙ্গে সঙ্গে আরও একটা জিনিস কিন্তু আমাকে এখন একটু জানিয়ে দিতে হবে। আমাদের আজকের যে হারানো দিনের গান চলছে তা তো চলবেই, কিন্তু আগামীকাল অর্থাৎ পয়লা সেপ্টেম্বর 2026 মঙ্গলবার রাত 11টায় হারানো দিনের গান অনুষ্ঠানে আপনি কি শুনবেন সেটা এবার একটু আপনাকে জানিয়ে দিই। মধ্যদিনে তাঁর আশার উচ্চারণে আকাশ জুড়ে ঘনিয়ে আসে নীলাঞ্জন ছায়া। অচলায়তনের বাসিন্দা হতে অস্বীকার করে আশ্রমিক গীতিকার ও সুরকারকে জনপরিসরে নিয়ে এসেছিলেন গানের লীলার সেই কিনারে চিরজাগরুক চঞ্চল এই পথিক। সদ্য পেরিয়ে আসা জন্মদিন মনে রেখে আকাশবাণী মৈত্রের হারানো দিনের গানে আগামীকাল নিবিড় সুখের মধুর দুঃখের অনিরুদ্ধ সঙ্গীত, দেবব্রত বিশ্বাস ও যন্ত্রানুষঙ্গ, আলাপনে কেয়া মুখোপাধ্যায়। ফিরে আসি আমাদের কমেডি ছবির কথায়। কমেডি ছবির ক্ষেত্রে এবারে যে ধারা নিয়ে কথা বলবো সেই ধারাটার নাম হচ্ছে ফ্যান্টাসি কমেডি, অর্থাৎ এমন এক মজার গল্প যে গল্পের সঙ্গে বাস্তবের কোনো সম্পর্ক নেই। আর এই ঘটনা কখনো সম্ভব হবে না, মানে ভেবে দেখুন, এতক্ষণ যে ছবিগুলো নিয়ে কথা বললাম সেগুলো বাস্তবে ঘটার বা সেই ছবির কিছু ঘটনা বাস্তবে ঘটার সম্ভাবনা থাকলেও থাকতে পারে, কিন্তু কখনো শুনেছেন কি কোনো মানুষ জীবন্ত জমের বাড়ি গিয়েছে, কিংবা হঠাৎ করে 80 বছরের বৃদ্ধ হয়ে উঠেছে তরতাজা তরুণ? হয়নি আর হবেও না, কিন্তু গল্পে সেসব ঘটতে দোষ কি? এই ক্যাটাগরিতে প্রথম সিনেমা হল জমালয়ে জীবন্ত মানুষ, 1958 সালে মুক্তিপ্রাপ্ত বাংলা চলচ্চিত্রের ইতিহাসে এক অন্যতম সেরা কালজয়ী ফ্যান্টাসি কমেডি। প্রফুল্ল চক্রবর্তী পরিচালিত এই ছবিটি তৎকালীন সময়ে বক্স অফিসে তুমুল ঝড় তুলেছিল এবং আজও বাঙালির অন্যতম প্রিয় ছবি জমালয়ে জীবন্ত মানুষ। আর এই তালিকাতেই আসে পরের ছবি আশিতে আসিও না। আশিতে আসিও না হল 1967 সালে মুক্তিপ্রাপ্ত বাংলা চলচ্চিত্রের এক অবিস্মরণীয় আরও এক ফ্যান্টাসি কমেডি। এই ছবিটি মূলত ছোট গল্প যজাতির স্বপ্ন অবলম্বনে তৈরি। বার্ধক্য, পারিবারিক অবহেলা এবং চিরযৌবনের আকাঙ্ক্ষাকে এক চমৎকার রূপক ও হাস্যরসের মোড়কে এই ছবিতে ফুটিয়ে তোলা হয়েছে। কিন্তু ফ্যান্টাসি যোগ হলো কীভাবে? আসলে সিনেমার মূল চরিত্র সদানন্দ, যিনি একজন 80 বছরের বৃদ্ধ, এককালের চটপটে খেলোয়াড় সদানন্দবাবু এখন বার্ধক্যের কারণে অন্যের ওপর নির্ভরশীল। নিজের ছেলে বোমাদের কাছেও তিনি এবং তার স্ত্রী রুমা গুহ ঠাকুরতা, যিনি চরিত্রতে অভিনয় করেছিলেন, তারা অবহেলা এবং অসম্মানের পাত্র। একদিন নাতনির মুখে মহাভারতের রাজা যজাতির যৌবন ফিরে পাওয়ার গল্প শুনে তার মনেও যৌবন ফিরে পাওয়ার সুপ্ত ইচ্ছে জাগে। এরপর একদিন সদানন্দবাবু তার এক পরিচারককে দিয়ে দূর এক গ্রামে হাওয়া বদল করতে যান। সেখানে ঘুরতে ঘুরতে হঠাৎ তিনি একটি অদ্ভুত পুকুরে পড়ে যান। আর অলৌকিকভাবে পুকুর থেকে যখন তিনি উঠে এলেন তখন দেখা গেল তিনি আবার একজন সুদর্শন যুবকে পরিণত হয়েছেন। ভাবতে পারছেন কি অবস্থা হয়? সিনেমার শেষে অবশ্য দেখা যায় যে এই পুরো ঘটনাটাই আসলে তার দেখা একটি চমৎকার দিবা স্বপ্ন, আর এই স্বপ্নকে কেন্দ্র করেই নির্মিত হয় মজার মোড়কে ফ্যান্টাসি। এই ছবির সঙ্গীত পরিচালনা করেছিলেন গোপেন মল্লিক এবং গানগুলি লিখেছিলেন পুলক বন্দ্যোপাধ্যায়। এই ছবিতে মান্নাদের কণ্ঠে গাওয়া গানগুলো আজও জনপ্রিয়, আর ঠিক সেই রকমই একটি গান রইল এই ছবির সাউন্ডট্র্যাক থেকে।

এইবারে আসি এমন এক ধারার কথায় যে ধারাতে বোধহয় বাংলাতে সবচেয়ে কম কমেডি ছবি হয়েছে। অন্যান্য ক্ষেত্রে এই ধারার ছবি থাকলেও অন্যান্য ধারাতে এই ছবি বা এই রকম ছবি থাকলেও বাংলাতে কিন্তু আমার যতদূর মনে পড়ছে খুব কম, শুধু খুব কম নয়, সম্ভবত এটি একমাত্র ছবি, আর সেই ছবি হলো ধন্নি মেয়ে। ধন্নি মেয়ে হলো 1971 সালে মুক্তিপ্রাপ্ত বাংলা চলচ্চিত্রের ইতিহাসে এক চিরসবুজ মাইলফলক তো বটেই, এবং এক দুর্ধর্ষ স্পোর্টস কমেডি। অরবিন্দ মুখোপাধ্যায়ের পরিচালনায় এবং দেবাংশু মুখোপাধ্যায়ের কাহিনী অবলম্বনে তৈরি এই ছবিটি বাঙালির ফুটবল প্রীতি, গ্রামীণ সংস্কৃতি এবং অনাবিল হাস্যরসের এক অপূর্ব মেলবন্ধন। এই ছবির গল্প আবর্তিত হয়েছে বাংলার মানুষের ফুটবল উন্মাদনা এবং দুটি ক্লাবের মধ্যেকার প্রবল রেষারেষিকে কেন্দ্র করে। কলকাতার সর্বমঙ্গলা ফুটবল ক্লাবের অধিনায়ক বগা, যে চরিত্রে অভিনয় করেছিলেন পার্থ মুখোপাধ্যায়, আর তার বড় ভাই কালী দত্ত, সেই চরিত্রে অভিনয় করেছিলেন উত্তম কুমার, একজন পরম ফুটবল ভক্ত এবং বগার অভিভাবক। বগা এবং তার দল গ্রামের ঐতিহ্যবাহী ন্যাংটেশ্বর শিল্ড টুর্নামেন্টে ফাইনালে খেলতে যায়। সেখানে স্থানীয় ফুটবল ক্লাবের প্রভাবশালী সভাপতি গোবর্ধন চৌধুরী, এ চরিত্রে অভিনয় করেছিলেন জহর রায়, তিনি চান যে কোনো উপায়ে সেই রাজকীয় শিল্ডটি যেন তার নিজের বংশেই থেকে যায়। এই উদ্দেশ্যে তিনি এক অদ্ভুত এবং হাস্যকর চাল চালান।

তিনি ঠিক করেন তার চটপটে ডান পিঠে এবং ফুটবল পাগল ভাইঝি মনুষা যে চরিত্র অভিনয় করেছিলেন জয়া ভাদুরী তার সাথে বগার বিয়ে দিয়ে দেবেন। বগা ও মনুষা আসলে একে অপরকে চিনতে পেরেওছিল, ভালোবেসেছিল, কিন্তু গোবর্ধনবাবু বগাকে আটকে রেখে জবরদস্তি করে বিয়ের ব্যবস্থা করায় পরিস্থিতি একেবারে চরম নাটকীয় এবং হাসির হয়ে ওঠে। শেষ পর্যন্ত বগার বড় ভাই কালীদত্ত এবং কালীদত্ত স্ত্রীর ভূমিকায় অভিনয় করেছিলেন সাবিত্রী চট্টোপাধ্যায়, তাঁদের হস্তক্ষেপে সমস্ত ভুল বোঝাবুঝির অবসান ঘটে এবং এক দারুণ আনন্দের মধ্যে দিয়ে এই গল্প শেষ হয়। অর্থাৎ বোঝাই যাচ্ছে এই ছবিটির মূলত মজার ছবি হলেও এই ছবির মধ্যে কিন্তু খেলা এবং খেলাকে কেন্দ্র করে ঘটা নানান মজার ঘটনার উপর নির্ভর করেই নির্মিত। ঠিক এই কারণে আমার ধারণা, আবারও বলছি অন্তত আমার ধারণা, ধনী মেয়ে বাংলার একমাত্র স্পোর্টস কমেডি। আমাদের এই আড্ডা যখন চলছে এবং ধনী মেয়ে নিয়ে যখন কথা উঠল, তখন এই আড্ডায় আমাদের বাঙালিদের ফুটবল প্রেমের একেবারে অ্যান্থেম হয়ে থেকে গেছে যে গানটা, সেই গানটা শুনব না তা কি হতে পারে নাকি? তাই আমরা বরঞ্চ আর দেরি না করে সরাসরি চলে যাই মান্নাদের কাছে। আশা করি বুঝতেই পারছেন কোন গানের কথা বলছি।

বছরের জমিদারি ঘুচে গিয়ে দেশ ছেড়ে পালিয়েছে ইংরেজ। নখ দাঁত ভাঙা এক মৃত্য সিংহ সেজে নেই তার জারি চুরি নেই তেজ, তবু মানতে তো বাধা নেই।

0: এবারে আমরা ধীরে ধীরে এগিয়ে যাব সম্ভবত বাংলা তথা বিশ্বের সবথেকে বেশি প্রচলিত কমেডি ছবির ধারার দিকে। এই ধারাকে বলা হয় কমেডি ড্রামা। আমরা যদি একটু ভেবে দেখি তাহলে দেখব এই বাংলা চলচ্চিত্রের ইতিহাসে এমন বহু ছবি আছে যাকে আমরা বলতে পারি ক্লাসিক কমেডি ড্রামা। এই মুহূর্তে আমার মাথায় আসছে বেশ কয়েকটি ছবির নাম, যেমন গল্প হলেও সত্যি কিংবা ওগোবধূ সুন্দরী অথবা বাঞ্ছারামের বাগান, এরকম বেশ কিছু কালজয়ী নাম আমার মাথায় তো এক্ষুনি চলে এলো। এই সমস্ত ছবিতে গল্পটা কমেডির মোড়কে বলা থাকলেও অন্তর্নিহিত থাকে বেশ কিছু সোশ্যাল মেসেজ। যেমন ধরা যাক গল্প হলেও সত্যির কথা, এই ছবি জুড়ে আছে এক যৌথ পরিবারের গল্প। প্রতি পরতে পরতে হাসির উদ্রেক হলেও এবং আপাত দৃষ্টিতে এটি একটি সাধারণ কমেডি ড্রামা মনে হলেও তপন সিনহার পরিচালনায় এর গভীরে ফুটে উঠেছে যৌথ পরিবারের ভাঙন, মানুষের মনস্তত্ত্বের জটিলতা এবং পারস্পরিক সম্পর্কের এক অসাধারণ জীবন দর্শন। গল্পটি গড়ে উঠেছে কলকাতার এক মধ্যবিত্ত যৌথ পরিবারকে কেন্দ্র করে। পরিবারের কর্তারা তিন ভাই এবং তাদের স্ত্রী সন্তানেরা একই ছাদের তলায় থাকেন, কিন্তু রোজকার অভাব, অনটন, পরিচারকের অভাব, অহংকার এবং পারস্পরিক রেষারেষির কারণে সেই পরিবারে সবসময় অশান্তি, চিৎকার আর ঝগড়া ঝাঁটি লেগেই থাকে। চরম অশান্তির জেরে কোনো পরিচারকও সে বাড়িতে স্থায়ী হতো না। ঠিক এই রকম সময় সে বাড়িতে পরিচারক হিসেবে আগমন ঘটে ধনঞ্জয় নামের এক রহস্যময় চটপটে যুবকের। ধনঞ্জয় শুধু ঘরের কাজে যে নিখুঁতভাবে করতে জানতো তা নয়, তার ছিল মানুষের মন জয় করার এক জাদুকরী ক্ষমতা। সে রান্না করা, ঘর গোছানোর পাশাপাশি হাসি মুখে গান গিয়ে, গল্প বলে এবং তার বুদ্ধিমত্তার সাথে বাড়ির প্রতিটি মানুষের ভেতরের অহংকার এবং রাগকে ধুয়ে দিতে শুরু করে। তার ছোঁয়ায় ভাঙতে বসা পরিবারটি আবার ভালোবাসার বন্ধনে এক হয়ে ওঠে। কিন্তু যখন পরিবারটি পুরোপুরি সুখে শান্তিতে থাকতে শুরু করে, ঠিক তখনই একদিন সকালে দেখা যায় ধনঞ্জয় কাউকে কিছু না বলে নিঃশব্দে বিদায় নিয়েছে, ঠিক যেভাবে সে হঠাৎ একদিন এসেছিল ঠিক সেইভাবেই। এই ছবি শেখায় যে কোনো পরিবারের মূলধন সেই পরিবারের সদস্যদের মধ্যে থাকা আত্মিক টান। একইভাবে ওগোবধূ সুন্দরীতে দেখা যায় সমাজের একদম পিছিয়ে পড়া একটি মেয়ের জীবনের ঘুরে দাঁড়ানোর গল্প, কিংবা বাঞ্ছারামের বাগান থেকে শেখা যায় লোভ মানুষের কতখানি ক্ষতি করতে পারে। আর সত্যি কথা বলতে কি, কথা বলতে বলতে আমরা চলে এসেছি আজকের এই অনুষ্ঠানের শেষ ভাগে। তবে এতক্ষণ এই ছবিগুলো নিয়ে যখন কথা বললাম, বিশেষ করে ওগোবধূ সুন্দরীর কথা যখন উঠলই, তখন ওগোবধূ সুন্দরী ছবি থেকে কিশোর কুমারের কণ্ঠে নারী চরিত্র বেজায় জটিল গানটা শুনলে কেমন হয়? আমরা বরঞ্চ এই গানটা শুনেই ফিরে আসি আবার আমাদের আজকের এই আলোচনায়।
1: নারী চরিত্র বেজায় জটিল

0: তাই ওদের নাম ললনা।
1: বলছো কি?
0: ঠিক বলছি, ওরা যুক্তি তক্কের ধার ধারে না, সেন্টিমেন্টে চলে, ইচ্ছে মতো কাঁদতে পারে, হাসে ইচ্ছে হলে,

0: তোমার ওপর যখন ওরা ভীষণ রকম রাগ করেন, জানবে ভালোবাসার লক্ষণ।
1: ডেঞ্জারাস
0: 440।

0: What? Fact.
1: তবে যাকে ওরা ভালোবাসে তাকে সবকিছু দেয় নিঃস্ব হয়ে, দুঃখে কষ্টে তার পাশেতে থাকতে পারে সকল সয়ে, কিন্তু

0: তাহলে
1: ওরা সবকিছু সয় না, কেবল ভালোবাসার ছলনা।
2: এবারে যে ধারা নিয়ে কথা বলবো, সেই ধারায় ছবি নির্মাণের থেকেও কিন্তু কঠিন মানুষ বা দর্শককে বোঝানো যে কেন এই ছবি দেখে হাসব। কারণ এক্ষেত্রে কমেডি একেবারে সোজাসুজি থাকে না, থাকে অন্য কিছুর মোড়কে। মানে ধরা যাক কোনো ছবির কোনো চরিত্র বলে উঠলেন,
3: আমাদের এলাকায় জলের কোনো সমস্যা নেই, প্রচুর যোগান, বেড়ালে কাঁদলেও এক হাঁটু জল দাঁড়িয়ে যায়।
2: এবার এই কথাটা বলা হলো রসিকতা করে, কিন্তু এর পেছনের মানেটা একেবারে ভিন্ন। কারণ কোনো এলাকা যদি হালকা বৃষ্টিতেই জলমগ্ন হয়ে যায়, তাহলে এলাকাবাসী তো চিন্তামগ্ন হবেন, তাই না? তাই এই মজার মোড়কে কঠিন সত্যর সামনে দাঁড় করিয়ে দেয় স্যাটায়ার বা বলা ভালো বিদ্রুপাত্মক ছবি। এই ক্ষেত্রে আমরা প্রথমেই যে ছবির কথা মাথায় আসছে বা বলা ভালো যে ছবিগুলোর কথা মাথায় আসছে তা হলো গোপি গায়েন বাঘা বায়েন ট্রিলজি। এই ট্রিলজিতে বা এই ট্রিলজির প্রথম ছবিটি যখন মুক্তি পায়, তখন বিশ্বজুড়ে নানা রকম যুদ্ধের পরিস্থিতি চলছে, নানা রকম অসন্তোষ, নানা রকম ক্ষোভ। আর ঠিক সেই সময় সত্যজিৎ রায় রূপকথার মোড়কে এই ছবিতে সমকালীন বিশ্ব রাজনীতিকে গেঁথে দিলেন। সেটা সেই শুন্ডি বনাম হাল্লার যুদ্ধই হোক বা হাল্লার রাজা এবং জাদুকর বরফির সেই নানা রকম ষড়যন্ত্রই হোক, তারপরে মগজ ধোলাই হোক বা খাবারের মাধ্যমে যুদ্ধজয়ী হোক। আবার একইভাবে যখন হীরক রাজার দেশে মুক্তি পায়, তখন কিন্তু সেই ছবির মাধ্যমে বারবার ফুটিয়ে তোলা হয়েছে যে ফ্যাসিবাদ যদি চলতে থাকে কোনো রাষ্ট্রে, তাহলে কিরকম কঠোর পরিস্থিতির মধ্যে মানুষকে পড়তে হয়। আর একেবারে শেষে যখন গুপি বাঘা ফিরে এলো মুক্তি পায়, লোকে দেখতে পেল আবারও লোভ, পুঁজিবাদ এবং অন্ধবিশ্বাসের বিরুদ্ধে কমেডিকে অস্ত্র করে কিভাবে স্যাটায়ারের মাধ্যমে মেসেজ দিলেন সত্যজিৎ রায়, যদিও সে ছবির পরিচালনা করেছিলেন সন্দীপ রায়। এই স্যাটায়ার কিন্তু সবচেয়ে কঠিন, মানে কঠিন মানে বলা ভালো মানুষকে বোঝানোটা কঠিন। সেটা যত সহজ ভাষায় যত বড় সত্যকে প্রতিষ্ঠা করা যাবে হাসির মোড়কে, সে পরিচালক তত বেশি সফল। গোপি গায়েন বাঘা বায়েন নিয়ে যখন এত কথা বললামই, তখন গোপি গায়েন বাঘা বায়েন থেকে, বিশেষ করে হীরক রাজার দেশ থেকে অনুপ ঘোষালের কণ্ঠে পায়ে পড়ি বাগমামা গানটা শুনতে খুব ইচ্ছে করছে। আমরা বরঞ্চ চটপট সেই গানটা শুনেই ফিরে আসবো আমাদের আজকের আলোচনার একেবারে শেষাংশে।

আমরা যদি একটু বিচার করে দেখি তাহলে দেখব আমাদের এই কমেডি ছবির জয়যাত্রা কিন্তু আজ থেকে নয়, এ শুরু হয়েছিল সেই 1931 সালে যখন অমর চৌধুরী নির্মিত বাংলার প্রথম সবাক চলচ্চিত্র জামাই ষষ্ঠী মুক্তি পায়। বাংলার প্রথম সবাক বা টকি নয়, এই ছবি ছিল বাংলার প্রথম টকি কমেডিও বটে, তবে এটি প্রথম সবাক ছবি হলেও প্রথম পূর্ণ দৈর্ঘ্যের চলচ্চিত্র নয়। এই ছবিটি ছিল স্বল্প দৈর্ঘ্যের এবং এই গল্পের মূল উপজীব্য ছিল এক জামাই, তার জামাই ষষ্ঠী উপলক্ষে তার শ্বশুরবাড়ি যাত্রা এবং সেই যাত্রাকাল ও শ্বশুরবাড়িতে পৌঁছানোর পর তার সঙ্গে ঘটা নানান মজার ঘটনা। এরপরে এই গঙ্গা পদ্মা দিয়ে অনেক জল গড়িয়েছে আর আমরাও পেয়েছি একের পর এক দারুণ দারুণ সব কমেডি ছবি, তা সেই ভ্রান্তিবিলাস হোক, ভানু পেলো লটারি হোক, এই আসিতে আসিও না হোক, মৌচাক হোক, ওরা থাকে ওধারে হোক, বরযাত্রী হোক, অসংখ্য অসংখ্য কমেডি ছবি আমরা পেয়েছি যার শুরু হয়েছিল আজ থেকে বহু বহু বছর আগে গ্রিস দেশে তাদের আরাধ্য দেবতার উদ্দেশ্যে জয়গান গাওয়ার মাধ্যমে, যখন রচনা হলো গ্রিক ট্র্যাজেডি এবং কমেডির। আজকের এই সীমিত সময়ের পরিসরে ধরার চেষ্টা করলাম সেই সমস্ত গল্পকেই একত্রে, যতটা পারলাম চেষ্টা করলাম। তবে এদিকে ঘড়ি কিন্তু আমাকে চোখ রাঙিয়ে বলছে এবারে আমাকে যেতে হবে, তাই এখনকার মতো আপনাদের সবার থেকে বিদায় নিয়ে আমাকে এখান থেকে যেতে হবে। তবে যেতে যেতে আপনাদের জন্য রেখে গেলাম মৌচাক ছবি থেকে এই গানটা। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর শুনতে থাকবেন আকাশবাণী মৈত্রী, দুই বাংলার মনের কথা। এখন তবে আসি, টাটা। আপনাদের সঙ্গে ছিলাম আমি সিদ্ধার্থ।

আকাশবাণী মৈত্রীর দ্বিতীয় অধিবেশন শেষ হল। আগামীকাল আমাদের প্রথম অধিবেশন শুরু হবে ভারতীয় সময় সকাল 5:56 এবং বাংলাদেশের সময় অনুযায়ী 6:28। এখন স্টুডিওর ঘড়িতে ভারতীয় সময় 11:59 এবং বাংলাদেশের সময় অনুযায়ী 12:30 হয়ে 19 সেকেন্ড। শুভরাত্রি।

আকাশবাণী কলকাতা, অনুষ্ঠান শুনছেন ডিটিএইচ বাংলা পরিষেবায় ও এফএম প্রচার তরঙ্গে একযোগে 107 মেগাহার্টজে। স্টুডিও ঘড়িতে এখন রাত 12:46। ডিটিএইচ বাংলা পরিষেবায় 12 থেকে 2 পর্যন্ত শুনবেন আধুনিক বাংলা গান, 2 থেকে 3 পর্যন্ত শুনবেন বাংলা ছায়াছবির গান, 3 থেকে 4 পর্যন্ত শুনবেন নানা রঙের গান। আকাশবাণী কলকাতা, অনুষ্ঠান শুনছেন ডিটিএইচ বাংলা পরিষেবায়। আধুনিক বাংলা গান শুনবেন একটু পরেই, প্রথমে শুনবেন শুভমিতা বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে

আকাশবাণী কলকাতা শুনছেন আধুনিক বাংলা গান ডিটিএইচ বাংলা পরিষেবায়। শুনছিলেন শুভমিতা বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে আধুনিক বাংলা গান। পরবর্তী গানগুলি শুনবেন নচিকেতা চক্রবর্তীর কণ্ঠে।

আকাশবাণী কলকাতা, ডিটিএইচ বাংলা পরিষেবায় শুনছেন আধুনিক বাংলা গান। পরবর্তী আধুনিক বাংলা গান শুনবেন আশা ভোসলের কণ্ঠে।

আকাশবাণী কলকাতা শুনছেন বাংলা আধুনিক গান ডিটিএইচ বাংলা পরিষেবায়। পরবর্তী গানটি শুনবেন মনোময় ভট্টাচার্যের কণ্ঠে,

আকাশবাণী কলকাতা, আধুনিক বাংলা গান শুনছেন ডিটিএইচ বাংলা পরিষেবায়। শুনলেন মনোময় ভট্টাচার্য এবং পাঞ্চালীর কণ্ঠে বাংলা গান। পরবর্তী আধুনিক বাংলা গান শুনবেন উষা উত্থপের কণ্ঠে।

শুনলেন উষা উত্তপের কণ্ঠে আধুনিক গান আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন ডিটিএইচ বাংলা পরিষেবায়। পরবর্তী আধুনিক বাংলা গান শুনবেন ভূপেন হাজারিকা এবং রুমা গুহ ঠাকুরাতার কণ্ঠে।

0: ও শ্বশুরের মেয়ে গো,
1: কথা বলিস না কেন?
2: মরমে আছি যে মরে
1: কোন

0: মাহমাতালে ভুলে নয় ভোলালে মন জানতা
1: রূপ থেকে মোর গান ছিন ছিন জান জান ছিন ছিন ছান ছান সুরসুর সাসা পিরপির পার পার করে যেন ওই রূপ থেকে মোর গান ছিন ছিন জান জান ছিন ছিন ছান ছান করে
2: যদি বলি তো
3: কি বলবি
2: বাছা ফাঁদে পড়েছে পিরিতি সে পিরিতি বুকে দাগা লাগিলে তিলে তিলে মরিবি জাদু
3: তাই নাকি।

আকাশবাণী কলকাতা শুনছিলেন আধুনিক বাংলা গান ডিটিএইচ বাংলা পরিষেবায়। স্টুডিও ঘড়িতে এখন 2:01 হয়ে 41 সেকেন্ড, সময় এখন বাংলা ছায়াছবির গানের। প্রথমেই শুনবেন বাংলা ছায়াছবি দেওয়ানেওয়া থেকে গান। গানটি গেয়েছেন শ্যামল মিত্র এবং মানবেন্দ্র মুখোপাধ্যায়।

শুনছেন বাংলা ছায়াছবির গান, শুনলেন দেয়ানীয় বাংলা ছায়াছবি থেকে সুন্দর মুখোপাধ্যায়ের কণ্ঠে গানটি। আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন ডিটিএইচ বাংলা পরিষেবা এফএম প্রচার তরঙ্গে একযোগে 107 মেগাহার্টজে। পরবর্তী গানগুলি শুনবেন অগবধূ সুন্দরী ছায়াছবি থেকে। প্রথম গানটি গেয়েছেন বাপি লাহিড়ী।

0: ললনা
1: বলছ কি?
0: ঠিক বলছি, ওরা যুক্তি তক্কের ধার ধারে না, সেন্টিমেন্টে চলে, ইচ্ছে মতো কাঁদতে পারে, হাসে ইচ্ছে হলে,

0: তোমার ওপর যখন ওরা ভীষণ রকম রাগ করেন, জানবে ভালোবাসার লক্ষণ।
1: 440

0: What?
1: Fact.
2: তবে যাকে ওরা ভালোবাসে তাকে সব কিছু দেয় নিঃস্ব হয়ে, দুঃখে কষ্টে তার পাশেতে থাকতে পারে সকল সয়ে। কিন্তু কিন্তু কিন্তু বেচাল যদি

0: কথার এক্সেন্ট সেন্ট পারসেন্ট জীবনেও কারেক্ট হয় না,
1: শুধরে না,
0: উচ্চারণ এই বয়সে ইম্পসিবল,
1: তাই বলে বলবে ভুল ঠিক।

0: Follow boyfriend, girlfriend. প্রেমিকা পাল্টে গিয়ে হয়েছে লাভার, এমন খিচুড়ি ভাষা কোন দেশে কোন কালে পাবে না কো আর। ব্রেকফাস্ট, ডিনার, ক্লাব, পার্টি, জুডি, ডিনার, এমন গর্ব ভরে পরে নকল করে, আমরা ছাড়া আর দেখা যাবে না।
1: বুঝলে বুঝলে বাবা বলা কান্ত?

আকাশবাণী কলকাতা। শুনলেন অগবধু সুন্দরী থেকে কিশোর কুমারের কণ্ঠে গানটি। পরবর্তী গানগুলি শুনবেন বাংলা ছায়াছবি অ্যান্টনি ফিরিঙ্গি থেকে। চম্পা চামেলি, গানটি গেয়েছেন মান্না দে এবং সন্ধ্যা মুখোপাধ্যায়।

আমি চাই না অসি দে তুই বাসি, আমি চাই না অসি দে তুই বাসি, ও মা রণরঙ্গী আমি।

আশা, আমার আধার পথে তোর ভরসা, হোক মায়া আমার সঙ্গী, আমি ভজন।

শুনলেন অ্যান্টনি ফিরিঙ্গি বাংলা ছায়াছবি থেকে সন্ধ্যা মুখোপাধ্যায় কণ্ঠে গানটি। আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন ডিটিএইচ বাংলা পরিষেবায়। পরবর্তী গানগুলি শুনবেন একান্তপন বাংলা ছায়াছবি থেকে। গানগুলি গেয়েছেন আশা ভোসলে।

শুনলেন বাংলা ছায়াছবি একান্তপন থেকে আশা ভোজলের কণ্ঠে গানগুলি। আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন ডিটিএইচ বাংলা পরিষেবায় ও এফএম প্রচার তরঙ্গে একযোগে 107 মেগাহার্জে। শুনছিলেন বাংলা ছায়াছবির গান। একটু পরেই শুনবেন নানা রঙের গান আকাশবাণী কলকাতা ডিটিএইচ বাংলা পরিষেবা। একটু পরে শুনবেন নানা রঙের গানের অনুষ্ঠান। প্রথমে শুনবেন বাউল, পূর্ণদাস বাউলের কণ্ঠে।

I'm gonna get out of here.

আকাশবাণী কলকাতা শুনছেন নানা রঙের গানের অনুষ্ঠান। প্রথমে শুনলেন বাউল, পূর্ণদাস বাউলের কণ্ঠে। এখন শুনবেন ভজন, পণ্ডিত অজয় চক্রবর্তী।

টিটিএইচ বাংলা পরিষেবায় শুনছেন নানা রঙের গান, শুনলেন ভজন মহেশ রঞ্জন সুমির কণ্ঠে। আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন ডিটিএইচ বাংলা পরিবেশ। একটু পরেই শুনবেন নজরুল গীতি শিল্পী ইন্দ্রাণী সেনের কণ্ঠে।

শুনলেন নজরুল গীতি ইন্দ্রাণী সেনের কণ্ঠে। পরে নজরুল গীতিটাই শুনবেন ডক্টর অনুপ ঘোষালের কণ্ঠে।

0: আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছিলেন ডিটিএইচ বাংলা পরিষেবায় ওয়েফএম প্রচার তরঙ্গে একযোগে 107 মেগাহার্টজে। স্টুডিও ঘটিতে এখন 4:34। পরবর্তী অনুষ্ঠান শুনবেন একটু পরে।
1: সময় এখন প্রভাতী, ভোরের শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানের। ভোরের শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে আজ প্রথমে শুনবে বৈরাগী রাগে খেয়াল, শিল্পী তিয়াশা বসু রায়।

107 FM রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তে ভোরের বেলা ভোরের শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে এতক্ষণ শুনছেন প্রভাতী অনুষ্ঠান। প্রভাতী অনুষ্ঠানে এতক্ষণ শুনছিলেন

বৈরাগী রাগে খেয়াল শিল্পী ছিলেন তিয়াশা বসু রায়। প্রভাতী ভোরের শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে এবারে পরমেশ্বরী রাগে বাঁশি শুনবেন শিল্পী সুবীর রায়।

107 FM রেইনবো প্রজেক্ট তরঙ্গে এতক্ষণ প্রভাতী ভোরের শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে প্রথমে বৈরাগীর আগে খেয়াল শুনলেন, শিল্পী ছিলেন তিয়াশা বসু রায়। প্রভাতী ভোরের শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে এতক্ষণ পরমেশ্বরীর আগে বাঁশি শুনছিলেন, শিল্পী ছিলেন সুবীর রায়। প্রভাতী ভোরের শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান আজ এই পর্যন্ত।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন। গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: ভোর 5টা, ঘড়ির কাঁটা যখন টিকটিক করতে করতে জানা দেন সময় 5টা বেজে 35 সেকেন্ড, আর ভোর 5টা মানেই

107 FM রেনবো প্রচার তরঙ্গে শুনছেন আনন্দধ্বনি। আনন্দধ্বনি অনুষ্ঠানে শুনছেন রবীন্দ্রসঙ্গীত, বিভিন্ন শিল্পীর।